আজ মঙ্গলবার, 12ই জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 2 জুন 2026 খ্রিস্টাব্দ, 18ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 4:54 হয়েছে, সূর্যাস্ত সন্ধ্যা 6:13 আকাশবাণী কলকাতা। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 27 সেকেন্ড।

0: পশ্চিমবঙ্গের নদী ও সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাঁদের উদ্দেশ্যে কোনো সতর্ক বার্তা নেই বলে জানানো হয়েছে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, একটু পরেই সঞ্চয়িতা প্রচার তরঙ্গের সংবাদ। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর ও মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন সুভাষিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন শ্রী অরবিন্দের রচনা থেকে পাঠ।
1: দিব্য জীবন, যাকে দিব্য পুরুষ ও বিরাট পুরুষ বলছি, তাকেই যদি ঈশ্বর বলে মানি, তাহলে তার জগৎ প্রশাসনের রীতি সম্পর্কে আমাদের মনে একটা খটকা জাগে। সাধারণত ঈশ্বর বলতে আমাদের কল্পনায় ফোটে মানবীয় শাসনতন্ত্রের একটা আদর্শ। ভাবি, মন ও মনের ইচ্ছা নিয়ে তাঁর কারবার, তাই সর্বশক্তিমত্তার খোশ খেয়ালে জগতের পরে তাঁর মনঃকল্পনাকেই তিনি আইন বলে চাপান। তাঁর ইচ্ছা তাঁর ব্যক্তি স্বভাবের বন্ধনহীন খুশির খেলা। কিন্তু দিব্য পুরুষের কোনো দায় আছে কি সংকল্প বা ভাবনার স্বৈরাচার দিয়ে জগৎ শাসন করবার? তথাকথিত সর্বশক্তিমান

0: অথচ অজ্ঞান মানুষের মতো, তার মধ্যে মনোধর্মের সংকোচ নাই, তার অখণ্ড চেতনায় আছে সর্বভূতের স্বরূপ, সত্যের সংবিত। তিনি জানেন সর্ববিদ বলেই তাঁর জ্ঞানময় তপশক্তি সেই অন্তর্গূঢ় সত্যের প্রেতিতে ফুটিয়ে তুলছে বিশ্বের সকল বস্তুর গুহাহিত তাৎপর্য, তাদের নিয়তি বা সম্ভাব্যতা, তাদের অনতিবর্তনীয় আত্মস্বভাবের প্রবর্তনা। দিব্যপুরুষ স্বতন্ত্র, নিয়তিকৃত, কোনো নিয়মেরই বন্ধন তার নাই। তবু তাঁর লীলাতে দেখা যায় ক্রম ও নিয়ম, বস্তুত তারা স্বরূপ সত্যের পরিচায়ক বলে। সে সত্য গণিত কি যন্ত্রতন্ত্রের স্থূল সত্য নয়, তার মধ্যে প্রকাশ পায় বস্তুর চিন্ময় তত্ত্বভাবের স্বরূপ, তারা যা হয়েছে এবং যা হবে তার অভিব্যঞ্জনা, তাদের অন্তর্নিবিষ্ট বীজভাবের আকুতি। বিশ্বলীলায় স্বরূপে আবিষ্ট থেকেও দিব্যপুরুষ অধ্যক্ষরূপে তাকে ছাপিয়ে আছেন। তাই প্রকৃতির একদিকে চলছে নানা জটিল বিধিবিধানের সীমিত প্রযোজনা, অথচ তারও মধ্যে রয়েছে দিব্যপুরুষের আবেশ ও অধিষ্ঠান। কিন্তু প্রকৃতির এই ঐশ্বর্যকে ছাপিয়ে আরেক দিকে রয়েছে অধ্যক্ষ পুরুষের দিব্যকর্ম ও ঐশ্বর্যযোগের অবন্ধ প্রীতি, যা কামচার বশে নয়, প্রমুক্ত স্বাতন্ত্র্যের উল্লাসেই কখনো নিয়তির বিপর্যয় ঘটায়। আমরা তাকে ভাবি প্রতিহার্য বা ইন্দ্রজাল। জানি না এ শুধু অপরা প্রকৃতির পরে চিন্ময়ী পরমা প্রকৃতির অপ্রত্যক্ষ প্রশাসন। বস্তুত অপরা প্রকৃতি তো পরমা প্রকৃতিরই খণ্ড বিভূতি মাত্র। অতএব উত্তরভূমির জ্যোতিশক্তি ও প্রভাব যে তার মধ্যে বিপর্যয় বা বিপরিণাম আনবে, সে আর বিচিত্র কি। জড় প্রকৃতি গণিতের শতসিদ্ধ বিধান মেনে যন্ত্রের মতো চলছে, সে কথা মিথ্যা নয়। কিন্তু এই যন্ত্রমূঢ়তার অন্তরালে কাজ করে চলেছে চেতনার চিন্ময় বিধান, যাহাতে অপরা প্রকৃতির যন্ত্রলীলাতে সঞ্চারিত হচ্ছে একটা অন্তরাবৃত সার্থকতার প্রবেগ। আবার তারও উপরে আছে চিন্ময় স্বভাবের স্বাতন্ত্র, যার মধ্যে চিৎপুরুষের বিশ্বম্ভর পরমসত্যই দিব্যজ্ঞান ও দিব্যকর্মে ছন্দিত হয়ে উঠেছে, ঈশ্বরের জগৎ শাসনকে বা তাঁর কর্মরহস্যকে আমরা নরলীলা কি যন্ত্রলীলা ছাড়া আর কিছুই ভাবতে পারি না। খানিকটা সত্য এতে থাকলেও এ তার দিব্য বিভূতির একটা দিক মাত্র।
1: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন শ্রী অরবিন্দের রচনা থেকে পাঠ। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন সঙ্গীতাঞ্জলি, প্রথম গানটি সৌম্য বসুর কণ্ঠে।

0: এতক্ষণ শুনছিলেন সঙ্গীতাঞ্জলি। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
1: গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন। গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে। অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন আজকের অনুষ্ঠান পরিচিতি। আজ 2 জুন 2026 মঙ্গলবার। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস অনুষ্ঠানে শুনবেন কথিকা, পরিবর্তিত পরিস্থিতিতে শস্যের জাত নির্বাচন বলবেন ড. সুদেষ্ণা পাঁজা। 6:40 আপনার স্বাস্থ্য, তাপপ্রবাহ ও হিট স্ট্রোক বিষয় বলবেন ডাক্তার রুদ্রজিৎ পাল। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় হৈমন্তী দে ও দেবজ্যোতি লাহিড়ী। 7:45 রবীন্দ্রসঙ্গীত শুনবেন পিয়ালি ঘোষ চক্রবর্তীর কণ্ঠে। 8:00 জানা অজানা কথিকা পরিবেশের পাঁচ কথা প্রথম পর্ব বলবেন মোহিত রায়। 8:05 আধুনিক গান শিল্পী পল্লব ঘোষ। উত্তরণ 8:20 দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম সোমা দত্তের সাক্ষাৎকার শুনবেন। সাক্ষাৎকারটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ শিল্পী রাজরূপা চৌধুরী। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 জেলার চিঠি নদিয়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অনুপম মোদক। 9:30 আকাশবাণী পডকাস্ট। 10:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান গানের ভেলা উপস্থাপনায় দেবাদৃতা রায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান শরীর স্বাস্থ্য, অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর অভিক বসু, উপস্থাপনায় প্রিয়াশা চক্রবর্তী ও দেবজিৎ অধিকারী। 12:00 রজনীকান্তের গান পরিবেশনায় সুর ও শিক্ষা শিল্পী গোষ্ঠী। 12:15 দোতারা শিল্পী নবনীল সরকার। 12:33 শুনবেন কৃষক বন্ধুদের জন্য জল হওয়ার বিজ্ঞপ্তি, পরে রেডিও রিপোর্ট ফল উৎসব বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন তুহিন চট্টোপাধ্যায়। 12:00 নির্বাচিত নজরুল গীতি। 1:45 মাননীয় ইস্যু উপস্থাপনায় মৌলী দাশগুপ্ত। 2:30 সাঁওতালি অনুষ্ঠান, প্রথমে সেবা মুর্মু ও সহশিল্পীবৃন্দের পরিবেশনায়, পরে একজন আদিবাসী গৃহবধূ মিনি পুরুলিয়ায় একটি অবৈতনিক স্কুল শুরু করেছেন, এই বিষয়ে মালতী মুর্মুর সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা হয়েছে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকাল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় সঞ্জয় হাজরা, ফুটবল কোচ মুরারি সুরের সাক্ষাৎকার স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন মিহির দাস।

0: দেখেছি। প্রথম পর্ব অংশগ্রহণে কালেন্দ্রনাথ মান্ডি, অনিল হেমব্রম ও মুক্তালাল সরেন। পরে লোকগীতি পরিবেশন করবেন লক্ষ্মীরাম মুর্মু। সন্ধ্যা 6:38 কৃষি কথার আসর, দেশীয় পদ্ধতিতে বীজ উৎপাদন ও তার বাণিজ্যিক সম্ভাবনা, এই বিষয়ে সুভাষচন্দ্র হাঁসদার সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে স্বাগতা মণ্ডল মল্লিক। সন্ধ্যা 7:10 তর্জা গান, পরিবেশনায় গোলক নস্কর ও সহশিল্পীবৃন্দ। 7:30 সমীক্ষা, বলবেন শিবরাম দে। রাত 8:00 আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 8:15 শহর কলকাতা, স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। 8:30 কথায় কাহিনী শুনবেন চড়ুই জীবন, রচনা রবিশঙ্কর বল, প্রযোজনা আশিস গিরি। 8:45 অর্থনীতির দুনিয়া, পরিবেশ বাঁচিয়ে অর্থনীতির বিকাশ আলোচনার প্রথম পর্ব, অংশগ্রহণে ডক্টর দেবাশিস মেথিয়া, অধ্যাপক শ্রীমন্তী বন্দ্যোপাধ্যায়। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সরোদ, শিল্পী রাজরূপা চৌধুরী। 9:30 শ্রবণী কথিকা, পরিবেশের মানুষ, মানুষের পরিবেশ, বাংলা সাহিত্যে প্রকৃতি, পরিবেশ ও মানুষের সহাবস্থান, এ বিষয়ে আলোচনায় বিশ্বজিৎ রায় ও সমিত বসু। 10:30 শুনবেন নজরুল গীতি, শিল্পী পল্লব ঘোষ। 10:45 আধুনিক গান শুনবেন পিয়ালী ঘোষ চক্রবর্তীর কণ্ঠে। 11:00 শুনবেন দোতারা, শিল্পী নবনীল সরকার। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী শুভঙ্কর মৃধা। 11:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা, শিল্পী সত্যব্রত চট্টোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 6:25 রবীন্দ্রসঙ্গীত শুনবেন সৌরভ চট্টোপাধ্যায়ের কণ্ঠে। 6:35 রামচরিত মানস, আজ পর্ব 129। 6:45 ভজন শুনবেন পল্লব ঘোষের কণ্ঠে। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় আঁখি মুখোপাধ্যায়। 8:30 রজনীকান্তের গান। 8:50 দোতারা, শিল্পী নবনীল সরকার। শুনছিলেন আজকের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, একটু পরে খবর।
1: আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারত সফররত মায়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন আং লাইং দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারতের প্রতিবেশী প্রথম, পূবে তাকাও এবং মহাসাগর নীতিতে মায়ানমার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায়ের আলোচনার প্রাথমিক কথাবার্তা চূড়ান্ত করেছে। এদিকে ভারত ওমান সুসংহত অংশীদারিত্ব চুক্তি সেপা কার্যকর হয়েছে। লেবাননে হিজবুল্লাহদের বিরুদ্ধে ইসরায়েলি আক্রমণে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের অস্ত্রবিরতি লঙ্ঘিত হতে পারে বলে ইরান সতর্ক করে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, ইসরায়েল ও হিজবুল্লাহ সংঘর্ষ কম করতে সম্মত হয়েছে। উত্তরপ্রদেশের হামিরপুরে নির্মীয়মাণ সেতু ভেঙে 6 জনের মৃত্যুর ঘটনায় রাজ্য সরকার 2টি উচ্চ পর্যায়ের তদন্তকারী দল গঠন করেছে। গুজরাটে জনগণনার প্রথম পর্যায়ের কাজ শুরু হয়েছে গতকাল। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারত সফররত মায়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন আং লাইং দ্বিপাক্ষিক নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। অর্থনৈতিক সম্পর্ক, প্রতিরক্ষা, নিরাপত্তা সংক্রান্ত ইস্যু, সীমান্ত ব্যবস্থাপনা, উন্নত সহযোগিতা, সাংস্কৃতিক আদান প্রদান এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে তাঁরা কথা বলেছেন। নতুন দিল্লিতে দুই নেতার বৈঠকের পর বিদেশ সচিব বিক্রম মিশ্রি সাংবাদিকদের বলেন, বাণিজ্য ও বিনিয়োগ, স্বাস্থ্য, শিক্ষা এবং শক্তিক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে তোলার ব্যাপারে উভয় পক্ষ সহমত হয়েছে। মানুষে মানুষের যোগাযোগ এবং কলাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প দ্রুত শেষ করা নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে বলে বিদেশ সচিব জানান। বিদেশ সচিব বলেন, মায়ানমারের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার ব্যাপারে ভারতের সমর্থনের কথা প্রধানমন্ত্রী মোদি পুনর্ব্যক্ত করেছেন। উভয় পক্ষ নিরাপত্তা স্বার্থের পরিপন্থী কাজের জন্য নিজেদের ভূখণ্ডের অপব্যবহার প্রতিরোধের উপরে গুরুত্ব আরোপ করেছে। বিদেশ সচিব বলেন, মায়ানমারের জমি ভারত বিরোধী কাজের জন্য ব্যবহার করা হবে না বলে সেদেশের প্রেসিডেন্ট আশ্বস্ত করেছেন।
2: Both sides underscored the importance of preventing the misuse of sovereign territory for activities inimical to their security interests. Overall, this visit by the president has once again reaffirmed the shared commitment of both sides to deepen their long-standing partnership and to work together for mutual benefit, growth and prosperity in the region.
1: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারতের প্রতিবেশী প্রথম, পূবে তাকাও।

0: এবং মহাসাগর নীতিতে মায়ানমার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। রাষ্ট্রপতি ভবনে মায়ানমারের রাষ্ট্রপতি ইউ মিন অং লাইংকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ভারত ও মায়ানমারের মধ্যে কয়েক শতাব্দীর পুরনো গভীর বন্ধন রয়েছে। ভারত মায়ানমার কৌশলগত সম্পর্কের বিষয়ে রাষ্ট্রপতি বলেন, মায়ানমার হল দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতের প্রবেশদ্বার। মায়ানমার একমাত্র আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশ যার সঙ্গে ভারতের স্থলসীমা রয়েছে। মায়ানমারের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় লাইংকে অভিনন্দন জানিয়ে শ্রীমতী মুর্মু বলেন, দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরও জোরদার করতে সেদেশের নবগঠিত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছে। শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায়ের আলোচনার প্রাথমিক কথাবার্তা চূড়ান্ত করেছে। এখন ছোটখাটো কোনো বিষয় চূড়ান্ত করা বাকি। তিনি গতকাল সাংবাদিকদের বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে মার্কিন প্রতিনিধি দল নতুন দিল্লি এসেছেন। আজ থেকে 4 জুন পর্যন্ত তারা আলোচনায় বসবেন। বৈঠকে ভারত নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য দপ্তরের অতিরিক্ত সচিব দর্পণ জৈন। অন্যদিকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন প্রধান মধ্যস্থতাকারী ব্র্যান্ডন লিঞ্চ। এদিকে ভারত ওমান সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা গতকাল কার্যকর হয়েছে। 6 মাস আগে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। নতুন দিল্লিতে গতকাল পীযূষ গোয়েল সাংবাদিকদের জানান, সেপা শুধুমাত্র একটি সাধারণ বাণিজ্য চুক্তি নয়, এটি সভ্যতা নির্ভর আস্থার একটি বিবৃতি। এই চুক্তি ভারতের সঙ্গে ওমানের সম্পর্ককে এক নতুন উচ্চতা প্রদান করবে।
1: I am confident that this comprehensive agreement will add a new momentum to our ties with Oman. From day one, India will secure duty-free access on 98% of Oman's tariff lines, covering over 99% of India's exports to Oman. SEPA is a blueprint of our shared future.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত ওমান সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপার ওপর কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলের লেখা একটি নিবন্ধ শেয়ার করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারত ওমান সেপা কীভাবে ভারতীয় রপ্তানিকারীদের কাছে বাণিজ্যের বৈচিত্র্যপূর্ণ বাজার তৈরি, কর্মসংস্থান সৃষ্টি, কৃষকদের স্বার্থ সুরক্ষিত এবং দুই দেশের মধ্যে অভিন্ন অগ্রগতি সুনিশ্চিত করবে তার বিস্তারিত এই নিবন্ধে তুলে ধরা হয়েছে। লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি আক্রমণে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের অস্ত্রবিরতি লঙ্ঘিত হতে পারে বলে ইরান সতর্ক করে দিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে নতুন করে আক্রমণের নির্দেশ দেওয়ার পর ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির প্রধান শর্তই ছিল সমস্ত ক্ষেত্রে সর্বসম্মতভাবে অস্ত্রবিরতি এবং লেবানন তার মধ্যে অন্তর্ভুক্ত ছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী হামলার নির্দেশ দেওয়ার পর কোনো ক্ষেত্রে অস্ত্রবিরতি লঙ্ঘিত হলে সমস্ত ক্ষেত্রে এই চুক্তির শর্ত লঙ্ঘিত হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ও হিজবুল্লাহ সংঘর্ষ কম করার ব্যাপারে সম্মত হয়েছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাঁর সঙ্গে কথা বলার পর বেইরুট থেকে সেনা ফিরিয়ে নেওয়া এবং ভবিষ্যতে আবারও না পাঠানোর ব্যাপারে সম্মত হয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, হিজবুল্লাহ বলেছে যে ইসরায়েল যদি তাদের আক্রমণ না করে তারাও ইসরায়েলকে আক্রমণ করবে না। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতি সত্ত্বেও দেশে জ্বালানি, খাদ্যশস্য, সার এবং অন্য প্রয়োজনীয় সামগ্রীর নিরবচ্ছিন্ন সরবরাহ সুনিশ্চিত করতে পর্যাপ্ত বন্দোবস্ত গ্রহণ করা হয়েছে বলে সরকার নাগরিকদের আশ্বস্ত করেছে। নতুন দিল্লিতে গতকাল আন্তঃমন্ত্রক বৈঠকে উপভোক্তা বিষয়ক দপ্তরের অতিরিক্ত সচিব অনুপম মিশ্র বলেন, খাদ্য নিরাপত্তা ক্ষেত্রে ভারত অত্যন্ত ভালো অবস্থানে রয়েছে। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর পর্যাপ্ত মজুত রয়েছে। দেশে খাদ্য সরবরাহের পরিস্থিতি নিয়ে শ্রী মিশ্র বলেন, চলতি ভূ রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও ভারতে খাদ্যদ্রব্যের দাম স্থিতিশীল রয়েছে। খাদ্যশস্যের উৎপাদন হয়েছে রেকর্ড 3,766 লক্ষ মেট্রিক টন। স্পটলাইট অনুষ্ঠানে এবারের আলোচনা সুস্থায়ী উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ। বিশিষ্ট প্রাণী চিকিৎসক ও পরিবেশবিদ ডক্টর শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আজ রাত 8:30 সঞ্চয়িতা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন বৃহস্পতিবার 4 জুন রাত 8:30। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন ক্ষমতায়ন ও সুশাসন প্রতিষ্ঠায় এনডিএ সরকার। প্রযুক্তিবিদ ও আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন রাত 8:00 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উত্তরপ্রদেশের হামিরপুর জেলায় একটি নির্মীয়মান ব্রিজ ভেঙে 6 জনের মৃত্যুর ঘটনায় 2টি উচ্চ পর্যায়ের তদন্তকারী দল গঠন করেছে রাজ্য সরকার। জেলা প্রশাসনের তরফে যে 3 সদস্যের দল গঠন করা হয়েছে তার নেতৃত্বে রয়েছেন অতিরিক্ত জেলা শাসক। এই দুর্ঘটনার পেছনে কোনো প্রশাসনিক প্রযুক্তিগত গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখবে এই দলটি। অন্যদিকে উত্তরপ্রদেশ ব্রিজ কর্পোরেশনের তরফে আরেকটি তদন্তকারী দল গঠন করা হয়েছে। 3 সদস্যের এই কমিটি ব্রিজটির নকশা, কাঁচামালের মান ও সেতু নির্মাণের নিরাপত্তা বিধি সঠিকভাবে মানা হয়েছে কিনা তা খতিয়ে দেখবে। ঘটনাস্থল থেকে সংগৃহীত নমুনা প্রয়োজনে পরীক্ষাগারে পাঠানো হবে। উল্লেখ্য, বেতোয়া নদীর উপর নির্মীয়মান ওই সেতু ভেঙে দিন কয়েক আগে 6 জন প্রাণ হারান। গুজরাটে জনগণনার প্রথম পর্যায়ের কাজ গতকাল শুরু হয়েছে, চলবে 30 জুন পর্যন্ত। এই পর্যায়ে বাড়ির তালিকা তৈরি এবং বাড়ি বাড়ি গিয়ে গণনার কাজ চালানো হবে। উত্তরপ্রদেশের বারাণসীতে চলতি মাসের 4 তারিখ থেকে 5 তারিখ দ্বিতীয় ব্রিক্স সংস্কৃতি ওয়ার্কিং গ্রুপের বৈঠকের আয়োজন করতে চলেছে ভারত। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে সংস্কৃতি বিষয়ক সচিব বিবেক আগরওয়াল এই কথা জানান। নতুন দিল্লিতে চলতি মাসের 11 তারিখ থেকে 2 দিনব্যাপী ত্রয়োদশ ব্রিক্স নগরায়ন ফোরামের আয়োজন করতে চলেছে ভারত। এবারের নগরায়ন ফোরামের মূল ভাবনা জনগণের জন্য শহর, অন্তর্ভুক্তিমূলক এবং স্থিতিস্থাপক নগরের জন্য ব্রিক্স সহযোগিতা। আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী মনোহরলাল আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে এই কথা বলেন। ভারত ও অস্ট্রেলিয়া মুক্ত, অবাধ, শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং উন্নত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তুলতে আঞ্চলিক অংশীদারদের সহযোগিতা বাড়িয়ে তোলার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছে। নতুন দিল্লিতে ভারত ও অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রীদের আলোচনায় উভয় দেশ আন্তর্জাতিক আইন মেনে ওই অঞ্চলের সমুদ্র ও আকাশপথে স্বাধীনভাবে চলাচল এবং অবাধ বাণিজ্য সুনিশ্চিত করার উপরে গুরুত্ব আরোপ করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা সংক্রান্ত উপপ্রধানমন্ত্রী রিচার্ড মার্লেস বৈঠকে যৌথ সভাপতিত্ব করেন। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট উত্তরাখণ্ডের চামোলি জেলার ভ্যালি অফ ফ্লাওয়ার্স পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। উপত্যকার সমৃদ্ধ জীববৈচিত্র্য ও বিরল উদ্ভিদ প্রজাতি সংরক্ষণে সাহায্য করতে বনবিভাগ পর্যটকদের অনুরোধ করেছে। বনবিভাগের তথ্য অনুযায়ী বর্তমানে ভ্যালি অফ ফ্লাওয়ার্সে 300-এরও বেশি প্রজাতির ফুল ও বহু বিরল উদ্ভিদ রয়েছে। ভ্যালি অফ ফ্লাওয়ার্স 31 অক্টোবর পর্যন্ত পর্যটকদের জন্য খোলা থাকবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত মায়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন আউং লায়াং দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায়ের আলোচনার প্রাথমিক কথাবার্তা চূড়ান্ত করেছে। খবর শেষ হলো, পরবর্তী খবর 7:25।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন পরিবর্তিত পরিস্থিতিতে শস্যের জাত নির্বাচন। এ বিষয়ে বলছেন শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্ভিদ প্রজনন বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর সুদেশনা পাঁজা।
1: এখন আমাদের দেশ বা বিদেশ সব জায়গাতে একটা মূল সমস্যা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন আর তার প্রভাবে পরিবর্তিত জলবায়ু। তো এই পরিবর্তিত জলবায়ু আমরা কিন্তু নিত্য নৈমিত প্রত্যেকটা সম্মুখীন হচ্ছে পরিবর্তিত জলবায়ুর যে সমস্যাগুলো, যেমন ধরুন ঠিক গরমের সময়টায় প্রচণ্ড রকম বৃষ্টি হচ্ছে, আবার ঠিক গরমের সময়টায় 45 যেটা আমরা মে মাস বলি 40-45 ডিগ্রি তাপমাত্রা, যেটা সাধারণত হয়ে থাকে না। আবার শীতকালে 2025-এরই শীতকালে হঠাৎ দেখা গেল 15 দিন ধরে প্রচণ্ড ঠান্ডা। তো এই যে পরিবর্তিত জলবায়ু, এই পরিবর্তিত জলবায়ুর সাথে সাথে কিন্তু আমাদেরকে, বিশেষ করে আমাদের চাষি ভাইদেরকে, এটা মাথায় রাখতে হবে যে কোন ধরনের জাত, কোন কোন ফসলে কোন ধরনের জাত তারা চাষ করবেন। যে কোনো জলবায়ুর ক্ষেত্রেই কিন্তু যে কোনো এক রকমের ফসলের জাত চাষ করলে কিন্তু হবে না। যেমন ধরুন গরমকালে যে ডাল শস্য চাষ করা হয় সেক্ষেত্রে দেখা গিয়েছে এই মার্চ মাস থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যার ফলে কি হয় ফসল এবারে প্রচুর নষ্ট হয়েছে। তো এই ক্ষেত্রে যদি করা যায় যে আমরা জানুয়ারিতেই যদি আমাদের চাষি ভাইরা সেই জাতের বীজ যদি বপন করেন, আর সেই জাতটা যদি 60 দিনের হয়, বেশিরভাগ ক্ষেত্রে 80-90 দিনের তারা ডাল শস্য চাষের জায়গায় যদি 60 দিনের একটা ডাল শস্য যদি তারা হচ্ছে চাষ করে থাকেন, তাহলে দেখা যাবে 3 মাসের মধ্যেই কিন্তু ফসল, প্রথম যে ফসলটা উঠছে সেটা কিন্তু 3 মাসেই উঠে যাচ্ছে। তো তারপর বৃষ্টি হোক বা কিছু হোক, তখন আর কোনো সমস্যা থাকে না।

0: ঘরের ভেতরেই থাকেন কিন্তু সেই ঘরে ভেন্টিলেশন নেই এবং সেই ঘরের হিউমিডিটি অত্যন্ত বেশি, সেরম ক্ষেত্রেও কিন্তু আপনার এই তাপমাত্রাজনিত স্বাস্থ্যের সমস্যা হতেই পারে। সুতরাং রাস্তায় না বেরোলে হিট স্ট্রোক হবে না এই ধারণা কিন্তু ভুল। কী কী সিমটম দেখবেন? সিমটম হতে পারে হঠাৎ করে শরীর প্রচণ্ড ক্লান্ত লাগছে, হঠাৎ করে চোখ মুখ নাক জ্বালা করছে, মাথা ঘুরছে, চোখ অন্ধকার হয়ে যাচ্ছে, প্রচণ্ড দুর্বল লেগে মাথা ঘুরে আপনি অজ্ঞানের মতো হয়ে পড়ে যাচ্ছেন, সেগুলো হতে পারে। অথবা হয়তো এইসব সিমটম নেই, দেখলেন অনেকক্ষণ হয়ে গেল, 4 বা 5 ঘন্টা হয়ে গেল, আপনার কোনো ইউরিন হচ্ছে না, মুখ প্রচণ্ড শুকিয়ে যাচ্ছে, বুকে চাপ লাগছে। অর্থাৎ সিমটম কিন্তু অনেক রকম হয়, সবার ক্ষেত্রে যে এক সিমটম হবে তা নয়। আপনার বয়স কত, আপনার কোমরবিডিটি কী আছে, অর্থাৎ আপনার ডায়াবেটিস, হাইপারটেনশন, কিডনি ডিজিজ ইত্যাদি আছে কি না, আপনি আগে থেকে কী কী ওষুধ খান, এইসবের ওপর নির্ভর করবে আপনার কী উপসর্গ হবে। কিন্তু যেটা বটম লাইন অর্থাৎ বলার কথা, সেটা হচ্ছে যে কোনো বয়সে যে কারোরই কিন্তু যে কোনো সময় হিট স্ট্রোক বা হিট এক্সজশন হতে পারে। হিট স্ট্রোক নামটা হয়তো আপনারা বেশি শোনেন, সেটা হচ্ছে এক্সট্রিম ফর্ম অফ হিট রিলেটেড ইলনেস। মানে তাপমাত্রা বাড়তে বাড়তে শরীরের টেম্পারেচার রেগুলেশন নষ্ট হয়ে গেল, মানুষ অজ্ঞান হয়ে পড়ে গেল, ব্ল্যাক আউট হলো, সেগুলো। কিন্তু তার আগেও বেশ কিছু স্টেজ আছে, যেমন হিট এক্সজশন এইগুলো, যেখানে অনেক রকমই স্বাস্থ্যের সমস্যা হয়, হয়তো অজ্ঞান হয়ে যাবেন না, কিন্তু ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, কমে যাওয়া, অন্যান্য সমস্যা সবই হতে পারে। যদি এরকম হয় তাহলে আপনি পাশের বাইস্ট্যান্ডার হিসাবে কি করতে পারেন? যার হিটস্ট্রোক হলে উনি তো অজ্ঞান হয়ে পড়ে গেলেন। প্রথম কথা হচ্ছে, উনি যদি রোদের মধ্যে থাকেন, রাস্তায় থাকেন, তাকে টেনে ছায়ায় নিয়ে আসতে হবে, কোনো একটা ঠান্ডা জায়গায় নিয়ে আসতে হবে। যদি কোনো ঘরের মধ্যে নিয়ে যেতে পারেন ভালো, কিন্তু রাস্তায় সেই জায়গায় সেই মোমেন্টে যদি সেরকম উপযুক্ত ঘর বা ছাদালা জায়গা না থাকে, অন্তত একটা গাছের ছায়ায় তাকে নিয়ে আসবেন। তারপরে সেকেন্ড হচ্ছে, তার জামা কাপড় একটু হলেও আলগা করে দিতে পারলে ভালো হয়, যতটা সম্ভব একটু জামা কাপড় আলগা করে দেওয়া। তারপরে একটু জল নিয়ে তার মুখে মাথায় দেওয়া, ঠান্ডা জল দিতে হবে সেটার কোনো মানে নেই, গরম জল দেবেন না, নর্মাল টেম্পারেচারের জল তার মুখে মাথায় ছিটিয়ে দেবেন, গায়েটায় ছিটিয়ে দেবেন, যাতে চামড়ায় জলটা পড়ে এভাপোরেশন হয়, তার বডি টেম্পারেচার একটু কমে। পেশেন্টকে জোর করে কিছু খাওয়ানোর চেষ্টা করবেন না, পেশেন্টকে জোর করে দাঁড় করানোর চেষ্টা করবেন না। হিট স্ট্রোক বা হিট এক্সজশন হলে পেশেন্টের ব্লাড প্রেশার খুব কমে যায়, সেই সময় জোর করে তাকে দাঁড় করাতে গেলে সে কিন্তু আবার পড়ে যাবে এবং দুর্ঘটনা ঘটতে পারে, ফ্র্যাকচার হয়ে যেতে পারে। এবং তারপরে থার্ড স্টেপ হচ্ছে, অবশ্যই কোনো চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন, কোনো অ্যাম্বুলেন্স ডেকে হসপিটালে নিয়ে যান, কাছাকাছি কোনো হসপিটাল থাকলে সেখানে নিয়ে যান, অথবা কোনো চিকিৎসকের চেম্বারে নিয়ে যান। তারপরের পার্টটা অর্থাৎ পেশেন্টের স্যালাইন লাগবে কিনা, ওষুধ লাগবে কিনা, সেটা চিকিৎসকের দায়িত্ব। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে এমার্জেন্সি রেসপন্ডার হিসাবে আপনি একজন সাধারণ মানুষও কিন্তু একজন হিট স্ট্রোকের পেশেন্টের স্বাস্থ্যের দিকে অনেকটাই যত্ন নিতে পারেন।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন তাপপ্রবাহ ও হিট স্ট্রোক নিয়ে কথিকা, বললেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার রুদ্রজিৎ পাল, আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি। প্রাত্যহিকী।

0: সুপ্রভাত। এই হাঁসফাঁস করা গরমে সকলে সুস্থ থাকুন, আর প্রতিদিন একটু একটু আশা, যদি আজ মেঘের দেখা মেলে, যদি আজ একটু বৃষ্টি হয়।
1: সত্যি তাই, সুস্থ থাকাটা, ভালো থাকাটা খুব জরুরি এই সময়টায়, বিশেষ করে এই গরমে।
0: সকলের জন্য শুভেচ্ছা শুভকামনা রেখে শুরু করছি আজকের প্রাত্যহিক।
1: আজ 2রা জুন। ১৯০৭ সাল, ভারতবর্ষের জাতীয়তাবাদী আন্দোলনের তখন চরম পর্যায়ে। যুগান্তর, অনুশীলন, বন্দে মাতরম প্রভৃতি সমিতি ও পত্রিকার মাধ্যমে শ্রী অরবিন্দ ঘোষ এই আন্দোলনকে এগিয়ে নিয়ে চলেছেন। তখন ১৯০৭ সালের গোড়ার দিকে শ্রী অরবিন্দ তাঁর ছোট ভাই বারীন্দ্রকে তাঁদের মানিকতলার বাগানবাড়িতে বিপ্লবীদের একটি সমিতি স্থাপন করতে বলেন। এই গুপ্ত সমিতিতে

একদল যুবক বারীন্দ্রর পরিচালনায় জাতীয়তাবাদী আদর্শে দীক্ষিত হন। লাঠি চালনা, কুস্তি, যোগাভ্যাস এবং শত্রুর মোকাবিলার জন্য বোমা তৈরি প্রভৃতির মাধ্যমে নিজেদের প্রস্তুত করতে থাকেন। ইংরেজ পুলিশের দীর্ঘ দিনের নজর ছিল মানিকতলার এই বাগান বাড়ির ওপর। তাদের সন্দেহ ছিল ইংরেজ শাসকদের আক্রমণের উদ্দেশ্যে এখানে বোমা বানানো হয়। কয়েকবার হানা দিয়েও তারা উদ্ধার করতে পারেননি কিছুই। অবশেষে 1908 সালের আজকের দিন অর্থাৎ 2 জুন এই বাগানবাড়িতে হানা দিয়ে 38 জন বিপ্লবীকে গ্রেপ্তার করে পুলিশ। সেই 38 জন বিপ্লবীদের মধ্যে ছিলেন ঋষি অরবিন্দ ঘোষও। মানিকতলা মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় 1 বছর জেলে বিচারাধীন ছিলেন তিনি। এই বোমা মামলায় তার পক্ষে আইনজীবী হিসেবে দাঁড়ান দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। সারা ভারতবর্ষের মানুষের মনে এই মামলা প্রবল আলোড়ন তুলেছিল। 1909 সালের মে মাসে অরবিন্দ ঘোষের মুক্তির পর তার পরিচালনায় ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন বাঁক নেয় এক নতুন পথের সন্ধানে।

0: আজকের দিনটি জড়িয়ে আছে বিশিষ্ট এক বাঙালি বিজ্ঞানী ও বিজ্ঞান প্রশাসকের সঙ্গে। তার নাম ডক্টর দেবেন্দ্র মোহন বসু। 1885 সালের 26শে নভেম্বর অধুনা বাংলাদেশের ময়মনসিংহ জেলায় জন্ম হয় দেবেন্দ্র মোহনের। তার বাবা মোহিনী মোহনী ছিলেন প্রথম ভারতীয় যিনি যুক্তরাষ্ট্রে গিয়ে উচ্চশিক্ষা লাভ করেন। সিটি কলেজিয়েট স্কুল থেকে এন্ট্রান্স পাশ করেন দেবেন্দ্র মোহন। পরবর্তীকালে পদার্থবিজ্ঞানে এমএসসি পাশ করেন এবং 1907 সালে উচ্চশিক্ষার জন্য লন্ডনে যান। 1912 সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে অনার্স সহ বিএসসি ও 1919 সালে বার্লিন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। দেশে ফিরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে অধ্যাপকের পদ গ্রহণ করেন। এমএসসি পাশ করার পর থেকেই মাতুল আচার্য জগদীশচন্দ্র বসুর অধীনে গবেষণা শুরু করেন দেবেন্দ্র মোহন। সেই থেকেই জড়িয়ে পড়েন বসু বিজ্ঞান মন্দিরের সঙ্গে। 1937 সালে জগদীশচন্দ্রের মৃত্যুর পর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের পদ ছেড়ে বসু বিজ্ঞান মন্দিরের অধ্যক্ষ হন। তিনি প্রথম বিজ্ঞানী যিনি এদেশে উইলসন ক্লাউড চেম্বার নিয়ে পরমাণু বিজ্ঞান সম্পর্কে গবেষণা করেন। বিজ্ঞানের সমস্ত শাখাই যে পারস্পরিক যুক্ত ও সম্পূরক, জনসাধারণের মনে এই ধারণার জন্ম দেন তিনি। 1975 সালের আজকের দিনে অর্থাৎ 2 জুন 90 বছর বয়সে ডক্টর দেবেন্দ্র মোহন বসুর প্রয়াণ ঘটে।
1: এমন করেই নানাভাবে নানা দিক থেকে দেশকে সমৃদ্ধ করেছেন কতজন, তাদের কথা স্মরণ করি আমরা প্রতিনিয়ত, আর তারই সঙ্গে প্রণতি জানাই দেশকে। এখন দেশবন্দনা সমবেত কণ্ঠে।

0: দেশবন্দনা শুনলেন সমবেত কণ্ঠে। এবারে আসি এই পক্ষের চিঠির বিষয় সম্পর্কে। জুন মাসের প্রথম পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় আম সত্য কথা। বছরের এই সময়টাতে অনেকের কাছেই আমই পরম সত্য। বর্ণে গন্ধে স্বাদে কত বাহার তার, বহু বিচিত্র রূপে আয়োজনে তার উপস্থাপন আর আস্বাদন করি আমরা। কাঁচা কাঁচা মিঠে বা পাকা আম ভক্ত আমরা বিভোর হই সবেতেই। তবে এই আম জনতার ভিড়ে স্রোতের বিপরীতে হাঁটা মানুষও নিশ্চয়ই থাকেন আম যাদের নাপসন্দ। আম নিয়ে নানা সত্য কথা, মজার ঘটনা, স্মৃতি, অভিজ্ঞতা সব উঠে আসুক আপনাদের চিঠিতে। চিঠি লিখতে পারেন এই ঠিকানায়, প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। ইমেলেও চিঠি পাঠাতে পারেন, চিঠির ঝাঁপি chitihirjhanpi.air@gmail.com এই ঠিকানায়। অর্থাৎ জুন মাসের প্রথম পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় আম সত্য কথা। এখানে আমি সত্য,
1: আম সত্য নয়। আম সত্য খুবই উপাদেয় মানছি, কিন্তু আম নিয়ে কোনো তত্ত্ব কথা বা আম সত্যের কথা নয় শুনতে চাইছি। আম নিয়েই, শুধুমাত্র আম ফল সেইটি নিয়েই নানান ঘটনা, অভিজ্ঞতা, মজার কথা।

0: চলে যাই চিঠির পাতায়। আজকের প্রথম চিঠি ডাক্তার সুবল দাস লিখছেন ক্রান্তিহাট জলপাইগুড়ি থেকে। দিশারি প্রাত্যহিকি, আমাদের গ্রীষ্মকাল মানেই আমের মধু মাখা উৎসব। তবে আমার কাছে আমের সংজ্ঞাটা একটু ভিন্ন, যা জড়িয়ে আছে এক নিম্নবিত্ত পরিবারের আজন্ম লড়াইয়ের সঙ্গে। আজ আমি একজন চিকিৎসক, কিন্তু শৈশবে বাবা মায়ের কঠোর পরিশ্রম আর ত্যাগের দিনগুলো আমি ভুলিনি। আমাদের বাড়ির গুটিকয়েক আম গাছই ছিল তখন আমাদের পরম আশ্রয়। অর্থাভাবের সেই দিনগুলিতে মুড়ি, গম কিংবা পায়রার ছাতুর সঙ্গে আম মেখে খেয়েই কত দিন দুপুর গড়িয়ে বিকেল কেটে গেছে। আম তখন শুধু আমাদের ফল ছিল না, ছিল পেট ভরানোর এক অদ্ভুত অবলম্বন। নানা রূপে আমকে বরণ করি আমরা। আম সত্ত্ব আমাদের এক চিরন্তন নস্টালজিয়া। পাকা আমের কাঁধ, সুগার সিরাপ আর নিখুঁত রোদের ছোঁয়ায় তৈরি এই সুস্বাদু পদটি বছরের অন্য সময়েও জিভে এনে দেয় গ্রীষ্মের আমেজ। বর্ণে, গন্ধে, স্বাদে অনন্য এই আমসত্ত্ব আমাদের ভোজন রসিকতার এক পরম সত্য। এই আম পাগল আম জনতার ভিড়ে অবশ্য কিছু ব্যতিক্রমী মানুষও থাকেন। হাতে মুখে আমের আঠা লাগা কিংবা আঁশ দাঁতে আটকে যাওয়ার ভয়ে অনেকেই আম পছন্দ করে না। আবার আম নিয়ে কিছু মজার ঘটনাও ঘটে। যেমন একবার এক বন্ধুকে জোর করে আম খাওয়াতে গেলে সে আমের গন্ধেই ঘর ছেড়ে পালিয়েছিল। পরে জানা গেল আম না খেলেও আমের তৈরি আইসক্রিম তার ভীষণ প্রিয়। এ এক আজব বৈপরীত্য। শৈশবের সেই ঝড়ের দিনের আম কুড়োনোর আনন্দ আর ছাতু আমের সেই অমৃত স্বাদ আজও আমার ব্যস্ততম দিনেও এক পশলা ঠান্ডা হাওয়া এনে দেয়। শুভকামনায় ডাক্তার সুবল দাস, ক্রান্তিহাট, জলপাইগুড়ি।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগেরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: আবার চিঠিতে ফিরি। আম সত্য কথা। কমল ঘোষ লিখছেন গ্রাম মালঞ্চ ডাকঘর রাখা জঙ্গল জেলা পশ্চিম মেদিনীপুর থেকে। রসিক প্রাত্যহিকি, শৈশবে বাড়ি থেকে বেরোলেই বাড়ির উঠোনের প্রকাণ্ড আম গাছটা চোখে পড়ত। সেই গাছ থেকে আম পেড়ে খাওয়ার স্মৃতি আজও পিছু ডাকে। আর ওই যে বাড়ির পূবে পশ্চিমে, ওখানেও ছিল আম বাগান। তীব্র দাবদাহকে তুড়ি মেরে নির্জন দুপুরে আম পেড়ে তাকে ছেঁচে নুন লঙ্কা চিনি মিশিয়ে খাওয়ার কথা মনে পড়লে জিভে জল আসে আজও। বছরের পর বছর সেই আম গাছগুলো তাদের সব কিছু উজাড় করে দিয়েছে মানুষকে, কিন্তু মানুষ তাদের কথা ভাবেনি। মানুষ নির্বিচারে তাদেরকে হত্যা করে গড়েছে আবাসন। তাদের স্মৃতির উদ্দেশ্যে আবাসনের নামকরণ করেছে আম্রকুঞ্জ। সভ্যতা, অবাক তোমার রসিকতা। সেই আম্রকুঞ্জে বসে আমের কথা ভাবছি, এমন সময় মহেশ্বর হাঁক দিল, দাদা চলো আমাদের গাঁয়ে যাবে? ওর মাথায় ঝুড়ি, হাতে ব্যাগ। বললাম, কি নিয়েছ? স্মিত হেসে বলল, দাদা বিভিন্ন প্রজাতির আম নিয়েছি। গত বর্ষায় গাঁয়ের সখানেক ছেলে মেয়েকে উন্নত প্রজাতির আমের চারা দিয়ে বলেছিলাম, তোরা যদি পরিচর্যা করে গাছগুলোকে বাঁচিয়ে রাখিস তবে গ্রীষ্মে পাবি অভিনব উপহার। এ মাসে বেতন পেতেই মনে পড়ে গেল ওদের কথা। হতদরিদ্র আরণ্যক গাঁয়ে ওরা আম বলতে বোঝে জঙ্গলি আম, যার শ্বাস খুব কম। স্বাদে গন্ধে বর্ণে অতুলনীয় হরেক রকম আম পেয়ে ওরা যেমন আনন্দে আত্মহারা হবে, তেমনি ওদের বাড়িতে বড় হতে থাকা আম গাছের প্রতি ওদের ভালোবাসা জন্মাবে, আর আমি বাঁচব ওদের খুশি দেখার জন্য। ওর কথা শুনে আমি সম্মোহিত হলাম। এমন করে আমজন তার খুশির কথা ভাবতে পারে কজন? শুভেচ্ছান্তে কমল ঘোষ, গ্রাম মালঞ্চ, ডাকঘর, রাখা জঙ্গল, জেলা পশ্চিম মেদিনীপুর।

0: পরের চিঠি লিখেছেন শীষ মোহাম্মদ, পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে। আমার প্রিয় প্রাত্যহিকী, মেয়ের বাড়ি গিয়েছিলাম, যাবার সময় একটা নার্সারি দেখলাম, অনেক গাছ। আসার সময় এখানে গাড়ি দাঁড় করিয়ে কিছু আমের চারা কিনলাম, 5-6 রকম জাতের আম গাছের চারা, এখনো বড় হয়নি। তাতে মুকুলের দেখা পেলাম এই জুন মাসে, 3টে গাছ ভর্তি মুকুল। কোনোটা এক মাস পরে উঠবে, কোনোটা ভাদ্র মাসে। মুকুল দেখে খুব ভালো লাগছিল, ঝড় বৃষ্টিতে তাকে কাবু করতে পারেনি, ছোট ছোট মটরের দানার মতো ফল হয়েছে। কিন্তু প্রাত্যহিকী, তুমি আমাকে এক দুঃখের স্মৃতির মুখোমুখি করলে। 16 বছর আগেকার ঘটনা। কমলেশবাবুর মেয়েটি ক্লাস 1-এ পড়ে। হঠাৎ একদিন সে অস্বাভাবিক আচরণ করতে লাগল, মুখ দিয়ে লালা ঝরে, ঘুমোতে চায় না, খালি বলে মাথায় ব্যথা। মাথায় ব্যথা অবহেলা করা যায় না, ডাক্তার দেখানো হলো। তিনি পরীক্ষা নিরীক্ষা করে যেটা বললেন সেটা খুব মারাত্মক, ওর মস্তিষ্কে একটি টিউমার আছে, সেটা অপারেশন করতে গেলে হাই রিস্ক লো বেনিফিট। ডাক্তারবাবু বলেন বাঁচার সম্ভাবনা নেই, বাড়ি নিয়ে যান, যা খেতে চায় খাওয়ান। একদিন সে বলল তার আম খেতে ইচ্ছে করছে। আমরা কত জায়গায় চেষ্টা করলাম, আমাদের মফস্বলের বড় বড় ফলের দোকানে বললাম যদি একটা আম এনে দিতে পারো, একটা হলেই চলবে। দোকানদাররা চেষ্টা করে কিন্তু বিফল মনোরথ হয়ে ফিরে আসে, বলে মাস্টার কাকু এখন অসময়ের ফল কোথায় পাব। খুব চেষ্টা করলাম। মহালয়ার দিন মেয়েটি অসুস্থ হয়েছিল, কালী পুজোর দিন চলে গেল, আম তাকে আর খাওয়াতে পারিনি। শীষ মোহাম্মদ লিখলেন পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে।
1: সত্যি বড্ড মন কেমন করা চিঠি। পরের চিঠিতে চলে যাই বোড়াল মেন রোড গড়িয়া কলকাতা থেকে। বিশ্বজিৎ কর লিখছেন, ম্যাঙ্গিফেরাগনের বিভিন্ন প্রজাতির মধ্যে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে জন্মানো এক ধরনের সুস্বাদু ফল হল আম। আমাদের জাতীয় ফল আমের বৈজ্ঞানিক নাম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। একবার হলো কি, আম খেলেই নিজের শরীরে অদ্ভুত ধরনের অ্যালার্জির উৎপাত। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আম খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ হল, অর্থাৎ প্রিয় ফল আম থেকে কয়েক যোজন দূরে থাকতে হবে। নিজের পক্ষে যা ছিল রীতিমতো অসহনীয় ব্যাপার। এক গ্রীষ্মের বাতাবরণে ছেলে বাজার থেকে পাকা সুদৃশ্য হিমসাগর আম নিয়ে এলো, অসহায় দৃষ্টিতে শুধু তাকিয়েই থাকলাম। পরিবারের লোকজনের কড়া নজর, এক টুকরো আম যেন এই হতভাগার পাতে না দেওয়া হয়। শর্করা বৃদ্ধি রোধে প্রভাতভ্রমণের অভ্যাস আজও আছে, পরের দিন ভোরবেলায় উঠেই ফ্রিজ থেকে একটা আম নিয়েই অত্যন্ত তৎপরতার সাথে সদ্ব্যবহার করলাম। কেউ জানতেই পারল না দুপুর 12টা নাগাদ অ্যালার্জি সমহিমায় উপস্থিত সারা শরীরে, গোলাকার লাল লাল ছোপ শরীর জুড়ে। ব্যাস গিন্নি সঙ্গে সঙ্গে ফ্রিজ খুলে আম গণনায় বুঝতে পারল যে একটি কম। সরাসরি প্রশ্ন, এইটা কেন করলে? অপ্রস্তুত হয়ে বললাম, না না, অত্যধিক গরমেই এই হাল, আমি আম খাইনি। তর্কাতর্কিতে ছেলে এসে পুরো ব্যাপারটা বুঝে বেশ বিজ্ঞের মতো বলল, মনে হয় শুধু আম খেলেই নয়, আমের গন্ধেও তাহলে এমন হাল হয়। না, আর কোনো দিন চুরি করে আম খাইনি, বিগত 10-15 বছর আম ছাড়া। বিশ্বাস করো প্রাত্যহিকী, আম সত্ত্বেও জোটে না এই অধমের ভাগ্যে। সবাইকে আম শুভেচ্ছা জানিয়ে শেষ করছেন চিঠি বিশ্বজিৎ কর, বোড়াল মেন রোড গড়িয়া কলকাতা থেকে।
0: সত্যি তো, কি করুন পরিস্থিতি। পরের চিঠি সৌমেন রায় অরবিন্দনগর মেদিনীপুর থেকে লিখছেন, বন্ধু প্রাত্যহিকী, আমের কথার মধ্যেই লুকিয়ে আছে এক গভীর আম সত্য কথা। হাবুলবাবুর কথাই ধরা যাক, পৃথিবী দেখতে দেখতেই তিনি প্রায় গোটা জীবন কাটিয়ে দিলেন। ছোটবেলার কথা ভাবলেই তার প্রথম মনে পড়ে গ্রীষ্মের দুপুরের কথা, সকালের স্কুল আর গ্রীষ্মের ছুটি মিলিয়ে মিশিয়ে দীর্ঘ সময় জুড়ে লম্বা দুপুর। খেয়ে দেয়ে একটুখানি ঘুমের ভান করলেই মা কাকিমার চোখ এড়িয়ে সেই দুপুরটা শুধুমাত্র নীলাকাশে পাখা মেলা কটি চিল পক্ষী আর ধুলামলিন ধরিত্রীর বুকে কটি বালক বালিকার একেবারে নিজস্ব। স্তব্ধ দুপুরে ফুরফুরে হাওয়া সুর তুলত শুকনো তাল পাতায়, নিমের ফুলে আর কালবৈশাখীর আশ্বাসে তীব্র দাবদাহ উপেক্ষা করে মাথা তোলা কুচি ঘাসের ডগায় বাবলার বনে ঘুঘুর ডাক সঙ্গত করত। হাওয়া একটু প্রবল হলেই এক ছুটে আমতলা, কে কটা আম কুড়োতে পারে তারই প্রতিযোগিতা। তারপর তৈরি হতো নানা পদ। কোনো কারণে মামা বাড়ি গেলেও আনন্দের কমতি ছিল না, মামাতো মাস্তুতো ভাই বোনেরা মিলে হই হই কাণ্ড। তাদেরই একজন রীনাদি পাড়ার খাতায় পড়ার খাতায় নাম কাটতে কাটতে কোনো ক্রমে টিকে আছে, সবার জন্য বুক ভরা ভালোবাসা তার। নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে জিভে জল আনা কাঁচা আমের ছেঁচকি বানাতে পারত। কচি শালপাতায় ভাগাভাগি শেষ হয়ে গেলে নিজের থেকে আরও খানিকটা তুলে দিত হাবুল ভাইয়ের পাতায়। বড় হয়ে হাবুলবাবু থিতু হয়েছেন শহরের প্রান্তে, জায়গা বাঁচিয়ে একখানি আমগাছও লাগিয়েছেন, কিন্তু ভরা সংসারেও হাবুলবাবুর মনে এখন সুখ নেই। এখনও আমগাছ হাওয়ায় মাথা নাড়িয়ে অপত্যদের বৃন্তচ্যুত করে, কিন্তু হাবুলবাবুর নাতি সেই আম কুড়োনোর জন্য ব্যাকুল হয়ে ছুটে আসে না। বাতানুকুল ঘরের মধ্যে সে কেবল পড়ে আর গেম খেলে। এই হাবুলবাবুর মনের কষ্ট, কষ্ট লাঘব করতে একদিন তিনি রীনাদিকে সঙ্গে নিয়ে গেলেন গ্রামের বাড়িতে। রীনাদি এখন বাতের ব্যথায় কাবু, তবু সেই একই আমগাছের নিচে বসে ভাইকে আম ছেঁচকি করে দিলেন। এখন সে আরও অভিজ্ঞ, কিন্তু স্বাদটা কেমন যেন পান সে লাগলো হাবুলবাবুর, কি যেন একটা নেই, সেটা যে কি ঠাহর হল না কিছুতেই। এমনি করে সময় কেড়ে নেয় কিংবা পাল্টে দেয় শৈশব থেকে যৌবন, শরীর থেকে মন, এমনকি মুখের স্বাদ পর্যন্ত। পৃথিবীতে এর চেয়ে বড় সত্য আর কি বা আছে? লিখলেন সৌমেন রায়, অরবিন্দনগর, মেদিনীপুর থেকে।

0: পরের চিঠি রতন কুমার নাথ লিখছেন ষষ্ঠীতলা কৃষ্ণনগর নদিয়া থেকে। বন্ধু প্রাত্যহিকী, আম মানে এক আঁজলা শৈশব, এক মুঠো কৈশোর, আবার এক আকাশ যৌবন। আম শব্দ উচ্চারণের সঙ্গে সঙ্গে মনে পড়ে আমাদের বাড়ির পাশে রবিদের আম বাগানে কালবৈশাখীর ঝড়ের পর আম কুড়োতে যাওয়া। মনে তখন সুখলতা রাওয়ের কবিতা, ওই ওই বাগানেতে বৈশাখী ঝড়ে টুপটাপ টুপটাপ কাঁচা আম পড়ে, ছড়া আওড়াতে আওড়াতে কাঁচা আমের খোসা ছাড়িয়ে নুন মাখিয়ে অপুর মতো খাওয়া। তখন বয়স 6 কিংবা 7, তারপর 10-12 বছর বয়সে ঝড়ের পর আম কুড়িয়ে এনে সেই কাঁচা আম নুন লঙ্কা আর তেল মিশিয়ে ছেঁচে খাওয়া, আহ সে কি স্বাদ। আবার আম সত্ত্ব দুধে ফেলি, সে তো এক মজার অভিজ্ঞতা। জ্যৈষ্ঠ মাসে আম পাকলে সে আম খাওয়ার মজাই আলাদা। আম মুড়ি কিংবা আম চিড়ে অথবা পাকা আমের শরবত, যাই খাবেন মনে হবে এবার কবিতা লেখা যায়। কলম ধরেই লিখে ফেলবেন, গোপাল ভোগের দাদা যদি হিমসাগর আজ আসে, লাজুক মেয়ে আম্রপালি তাকেই ভালোবাসে। ল্যাংড়া তো নয় ফ্যালনা মোটেই, কহিতুরের ভাই, শাহজাদির রানী পছন্দ, রানীর চৌসা চাই। আলফানসো লক্ষণ ভোগ ফজলি যদি আনো, নবাব এবং আম জনতার মন ভরবে জানো। আম তো শুধু আমারই নয় সবার প্রিয় ফল, মনকে ভরায় আনন্দে সে, দেহকে দেয় বল। আম বেঁচে থাক বোশেখ মাসে জ্যৈষ্ঠ মাসের ঝড়ে, আম বেঁচে থাক সারা বছর সবারই অন্তরে। আম্রগন্ধি শুভেচ্ছা সহ রতন কুমার নাথ, ষষ্ঠীতলা কৃষ্ণনগর নদিয়া থেকে।
1: সত্যি বেঁচে থাক আম, তারই কথায় অঞ্জন কুমার দাস কৃষ্ণনগর জেলা পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন। প্রিয় প্রাত্যহিকী, এবারের বিষয় দেখে প্রথমেই রসনা সিক্ত হয়ে উঠল। একে জ্যৈষ্ঠী মাস, আমের গন্ধে ম ম। অবশ্য আমার আম খাওয়া শুরু হয়েছে আরও মাস দুয়েক আগে। বাগানে ডজনখানেক আমের গাছ, তাদের মধ্যে কয়েকটি আবার 12 মাসই, সুতরাং 12 মাস ধরেই আমের স্বাদ পাই আমি। তাছাড়া আমের আচার, মোরব্বা, কাসুন্দি, আমসত্ত্ব কত কিছুই মজুত ঘরে, সুতরাং আম প্রায় 12 মাসই পাতে পড়ে। কাঁচা মিঠে আম তো গুটি ছেড়ে বেরোলেই খেতে শুরু করি। যুবাকালে দুপুরে কাঁচা আম, কাঁচা লঙ্কা আর নুন দিয়ে বেশ জমত। ইদানিং অবশ্য উদর বিদ্রোহ করে, তাই ও আর খাওয়া হয় না। ছুরি নিয়ে নুন লঙ্কা সহযোগে আম গাছে উঠে আম খাওয়ার মজাই আলাদা। সেসব দিনের কথা মনে পড়লে বেশ আফসোস হয়। আমার বাগানে 2টি আম গাছ আছে, সেগুলোর ফল বেশ টক, আমশি করতে তাদের কদর বেশি। এর মধ্যে আবার একটির ফল তো 80 মাস পর্যন্ত কাঁচা থাকে। বাজারে শোল মাছ পেলে ওই আম দিয়ে জমে যায় বেশ। দাঁতের জন্য টক আম খেতে পারি না, গৃহিণী বড্ড বিরক্ত হয়। তবু আম খাওয়া ছাড়তে পারি না। পলাশির আমবাগানে একসময় স্বাধীনতা বিসর্জন দেওয়া বাঙালি আমের সঙ্গে বৈরিতা করে থাকতে পারেন কি? আমি তো পারিনি। লিখলেন অঞ্জন কুমার দাস কৃষ্ণনগর পূর্ব মেদিনীপুর থেকে।

0: আমের গন্ধে স্টুডিও একেবারে মম করছে।
1: সত্যি তাই?
0: সেই আমের গন্ধ নিয়েই আজকের মতো চিঠির ঝাঁপি বন্ধ করি, কিন্তু আরেকবার মনে করিয়ে দিই চিঠি লেখার বিষয়। জুন মাসের প্রথম পক্ষ সবে শুরু হয়েছে। চিঠি লেখার বিষয় আম সত্য কথা। বছরের এই সময়টাতে অনেকের কাছে আমই পরম সত্য। বর্ণে গন্ধে স্বাদে কত বাহার তার, বহু বিচিত্র রূপে আয়োজনে তার উপস্থাপন আর আস্বাদন করি আমরা। কাঁচা কাঁচা মিঠে বা পাকা আম ভক্ত আমরা বিভোর হই সবেতেই। তবে এই আম জনতার ভিড়ে স্রোতের বিপরীতে হাঁটা মানুষও নিশ্চয়ই থাকেন আম যাদের না পছন্দ। আম নিয়ে সেসব নানা সত্য কথা, মজার ঘটনা, স্মৃতি, অভিজ্ঞতা সব উঠে আসুক আপনাদের চিঠিতে, তবে তা যেন আম কেন্দ্রিক হয়। আম জনতা বা আম সত্য সরাসরি নয়, আম নির্ভর। নানা রকমের স্মৃতি, ভালো লাগা, খারাপ লাগা, দুঃখ সব কিছু উঠে আসুক আপনাদের চিঠিতে। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়, প্রাত্যহিকী প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আর আমাদের ইমেল আইডি চিঠির ঝাঁপি @gmail.com। তাহলে জুন মাসের চলতি পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় আম সত্য কথা।
1: হ্যাঁ, সম্বৎসরের ফল বটে, কিন্তু এই সময়টাই বিশেষ করে আম যেন জড়িয়ে থাকে আমাদের প্রতিদিনের জীবনে। আর আম পাকতে বা মিষ্টি সুস্বাদু আম পেতে রোদের বৃষ্টির অবশ্যই তো একটা ভূমিকা থাকে। তো কি বলছে আজকের পরিবেশ, আজকের আবহাওয়া, একটু চলে যাই সে কথায়। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় আকাশ কখনো কখনো মেঘলা থাকতে পারে। বিকেলের দিকে বা দুপুরের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 36 ডিগ্রি সেলসিয়াস এবং 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.1 ডিগ্রি কম। সর্বনিম্ন 28.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ ছিল যথাক্রমে 93% এবং 54%। বৃষ্টি হয়নি।

আবহাওয়ার খবরে একটু আশার কথা শোনা গেল, বিকেলের দিকে হয়তো ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। সেই আশা সঙ্গে থাকুক, আর চলতে থাকুক আপনাদের চিঠি লেখা। কিন্তু চিঠির বিষয়ে কতগুলো জরুরি কথা একটু জানিয়ে রাখি। চিঠি যারা লিখবেন চেষ্টা করুন শব্দ সংখ্যা 250-এর মধ্যে সীমিত রাখতে। ইমেলে পিডিএফ বা জেপিইজি ফরম্যাটে অ্যাটাচমেন্ট হিসেবে লেখা পাঠাবেন না, চিঠির ছবি তুলেও পাঠাবেন না, সরাসরি মেল বডিতে লিখুন। একই ইমেল একাধিকবার পাঠাবেন না, চিঠিতে নাম ঠিকানা ফোন নম্বর অবশ্যই লিখবেন, হয় চিঠি না হয়তো ইমেল পাঠান, একসঙ্গে দুটি নয়।

0: হ্যাঁ, জ্যৈষ্ঠে ঝড়ে আম কুড়োনোর ধুম চলুক, কোথাও তো শৈশবও সেভাবে ধরা দেয় আমাদের কাছে, তাই না?
1: ঠিক তাই। কত না স্মৃতি, ভালো লাগা মন্দ লাগা, আবার সত্যি কথা অসুখের কারণে এই প্রিয় ফল কত মানুষের
0: অধরা থেকে যায়,
1: অধরা থেকে যায়,
0: সত্যি খুব খারাপ লাগে। আসলে এই খাবার বা খাবারের স্বাদ শুধু তো উদরপূর্তি বা পেট ভরানোর জন্য নয়, মন ভরানো, আর তার সঙ্গে মিশে থাকে কত ভালো লাগা, কত

0: তবে হ্যাঁ, সেই আমের কথাই লিখুন যা জুড়ে রয়েছে বর্তমান বা অতীত জুড়ে, স্মৃতি জুড়ে তার কথা। আম সত্য নয় বা তেমন কোনো তত্ত্ব কথা নয়, আম নিয়ে হালকা চালে নিজের স্মৃতির কথা, ভালো লাগা, যেটা একটু আগেই আমরা বললাম, ভালো লাগা, মন্দ লাগা, ভালো অভিজ্ঞতা, দুঃখ, কষ্ট, আনন্দ সব কিছু।
1: ঠিকানাটা আরেকবার জানিয়ে রাখি, প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, আর ইমেল আইডি চিঠির ঝাঁপি @air@gmail.com।

0: আম খাওয়া তো আছেই, তবে তার সঙ্গে সঙ্গে একটু সতর্কতাও দরকার। আর যাদের আমের বিধিনিষেধ রয়েছে তারা হয়তো মাঝে মাঝে চেখে দেখতে পারেন, তবে সেই নিয়মটুকু মেনে।
1: ঠিক তাই, আর সতর্কতা সবসময় থাকুক যখন বেরোবেন, বিশেষ করে এই প্রচণ্ড গরমে রোদ্দুরে সতর্কতা অবলম্বন করতে হবে, সকলে যেন সুস্থ থাকেন, এইটুকুই আমাদের কাম্য।
0: ভালো থাকুন সবাই। সঙ্গে ছিলাম হৈমন্তী দে,
1: দেবজ্যোতি লাহিড়ী।

আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত মায়ানমারের রাষ্ট্রপতি ইউ মিন আউং লাং দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারতের প্রতিবেশী প্রথম, পূবে তাকাও এবং মহাসাগর নীতিতে মায়ানমার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায়ের আলোচনার প্রাথমিক কথাবার্তা চূড়ান্ত করেছে। ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি নীতিন নবীন নতুন দিল্লিতে দলের শীর্ষ পদাধিকারী ও কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে নরেন্দ্র মোদী সরকারের 12 বছরের সেবা, সাংগঠনিক সম্প্রসারণ ও ভবিষ্যৎ উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। উত্তরপ্রদেশের হামিরপুরে নির্মাণ সেতু ভেঙে 6 জনের মৃত্যুর ঘটনায় রাজ্য সরকার 2টি উচ্চ পর্যায়ের তদন্তকারী দল গঠন করেছে। মার্কিন রাষ্ট্রপতি জানিয়েছেন, ইসরায়েল ও হিজবুল্লাহ সংঘর্ষ কমাতে সম্মত হয়েছে। পুরুষদের অনূর্ধ্ব-18 এশীয় কাপ হকি লীগের গ্রুপ ম্যাচে ভারত গতকাল 4-1 গোলে কোরিয়াকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত মায়ানমারের রাষ্ট্রপতি ইউ মিন আউং লাং দ্বিপাক্ষিক নানা দিক নিয়ে আলোচনা করেছেন। অর্থনৈতিক সম্পর্ক, প্রতিরক্ষা, নিরাপত্তা সংক্রান্ত ইস্যু, সীমান্ত ব্যবস্থাপনা, উন্নত সহযোগিতা, সাংস্কৃতিক আদান প্রদান এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে তাঁরা কথা বলেছেন। নতুন দিল্লিতে দুই নেতার বৈঠকের পর বিদেশ সচিব বিক্রম মিশ্রী সাংবাদিকদের বলেন, বাণিজ্য ও বিনিয়োগ, স্বাস্থ্য, শিক্ষা এবং শক্তিক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে তোলার ব্যাপারে উভয় পক্ষ সহমত হয়েছে। মানুষ ও মানুষের যোগাযোগ এবং কলাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প দ্রুত শেষ করা নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে বলে বিদেশ সচিব জানান। বিদেশ সচিব বলেন, মায়ানমারের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার ব্যাপারে ভারতের সমর্থনের কথা প্রধানমন্ত্রী মোদী পুনর্ব্যক্ত করেছেন। উভয় পক্ষই নিরাপত্তা স্বার্থের পরিপন্থী কাজের জন্য নিজেদের ভূখণ্ডের অপব্যবহার প্রতিরোধের ওপরে গুরুত্ব আরোপ করেছে। বিদেশ সচিব বলেন, মায়ানমারের

0: ভারত বিরোধী কাজের জন্য ব্যবহার করা হবে না বলে সেদেশের প্রেসিডেন্ট আশ্বস্ত করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারতের প্রতিবেশী প্রথম, পূবে তাকাও এবং মহাসাগর নীতিতে মায়ানমার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। রাষ্ট্রপতি ভবনে মায়ানমারের রাষ্ট্রপতি ইউ মিন অং লাইংকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ভারত ও মায়ানমারের মধ্যে কয়েক শতাব্দী পুরনো গভীর বন্ধন রয়েছে। ভারত মায়ানমার কৌশলগত সম্পর্কের বিষয়ে রাষ্ট্রপতি বলেন, মায়ানমার হল দক্ষিণ পূর্ব এশিয়া ভারতের প্রবেশদ্বার। মায়ানমার একমাত্র এশিয়ান গোষ্ঠীভুক্ত দেশ যার সঙ্গে ভারতের স্থলসীমা রয়েছে। মায়ানমারের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় লাইংকে অভিনন্দন জানিয়ে শ্রীমতী মুর্মু বলেন, দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরও জোরদার করতে সেদেশের নবগঠিত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছে। শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায়ের আলোচনার প্রাথমিক কথাবার্তা চূড়ান্ত করেছে, এখন ছোটখাটো কোনো বিষয় চূড়ান্ত করা বাকি। তিনি গতকাল সাংবাদিকদের বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে মার্কিন প্রতিনিধি দল নতুন দিল্লি এসেছেন। আজ থেকে চৌঠা জুন পর্যন্ত তারা আলোচনায় বসবেন। বৈঠকে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য দপ্তরের অতিরিক্ত সচিব দর্পণ জৈন, অন্যদিকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন প্রধান মধ্যস্থতাকারী ব্রেন্ডন লিঞ্চ। এদিকে ভারত ওমান সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা গতকাল কার্যকর হয়েছে। ছ মাস আগে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। নতুন দিল্লিতে গতকাল পীযূষ গোয়েল সাংবাদিকদের জানান, সেপা শুধুমাত্র একটি সাধারণ বাণিজ্য চুক্তি নয়, এটি সভ্যতা নির্ভর আস্থার একটি বিবৃতি। এই চুক্তি ভারতের সঙ্গে ওমানের সম্পর্ককে এক নতুন উচ্চতা প্রদান করবে।
1: I am confident that this comprehensive agreement will add a new momentum to our ties with Oman. From day one, India will secure duty-free access on 98% of Oman's tariff lines, covering over 99% of India's exports to Oman. SEPA is a blueprint of our shared future.
0: পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতি সত্ত্বেও দেশে জ্বালানি, খাদ্যশস্য, সার এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর নিরবচ্ছিন্ন সরবরাহ সুনিশ্চিত করতে পর্যাপ্ত বন্দোবস্ত গ্রহণ করা হয়েছে বলে সরকার নাগরিকদের আশ্বস্ত করেছে। নতুন দিল্লিতে গতকাল আন্তঃমন্ত্রক বৈঠকে উপভোক্তা বিষয়ক দপ্তরের অতিরিক্ত সচিব অনুপম মিশ্র বলেন, খাদ্য নিরাপত্তা ক্ষেত্রে ভারত অত্যন্ত ভালো অবস্থানে রয়েছে, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর পর্যাপ্ত মজুত রয়েছে। দেশে খাদ্য সরবরাহের পরিস্থিতি নিয়ে শ্রী মিশ্র বলেন, চলতি ভূ রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও ভারতে খাদ্যদ্রব্যের দাম স্থিতিশীল রয়েছে। ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি নীতিন নবীন গতকাল নতুন দিল্লিতে দলের শীর্ষ পদাধিকারী ও কর্মীদের সঙ্গে বৈঠক করেন। পরে এক সাংবাদিক সম্মেলনে দলের সাংসদ ও মুখপাত্র ডক্টর সম্বিত পাত্র বলেন, আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের ১২ বছরের সেবা, সাংগঠনিক সম্প্রসারণ এবং ভবিষ্যৎ উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ডক্টর পাত্র আরও বলেন, কেন্দ্রীয় সরকার ১২ বছর পূর্ণ করছে এবং পাশাপাশি বিজেপি এনডিএ জোট দেশের ২২টি রাজ্যে ক্ষমতায় রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রতিটি ক্ষেত্রে দেশের অগ্রগতি হয়েছে। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন ক্ষমতায়ন ও সুশাসন প্রতিষ্ঠায় এনডিএ সরকার। প্রযুক্তিবিদ ও আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন রাত ৮টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্পটলাইট অনুষ্ঠানে এবারের আলোচনা সুস্থায়ী উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ। বিশিষ্ট প্রাণী চিকিৎসক ও পরিবেশবিদ ডক্টর শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আজ রাত ৮:৩০টায় সঞ্চয়িতা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন বৃহস্পতিবার ৪ জুন রাত ৮:৩০টায়। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উত্তরপ্রদেশের হামিরপুর জেলায় একটি নির্মীয়মাণ ব্রিজ ভেঙে ৬ জনের মৃত্যুর ঘটনায় দুটি উচ্চ পর্যায়ের তদন্তকারী দল গঠন করেছে রাজ্য সরকার। জেলা প্রশাসনের তরফে যে ৩ সদস্যের দল গঠন করা হয়েছে তার নেতৃত্বে রয়েছেন অতিরিক্ত জেলাশাসক। এই দুর্ঘটনার পেছনে কোনো প্রশাসনিক প্রযুক্তিগত গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখবে এই দলটি। অন্যদিকে উত্তরপ্রদেশ ব্রিজ কর্পোরেশনের তরফে আরেকটি তদন্তকারী দল গঠন করা হয়েছে। ৩ সদস্যের এই কমিটি ব্রিজটির নকশা, কাঁচামালের মান ও সেতু নির্মাণের নিরাপত্তা বিধি সঠিকভাবে মানা হয়েছিল কিনা তা খতিয়ে দেখবে। উল্লেখ্য, বেতোয়া নদীর উপর নির্মীয়মাণ ওই সেতু ভেঙে দিন কয়েক আগে ৬ জন প্রাণ হারান। এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডি আর্থিক তছরূপ প্রতিরোধ আইনের আওতায় পাঞ্জাবের রামনগরে অবস্থিত জ্ঞান সাগর এডুকেশনাল অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের ১৪টি অস্থাবর সম্পত্তি ক্রোক করেছে। এই সম্পত্তিগুলির মূল্য প্রায় ১,৬০০ কোটি টাকা বলে অনুমান করা হচ্ছে।

সিবিআই রিলায়েন্স কমিউনিকেশন গ্রুপের শীর্ষ আধিকারিক অমিতাভ ঝুনঝুনওয়ালাকে ব্যাংক জালিয়াতি মামলায় গ্রেফতার করেছে। সিবিআই জানিয়েছে, তিনি গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কর্পোরেট ফিন্যান্স, ব্যাংকিং এবং তহবিল ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ কাজকর্ম পরিচালনা করছিলেন। অভিযোগ, ঋণের অর্থের অপব্যবহারের কারণে ব্যাংকগুলিকে অন্যায্য ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি আক্রমণে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের অস্ত্রবিরতি লঙ্ঘিত হতে পারে বলে ইরান সতর্ক করে দিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে নতুন করে আক্রমণের নির্দেশ দেওয়ার পর ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির প্রধান শর্তই ছিল সমস্ত ক্ষেত্রে সর্বসম্মতভাবে অস্ত্রবিরতি এবং লেবানন তার মধ্যে অন্তর্ভুক্ত ছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী হামলার নির্দেশ দেওয়ার পর কোনো ক্ষেত্রে অস্ত্রবিরতি লঙ্ঘিত হলে সমস্ত ক্ষেত্রেই এই চুক্তির শর্ত লঙ্ঘিত হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। অন্যদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ও হিজবুল্লাহ সংঘর্ষ কম করার ব্যাপারে সম্মত হয়েছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার সঙ্গে কথা বলার পর বেইরুট থেকে সেনা ফিরিয়ে নেওয়া এবং ভবিষ্যতে আবারও না পাঠানোর ব্যাপারে সম্মত হয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, হিজবুল্লাহ বলেছে যে ইসরায়েল যদি তাদের আক্রমণ না করে তারাও ইসরায়েলকে আক্রমণ করবে না। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট উত্তরাখণ্ডের চামোলি জেলার ভ্যালি অফ ফ্লাওয়ার্স পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। উপত্যকার সমৃদ্ধ জীববৈচিত্র্য ও বিরল উদ্ভিদ প্রজাতি সংরক্ষণে সাহায্য করতে বন বিভাগ পর্যটকদের অনুরোধ করেছে। বন বিভাগের তথ্য অনুযায়ী বর্তমানে ভ্যালি অফ ফ্লাওয়ার্সে 300 বেশি প্রজাতির ফুল ও বহু বিরল উদ্ভিদ রয়েছে। ভ্যালি অফ ফ্লাওয়ার্স 31 অক্টোবর পর্যন্ত পর্যটকদের জন্য খোলা থাকবে। পুরুষদের অনূর্ধ্ব 18 এশীয় কাপ হকির গ্রুপ লিগ ম্যাচে ভারত 4-1 গোলে কোরিয়াকে হারিয়ে দিয়েছে। জাপানের কাঘামিরায় ভারতের পক্ষে অধিনায়ক কেতন খুশওয়া দুটি, হরিন্দর সিং, শাহরুখ আলী একটি করে গোল করেন। এই জয়ের ফলে গ্রুপ লিগে ভারত এখনও পর্যন্ত 6 পয়েন্ট সংগ্রহ করেছে। বুধবার ভারত পরবর্তী ম্যাচে চীনা তাইপের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারত সফররত মায়ানমারের রাষ্ট্রপতি ইউ মিন আউং লাং দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারতের প্রতিবেশী প্রথম, পূবে তাকাও এবং মহাসাগর নীতিতে মায়ানমার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায়ের আলোচনার প্রাথমিক কথাবার্তা চূড়ান্ত করেছে। উত্তরপ্রদেশের হামিরপুরে নির্মীয়মান সেতু ভেঙে 6 জনের মৃত্যুর ঘটনায় রাজ্য সরকার 2টি উচ্চ পর্যায়ের তদন্তকারী দল গঠন করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ও হিজবুল্লাহ সংঘর্ষ কমাতে সম্মত হয়েছে। খবর শেষ হলো, এখন শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, সুপ্রিম কোর্টের রায় মেনে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হবে বলে সরকারের তরফে আশ্বাস দেওয়া হয়েছে। কর্মচারী সংগঠনগুলি একে স্বাগত জানিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের সম্প্রসারিত মন্ত্রিসভার নতুন সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে প্রথম পর্যায়ে প্রাপকরা আগামীকাল থেকে টাকা পেতে শুরু করবেন। এদিকে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ সম্পর্কে তদন্তের নির্দেশ রাজ্য সরকারের। শহরাঞ্চলে নিকাশি নালা পরিষ্কারের কাজে এখন থেকে ম্যান হলে কোনো মানুষকে নামানো যাবে না বলে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী ও তার ঘনিষ্ঠ ব্যবসায়ী শশীকান্ত চন্দকের বিরুদ্ধে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে চার্জ গঠন। উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ঊর্ধ্বমুখী। আসছে বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্ট

0: প্রায় মেনেই রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হবে বলে সরকারের তরফে আশ্বাস দেওয়া হয়েছে। নবান্নে গতকাল ডিএ নিয়ে বিভিন্ন কর্মচারী সংগঠনের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক বৈঠক করেন। সেখানে মুখ্যমন্ত্রী এ ব্যাপারে উদ্যোগ গ্রহণের জন্য মুখ্যসচিব ও অর্থসচিবকে নির্দেশ দিয়েছেন বলে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন। এ মাসের 22 তারিখ রাজ্য সরকার যে বাজেট পেশ করবে তাতে সরকারি কর্মচারীদের জন্য সুখবর থাকবে বলেও মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন। ভাস্করবাবু আরও জানান, ডিসেম্বর মাসের মধ্যে 50,000 স্থায়ী পদে নিয়োগের ব্যাপারে তাদের মধ্যে কথা হয়েছে। এ মাসের 7 তারিখের মধ্যে নিয়োগ নীতি ঘোষণা করা হবে বলেও মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন। সরকারের এই সদিচ্ছামূলক মনোভাবের জন্য ভাস্করবাবু ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রীকে।
1: পূর্বের সরকার ডিএর রায় মানার ক্ষেত্রে যেভাবে ছত্রে ছত্রে তাকে অবমাননা করেছে, বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী তার প্রথম যে স্বাগত ভাষণ আমাদের উদ্দেশ্যে রাখেন সেখানে পরিষ্কার করে দেন, আমরা সম্পূর্ণরূপে সুপ্রিম কোর্ট যা বলেছে সেই সুপ্রিম কোর্টের রায়কে অক্ষরে অক্ষরে মেনে আমরা কাজ করব। যে আলোচনা হয়েছে সে আলোচনাতে আমরা অত্যন্ত সন্তুষ্ট, আমরা ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন, কর্মচারীরাও অন্তত সরকারের একটা অংশ সেই ব্যাপারটা প্রতিষ্ঠিত হলো।
0: এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন মামলাকারী সংগঠনের পক্ষে ইউনিটি ফোরামের আহ্বায়ক দেবপ্রসাদ হালদার।
2: মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সর্বশেষ যে সিদ্ধান্তগুলো হয়েছে বা উনি যেগুলো আশ্বাস দিয়েছেন তাতে আমরা মোটামুটি সন্তুষ্ট। বলেছেন কারেন্ট ইয়ারের অ্যালাউন্স 42% যত তাড়াতাড়ি সম্ভব 22 জুন একটা বড় অংশ ঘোষণা করব বকেয়া কারেন্ট দিয়ে, বাকিটা আবার যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে দেব।
0: কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ও একে বড় পাওনা হিসেবে অভিহিত করেছেন।
3: 1 জানুয়ারি 2027 থেকে সপ্তম বেতন কমিশন লাগু হবে, এইটা আমাদের কাছে বড় অ্যাচিভমেন্ট, কারণ আমরা 3-4 বছর পরে বেতন কমিশন পেয়ে থাকি। বেতন কমিশন লাগু হবে 1/1/26 থেকে, সেখানে যদি 1 বছর পরেই আমরা হাতে পাই তবুও সেটা আমাদের কাছে অনেকটা বড় পাওনা।
0: অন্যদিকে মঞ্চের আহ্বায়ক রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বলেছেন, তাদের বাদ দিয়ে শুধুমাত্র মামলাকারী সংগঠনগুলিকে ডেকে মুখ্যমন্ত্রী বকেয়া ডিএ নিয়ে আলোচনা করেছেন, এর ফলে সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘিত হয়েছে। যৌথ মঞ্চের অধীনে 39টি সংগঠন এ ব্যাপারে অন্ধকারে থাকল বলেও তাঁর দাবি।
4: তাহলে শুধুমাত্র মামলাকারী সংগঠন তাদের নিয়ে এই আলোচনার মধ্যে দিয়ে সামগ্রিকভাবে সার্বিক রাজ্যের সমস্ত অংশে যাদের রাজ্য কোষাগার থেকে বেতন হয় তাদের বিষয়টা কখনোই চেঞ্জ হয় না।
0: বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি এবং মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি প্রমুখ ডিএ নিয়ে রাজ্য সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। বেতন কাঠামোর পুনর্বিন্যাস নিয়ে কথা বলতে কেন্দ্রের অষ্টম বেতন কমিশনের সদস্যরা আগামী মাসে 2 দিনের সফরে এরাজ্যে আসছেন। 9 জুলাই থেকে 2 দিন তারা কলকাতায় বিভিন্ন কেন্দ্রীয় সরকারি কর্মচারী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন। এজন্য কমিশনের সঙ্গে যারা দেখা করতে চান সংগঠনের তরফে তাদের 15 জুনের মধ্যে অনলাইনে আবেদন জানাতে বলা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের সম্প্রসারিত মন্ত্রিসভার নতুন সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে গতকাল এক বার্তায় শ্রী শাহ প্রত্যয় ব্যক্ত করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শ এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে ডাবল ইঞ্জিন সরকার নিষ্ঠা ও দায়বদ্ধতা নিয়ে জনস্বার্থে কাজ করবে। আগেই জানানো হয়েছে পশ্চিমবঙ্গ মন্ত্রিসভা গতকাল সম্প্রসারিত হয়েছে। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি 35 জন নতুন মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান। এদের মধ্যে 13 জন পূর্ণমন্ত্রী, 3 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং 19 জন প্রতিমন্ত্রী। এর ফলে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যে নবগঠিত বিজেপি সরকারের মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ালো 41। নতুন মন্ত্রীদের দপ্তর পরে বণ্টন করা হবে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে প্রথম পর্যায়ে প্রাপকরা আগামীকাল অর্থাৎ 3 জুন থেকে টাকা পেতে শুরু করবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবান্নে সাংবাদিকদের জানান, প্রথম কিস্তিতে যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাঠানো হবে। প্রতিদিন কয়েক লক্ষ আবেদন যাচাই করা হচ্ছে। যারা নিজেরা আবেদনপত্র পূরণ করতে পারছেন না তাদের বাড়ি বাড়ি গিয়ে সরকারি কর্মীরাই ফর্ম পূরণে সাহায্য করবেন। এদিকে নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পালও জানিয়েছেন, 12 পাতার আবেদনপত্র পূরণ করতে গিয়ে অনেকেই সমস্যায় পড়ছেন, তবে যে কোনো অসুবিধে তিনি স্থানীয় পঞ্চায়েত, বিডিও অফিস অথবা পুরসভায় যোগাযোগের পরামর্শ দেন। যোগ্য আবেদনকারীরা প্রত্যেকেই অন্নপূর্ণা যোজনায় টাকা পাবেন বলেও মন্ত্রী আশ্বস্ত করেছেন।

0: বলেছে আজ থেকে অনলাইনে শুরু হচ্ছে এবং 3 তারিখ থেকে ব্যাংকে ঢুকতে শুরু করবে। বলছে এতগুলো 12 পাতার এবং এগুলো ডেটার জন্য, এমন না যেটা ফর্ম ফিল আপ না করতে পারলে আপনি অর্থপূর্ণার যোজনার টাকা পাবেন না, তা যতটা সম্ভব আপনারা ফিল আপ করুন, অসুবিধা হলে লিখে দেবেন, নট অ্যাপ্লিকেবল বাকিটা আমরা দেখে নেব।
1: তৃণমূল কংগ্রেস সরকারের আমলে লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য।

0: সুরক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ সম্পর্কে তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবান্নে সাংবাদিক বৈঠকে বলেন, প্রাথমিক যাচাইয়ে এমন বহু উপভোক্তার খোঁজ মিলেছে যারা নিয়ম বহির্ভূতভাবে সরকারি ভাতা পাচ্ছিলেন। কোথাও পুরুষদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধে, আবার কোথাও ভুয়ো পরিচয়ের সামাজিক ভাতা নেওয়ার অভিযোগ সামনে এসেছে। পূর্বতন সরকারের আমলে উপভোক্তাদের তথ্য যাচাইয়ের ক্ষেত্রে ব্যাপক গাফিলতি ছিল বলেও শুভেন্দুবাবু জানান। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন ক্ষমতায়ন ও সুশাসন প্রতিষ্ঠায় এনডিএ সরকার। প্রযুক্তিবিদ ও আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্পটলাইট অনুষ্ঠানে এবারের আলোচনা সুস্থায়ী উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ। বিশিষ্ট প্রাণী চিকিৎসক ও পরিবেশবিদ ডাক্তার শিবাজি ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আজ রাত 8:30 সঞ্চয়িতা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন বৃহস্পতিবার 4 জুন রাত 8:30। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। শহরাঞ্চলে নিকাশি নালা পরিষ্কারের কাজে এখন থেকে ম্যানহোলে কোনো মানুষকে নামানো যাবে না বলে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। এই কাজে শুধুমাত্র অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করা হবে। তিনি গতকাল কেএমডি এর আধিকারিকদের সঙ্গে নিয়ে কৈখালি, হলদিরাম, চিনার পার্ক, সেক্টর 5, শান্তিনগর ও কেষ্টুপুরের নিকাশি ব্যবস্থা পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের বলেন, বহু জায়গায় অপরিকল্পিতভাবে ম্যানহোল বন্ধ করে রাস্তা তৈরি করেছে আগের সরকার, সেগুলি খুলে নতুন ম্যানহোল তৈরি করা হবে। হলদিরামের সামনে অতিরিক্ত জল দ্রুত সরাতে প্রয়োজনে পাম্প বসানোর কথাও ঘোষণা করেন তিনি। পশ্চিমবঙ্গে 3,748 কিলোমিটার দীর্ঘ জাতীয় সড়কের গুণমান, রক্ষণাবেক্ষণের অবস্থা এবং তার অগ্রগতি নিয়ে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়কারি গতকাল নতুন দিল্লিতে এক বৈঠক করেন। সংবাদ মাধ্যম ও সমাজ মাধ্যমের রিপোর্টের ভিত্তিতেই এই বৈঠক বলে জানা গেছে। পরিকাঠামো উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করার লক্ষ্যে রাস্তার মান উন্নয়নের ওপর জোর দিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী। আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী ও তার ঘনিষ্ঠ ব্যবসায়ী শশীকান্ত চন্দকের বিরুদ্ধে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে চার্জ গঠন করা হয়েছে। আগামী 12 জুন শুরু হবে বিচার প্রক্রিয়া। এই মামলায় আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ অন্য 5 অভিযুক্তের বিরুদ্ধে আগেই চার্জ গঠন করা হয়। পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ গতকাল ইডির দপ্তরে হাজিরা দেন। তাকে প্রায় 10 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। মেসি কাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বারাসাত জেলা আদালতে আগাম জামিনের আবেদন করেছেন। আবেদনের শুনানির দিন ধার্য হয়েছে 22 জুলাই। এদিকে ভিআইপি রোডের লেকটাউনের মোড়ের কাছে বিশ্বখ্যাত ফুটবল তারকা লিওনেল মেসির 70 ফুট উঁচু মূর্তিটি গতকাল সরানো হয়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গে 3-4 দিন বৃষ্টির সম্ভাবনা কম। এর ফলে তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি বৃদ্ধি পাবে। আলিপুরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 28.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় যা 1 ডিগ্রি বেশি। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 9:15।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী পিয়ালি ঘোষ চক্রবর্তী।

0: জানা অজানায় ধারাবাহিক পরিবেশের পাঁচ কথা। আজ প্রথম পর্বে প্লাস্টিক দূষণ, বলছেন ডক্টর মোহিত রায়।
1: প্লাস্টিক আমাদের অতি পরিচিত শব্দ, কথাটা এখন বাংলাই হয়ে গেছে। প্লাস্টিক মানে নমনীয়। প্লাস্টিকের যে গুণটা প্রথম থেকে সবচেয়ে কাজের ছিল তা হলো এটাকে সহজেই বিভিন্নভাবে রূপ দেওয়া যায়, একটি নমনীয় বস্তু। প্লাস্টিক একেবারেই মানুষের সৃষ্টি। এটি তৈরি হয় মূলত খনিজ তেলকে বিভিন্ন প্রক্রিয়ায় রূপান্তর করে। তৈল শোধনাগার থেকে আমরা যেমন পেট্রোল, ডিজেল ইত্যাদি পাই, তেমনি সেখানে আরও অন্যান্য রাসায়নিক তৈরি হয় যা থেকে তৈরি হয় বিভিন্ন ধরনের প্লাস্টিক, যেমন পলিথিন, পিভিসি, আরও অনেক কিছু। প্লাস্টিক খুব সহজেই আমাদের সাধারণ লোকের জীবনে স্থান করে নিল, কারণ প্লাস্টিক হালকা, জল হাওয়ায় ক্ষতি হয় না, ফলে টেকে দীর্ঘদিন। ফলে বাড়ির লোহা টিনের বালতি থেকে থালা গেলাস বা বাড়ির জামাকাপড় টানানোর দড়ি পর্যন্ত সব হয়ে গেল প্লাস্টিকের। হালকা প্লাস্টিকের ব্যাগ সবার হাতেই এখন। দরজা জানালা থেকে মোটর গাড়ির অনেকটাই প্লাস্টিক। জলের পাইপ থেকে শুরু করে সেচের খালের জল ধরে রাখতে প্লাস্টিকের চাদরে মুড়ে দেওয়া হচ্ছে। আর বিভিন্ন ধরনের প্লাস্টিক থেকে সুতো বের করে তৈরি হচ্ছে জামাকাপড়। তো এত প্রয়োজনীয় জিনিসটিকে নিয়ে আমাদের এত চিন্তা কেন? প্লাস্টিকের যেটা বড় গুণ সেটাই তার আবার বড় দোষ। অনেকটা আগুনের মতন, যা ছাড়া সভ্যতা এগোত না, আবার তার অসতর্ক ব্যবহার ধ্বংস করে দেয় অনেক সম্পদ। প্লাস্টিকের গুণ তা নষ্ট হয় না, ভেঙে চুরে যায়, তাপে গলে যায়, কিন্তু প্লাস্টিক থেকেই যায়। প্রকৃতির বেশিরভাগ জিনিসই সবসময় বিভিন্নভাবে জৈবিক প্রক্রিয়ায় বা রাসায়নিক বিক্রিয়ায় ধ্বংস হয়ে যায়। প্লাস্টিকের দোষ এটাই যে সে এভাবে ধ্বংস হয় না। ফলে নোংরার গাদায় যে প্লাস্টিকের ভাঙা বালতি বা ব্যাগ পড়ে আছে তা অনেক বছর পর এসেও সেভাবেই পাওয়া যাবে। প্লাস্টিকের ব্যবহার কয়েক দশকে বেড়েছে অনেক অনেক গুণ, আর সেজন্য প্লাস্টিক বর্জ্য বেড়ে চলেছে দ্রুত গতিতে, তৈরি হচ্ছে অনেক সমস্যা। প্লাস্টিক বর্জ্য থেকে প্রথম সমস্যা হচ্ছে যে এই বর্জ্য দিনে দিনে বেড়েই চলেছে, ফলে এই বর্জ্যকে রাখার স্থান কমে যাচ্ছে। এর জন্য এই বর্জ্য পড়ে থাকছে যেখানে সেখানে। যেহেতু প্লাস্টিক জলরোধী একটি বস্তু, অর্থাৎ এর মধ্যে দিয়ে জল যায় না, ফলে প্লাস্টিক বর্জ্য নালায় পড়ে জল নিকাশি ব্যবস্থা বন্ধ করছে। এই বর্জ্য জলাশয়ে পড়ে জলের প্রাণীদের বিপদ বাড়াচ্ছে। জলাশয়ের প্রাণী এবং মাঠে ঘাটে গরু ছাগল অন্য খাদ্যের সঙ্গে প্লাস্টিক খেয়ে ফেলে বিপদ ডেকে আনছে। নদী নালা জলাশয়ের তলদেশ ফড়ে উঠছে প্লাস্টিক বর্জ্যে, এর ফলে জলাশয়ের বাস্তুতন্ত্রে ঘটাচ্ছে খুব সমস্যা। প্লাস্টিক জিনিস তৈরি করতে তার সঙ্গে যোগ করতে হয় বিভিন্ন ধরনের রাসায়নিক। এইসব রাসায়নিকের কিছু ক্ষতিকর, সেগুলো দীর্ঘ সময় ব্যবহারে ধীরে ধীরে চুইয়ে বেরিয়ে এসে পরিবেশে মেশে, ফলে প্লাস্টিক বর্জ্যের ফেলার স্থান থেকে এসব ক্ষতিকারক রাসায়নিক মাটিতে জলে মিশে দূষণ ছড়াবে, এই আশঙ্কা তো থেকেই যায়। প্লাস্টিক বর্জ্যের নতুন যে বিপদ নিয়ে বিজ্ঞানীরা চিন্তিত তা হচ্ছে মাইক্রোপ্লাস্টিক বা 5 মিলিমিটারের থেকে ক্ষুদ্র প্লাস্টিক কণা। প্লাস্টিক ক্রমশ ভেঙে ভেঙে এই ক্ষুদ্র কণায় পরিণত হয়, যা মূলত জমা হয় জলাশয়, নদী, সমুদ্রে। এই ক্ষুদ্র কণা মানুষ ও অন্যান্য জীবের শরীরের ভেতরে প্রবেশ করে অনেক রকমের সমস্যা সৃষ্টি করতে পারে। এই কণা বায়ুতে বা মাটির ভিতরে প্রবেশ করে বাস্তুতন্ত্রের ক্ষতি করতে পারে। সুতরাং প্লাস্টিক বর্জ্য নিয়ে আমাদের ভাবাটা সত্যি খুব জরুরি। তবে একেবারে ভয় পাবারও দরকার নেই, প্লাস্টিক বর্জ্যের পুনর্ব্যবহারের কাজও কিন্তু দ্রুত গতিতে এগিয়ে চলেছে। বর্জ্য প্লাস্টিকের একটা বড় অংশ আবার গলিয়ে বিভিন্ন ধরনের নতুন প্লাস্টিক দ্রব্য তৈরি হচ্ছে। রাস্তায় পিচের জায়গা ব্যবহার করা হচ্ছে বর্জ্য প্লাস্টিকের স্তর। বর্জ্য প্লাস্টিকের থেকে তৈরি হচ্ছে সুতো, যা দিয়ে তৈরি হচ্ছে চমৎকার জামাকাপড়। ভারতীয় ক্রিকেট দল এই প্লাস্টিক বর্জ্যের কাপড়ে তৈরি স্যুট পরেই দেশের প্রতিনিধিত্ব করেছে। সুতরাং প্লাস্টিক আমাদের খুব দরকার, কিন্তু একই সঙ্গে প্লাস্টিক বর্জ্যের ঠিক মতন পুনর্ব্যবহার, তার প্রক্রিয়াকরণ, সেগুলোও একই রকম জরুরি।
0: জানা অজানায় পরিবেশের পাঁচ কথা ধারাবাহিকে প্লাস্টিক দূষণ শুনলেন, বললেন ডক্টর মোহিত রায়।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আধুনিক গান শুনবেন মঞ্জিষ্ঠা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে উত্তরণ। মাত্র পাঁচ মাস বয়সে মাকে হারিয়ে জেঠু জেঠিমা ও বাবার অকৃপণ ভালোবাসায় বড় হয়ে উঠছিল মেয়েটি। আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই বেশ হেসে খেলেই দিন কাটছিল তার। কিন্তু মেয়েটির পাঁচ বছর বয়সেই বাধে বিপত্তি। ওদের পরিবারে নেমে আসে বিষাদের কালো ছায়া। সাধারণ জয় বাংলা রোগে দুটো চোখেই কম দেখতে শুরু করে এই মেয়েটি, অর্থাৎ সোমা দত্ত। অনেক চেষ্টা সত্ত্বেও চোখের জ্যোতি আর ফেরানো সম্ভব হয় না। মাত্র ছ বছর বয়সেই সোমা পুরোপুরি অন্ধ হয়ে যায়। এর মধ্যে ওর বাবাও কোথায় যেন নিরুদ্দেশ হয়ে যান। কিন্তু কিভাবে ঘটল এই ঘটনা, এরপরই বা কি হল মেয়েটির, উত্তরণের প্রথম পর্বে শুনে নেওয়া যাক সোমা দত্তর জীবন সংগ্রামের কিছু কথা।
1: জয় বাংলা হয়েছিল, আমার দুটো চোখে, চোখ লাল হয়েছিল। আমার বাবা ডাক্তারের কাছে নিয়ে যান আমাকে দেখানোর জন্য। জয় বাংলার সঙ্গে আমার জ্বরও ছিল, তো ডাক্তার বলল যে জ্বরের জন্য তো ওষুধ দিচ্ছি, ভালো হয়ে যাবে, আর চোখের জন্য তাহলে আমি ড্রপ দিচ্ছি। তো আমার বাবা বললেন ঠিক আছে, আপনি ডাক্তার মানুষ, ভালো যদি হয় দিন। তখন আমাকে ডাক্তার ড্রপ দিল, আমার বাবা ড্রপটা নিয়ে আসলো। ডাক্তার আমাকে দিয়েছিল এক্সপেরি ড্রপ, সে ড্রপটা আমার চোখে দুবার দেওয়ার পরে রিয়াকশনের জন্য দুটো চোখে খারাপ হয়ে যায়। তো তারপরে আমার বাবা ডাক্তারের কাছে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ডাক্তার একটু অপারেশন করলো, চোখ পুরো উল্টে গেছিল, তো যার জন্য ওনারা ছুরি কাঁচি দিয়ে হয়তো কিছু করলেন। তখন তো আমি অনেক ছোট, তারপরে আমি আবার দেখতে পেতাম, সেটা যে দেখতে পেতাম এটা ভিটামিন ক্যাপসুল খেয়ে ওটা যতদিন পাওয়ার থাকতো দেখতাম আর কি। এক মাস টানা ওষুধ খেয়ে গেলে দেখতে পেতাম, ওষুধ বন্ধ হলে আবার দেখতে পেতাম না। এইভাবে চলতে থাকে। আমি এমনি নর্মাল সাইটেড স্কুলে পড়াশোনা শুরু করি, ক্লাস 1-2 পড়েছি। তো ধীরে ধীরে এরকম করে করে দৃষ্টি পুরোই চলে গেছে আমার, যখন আমার 6 বছরে পা দিলাম। তারপরে আমার জেঠু আমাকে ভেলুরে নিয়ে গেলেন, ট্রিটমেন্ট করানো হলো। তো ওনারা বললেন যে না, সম্ভব না, পুরো নার্ভ শুকিয়ে গেছে দুটো চোখেরই। জন্ম থেকেই ওর নার্ভের ক্ষমতাটা অনেক কম ছিল, এক্সপেরি ড্রপ দেওয়ার ফলে সেটা আরো পুরোপুরি খারাপ হয়ে গেছে, হওয়ার সম্ভাবনাই নেই কোনো। তো তারপর আমার জেঠু এখান সেখান থেকে খোঁজ খবর নিয়ে কলকাতা ব্লাইন্ড স্কুলে আমাকে ভর্তি করায়। সেই ব্লাইন্ড স্কুলে আমি প্রথমে ইউজি যেটা চক্রে ভর্তি হয়েছিলাম, তো ওখানে আমি রেজাল্ট ভালো করায় আমাকে ডবল প্রমোশন দিয়েছিল ক্লাস 3-তে। তো 3 থেকে টানা মাধ্যমিক পাস করলাম 2011-তে। তো 2011-তে পড়লাম আমি বাংলা মিডিয়ামে। পড়ার পর আমার জেঠু বললেন আমারও বয়স হচ্ছে, আর ততদিন আমার বাবারও খোঁজ খবর ছিল না, বাবাও মানে আমার চোখ তো খারাপ হলো এইসবের দুঃখে হয়তো উনিও নিরুদ্দেশ ছিলেন বেশ অনেকদিন।
2: তোমাদের বাড়ি কোথায় ছিল?
1: আমার বাড়ি অ্যাকচুয়ালি মণিপুরে ইম্ফলে, কিন্তু আমার চোখটা খারাপ হয় শিলচরে। তো ওখানে আমার জেঠু ডাক্তার দেখানোর জন্য নিয়ে গেছিল। মণিপুর তো অত ডেভেলপড টাউন ছিল না তখনকার দিনে, মণিপুরে ব্লাইন্ড স্কুল ছিল, কিন্তু আমার জেঠুর ব্লাইন্ড জগৎ সম্পর্কে তখন ধারণাটা অতটা ছিল না যে মণিপুরে ব্লাইন্ড স্কুল আছে না নেই কি বৃত্তান্ত। তো যার জন্য আমার জেঠু কলকাতাতে নিয়ে আমাকে স্কুলে ভর্তি করলেন, কলকাতা ব্লাইন্ড স্কুলে। তারপর ওখানে টানা পড়লাম আমি, ওখানেও অনেক রকম ভালো শিক্ষা পেয়েছি, নাচ গান থেকে শুরু করে খেলাধুলো। নিসা দিদিমণির কাছেই আমার ব্রেল, যে আমাদের পড়াশোনা শিক্ষাটা ওনার কাছ থেকেই পাওয়া। এইভাবে মাধ্যমিক পাশ করার পর আমার জেঠু বললেন কলকাতায় তো থাকা সম্ভব হচ্ছে না।
2: মাধ্যমিকে তোমার রেজাল্ট কেমন হয়েছিল?
1: ফার্স্ট ডিভিশন পেয়েছিলাম, 70% ছিল। তখন তো আমাদের 9-10 একসাথে হচ্ছিল, তো মাধ্যমিকেরও রাইটার মোটামুটি ছিল, যার জন্য আমি ভালোভাবে পাসটা করতে পেরেছি। রাইটারকে বলে যেভাবে বুঝিয়ে লেখানো যায়, বলে লিখিয়ে। একটু ইংলিশে প্রবলেম হচ্ছিল, স্পেলিং ম্যাথসের দিন একটু প্রবলেম হচ্ছিল, তবু ম্যানেজ করে কোন রকম পরীক্ষা দিয়ে ভালোই রেজাল্ট হয়েছিল আমার। তারপরে মাধ্যমিকের পর আর কলকাতায় আমার পড়া হয়নি। ছোট থেকে যেহেতু বাংলা মিডিয়ামে পড়েছি, যার জন্য আমার ইচ্ছে ছিল কলকাতাতেই পড়ার। আমার জেঠু বললেন আমারও বয়স হয়েছে, তুইও পড়বি, এখানে একা একা আমার রিস্ক নেওয়ার ইচ্ছে নেই, তুই মণিপুরে চল। মণিপুরে নিয়ে গেলেন তখন আমাকে। আর আমাদের 11-12 থেকে কি ব্লাইন্ড স্কুলের ব্যবস্থা তখন মণিপুরে ছিল না, যার জন্য মণিপুরে নিয়ে একটা ইংলিশ মিডিয়ামে ভর্তি করা দেন আমাকে। ছোট থেকে পড়ে এসেছি বাংলা মিডিয়ামে, এবার 11-12 ভর্তি হলাম ইংলিশ মিডিয়ামে। 11-এর রেজাল্ট আমার ভালো হয়নি, খুব কষ্ট হয়েছিল পরীক্ষা দেওয়ার সময়। মানে 11-এ আমাকে ভর্তি নিচ্ছিল না, বলছে এক রাজ্য থেকে আরেক রাজ্যে এসছে, মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে। তারপরে যাই হোক, মাইগ্রেশন সার্টিফিকেট অ্যারেঞ্জ করে ভর্তি হলাম। একটু লেটেই ভর্তি হয়েছি, সাধারণ স্কুলে ছিল, অসুবিধা হয়নি। আসলে আমাদের মানে যিনি ক্লাস নিতেন ওনারা যে লেকচার দিত, ওগুলো আমি রেকর্ড করে নিতাম, বাড়িতে এসে শুনতাম, শুনে লিখতাম যেটা যেটা প্রবলেম হতো। তারপরে জেঠু বুঝিয়ে দিতেন যে জায়গাটা আমার অসুবিধা হতো ইংলিশ মিডিয়ামে, তো অত ভালো মানে আমি প্রথম প্রথম ক্যাপচার করতে পারছিলাম না, যার জন্য 11-টা আমার একটু স্ট্রাগল করতে হয়েছে। 12-এ গিয়ে আবার আমার অতটা অসুবিধা হয়নি।
2: তো সেখানকার স্কুলের শিক্ষক শিক্ষিকা কিংবা সহপাঠী তোমার ছিল, তাদের থেকে সাহায্য তুমি কতটা পেলে?
1: তাদের থেকে সাহায্য মোটামুটি ওরা আমাদের হেল্প করতো, যেমন এক ক্লাস থেকে যদি আরেক ক্লাসে নিয়ে যাওয়ার হতো এটুকুই। তবে এতটা ওদের সাথে আমি কনভার্সেশন করতে পারতাম না, কারণ সবাই ছিল মণিপুরি, আর আমি তখন সবে সবে কলকাতা থেকে মণিপুর গেছি, এবার মণিপুর ল্যাঙ্গুয়েজটা আমি এতটা জানতাম না, আর ওরা হিন্দিও খুব একটা ভালো বলতে পারতো না, যার জন্য কনভার্সেশন খুব একটা আমি ওদের সাথে করতে পারতাম না। এই ক্লাসে ম্যামরা ইংলিশে লেকচার দিতেন, যেটা ওটাই ক্যাচ করতাম, আর বাড়িতে এসে পড়ে রিডিং শুনে যেটুকু কোয়েশ্চেন আনসার বোঝার হতো বুঝে নিয়ে নিজের মতো। পরীক্ষা তো ইংলিশে দিত, তো যার জন্য অসুবিধা তো অতটা হয়নি। তারপর 12-এও পরীক্ষা

0: ভাবে পাশ করলাম। 12-এর সময় অতটা কষ্ট হয়নি, 11-এ যেটুকু কষ্ট হয়েছিল, 12-এ পড়তে আমার আয়ত্তে চলে এসেছিল। ওদের ততদিন মণিপুরিটাও একটু শিখে গেছিলাম, তো যার জন্য বন্ধুদের সাথে কনভার্সেশন করতে আর অসুবিধা হয়নি। 12 তো দিলাম 2014 সালে, সেকেন্ড ডিভিশন পেয়েছিলাম 12-এ আমি, 54% হয়েছিল। তারপরে আমি 1 বছর কলেজে ভর্তি হতে পারিনি, মানে আমার বাড়ির কাছাকাছি যে কলেজটা ছিল সেটাতে আমার ইচ্ছে ছিল ভর্তি হওয়ার। তখন কি হলো, আমার রেজাল্ট বেরোতে বেরোতে এত দেরি হলো, দেরি হওয়ার কারণে আমি ভালো কলেজে চান্স পাইনি, পেয়েছিলাম অনেকটা দূরের কলেজে, যার জন্য আমি বললাম 1 বছর তাহলে আমি এমনি প্রিপারেশন নিই, বাড়িতে বসেই ইংলিশটাও শিখি, তাহলে আমি কলেজে যখন আবার একবারে ভর্তি হবো তাহলে আমার কষ্ট হবে না। যার জন্য আমি 1 বছর আবার CRM ট্রেনিং নিলাম, স্পোকেন ইংলিশ এর ট্রেনিং করলাম, করে 2015-তে আবার কলেজে ভর্তি হলাম, ঘানাপ্রিয়া উমেন্স কলেজ। ভর্তি হওয়ার পর এবার সমস্যা হচ্ছে অনার্স কি সাবজেক্ট নেব। হিস্ট্রিতে আমার খুব ইচ্ছে ছিল অনার্স করার, তবে ইংলিশ মিডিয়াম হয়ে যাওয়ায় আমি ভাবলাম অনেক কঠিন হয়ে পড়বে, বাই এনি চান্স যদি আমি অনার্স এ ব্যাক পাই তখন তো আমার অনার্স টাও থাকবে না। এইভাবে আমি হিন্দিতে অনার্স নিলাম, ইলেকটিভ হিন্দি সাহিত্যের উপরে, পাশে এমনি ছিল হিস্ট্রি এডুকেশন ইংলিশ এগুলো ছিল। তো কলেজে আমার কোনো সমস্যা হয়নি, কলেজেও ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার এইভাবে, লাস্টলি আমি গ্রাজুয়েশন কমপ্লিট করলাম, 56% হয়েছিল আমার গ্রাজুয়েশনের রেজাল্ট।
1: উত্তরণ অনুষ্ঠানে সোমা দত্তর সঙ্গে সাক্ষাৎকারের প্রথম পর্ব শুনলেন। এই সাক্ষাৎকারের দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আগামী উত্তরণ অনুষ্ঠানে, ঠিক এই সময়ে। গ্রন্থনা নিবেদিতা নাগ তহবিলদার, উপস্থাপনা সঞ্জয় চট্টোপাধ্যায়।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরৎ, শিল্পী রাজরূপা চৌধুরী।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন শরৎ, শিল্পী রাজরূপা চৌধুরী। আকাশবাণী কলকাতা। গীতাঞ্জ

0: পুলিশ?
1: মিস সীমা?
0: বলুন।
1: এক্ষুনি পুলিশ স্টেশনে চলে আসুন। দাঁড়ান, নইলে বাড়িতে পৌঁছে যাবো। হ্যাঁ,
0: কিন্তু কেন? মানে
1: চুপচাপ একা পাশের ঘরে যান। আপনার ছেলে এখন আমাদের কাস্টডিতে, আর আপনি ডিজিটাল অ্যারেস্টে।
0: ডিজিটাল অ্যারেস্ট?
1: 1,00,000 দিয়ে দিন, বেঁচে যাবেন।
0: এতগুলো টাকা?
1: ঠিক আছে, একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 30,000 দিন, নইলে ছেলে কিন্তু জেলে।
0: জেলে যাবে তুমি, তোমার মুখ রেকর্ড হয়ে গেছে।
1: আরে,
0: ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু হয় না, এরা সব ফ্রড, তাই প্যানিক করবেন না। পুলিশ, ব্যাংক, আরবিআই ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন, তাদের কোনো টাকা পাঠাবেন না, আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন।
2: হ্যালো মাম্মা।
0: হাই।
3: আরবিআই এ কথা বলে,
0: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে।

বাংলা ছায়া ছবির গানের অনুষ্ঠান গানে গানে প্রথম পর্ব এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন আউং লাইং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আশ্বস্ত করেছেন যে তাঁর দেশের ভূখণ্ড এমন কোনো কাজে ব্যবহার করতে দেওয়া হবে না যাতে ভারতের স্বার্থ নিরাপত্তা বিঘ্নিত হয়। শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায়ের আলোচনার প্রাথমিক কথাবার্তা চূড়ান্ত করেছে। লেবাননে হিজবুল্লাহদের বিরুদ্ধে ইসরায়েলি আক্রমণে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের অস্ত্রবিরতি লঙ্ঘিত হতে পারে বলে ইরান সতর্ক করে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, ইসরায়েল ও হিজবুল্লাহ সংঘর্ষ কম করতে সম্মত হয়েছে। সুপ্রিম কোর্টের 5 নবনিযুক্ত বিচারপতি আজ শপথ গ্রহণ করবেন। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট উত্তরাখণ্ডের চামোলি জেলার ভ্যালি অফ ফ্লাওয়ার্স পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। এবছরের এশিয়ান গেমসের আগে টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম টপস ডেভেলপমেন্ট গ্রুপে 22 জন রোয়ারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আসছে বিস্তারিত খবরে। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন আউং লাইং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আশ্বস্ত করেছেন যে তাঁর দেশের ভূখণ্ড এমন কোনো কাজে ব্যবহার করতে দেওয়া হবে না যাতে ভারতের স্বার্থ ও নিরাপত্তা বিঘ্নিত হয়। উভয় নেতা গতকাল নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক বাণিজ্য, প্রতিরক্ষা, শক্তি ও যোগাযোগ সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। মায়ানমারের রাষ্ট্রপতি 5 দিনের সফরে ভারতে এসেছেন। নতুন দিল্লিতে দুই নেতার বৈঠকের পর বিদেশ সচিব বিক্রম মিশ্রি সাংবাদিকদের বলেন, মায়ানমারের রাষ্ট্রপতি সেদেশের ভূখণ্ড ভারত বিরোধী কাজে ব্যবহারের অনুমতি দেওয়া হবে না বলে আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মায়ানমারের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার ব্যাপারে ভারতের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। উভয় পক্ষই নিরাপত্তা ও স্বার্থের পরিপন্থী যে কোনো কাজের জন্য নিজেদের ভূখণ্ডের অপব্যবহার ঠেকাতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেছে।
2: Both sides underscored the importance of preventing the misuse of sovereign territory for activities inimical to their security interests. Overall, this visit by the president has once again reaffirmed the shared commitment of both sides to deepen their long-standing partnership and to work together for mutual benefit, growth and prosperity in the region.
1: বিদেশ সচিব আরও জানান, মায়ানমার ভারতের গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ এবং ভারতের সঙ্গে 1643 কিলোমিটার সীমান্ত রয়েছে। ভারতের প্রতিবেশী প্রথম, পূবে তাকাও মহাসাগর এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় নীতির অন্যতম অঙ্গ এই দেশ। দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $200 কোটি। মানুষে মানুষে যোগাযোগ এবং কলাদান মাল্টি মোডাল ট্রানজিট প্রকল্প দ্রুত শেষ করা নিয়েও প্রধানমন্ত্রী এবং মায়ানমারের রাষ্ট্রপতির মধ্যে কথাবার্তা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারতের প্রতিবেশী প্রথম, পূবে তাকাও এবং মহাসাগর নীতিতে মায়ানমার এক গুরুত্বপূর্ণ অংশীদার। রাষ্ট্রপতি ভবনে গতকাল মায়ানমারের রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে শ্রীমতী মুর্মু বলেন, ভারত ও মায়ানমারের মধ্যে কয়েক শতাব্দী গভীর বন্ধন রয়েছে। ভারত মায়ানমার কৌশলগত সম্পর্কের বিষয়ে রাষ্ট্রপতি বলেন, মায়ানমার হল দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতের প্রবেশদ্বার। শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায়ের আলোচনার প্রাথমিক কথাবার্তা চূড়ান্ত করেছে। ছোটখাটো কিছু বিষয় এখনও চূড়ান্ত করা বাকি। তিনি গতকাল সাংবাদিকদের বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে মার্কিন প্রতিনিধি দল নতুন দিল্লিতে এসেছেন। আজ থেকে 4 জুন পর্যন্ত তারা আলোচনায় বসবেন। বৈঠকে ভারতের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য দপ্তরের অতিরিক্ত সচিব দর্পণ জৈন। অন্যদিকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন প্রধান মধ্যস্থতাকারী ব্রেন্ডন লিঞ্চ। উল্লেখ্য, গত 3রা ফেব্রুয়ারি উভয় পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায়ের রূপরেখা ঘোষণা করে। 7ই ফেব্রুয়ারি ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র উভয় পক্ষ এক যৌথ বিবৃতিতে চুক্তি চূড়ান্ত করার কথা জানায়। ভারত ও অস্ট্রেলিয়া মুক্ত, অবাধ, শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং উন্নত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তুলতে আঞ্চলিক অংশীদারের সহযোগিতা বাড়িয়ে তোলার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছে। নতুন দিল্লিতে গতকাল ভারত ও অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রীদের আলোচনায় উভয় দেশ আন্তর্জাতিক আইন মেনে ওই অঞ্চলের সমুদ্র ও আকাশপথে স্বাধীনভাবে চলাচল এবং অবাধ বাণিজ্য সুনিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা সংক্রান্ত উপপ্রধানমন্ত্রী রিচার্ড মার্লেস বৈঠকে যৌথ সভাপতিত্ব করেন। পরে প্রতিরক্ষামন্ত্রী বলেন,
0: In the coming years, we work with a renewed momentum, effectively contributing to growth of bilateral defense relations. Excellency, today is the 5th anniversary of elevation of our relations to comprehensive strategic partnership. I appreciate the significant strides made in our bilateral relationship across a wide range of sectors, from political exchanges to defense partnership.
1: লেবাননে হিজবুল্লাহদের বিরুদ্ধে ইসরায়েলি আক্রমণে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের অস্ত্রবিরতি লঙ্ঘিত হতে পারে বলে ইরান সতর্ক করে দিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বেইরুটের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে নতুন করে আক্রমণের নির্দেশ দেওয়ার পর ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির প্রধান শর্তই ছিল সমস্ত ক্ষেত্রে সর্বসম্মতভাবে অস্ত্রবিরতি এবং লেবানন তার মধ্যে অন্তর্ভুক্ত ছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী হামলার নির্দেশ দেওয়ার পর কোনো ক্ষেত্রে অস্ত্রবিরতি লঙ্ঘিত হলে সমস্ত ক্ষেত্রেই এই চুক্তির শর্ত লঙ্ঘিত হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। উল্লেখ, এর আগে ইসরায়েল লেবাননের সামরিক অভিযান আরও জোরদার করার কথা ঘোষণা করে। ইরান সমর্থিত হিজবুল্লাহদের রকেট ও ড্রোন হামলার প্রত্যুত্তরে বৈরুটের দাহিয়ে দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে নতুন করে হামলা চালানোর নির্দেশ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ও হিজবুল্লাহ সংঘর্ষ কম করার ব্যাপারে সম্মত হয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় ট্রাম্প বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার সঙ্গে কথা বলার পর বেইরুট থেকে সেনা ফিরিয়ে নেওয়া এবং ভবিষ্যতে আবারও না পাঠানোর ব্যাপারে সম্মত হয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, হিজবুল্লাহ বলেছে ইসরায়েল যদি তাদের আক্রমণ না করে তারাও ইসরায়েলকে আক্রমণ করবে না। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC পানামার পতাকাবাহী কন্টেনার জাহাজ MSC সারিস্কা ভিকে লক্ষ্য করে ক্রুজ মিসাইল হামলার দায় স্বীকার করেছে। তারা জানিয়েছে ওমানের কাছে একটি ইরানি জাহাজে হামলার প্রতিশোধ হিসেবেই এই প্রত্যাখ্যাত। ইতালির দক্ষিণের কালাব্রিয়া উপকূলে আজ ভোরে 6.1 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। কালাব্রিয়া উপকূলের কাছে সমুদ্রের প্রায় 250 কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল। ক্ষয়ক্ষতির বড় রকমের কোনো খবর অবশ্য পাওয়া যায়নি। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে শুনবেন, ক্ষমতায়ন ও সুশাসন প্রতিষ্ঠায় NDA সরকার। প্রযুক্তিবিদ ও আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহর সঙ্গে কথা বলেছেন কল্যাণ রাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে রাত 8টায় গীতাঞ্জলি, DTH বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্পটলাইট অনুষ্ঠানে এবারের আলোচনা সুস্থায়ী উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ। বিশিষ্ট প্রাণী চিকিৎসক ও পরিবেশবিদ ডাক্তার শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আজ রাত 8:30 সঞ্চয়িতা আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। সুপ্রিম কোর্টের 5 নবনিযুক্ত বিচারপতি আজ শপথ গ্রহণ করবেন। প্রধান বিচারপতি সূর্যকান্ত তাদের পদের দায়িত্ব ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করাবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধান বিচারপতির সঙ্গে আলোচনার পর এই 5 বিচারপতিকে সুপ্রিম কোর্টে নিয়োগ করেন। উল্লেখ, আইন মন্ত্রকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি শীল নাগু, বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি শ্রী চন্দ্রশেখর, মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জয় সচদেব, জম্মু কাশ্মীর লাদাখ হাইকোর্টের প্রধান বিচারপতি অরুণ পাল্লিকে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে উন্নীত করা হয়েছে। এছাড়াও প্রবীণ আইনজীবী ভেঙ্কিটা সুব্রামানি মোহনকেও শীর্ষ আদালতের বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে। ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি নীতিন নবীন গতকাল নতুন দিল্লিতে দলের শীর্ষ পদাধিকারী ও কর্মীদের সঙ্গে বৈঠক করেন। পরে এক সাংবাদিক সম্মেলনে দলের সাংসদ ও মুখপাত্র ডঃ সম্বিত পাত্র বলেন, আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের 12 বছরের সেবা, সাংগঠনিক সম্প্রসারণ এবং ভবিষ্যৎ উদ্যোগ নিয়ে কথাবার্তা হয়েছে। পশ্চিমবঙ্গে 3,748 কিলোমিটার দীর্ঘ জাতীয় সড়কের গুণমান, রক্ষণাবেক্ষণের অবস্থা এবং তার অগ্রগতি নিয়ে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়কারি গতকাল নতুন দিল্লিতে এক বৈঠক করেন। সংবাদ মাধ্যম ও সমাজ মাধ্যমের রিপোর্টের ভিত্তিতেই এই বৈঠক বলে জানা গেছে। তেলেঙ্গানার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সেখানকার মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি লিখেছেন, কঠোর পরিশ্রমী মানুষের বাস এই রাজ্যে। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সুন্দর সাংস্কৃতিক ঐতিহ্য ও ইতিহাসের সাক্ষী এই রাজ্য সাহস ও লড়াইয়ের প্রতীক। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট উত্তরাখণ্ডের চামোলি জেলার ভ্যালি অফ ফ্লাওয়ার্স পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। উপত্যকার সমৃদ্ধ জীববৈচিত্র্য ও বিরল উদ্ভিদ প্রজাতি সংরক্ষণে সাহায্য করতে বন বিভাগ পর্যটকদের অনুরোধ করেছে। এবছরের এশিয়ান গেমসের আগে টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম টপস ডেভেলপমেন্ট গ্রুপে 22 জন রোয়ারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ক্রীড়ামন্ত্রক জানিয়েছে রোয়িংয়ের 6টি বিভিন্ন বিভাগে এদের অন্তর্ভুক্ত করা হল। শুধুমাত্র ব্যক্তিগত পদক সম্ভাবনার দিকে নজর না দিয়ে বিভিন্ন নৌকো বিভাগে স্থায়ী শক্তি গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্দেশ্য। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসই তাদের ফলাফল পরবর্তী কাজকর্মের জন্য পোর্টাল চালু করেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় পর্ষদের পক্ষ থেকে একথা জানানো হয়েছে। খবর আপাতত এ পর্যন্তই, পরের খবর 10:10।
3: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। নদিয়া থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা অনুপম মোদক। গঙ্গার জীববৈচিত্র্য রক্ষা ও দেশীয় মাছের সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে নদিয়ার নবদ্বীপের স্বরূপগঞ্জ ঘাটে গঙ্গায় জাতীয় মৎস্য সঞ্চার বিভাগ বিশেষ কর্মসূচির আয়োজন করে। নমামি গঙ্গে প্রকল্পে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় 50,000 মাছের পোনা গঙ্গায় ছাড়া হয়। রুই, কাতলা ও মৃগেলের পাশাপাশি স্থানীয় প্রজাতিরও মাছ এতে অন্তর্ভুক্ত ছিল। বিশেষজ্ঞদের মতে নদীতে রিভার র্যাঞ্চিং কর্মসূচি পরিবেশের ভারসাম্য রক্ষা, দেশীয় মাছের পুনরুদ্ধার এবং মৎস্যজীবীদের জীবিকা সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। অনুষ্ঠানে স্থানীয় মৎস্যজীবীরা অংশ নেন। অতি সম্প্রতি গ্রীষ্মকালীন ফলের সংরক্ষণ ও চাষে উৎসাহ বৃদ্ধি করতে নদিয়ার মোহনপুরের মণ্ডৌরিতে সর্বভারতীয় সমন্বিত ফল গবেষণা কেন্দ্রে অনুষ্ঠিত হয় ফল বৈচিত্র্য মেলা ও আম উৎসব। উদ্বোধন করেন সর্বভারতীয় ফল গবেষণা প্রকল্পের সংযোজক ডক্টর প্রকাশ পাতিল। রাজ্যের অন্তত 10 জেলার কৃষকেরা 40-50 প্রজাতির আম, কাঁঠাল, লিচু, সবেদাসহ নানা ফল নিয়ে হাজির হয়েছেন মেলায়। আম চাষকে বাণিজ্যিকীকরণে উৎসাহ দিতে ও আম চাষে উৎসাহ বৃদ্ধি করবার ক্ষেত্রে বিশেষ কৃতিত্বের জন্য দুজন সফল আম চাষীকেও বিশেষ সম্মান জানানো হয়। এই দুজন হলেন অমল গণ ও মোহাম্মদ গোলাম রহমান। মেলায় বাংলায় হারিয়ে যেতে বসা বেশ কিছু গৌণ ফলও প্রদর্শিত হয়। মহিলাদের মধ্যে ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের লক্ষ্যে গত রবিবার নদিয়ার তাহিরপুরে অনুষ্ঠিত হয় বিশেষ ক্যান্সার সচেতনতা ও স্ক্রিনিং শিবির। রানাঘাট পুলিশ জেলার উদ্যোগে তাহিরপুর থানার সহযোগিতা এবং চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট ও উই উইথ এভরিওয়ানের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত শিবিরে 20 বছর বা তার ঊর্ধ্বে মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে স্তন ও জরায়ুমুখ ক্যান্সারের পরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসকদের স্বাস্থ্য পরামর্শ এবং সচেতনতামূলক কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়। তাহিরপুর থানার ওসি জয় দাস জানিয়েছেন শিবিরে প্রায় 119 জন মহিলার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এলাকায় মহিলাদের মধ্যে এই উদ্যোগে ব্যাপক সাড়া মিলেছে। সম্প্রতি কল্যাণী এইমসে সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে টিকাকরণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলকাতায় অনুষ্ঠিত রাজ্যস্তরের উদ্বোধনী অনুষ্ঠান

0: সরাসরি দেখানোরও ব্যবস্থা করা হয় এইমস প্রাঙ্গণেই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইমসের এক্সিকিউটিভ ডাইরেক্টর অরবিন্দ সিনহা, কল্যাণীর বিধায়ক অনুপম বিশ্বাস সহ এইমসের একাধিক পদস্থ আধিকারিকেরা। উল্লেখ্য, সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও মহিলাদের স্বাস্থ্য সুরক্ষায় এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উপস্থিত অনেকেই মত ব্যক্ত করেছেন। টিকাকরণের পর তাদের হাতে শংসাপত্র তুলে দেন কল্যাণী এইমসের ডাইরেক্টর অরবিন্দ সিনহা, কল্যাণীর বিধায়ক অনুপম বিশ্বাস। গতকাল মোহনপুরে অবস্থিত পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের দুগ্ধ প্রযুক্তি অনুষদের উদ্যোগে দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়। এই উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের তৈরি সল্টেড লস্যি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়। এটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর তীর্থঙ্কর দত্ত, দুগ্ধ প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক সুব্রত কুমার বাগ, ডক্টর অসিতাভ সুর, ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের প্রধান ডক্টর সবুসাচী রায় প্রমুখ। বিশ্ববিদ্যালয়ের মিল্ক পার্লারে এটির বিপণনেরও ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের ডক্টর সবুসাচী রায় দুগ্ধজাত শিল্পের অগ্রগতির ক্ষেত্রে কোঅপারেটিভের বিস্তারের সম্ভাবনাময় কথাগুলি তাঁর বক্তব্যে তুলে ধরেন। উপাচার্য তীর্থঙ্কর কুমার দত্ত তার বক্তব্যে দুগ্ধ উৎপাদনে দেশের অগ্রণী ভূমিকার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে ডক্টর অসিতাভ সুর এই শিল্পের অগ্রগতির ক্ষেত্রে বিভিন্ন বাধাগুলি নিয়েও আলোচনা করেন। সভায় ভাগীরথী মিল্ক ইউনিয়ন সহ দুগ্ধ উৎপাদনকারী মহিলা সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা দুধের পুষ্টিগুণ, জনস্বার্থের ভূমিকা, দুগ্ধ উৎপাদনে বৃদ্ধি, দুগ্ধ শিল্পের বর্তমান পরিস্থিতি ও সম্ভাবনাময় দিক নিয়ে আলোচনা করেন। সম্প্রতি কল্যাণী থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকার একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেন। তিনি সাংবাদিক সম্মেলনে বলেন যে আগামী 15-17 জুন জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য দপ্তর থেকে আয়ুষ দপ্তরকে পৃথক করবার ঘোষণাও কল্যাণী থেকেই করেন মুখ্যমন্ত্রী। জেলার চিঠি শেষ হল। নদিয়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অনুপম মোদক।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের দ্বিতীয় তথা শেষ পর্ব। এই পর্বে প্রথম গানটি শুনবেন দুই ভাই ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: মাগারে। কিরে খামলি কেন, বাজা
1: গামাপা মাগারে।

শুনছেন বাংলা ছায়া ছবির গানের অনুষ্ঠান গানে গানের দ্বিতীয় তথা শেষ পর্ব। সন্ন্যাসী রাজা ছবির পর এবার শুনবেন নায়িকার ভূমিকায় ছবি থেকে গান, প্রথম গানটি সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

এই গানটি দিয়ে শেষ হলো বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের দ্বিতীয় তথা আজকের শেষ পর্ব। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন গানের ভেলা।

নমস্কার শ্রোতাবন্ধু, সকলকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি গানের ভেলার আজকের পর্ব। এই পর্বে আপনাদের সঙ্গে রয়েছে দেবাদৃতা রায়। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন।

মঙ্গলবার গানের ভেলায় আমরা যাকে নিয়ে কথা বলি, তিনি আমাদের অনুভূতি, আমাদের দ্রোহ, আমাদের সঙ্গীত, আমাদের বেঁচে থাকা, এই সব কিছু নিয়ে এক নিটোল বহিঃপ্রকাশ কাজী নজরুল ইসলাম। কখনো আমরা তাঁর সঙ্গীত নিয়ে কথা বলি, কখনো তাঁর সাহিত্য নিয়ে কথা বলি, কখনো বা তাঁর জীবন সংগ্রাম নিয়ে কথা বলি। তবে গানের ভেলায় অনুষ্ঠান যেহেতু সঙ্গীতকে কেন্দ্র করেই, আমরা চেষ্টা করি যত বেশি করে নজরুল ইসলামের গান নিয়ে কথা বলা যায়। এবার তাঁর গান নিয়ে কথা বলতে গেলে বা সঙ্গীতে তাঁর সৃজনশীলতার দিকটি তুলে ধরতে গেলে এতগুলি দিক সামনে এসে পড়ে যে তাকে নির্বাচন করা খুব কঠিন হয়। যদিও গত অনেক পর্বে আপনারা এই নিয়ে বহু আলোচনা শুনেছেন, তবু মনে হয় যেন নজরুলের সৃষ্টির যে দিকটি আরও সঠিকভাবে বলতে গেলে সঙ্গীতে তাঁর যে অবদান, যে ব্যতিক্রমী অবদান বাংলা সঙ্গীতকে চিরকালীন সমৃদ্ধ করে দিয়ে গেল, তা হল তাঁর বাংলা গজল। গজল এই বিষয়টি বিশেষ করে আমাদের বাঙালিদের কাছে হয়তো একটা সময় অনেক বেশি পরিমাণে দুর্বোধ্য থাকত, এক তার গায়নশৈলীর কারণে এবং আরেকটি হচ্ছে তার ভাষা। কারণ এই যে উর্দু ভাষা, তাকে সবটুকু আমরা বুঝে উঠতে পারতাম না, কিন্তু বড় স্বাদ হতো যে ওই সাহিত্য বা গানের ওই কথাগুলির রস যদি আমরা একটু আস্বাদন করতে পারি। নজরুল ইসলাম যেন কোথাও গিয়ে বাংলা গজল নামক এই স্বতন্ত্র ধারা প্রবর্তন করে গজল, যে গজল আমাদের কাছে একটু দুর্বোধ্য ঠেকত, তার সরলীকরণ করলেন এবং আমাদের কাছে এক নতুন ধারা পৌঁছে দিলেন। সেই ধারার বহমানতা আজও অব্যাহত। তাই ইচ্ছে হলো আজ নজরুল ইসলামকে নিয়ে যখন কথা বলছি, গানের ভেলায় নজরুলকে নিয়ে যখন কথা বলছি,

তার শ্রেষ্ঠ বাংলা গজলের দিকটি একটু তুলে ধরার চেষ্টা করব এবং সেই বিষয় নিয়ে কথা বলতে গেলে আরও কিছু পার্শ্ববর্তী কথা চলে আসে, সেগুলো শ্রোতাদের কাছে পৌঁছে দেবার চেষ্টা করব। প্রথম গান শুনলাম মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে, এবারের গানে অধীর বাগচী।

ঠিক যে সময় নজরুল বাংলা গজল তৈরিতে হাত দিলেন, সাল হিসেবে বলতে গেলে আনুমানিক 1926 খ্রিস্টাব্দ, ধরা যেতে পারে ওই বাংলার 1333 বঙ্গাব্দ আনুমানিক। তখন সবথেকে বড় কথা, নজরুল খুব অসুস্থ, শরীর ভালো যাচ্ছে না। উনি নিজে অসুস্থ, কখনো পরিবারে স্ত্রী সন্তান অসুস্থ হচ্ছেন, কিন্তু অসুস্থতাই বলুন, দারিদ্র্যের সঙ্গে লড়াই বলুন, যাই বলুন না কেন,

তার মধ্যে নজরুল এরকম ব্যতিক্রমী একটি ধারার রচনা করে চলেছেন, সেখানে কোনো খামতি নেই। আজকে একদম প্রথমে যে গানটি শুনলাম মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে, বাগিচায় বুলবুলি তুই, গানটি রচিত হল 8ই অঘ্রাণ 1333 বঙ্গাব্দ। তারপর একের পর এক গান তৈরি হতে থাকল বাংলা গজলের আঙ্গিকেই। একটি গানের গল্প বলতে ইচ্ছা করছে, সেই সময় সুপ্রসিদ্ধ নৃত্যকলা পটীয়সী মিস ফরিদা কলকাতায় এসেছিলেন অনুষ্ঠান করতে, এসেছিলেন মিশর থেকে। মোহাম্মদ মঈনুদ্দিন তার যুগস্রষ্টা নজরুল এই গ্রন্থে এই ঘটনার বর্ণনা করেছেন, বলছেন মিস ফরিদা এসেছেন শুনেই নজরুল ইচ্ছা প্রকাশ করলেন যে ওর অনুষ্ঠান শুনতে যাবেন। ভালো কথা, গিয়ে হাজির হলাম অ্যালফ্রেড রঙ্গমঞ্চে। প্রথমে ঘণ্টাখানেক মিস ফরিদা সকলকে মন্ত্রমুগ্ধ করে রাখলেন, তারপর শুরু হল তাঁর গানের সঙ্গে নৃত্য, এবং সেই নৃত্য প্রদীপ নৃত্য, অর্থাৎ মুখে গাইছেন এবং তার পাশাপাশি নাচছেন। সেইখানে মিস ফরিদা নৃত্য সহযোগে একটি উর্দু গজল পরিবেশন করলেন। সেই গজলের প্রথম দুটি লাইন হচ্ছে, কিসকি খয়রো মে নজনে কবরো মে দিল হিলা দিয়া, চ্যান সে সো রাহা থা মে কিসনে মুঝে জগা দিয়া। মঈনুদ্দিন সাহেব লিখছেন যে যেহেতু মিস ফরিদার মাতৃভাষা উর্দু নয়, উর্দু গজল গাইতে গিয়ে তাঁর একটু উচ্চারণের সমস্যা হচ্ছে, এবং সেটি দেখে প্রেক্ষাগৃহে বাকি যারা রয়েছেন তারা একটু কেউ অসন্তোষ প্রকাশ করছেন, কেউ হাসছেন, এরকম করছেন। কিন্তু নজরুল ইসলামকে দেখা যাচ্ছে তিনি একাগ্র চিত্তে মিস ফরিদার ওই গজলটি শুনছেন এবং তার নৃত্যশৈলী লক্ষ্য করছেন। ঠিক আছে, আমরা তারপর বাড়ি চলে এসেছি। এরপর ওই 1333 বঙ্গাব্দের পৌষ মাসে নজরুল একটি গান তৈরি করলেন, আসে বসন্ত ফুলবনে, এবং বলাই বাহুল্য এই আসে বসন্ত ফুলবনে বাংলা গজলটি যখন তৈরি করলেন তার মূল অনুপ্রেরণায় দাঁড়িয়েছিল মিস ফরিদার সেদিনের সেই লীলায়িত নৃত্যভঙ্গি এবং উর্দু গজল। বলা ভালো, নজরুলের এই আসে বসন্ত ফুলবনে গানটি অনেকটি ওই গজলেরই অনুবাদ। সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনবো।

অর্থাৎ এখানে একটি ব্যাখ্যা করতেই হয় যে আপাতদৃষ্টিতে যা কিছু ফেলনা, যা কিছু তুচ্ছ বা যা কিছু হয়তো সমালোচনারও যোগ্য, একজন প্রকৃত স্রষ্টা সাধক তিনি সেখান থেকেও ভালোটুকু খুঁজে বার করে নিজ সৃষ্টিতে পুনর্ব্যবহার করেন। এই গানটি তারই পরিচয়। আর নজরুলের বাংলা গজল শুনতে বসে আমাদের কিন্তু একটি বিভ্রান্তি হয়। বিভ্রান্তি কীরকম না, কিছু গান বাংলা গজল যা যা তৈরি করেছিলেন তার কিছু গানের কথা একেবারে নজরুলের নিজের রচনা করা। যেমন শুরুতে শুনলাম বাগিচায় বুলবুলি তুই, বা এরপরেই যে গানটি শুনব আঙুরবালা দেবীর কণ্ঠে ভুলি কেমনে, এই গানগুলির কথা নজরুলের নিজের লেখা। আর কিছু বাংলা গজলে কথা অনেকখানি অনুপ্রেরণা থেকে বা সেখানে অনুবাদও বলা যায়, যেমন সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে এখন যে গানটি শুনলাম। পরের গানে যাব, তার আগে ছোট করে বলি শ্রোতা বন্ধুরা আপনারা তো সঙ্গে রয়েছেন জানি, টেলিফোনে কথা হবে 2213-1342 2213-1342 এই নাম্বারে। পরের গানে আঙুরবালা দেবী।

আজকে শুরুতে যে কথাটি বলেছিলাম যে নজরুল ইসলাম যখন বাংলা গানকে তার এই অভিনব সংযোজনে সমৃদ্ধ করে তুলছিলেন, তখন তিনি তার ব্যক্তিগত জীবনে অসীম প্রতিকূলতার সঙ্গে সংগ্রাম করে যাচ্ছেন এবং তার পরিচয় আমরা পাই সেই সময় তার লেখা কয়েকটি চিঠি থেকে। ব্রজবিহারী বর্মনকে একটি চিঠি লেখেন নজরুল তার শারীরিক অসুস্থতা এবং অর্থনৈতিক সংকটের কথা জানিয়ে। সেই চিঠিতে নজরুল লিখছেন, স্নেহের ব্রজ, আজও আমি শয্যাগত, বড় যন্ত্রণা পাচ্ছি রোগের ও অন্যান্য চিন্তার জ্বালায়। চিন্তার মধ্যে অর্থচিন্তাটাই সবচেয়ে বড়। কি করে যে দিন যাচ্ছে আল্লাহ জানেন। তোমার প্রেরিত 15 টাকা পেয়েছি, 25 টাকা চেয়েছিলুম। অবশ্য তোমারও বিপদ আপদের কথা শুনলাম, আরও যদি পাঠাতে পারো আমার এই দুর্দিনে বড় উপকৃত হব। তুমি ছোট ভাইয়ের মতো, তোমাকে বেশি কি লিখব, তোমার অন্যান্য খবর দিও। তোমার কাজিদা।

কী অদ্ভুত দেখুন, এত সংকট, এত প্রতিকূলতা, তার মধ্যেও সৃষ্টি থামছে না, একবারের জন্যও থামছে না। দুর্ভাগ্যবশত নজরুলের স্রষ্টা জীবন খুব দীর্ঘ ছিল না, দীর্ঘ ছিল না থেকেও বলা ভালো, অনেক বেশি বিক্ষিপ্ত ছিল। কারণ যার জীবনভরা সংগ্রাম, তাকে একের পর এক বাধা পেরিয়ে যেতে হয়েছে, তার পাশাপাশি নিজের সৃজনশীলতাকে ধরে রাখা, কাজেই খুব মসৃণ সুদীর্ঘ স্রষ্টা জীবন আমরা নজরুল ইসলামের কাছ থেকে কামনা করতে পারি না। কিন্তু এই বিক্ষিপ্ত জীবনেও পরপর এত কিছু দুহাত ভরে রেখে গেছেন আমাদের কাছে, যা বারবার ফিরে দেখতে ইচ্ছে করে। শুনব তাঁর সৃষ্ট আরও একটি বাংলা গজল অঞ্জলি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

এরপর তার আরও একটি বাংলা গজল, খুব পরিচিত একটি গান, গানটির গল্প আগে বলি, তারপর গানটি শুনব। গানটির রচনাকাল আনুমানিক 1927 খ্রিস্টাব্দের গোড়ার দিকে। নজরুল তখন কৃষ্ণনগর চাঁদ সড়কের বাড়ি থেকে একদিন কিছু বন্ধুবান্ধব সঙ্গে নিয়ে ওই 6-7 মাইল দূরে চাবড়ির বিলে হাঁস শিকার করতে গেছেন। তো শিকার পর্ব শেষ হয়ে যাওয়ার পর ওই দুপুর বিকেল হয়ে এসেছে, বিকেল বলাই ভালো, সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে এবং অস্তাচলে যাওয়া সূর্যের লাল ছটায় গোটা আকাশ অপূর্ব বর্ণ ধারণ করেছে এবং সেই রঙের প্রতিফলন ঘটছে বিলের জলে। আর একদিকে মেয়েরা সব দল বেঁধে জল ভরতে এসেছে ওই চাবড়ির বিলে। এই দৃশ্য নজরুলকে অভিভূত করে এবং উনি রচনা করলেন এই গানটি, সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনবো।

আজকের গানের ভেলার এই পর্বে আমরা তাঁর সৃষ্ট বাংলা গজলগুলি শুনছি। হ্যাঁ, সব গানের হয়তো তথ্য আমাদের কাছে নেই, সব গানের তথ্য সেভাবে হয়তো লিপিবদ্ধ করা সম্ভব হয়নি, বা কোন প্রেক্ষাপটে সেই গান তৈরি হয়েছে সব তথ্য সবসময় থাকা সম্ভব হয় না। তবু আমরা অন্তত গানগুলোও যদি বারবার করে শুনতে পারি, সেই গানের মধ্যে দিয়েও তাঁর সৃষ্টির ধার অনেকটা উপলব্ধি করা যায়। যেমন আরও একটি গান মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে।

আজকে নজরুলের সৃষ্টিকালের, বিশেষ করে যে সময়টি নিয়ে আমরা কথা বলছি, যখন তিনি বাংলা গজল তৈরি করছেন, ওই সময় কিন্তু কবি একদিকে যেমন গানকে সমৃদ্ধ করছেন, সঙ্গীতকে সমৃদ্ধ করছেন, তার পাশাপাশি সাহিত্যেও কবি থেমেছিলেন না। সেই সময় কলকাতায় বার্ষিক স্বাগত এই পত্রিকা প্রকাশের আয়োজন চলছিল। খুব স্বাভাবিকভাবেই স্বাগত নজরুলের কাছ থেকে একাধিক লেখা আশা করেন এবং মোহাম্মদ মঈনুদ্দিনের সেই স্মৃতিচারণে আবার চলে আসছে যে কৃষ্ণনগর গিয়ে কবির কাছ থেকে লেখা আদায়ের দায়িত্ব পড়েছিল আমার, এবং এই কার্য সম্পাদনে মঈনুদ্দিন সাহেবকে যে কতখানি ঝক্কি পোহাতে হয়েছিল সেটা তিনি মজা করে বলছেন যে বার্ষিক স্বাগতে লেখার জন্য কয়েকদিন কলকাতা থেকে কৃষ্ণনগর যাতায়াত করলাম, তাকে সাধ্য সাধনা করে নিরিবিলি বসানো কি সম্ভব? আজ সভা, কাল সমিতি, পরশু গানের মজলিশ, তারপরের দিন দাবা খেলতে বসেছেন, তারপরের দিন কোথাও কোনো বন্ধুর বাড়িতে গিয়ে আড্ডায় বসেছেন, একাধিক ক্রমে তিন দিন ধরে আড্ডাই চলছে। শেষে একদিন তিনি বার্ষিক স্বাগত এই নামে একটি কবিতা দিলেন। কবিতাটি ভারী সুন্দর, বলা ভালো যে রসে একেবারে টসটস করছে। তার শুরুর কয়েকটি লাইন একটু বলি। বন্ধুগো, সাকি আনিয়াছে নাকি বরষের স্বাগত, দীর্ঘ দিনের বিরহের পরে প্রিয় মিলনের রাত, রঙিন রাখি, শিরিন শরাব, মুরলি রবাব, বিন গুলিস্তানের বুলবুল পাখি, সোনালি রূপালী দিন। কবি লিখলেন যে কবিতার নামই ছিল বার্ষিক স্বাগত। ফিরব আরও একটি গানে, আবারও মানবেন্দ্র মুখোপাধ্যায়।

বার্ষিক সওগাতের তত্ত্বাবধানে তখন নজরুলের যেহেতু ক্রমাগত রোগ ভোগ এবং আর্থিক অনটন চলতেই থাকছিল, একদিন সওগাতের আড্ডাতে স্থির করা হয় যে তাকে সাহায্যের জন্য একটি বিচিত্রানুষ্ঠান করা হবে এবং সেই অনুষ্ঠানে কবি নিজে সঙ্গীত পরিবেশন করবেন। অ্যালবার্ট হলে পরম উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠান হয় এবং এত মানুষের ভালোবাসা, এত মানুষের আবেগ সেদিন আরও একবার প্রমাণ করে দিয়েছিল যে কাজী নজরুল ইসলাম আমাদের সবার খুব প্রিয় একজন মানুষ, কবি, সুরস্রষ্টা, সঙ্গীত সাধক, বিদ্রোহী, বিপ্লবী, সাংবাদিক। এই বিষয় নিয়ে না হয় পরে একদিন কথা বলবো, তার সাংবাদিকতা বা তার সাংবাদিক জীবনের কিছু ঘটনা তুলে ধরবো, আজ সময়ের অভাবে হবে না। তো এই যে এতগুলি দিক তার সৃজনশীলতার, তার পাশাপাশি কবি আমাদের বড় প্রিয়, কাজেই তার সংকটে, তার দুর্দিনে যে যেভাবে পেরেছিলেন তার পাশে থাকার চেষ্টা করেছিলেন। বাংলা গজলের সারিতে আরও একটি খুব প্রিয় গান আমরা শুনি শিপ্রা বসুর কণ্ঠে।

আমাদের এক শ্রোতা বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, না শোনা যাচ্ছে না বোধহয়। কেউ রয়েছেন কি সঙ্গে? না, আচ্ছা বেশ, ঠিক আছে, আপনি চেষ্টা করুন, আবার আমরা কথা বলবো। সময়টা শেষ হয়ে আসছে, তাই বেশি কথা না বলে আমরা বরং গান শুনি। পরের গানটি শুনব সুকুমার মিত্রের কণ্ঠে।

সময়টা শেষ হয়ে গেল, এবার যে থামতে হবে বন্ধু। আজ আমরা গানের ফেলার এই পর্বে নজরুল ইসলামের বাংলা গজল নিয়ে কথা বললাম। শ্রোতা বন্ধুরা এলেন টেলিফোনে, কিন্তু একটু যন্ত্রের ওই আর কি যান্ত্রিক গোলযোগের কারণে তাদের কথা হয়তো সবটুকু পৌঁছে দিতে পারলাম না। অনুষ্ঠান শেষ করব, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে ছিলাম দেবাত্রিতা রায়। যেতে যেতে অনুসুয়া মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

0: ঘড়ির সময় বলছে সময় ঠিক 11:02 এবং আজকে শরীর স্বাস্থ্যের বিষয়টা কিন্তু বেশ মানে বেশ গুরুত্বপূর্ণ, কারণ এই যে সমস্যাটা নিয়ে আজকে আমরা কথা বলছি প্রিয়াশা, সেটা কিন্তু আমাদের অনেকেরই সমস্যা, অজান্তেই কখনো কখনো সেটা আমাদের শরীরে বাসা বাঁধছে।
1: একদমই তাই। তবে আমরা কি বিষয় নিয়ে কথা বলছি সেটা বন্ধুরা কিন্তু খানিকটা হলেও আন্দাজ করতে পেরেছে, তার কারণ আজকের শরীর স্বাস্থ্যের পোস্টার নিশ্চয়ই বন্ধুরা দেখেছে।
0: একদম।
1: তো আজকে আমাদের আলোচনা করবার বিষয় হচ্ছে অ্যালার্জি, কিন্তু শরীর স্বাস্থ্যের আলোচনা মানে আমি প্রিয়াশা আর দেবজিৎ আমরা দুজন তো আলোচনা করব না, আমাদের সঙ্গে অবশ্যই স্টুডিওতে উপস্থিত থাকেন অনুষ্ঠানের বিশেষ অতিথি। তো আজকেও আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ডাক্তার অভিক বসু, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। ডাক্তারবাবু, আপনাকে আজকের অনুষ্ঠানে স্বাগত।
0: নমস্কার।
2: ধন্যবাদ। নমস্কার।
0: তবে আজকে শুধুমাত্র কিন্তু আমি, প্রিয়াশা এবং স্যার থাকবেন তো বটেই আড্ডায়, কিন্তু তাছাড়াও তোমরা কিন্তু আমাদের সঙ্গে কানেক্ট করতে পারো। আমাদের ফোন লাইন কিন্তু খোলা আছে 0332131342 নাম্বারে।
1: একদমই তাই। আর বাই চান্স যদি আমাদের ফোনে না পাও তাহলে চিন্তার কোনো কারণ নেই, চলে আসতে পারো যুববাণী কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজে, আজকের যে পোস্টার রয়েছে সেই পোস্টারের কমেন্ট বক্সে।
0: একদম।
1: ব্যাপারটা হচ্ছে দেবজিৎ, বন্ধুরা আস্তে আস্তে আমরা বরং আমাদের যে এত মানে এরকম একটা বড়সড় প্রশ্নের লিস্ট নিয়ে বসেছি, মানে প্রশ্নে বরং আমরা তাহলে ডাক্তারবাবুর কাছে যাই।
0: একেবারে।
1: প্রথমেই যেটা জানার বিষয় সেটা হচ্ছে যে একটা ব্যাপার না আমাদের মধ্যে কাজ করে, এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, হঠাৎ করে হাঁচি কাশি হচ্ছে, তো কিছু হলেই আমরা কথায় কথায় বলে থাকি যে অ্যালার্জি থেকে হচ্ছে, হাঁচি কাশি হলো অ্যালার্জি থেকে হচ্ছে, ধুলো লেগে গেল সেই জন্য অ্যালার্জি হচ্ছে। তো বেসিক্যালি যে বিষয় নিয়ে আমরা কথা বলছি, অ্যালার্জি বিষয়টা ঠিক কি যদি একটু বুঝিয়ে বলে।
2: আচ্ছা, এই যে অ্যালার্জি, অ্যালার্জি বলতে আমরা বুঝি, যদি সহজভাবে বলতে হয় তাহলে আমাদের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা আছে, মানে যেটাকে আমরা ইমিউন সিস্টেম বলে থাকি,
1: ঠিক
2: আছে, এই ইমিউন সিস্টেমের সঙ্গে ধরো আমাদের পারিপার্শ্বিকে যেগুলো আপাতভাবে খুব হার্মলেস মনে হয়, মানে যেগুলো অ্যাপারেন্টলি হার্মলেস কিছু সাবস্টেন্স বস্তু, সেইগুলোর সঙ্গে যখন এই প্রতিরোধ ক্ষমতার একটা মানে মাত্রাতিরিক্ত প্রতিক্রিয়া হয়ে যায়,
0: হ্যাঁ,
2: যেটাকে মেডিকেল সায়েন্সে বলে একটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স বা রিঅ্যাকশন,
0: ঠিক
2: সেইটা থেকে কিন্তু অ্যালার্জি হয়। সেখান থেকে যে উপসর্গগুলো বেরিয়ে আসে সেটাই হচ্ছে এই অ্যালার্জি বা অ্যালার্জিক সিম্পটমস।
1: অ্যালার্জি তো বেশ, অ্যালার্জি ব্যাপারটা কি সেটা তো বোঝা গেল, এবার আসি যে কারণ। আমরা তো বিভিন্ন কারণ শুনে থাকি, বিভিন্ন রকমের অ্যালার্জিও শুনে থাকি, তো প্রথমে আসি কারণে, কি কি মানে কারণে আমাদের অ্যালার্জি হতে পারে ইন জেনারেল।
2: এখন দেখো কিছু কমন রিজনস আছে, ঠিক আছে, যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু ফুলের রেণু পলেন্স, ঠিক আছে, এগুলো না হাওয়ায় ছড়িয়ে যায়, কোনো নির্দিষ্ট সিজন দেখবে স্প্রিং টাইমে হয়, বিশেষ খুব বেশি শোনা যায়, সেইগুলো যদি কারোর শরীরের মধ্যে ঢুকে যায়, ইনহেলেশন শ্বাস নিচে ঢুকে গেল, সেখান থেকে একটা অ্যালার্জিক রেসপন্স হতে পারে। গাছ থেকে অনেক সময় আসে, ঠিক আছে, গাছ ঘাস থেকে এগুলো থেকেও আসতে পারে। আচ্ছা, তারপরে ধরো কিছু খাদ্যবস্তু, ঠিক আছে, ফুড প্রোডাক্টস থেকে আসতে পারে, বা ধরো এমন হতে পারে রান্না করা হচ্ছে সময় যে ইনগ্রেডিয়েন্টসগুলো দেওয়া হচ্ছে খাদ্য সামগ্রী, সেখান থেকেও আসতে পারে, কারো অ্যালার্জি হতে পারে শরীরে ঢুকে। আবার ধরো কারো কারো বাড়িতে হয়তো পেটস আছে, পশু আছে, কুকুর বিড়াল ইত্যাদি, তাদের ওই যে লোমগুলো থেকে, অনেকে পাখি পোষে পালক, সেখান থেকে অ্যালার্জেন্সগুলো আসতে পারে, ঠিক আছে। তারপরে হচ্ছে ওষুধ, বিশেষভাবে অনেক ক্ষেত্রে আমাদের কিছু অ্যান্টিবায়োটিক্স অ্যালার্জি হয়, অনেকে ব্যথার ওষুধ থেকে অ্যালার্জি হয়, ঠিক আছে,
0: একদম,
2: মানে এগুলো হচ্ছে কিছু স্পেসিফিক কারণ, খাওয়ার প্রোডাক্টের মধ্যে কিছু মানে খাদ্যবস্তু যেগুলো এগুলোর আমরা খাচ্ছি সেগুলোর মধ্যেও কিন্তু অ্যালার্জি হতে পারে। আবার অদ্ভুত ভাবে আমরা কারণটাও ধরতেও নাও পারি, মানে যেটা আমরা বলি আসলে নন স্পেসিফিক অ্যালার্জি, আমরা বুঝতে পারছি না কি থেকে কিন্তু অ্যালার্জি হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি, এক্স্যাক্ট রিজনটা আমরা হয়তো
0: সেইটাই পরবর্তী প্রসঙ্গ মানে প্রশ্নে আমাদেরকে আনছে যে ঠিক এক্স্যাক্টলি কি কিরকম ভাবে বুঝতে পারবো যে অ্যালার্জি হচ্ছে এই স্পেসিফিক জিনিসটা থেকে, তাই তো প্রিয়াশা?
1: মানে
0: আমরা বহু জিনিস খাই কখনো সেটা থেকে হয়তো একটা কোনো প্রতিক্রিয়া হচ্ছে, কিন্তু সেটা যে অ্যালার্জি এবং সেটা যে সেই খাবারটা যে আমাদের অবহেলা মানে অ্যাভয়েড করা উচিত সেটা আমরা কি করে বুঝবো?
2: দেখবে অনেক সময় নর্মালি এই অ্যালার্জিগুলো কি হয়, ধরো আমি যদি একটা উদাহরণ দিই, কোনো হয়তো খাবার থেকে হলো, ঠিক আছে, কোনো খাবার থেকে হয়তো অ্যালার্জি হচ্ছে, ইউজুয়ালি সেই খাবারটা খাবার ঘন্টা দুয়েকের মধ্যেই কিন্তু এই সিমটমসগুলো বেরিয়ে আসে। কীরকম সিমটমস হতে পারে, হট করে দেখলে গায়ে কিছু চাকা চাকা চাকা চাকা দাগ বেরিয়ে গেল, যেগুলো আমরা যেগুলোকে মেডিকেল টার্মে বলা হয় হাইভস, ঠিক আছে, চাকা চাকা দাগ বেরিয়ে গেল, চুলকোচ্ছে, ইচিং হচ্ছে, ঠিক আছে, কারো কারো ক্ষেত্রে দেখা যায় হট করে সে একবার হাঁচি দেওয়া শুরু, সে হাঁচি থামছেই না, চোখ দিয়ে জল পড়ছে, চোখ চুল করছে, ঠিক আছে, এরকম সিমটমসগুলো থেকে কারো কারো দেখতে পারো হট করে হয়তো একটা শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। এইগুলো নানা রকম এই অ্যালার্জির যে উপসর্গ, ঠিক আছে, এগুলো হলে আমরা কিন্তু মোটামুটি বুঝতে পারি যে হ্যাঁ কিছু থেকে হয়তো একটা অ্যালার্জি হচ্ছে। এবারে সেই কারণটা আমাদের বুঝতে হবে।
1: যেটা হয়তো সবার মধ্যে কমন দেখা যায়, মানে যেমন হয় না যে আমাদের একটুখানি উল্টোপাল্টা খাওয়া হলে আমরা বলে থাকি ডায়রিয়া হচ্ছে বা কন্টিনিউয়াস এরকম কিছু হচ্ছে, তো সেরকম কি কোনো
2: সেরকম স্পেসিফিক্যালি বলা খুব কঠিন। যেমন ধরো তুমি এক্ষুনি বলে যে কিছু একটা খাবার খেয়ে নিলাম হট করে পেট গন্ডগোল হলো, এটা দুরকম হতে পারে। এটা কিন্তু ফুড অ্যালার্জি হতে পারে, আবার ডাক্তারি শাস্ত্রে বলে ফুড ইনটলারেন্স হতে পারে।
0: আচ্ছা,
2: ফুড ইনটলারেন্স মানে হচ্ছে ধরো কিছু খেয়ে নিলে হট করে সেটা পেট গন্ডগোল হয়ে গেল, বমি হলো, এসবগুলো এগুলো ফুড ইনটলারেন্স। অনেক সময় দেখবি যেন আমরা বলি ল্যাকটোজ ইনটলারেন্স, মিল্ক প্রোডাক্ট থেকে অনেকে সুট করে না, তাই তো, ইনটলারেন্স, কিন্তু সেটা অ্যালার্জি নয়। অ্যালার্জি যদি হতে হয় তাহলে এই যে বিভিন্ন আমি উপসর্গগুলো বললাম সেটা হতে পারে চুলকুনি, চাকা চাকা দাগ বেরিয়ে যাচ্ছে, হাঁচি কাশি হচ্ছে, শ্বাসকষ্ট, এরকম যদি উপসর্গগুলো আসে তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ তার অ্যালার্জি মতো হয়েছে। সেটা যে আবার সবার ক্ষেত্রে যে ওটা হতেই হবে এমন নয়, ঠিক আছে,
0: মানে উপসর্গ সবার ক্ষেত্রে সমান নয়,
2: রাইট। মানে যেমন ধর প্রথমে যেটা বলছিলাম পলেন্স থেকে, সেটাতে কিন্তু কারো করে যে চুলকুনি হবে তা নয়, তার কিন্তু যে হাঁচি কাশি হতে পারে, চোখ চুল করতে পারে, নাক দিয়ে অনবরত জল বেরোচ্ছে সেরকম হতে পারে, কারো আবার হট করে শ্বাসকষ্ট হতে পারে, অ্যাস্থমা যেটা আমরা অ্যালার্জিক অ্যাস্থমা,
0: ঠিক,
2: প্রকার ভেদ আছে।
1: আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা তো এরকম, তো আপনি যেরকম বললেন যে বিভিন্ন কারণে তো হচ্ছে, সেটা হচ্ছে ঠিক আছে, মানে সে পরাগরেণু থেকে হতে পারে, সে ধুলোবালি থেকে হতে পারে, আমরা একটা খুব কমন ব্যাপার শুনে থাকি দেবজিৎ, ডাস্ট অ্যালার্জি হচ্ছে,
0: মানে ঘরে ঘরে
1: বইয়ের র‍্যাক গোছালেও হাঁচি শুরু হলে দেন অ্যালার্জি হচ্ছে। তো আবার অনেকের ক্ষেত্রে দেখি যে ধরুন একটা কিছু খেয়ে, হয়তো একটা চিংড়ি মাছ খেয়েছে, তো গায়ে লাল লাল র‍্যাশ বেরিয়ে যাচ্ছে, অ্যালার্জি রয়েছে এর বাইরেও তো নিশ্চয়ই ব্যাপারটা অনেকটা ভাস্ট, সেটা যদি বল।
2: যেমন ধরো মানে তুমি যদি বলো যেটা আমরা বলি টাইপস অফ অ্যালার্জি, যেটা যেটা একটা হতে পারে, যেটা তুমি বলে যে গা চাকা চাকা দাগ বেরিয়ে যাচ্ছে, সেটা হয় এটাকে আমরা বলি আর্টিকেরিয়া, আবার ধরো কারো কারো ক্ষেত্রে হয় খুব হাঁচি হচ্ছে, নাক দিয়ে জল পড়ছে, চোখ চুল করছে, এগুলো হচ্ছে এগুলোকে বলে অ্যালার্জিক রাইনাইটিস বা অ্যালার্জিক কনজাংটিভাইটিস, এরকম হতে পারে। আবার ধরো কারো কোনো এই হয়তো এই পরাগ থেকেই হট করে একটা সাঁসাই করে আওয়াজ শুরু হলে শ্বাসকষ্ট হচ্ছে, হচ্ছে এটা হচ্ছে অ্যালার্জিক অ্যাস্থমা, এটা আবার এক ধরনের অ্যালার্জি হতে পারে।
1: আচ্ছা,
2: আবার ধরো তোমার অনেক সময় কিছু জিনিস হয়তো গায়ে পড়লো, যেমন ধরো কোনো কেমিক্যাল, ফর এক্সাম্পল আমি বলছি অনেকে গ্লাভস পরে, গ্লাভসের মধ্যে লেটেক্স বা যেগুলো থাকে সেগুলো থেকে অ্যালার্জি হতে পারে। আবার দেখবে কারো কি যে পায়ে স্লিপার পড়ছে, যে স্লিপারের যে ব্যান্ডটা থাকে সেখানে একটা ব্যান্ড আকৃতি, ওখানে আবার একটা অ্যালার্জি হলো, এটা একটা ভিন্ন ধরনের, এটাকে বলে অনেক সময় কন্ট্যাক্ট ডার্মাটাইটিস বলে, এটা কোন টাইপ অ্যালার্জি হতে পারে, ঠিক আছে। আবার কিছু ফুড খাওয়ার থুদি যদি হয় সেটাতে আবার পেট গন্ডগোল হতে পারে, পেট ব্যথা হতে পারে, খুব মারাত্মক ব্যথা হচ্ছে,
1: মানে এটা অ্যালার্জি হওয়ার সময় পেটে ব্যথা বা এই ধরনের সিমটমস হতে পারে,
2: এটা হচ্ছে ফুড অ্যালার্জি।
1: আচ্ছা,
2: ফুড অ্যালার্জি হতে পারে, ঠিক আছে। এইগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ অ্যালার্জি,
0: মানে সব ক্ষেত্রেই পেটা মানে পেটে ব্যথা হচ্ছে বলেই যে খুব জটিল কোন রোগ তা নাও হতে পারে, অ্যালার্জি হতে পারে
1: অনেক কারণে,
2: অ্যালার্জি হতে পারে, ঠিক আছে।
1: আবার এই ব্যাপারটা ইন্টারেস্টিং যে পেট ব্যথা থেকে অ্যালার্জি হতে পারে,
2: সেই কারণেই আমরা মানে ডাক্তারে বলে থাকে ব্যথা যদি পেটে হয় ডায়াগনোস না করা অবধি কখনো ব্যথার ওষুধ দিয়ে ওটাকে বন্ধ করা উচিত, কারণ ডায়াগনোসিস আমি সার্টেন হইনি তখন।
0: ঠিক ঠিক, সে প্রসঙ্গে আসবো এই ওষুধের প্রসঙ্গে, কিন্তু আমার একটা জিনিস খুব জানতে ইচ্ছা করছে আপনার কাছ থেকে, সেটা হচ্ছে যে আমার নিজের যেমন অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে বেশ কিছু সমস্যা হয় ধুলো বা কোনো বিশেষ খাবার, তো এই অ্যালার্জি বিষয়টা কি কোনোভাবে জেনেটিক্সের কারণে আসতে পারে, মানে আমার বাবা বা মা বা পূর্বপুরুষ কারোর থেকে কি সেটা?
2: ভালো প্রশ্ন। এখানে দেখবে দুটো আমরা শব্দ ব্যবহার করি ডাক্তারি শাস্ত্রে, একটাকে বলা হয় এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, মানে পারিপার্শ্বিক যে কারণগুলো আছে,
1: ঠিক।
2: আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে জেনেটিক প্রেডিসপোজিশন, মানে বংশগত একটা প্রবণতা।
0: আচ্ছা,
2: এরকম হতে পারে ধরো কারোর বাবা মায়ের মধ্যে একজনের হয়তো এরকম অ্যালার্জিক ইস্যু রয়েছে, ঠিক আছে। দেখা গেছে তার ছেলে মেয়েদের মধ্যে প্রায় 30-40% একটা পসিবিলিটি থাকে যে বাচ্চাদের হতে পারে।
1: আচ্ছা,
2: আবার যদি বাবা মা দুজনেরই থাকে তাহলে এটা ইউজুয়ালি ডাবল হয়ে যায়, 60-80% একটা প্রবাবিলিটি থাকে, ঠিক আছে। মানে এখানে আমি বলবো না যে কোনো নির্দিষ্ট জিন ব্যাপারটা, রাদার এটা বলতে পারি আমি একটা, তুমি যদি একটা বন্দুককে ভাবো, তুমি ধরো বন্দুকটাকে গুলি দিয়ে লোড করলে, এই লোডটা হচ্ছে জেনেটিক প্রিডিসপোজিশন, বংশগত প্রবণতা। এবারে বন্দুকটা ফায়ার করবে কিনা সেটা হচ্ছে তোমার এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস হিসেবে মানে ট্রিগার করবে, ঠিক আছে। মানে তোমার কাছে বন্দুকটা আছে, গুলি ভরা আছে, কিন্তু তুমি কোনোদিন চালালেই না, তাহলে বন্দুকটা থেকে তোমার কোনোদিন কিছু অ্যালার্জি হওয়ার ব্যাপার নেই। তার মানে জেনেটিক প্রিডিসপোজিশন থাকলো মানে অ্যালার্জি হবে এমন নয়, তুমি যদি সেই ফ্যাক্টরগুলোতে এক্সপোজড হও তবেই হয়তো হবে, আদারওয়াইজ তুমি হবে না।
0: মানে রিঅ্যাকশনটা আসা অবধি আমাকে অপেক্ষা করতে হবে।
2: তার মানে বলতে পারো একটা আমি ক্রিকেটের গ্রাউন্ড তৈরি করলাম কিন্তু কোনো খেলাই হলো না, তাহলে তো লাভ নেই,
1: প্রথম
2: দুটোই হতে পারছে
1: সেই ক্ষেত্রে। বেশ,
0: ওকে,
1: বেশ। আমাদের যা যা প্রশ্ন তা তো ডাক্তারবাবু সুন্দর করে বোঝাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি ফোন লাইন ব্লিঙ্ক করছে, দেখব কে রয়েছেন সঙ্গে। নমস্কার।
3: খুবই ভালো লাগছে আপনাদের স্টুডিওতে এসে, কারণ এখন অ্যালার্জির প্রবলেম ম্যাক্সিমাম লোকেরই দেখা যায়, কারণ বায়ু দূষণ বলুন, খাবার দূষণ বলুন, এই বিভিন্ন কারণ থেকে মানুষের অ্যালার্জি প্রবলেম এসে যাচ্ছে।
1: আচ্ছা, আপনার যদি কোনো প্রশ্ন থাকে ডাক্তারবাবুর কাছে তাহলে সেটা যদি একটু জানান।
3: আমি ডাক্তারবাবুর কাছে প্রশ্ন করছি যে ডাক্তারবাবু বলছেন যে অ্যালার্জি ভ্যারাইটিজ, এবং এক একজন মানুষের ক্ষেত্রে এক একটা মানুষের এক এক রকম কারণ থেকে এই অ্যালার্জিটা হতে পারে,
1: ঠিক,
3: এটা আননোন। হ্যাঁ, ডাক্তারবাবুরাও বলতে পারবেন না যে আপনার কি থেকে আসছেন, বুঝলেন। তাহলে আমাদের ওষুধ কিছু আছে কি ডাক্তারবাবু, যেটা হচ্ছে কমন মেডিসিন খেলে যাতে আমরা কাজ পাই?
1: ঠিক ঠিক ঠিক, বেশ। হ্যাঁ, এই যে মানে রোগ নিয়ে যখন কথা বলছি, অসুখ নিয়ে যখন কথা বলছি, তখন কি ওষুধ আছে সেই অসুখের সেটা তো ডেফিনেটলি আমরা জানবো, এবং শুধুমাত্র ওষুধ না, আমরা কী কীভাবে সাবধানে থাকতে পারবো সেটাও জানবো। কিন্তু বন্ধুকে এটুকুই বলে যে আরেকটু যদি আমরা অনুষ্ঠানের শেষের দিকে এই প্রশ্নগুলো রাখি তাহলে বরং সবার
0: যারা যারা আজকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছো তারা কিন্তু চেষ্টা করো স্পেসিফিক্যালি অ্যালার্জির বিষয়েতেই প্রশ্ন করবার আমাদেরকে।
1: একদম একদম। বলতে বলতে আরো একজন বন্ধু দেখি কে রয়েছে সঙ্গে। নমস্কার।
4: নমস্কার।
1: হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন?
4: আমি শঙ্কর বলছি, হুগলি থেকে।
1: হ্যাঁ বলুন।
4: ডাক্তারকে নমস্কার। আমার প্রশ্ন হচ্ছে, আমরা তো গ্রামে থাকি, বর্তমানে মাঠে অনেক সময় চাষবাস করতে হয়, চাষবাসের ক্ষেত্রে অনেক সময় সবজি কাটছি, ফসল কাটছি, সেই সময়তে এবার কোন কোন গা কোন একটা গাছে হয়তো পাতা হয়তো লেগে গাছ বা প্রচন্ড পরিমাণ চুলকায়, এবার সেই সময় যখন চুলকায় সেই সময়ে ফসল কাটার আগে কি করণীয় যদি একটু বললে ভালো হয়। নমস্কার।
1: এইটা শঙ্কর একটা ভালো প্রশ্ন করেছে, এবং এই প্রশ্নটা আমাদের লিস্টেও ছিল যে ইনস্ট্যান্ট যদি কিছু হয়, এই যে ও যেমন বললো যে কোনো পাতা বা কোনো কিছু রিয়াকশন থেকে হঠাৎ করে র্যাশ বেরিয়ে গেল বা কিছু একটা হলো, সেই মুহূর্তে তো খুব জ্বালা শুরু হয় বা অনেক সময় যন্ত্রণা হয়, ইনস্ট্যান্ট কি করবো?
2: র্যাশ বেরিয়ে গেল যদি বলো, চুল হচ্ছে, তাহলে এটা ক্লাসিক অ্যালার্জি।
1: আচ্ছা,
0: ওকে ওকে।
2: যদি তুমি বলো জ্বালা হচ্ছে,
1: হ্যাঁ
2: র্যাশ নয়, একটু লাল লাল হয়ে গেল বটে,
0: হ্যাঁ,
2: এটা হয়তো অ্যালার্জিক নয়, এটা হয়তো ইরিটেন্ট ডার্মাটাইটিস। একটু আমি আগে বলছিলাম কিছু ওভারল্যাপিং সিমটমস হয়, সবার আগে দেখতে হবে এটা অ্যালার্জি না এটা একটা ইরিটেন্ট ইনডিউসড ডার্মাটাইটিস, ঠিক আছে। যেমন খুব কমন এক্সাম্পল দেখবে বিছুটি পাতা, যেটা আমরা বলি পয়জন আইভি, ঠিক আছে। অনেক সময় গায়ে কারো কারো ক্ষেত্রে একটা অ্যালার্জি র্যাশ বেরোয়, খুব চুপ হয়ে হতে পারে, কারো কারো ক্ষেত্রে ওটা কিন্তু একদম ইরিটেন্ট ডার্মাটাইটিসও করতে পারে, ঠিক আছে। সুতরাং দুটোর একটু ট্রিটমেন্ট স্টাইল আলাদা হয়ে যায়। যদি আমি অ্যালার্জি দিয়ে আমি জিনিসটাকে ধরি, তাহলে ইনস্ট্যান্ট ট্রিটমেন্টে ধরো কিছু তো আমাদের আছে, যেগুলো আমরা রেগুলার কিছু অ্যান্টি অ্যালার্জিক অনেক সময় আমরা ওভার দ্য কাউন্টার পাওয়া যায় ওখানে গেলে, সেটা হয়তো নেওয়া যেতে পারে, ঠিক আছে। ইউজুয়ালি এগুলো লং টার্ম লাগে না, হয়তো দু তিন দিন নিল জিনিসটা আস্তে আস্তে আস্তে কমে যায়। কিছু ক্রিম আছে অ্যান্টি অ্যালার্জিক ক্রিম, সেটাও অ্যাপ্লাই করতে পারে, সেটা অনেক সেফার বলবো, কারণ ডাইরেক্ট ট্যাবলেট না নিয়ে সে ক্রিম ফরম্যাটে লাগালে হয়তো তার সাইড এফেক্টটা অনেক কম,
0: মানে সে একটা শরীরের বাইরে ইউজ হচ্ছে,
2: প্লাস তার একটা রিলিফ অফ সিমটমস হলো, সবগুলো কমে গেল, ঠিক আছে। কিন্তু এখানেও বলা ভালো যে তারপরে যদি আমি থেমে যাই তা নয়, তারপরে একজন ডাক্তারের কাছে যাওয়া উচিত, কারণ এখানে ডিফারেন্সিয়েট করতে হবে যে অ্যালার্জি না ইরিটেশন, সে অনুযায়ী পরবর্তীকালে চিকিৎসা। এবং উনি যেটা বললেন চাষবাস করতে গিয়ে, তাহলে সেই ক্ষেত্রে তাকে কিছু প্রিকশনের মেজার্স নিতে হবে, যাতে করে সেই কন্ট্যাক্টটা না হয়, কিছু পড়লো যে এক্সপোজ যে খালি জায়গাগুলো সেগুলো যাতে কন্ট্যাক্ট না ছিল, ঢাকা থাকলো, এইভাবে এগোনো যেতে পারে পরবর্তীকালে তার যাতে না হয়।
1: আচ্ছা, আর একটা হয় না যে মানে ধরুন ইনস্ট্যান্ট কিছু একটা হলো, আর অনেক সময় শুনি বাড়ির বড়রা বলে যে একটু জল দিয়ে নে, বা একটু ঠান্ডা ঠান্ডা কোনো জায়গা বা ঠান্ডা কিছু একটা স্প্রে কর, তাহলে হয়তো একটু আরাম লাগতে পারে। মানে এটা আদতে নিশ্চয়ই আমাদের ক্ষতি করে না, রিলিফ দেয় সাময়িক, পসিবল হয় না, তখন এরকম ঘরোয়া যদি ছোটখাটো কিছু টোটকা ইউজ
0: কমেন্টের অপেক্ষা করছি, ডাক্তারবাবু প্রশ্নের উত্তর দিচ্ছেন, তখন কেন না একটা গান হয়ে যায়।
1: না না, নিশ্চয়ই হতে পারে, কারণ আমরা অনেকক্ষণ মানে একদম শুরু থেকে পরপর পরপর প্রশ্ন করছি, নিশ্চয়ই আমরা একটা গান শুনতে পারি। গান শুনে আবার ফিরে আসছি আজকের আড্ডায়, সঙ্গে থাকো।

0: হ্যাঁ, শরীরে যতই ক্ষত জমুক না কেন, সেই ক্ষত সারাবার জন্যই কিন্তু আমরা শরীর স্বাস্থ্য নিয়ে তোমাদের সঙ্গে আড্ডায় থাকি, এবং শুধুমাত্র আমি আর প্রিয়ার সাথে আজকে নেই,
1: আমাদের সঙ্গে রয়েছেন আজকের বিশেষ অতিথি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার অভিক বসু। এবং ডাক্তারবাবুর কাছে আমরা তো বটেই, বন্ধুরাও প্রচুর প্রচুর প্রশ্ন করেছি, এবং ডাক্তারবাবু আমাদের সব প্রশ্নের যত্ন করে গুছিয়ে আর কি উত্তর দিচ্ছেন। এরপরে আরেকটা যে প্রশ্ন, মানে সরাসরি প্রশ্নতেই আসি দেখছি, সেটা হচ্ছে যে বয়স সীমা, মানে হয় না কিছু স্পেসিফিক রোগের ক্ষেত্রে আমরা বলে থাকি যে একটুখানি বড়ো, মানে মানে বয়সে, মানে সুগার, প্রেশার, যারা একটু বয়স্ক তাদের বেশি অ্যাটাক করা সম্ভব হয়। ঠিক তেমনই অ্যালার্জির ক্ষেত্রে কি এমন কোনো মাপকাঠি রয়েছে না, যে কোনো বয়সীদের মধ্যে যে কোনো সময় হতে পারে?
2: অ্যালার্জি কিন্তু যে কোনো বয়সেই হতে পারে, ঠিক আছে, মানে একদম সে ছোট বয়স থেকে শুরু করে বৃদ্ধ বয়স অবধি যে কোনো সময়। কারণ একটু আগেই বলছিলাম যে কে কখন ওই অ্যালার্জেন্সে এক্সপোজড হবে সেটার উপর ডিপেন্ড করছে বংশগত প্রবণতাটা কেমন আছে।
0: ঠিক,
2: তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিছু অ্যালার্জি যেগুলো ছোট বয়সে শুরু হয়েছে সেগুলো তো পরবর্তীকালে কিছুটা ওয়েন অফ করে যায়, কমে যায়। যেমন ধরো অনেকের ক্ষেত্রে দেখবে অ্যালার্জিক অ্যাসমা, চাইল্ডহুড অ্যাসমা বলে, মানে একদম বাচ্চা বয়সে একটা অ্যাসমা মতন এসছে, সেটা কিন্তু দেখা যায় 13-14 বছর বয়সের পর কমে যায়, চলে যায়। কিছু কিছু ক্ষেত্রে হয়তো অ্যাডাল্ট অ্যাসমাতেও সেটা যেতে পারে, ঠিক আছে। তো এরকম কিছু আমরা দেখেছি। হ্যাঁ, তবে ওভারঅল যদি আমি বলি তাহলে যে কোনো বয়সে কিন্তু অ্যালার্জি আসতে পারে।
1: আর এটা যদি বলে যে মানে কোন বয়সীদের মধ্যে অ্যালার্জির প্রকোপ সবথেকে বেশি দেখা যায়,
2: ভ্যারি করে,
1: ইউথদের মধ্যে কি
2: বাচ্চাদের মধ্যে, যেমন বাচ্চাদের ক্ষেত্রে সিভিয়ারিটি বেশি হয়, আবার দেখা যায় যে বয়স্ক যারা 50 বছর বয়সের পর তাদের ক্ষেত্রে, এটাকেও একটা ডাক্তারি শাস্ত্রে একটা টার্ম দিয়েছে, বলা হয় যে এজিং অফ দ্য ইমিউন সিস্টেম, ঠিক আছে। এই এজিং অফ দ্য ইমিউন সিস্টেমে লজিক্যালি আমাদের মনে হয় তো আমাদের তাহলে ইমিউন এই ফাংশনটা একটু কমতে থাকবে, কিন্তু কারো কারো ক্ষেত্রে দেখা যায় এটা একটু ভুলভাবে রিয়্যাক্ট করে থাকে। কারণ অনেক সময় দেখা যায় বড় বয়সেও কিন্তু সাংঘাতিক আকার ধারণ করতে পারে, সেগুলো যেমন ধরো এই যে বললাম আমি মেডিসিন থেকে বা ড্রাগ ইনডিউস অ্যালার্জি, এগুলো যে কোনো বয়সে কিন্তু একটা বড় আকার নিতে পারে।
1: দেবজিৎ, আমাদের একজন বন্ধু এরকম ইন্টারেস্টিং প্রশ্ন করেছে, সেটা হচ্ছে মিন্টু দালাল, তিনি লিখছেন বসুয়া থেকে, বলছেন যে আমার ডাক্তারবাবুর কাছে প্রশ্ন, আমার চিংড়ি মাছে অ্যালার্জি আছে, আমি কি কোনোদিন পটল চিংড়ি খেতে পারবো না? এখানে একটু কাট করে আমরা আমাদের প্রশ্নে আছি, সেটা হচ্ছে আমরা এটাই বলতে চাইছিলাম যে কারোর কোনো স্পেসিফিক খাবার থেকে যদি অ্যালার্জি থাকে তাহলে কি সত্যিই সে কোনোদিন সেই খাবারটা খেতে পারবে না, মানে সম্ভাবনা কতটা?
2: দেখো এইটা উত্তরটা দেওয়াটা সোজা, কিন্তু ওনার সেন্টিমেন্টটাকে বোঝাটা বড় মুশকিল। সত্যি তাই, পটল চিংড়ির ফ্যাং আমিও বড়, কিন্তু হ্যাঁ, যদি দেখা যায় যে তার চিংড়ি খেলে অ্যালার্জি হচ্ছে তাহলে এটাই আমার অ্যাডভাইস হবে যে সেটাকে অ্যাভয়েড করাটাই ভালো। কারণ অনেক সময় দেখা যায় যে হয়তো সময়ের সঙ্গে এই কতটা পরিমাণ অ্যালার্জেনে সে এক্সপোজ হচ্ছে যদি বাড়তে থাকে না, তাহলে পরবর্তীকালে হঠাৎ করে একটা বড় সাংঘাতিক আকার ধরবে। তাই সেই ক্ষেত্রে আমি বুঝতে পারছি পটল চিংড়ি দেখলে স্বাভাবিকভাবেই একটা মনের মধ্যে উসকুস করবে, কেন পাচ্ছি না পাচ্ছি, কিন্তু শরীরের দিক দিয়ে দেখতে গেলে হয়তো সেটা অ্যাভয়েড করলে বেটার।
1: আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে খাবারগুলো, ধরুন আপনি বললেন যে যদি তিনি চিংড়ি মাছ খাওয়াটা কন্ট্রোল করেন তাহলে স্বাভাবিকভাবে তার অ্যালার্জি হবে না, তো এইটা মানে আমরা বলতে পারি কি যে খাবারগুলো থেকে আমাদের অ্যালার্জি হয় সেগুলো যদি আমরা কন্ট্রোল করি তাহলে আমাদের অ্যালার্জি কমে যাবে, মানে পরবর্তীতে আর কখনো হবে না বা
2: কমে যেতে পারে কিন্তু কখনো হবে না, এটা গ্যারান্টি সহকারে বলা খুব মুশকিল। তার কারণ প্রথমেই আমি বলেছি যে অনেক নন স্পেসিফিক অ্যালার্জেন থাকে যেগুলো আমরা চোখে সত্যি বুঝতে পারছি না। শুধু তাই নয়, এই ধরনের হয়তো চিংড়ি মাছে অ্যালার্জি, এই চিংড়ি মাছের মধ্যে হয়তো এমন একটা অ্যালার্জেন বা কেমিক্যাল আছে যেটার স্ট্রাকচার মানে গঠনগত সিমিলারিটি অন্য কোনো খাবারের সঙ্গে থাকতে পারে, এটাকে আমরা বলি ক্রস রিঅ্যাক্টিভিটি, সেটাও কিন্তু হতে পারে। তাহলে ওনা উনি বলবেন যে আমি পটল চিংড়ি খেতে পারলাম না, রাতেও বললেন, কিন্তু আমার তো অন্য খাবার খেতে গিয়ে হচ্ছে করতে পারে,
1: হতে পারে।
2: সুতরাং এটা আমরা কখনো বলতে পারি না সে অ্যালার্জি ফ্রি হয়ে যাচ্ছে।
1: আচ্ছা, মানে আমাদের এই ট্রিগার পয়েন্টটা বুঝতে
2: কমিয়ে দিচ্ছি, যতটা গুলো ট্রিগার গুলো কমানো,
1: ঠিক ঠিক, মানে আলটিমেট ব্যাপারটা কিন্তু এটাই যে আমার কোনটা থেকে অ্যালার্জি ট্রিগার করছে সেটা আমার আইডেন্টিফাই করতে হবে, না হলে মহা মুশকিল।
0: আচ্ছা ডাক্তারবাবু, এই ক্ষেত্রে আমাদের আর এক বন্ধু সৌমেন দাস, সে ঠোঙাপাড়া পূর্ব বর্ধমান থেকে এটা খুব গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন করেছে, বেশ কয়েকটা। উনি বলতে চাইছেন, অ্যালার্জি কি সারা বছর হয়, এবং অ্যালার্জি হলেই কি ওষুধ খাবো, আর সম্পূর্ণ ভালো কি হয়ে যায় ওষুধ খেলে, এরকম দু তিনটে প্রশ্ন সে করেছে। যদি
2: অ্যালার্জি সারা বছর হয় কিনা, অ্যালার্জির ওই যে বললাম, যদি কিছু ট্রিগার থাকে বা ফ্যাক্টর থাকে যেটা হয়তো রাউন্ড দ্য ইয়ার প্লে করে, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে। সে হয়তো এমন একটি জায়গায় রয়েছে, তার বাড়িটা হয়তো তারির পাশে হয়তো এমন একটা গাছ আছে, যেমন ফর এক্সাম্পল কৃষ্ণচূড়া গাছ।

0: আছে বা কোনো এমন কাজ, সেটা হয়তো সারা বছর সেখান থেকে অ্যালার্জেন বেরোচ্ছে বেরোচ্ছে বেরোচ্ছে, ওষুধ খেয়েও তার কমছে না, তার মানে ট্রিগারটা ওটা, সেটাকে যদি সরিয়ে দেওয়া যায় তাহলে দেখা যাবে তার এই যতটা বাড়াবাড়ি হচ্ছিল ফ্রিকোয়েন্সি হচ্ছে সেগুলো কমে যেতে পারে। ঠিক আছে, সুতরাং এটা পুরোটাই কিন্তু ওই ট্রিগার বা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, ঠিক এটা একটা। আর হচ্ছে কি
1: ওষুধের ব্যাপার, ঠিক এটা আমাদের আরেকজন বন্ধু ফোন করেছিলেন, তিনিও জিজ্ঞেস করেছিলেন যে কি ওষুধ, মানে আমরা ওষুধের নাম তো এইভাবে বলা খুব মুশকিল কারণ এক একজনের ক্ষেত্রে এক একটা ভ্যারি করে। তো মানে আমরা
2: কমন কিছু ওষুধ রয়েছে,
1: কিছু ওষুধ
2: যেগুলো আমরা অলওয়েজ
1: সেটা কি আমরা খেতে পারি বা হ্যাঁ, এই যে ওভার দ্য কাউন্টার কিনে খাওয়ার একটা প্রবণতা আমাদের মধ্যে ভীষণ রকম দেখা যায়। ডাক্তার দেখানোর আগে একটা কিনে তো খাই, সেটা তো যাবেই।
0: অনেক সময় হয়তো এরকম হতে পারে, হয়তো ধরো কেউ বেড়াতে গেল, হয়তো এমন একটা জায়গায় বেড়াতে গেলো সেখানে হয়তো আশেপাশে ডাক্তার বা সেরকম পরিস্থিতি নেই, হয়তো ক্যারি করছে কিছু এরকম ওষুধ, তা হট করে হলো, সে বুঝতে পারছে এটা আমার একদম অ্যালার্জির মতনই উপসর্গ, তখন তাকে তো নিতে হবে, সেই মুহূর্তে তার তো লাইফ সেভিং বটেই, বা ডিসকমফর্টটাকে কমানোর জন্য সে নিতে পারে। ঠিক আছে, কিন্তু লং টার্মটা আমরা যেতে বারণ করি, কারণ নর্মালি দেখা যায় যে যতদিন পর্যন্ত অ্যালার্জিটা রইলো বা ট্রিগারটা রইলো ততদিন পর্যন্ত ওষুধ খেলো, তারপরে হয়তো বন্ধ করে দেওয়া যায়। কারণ লং টার্ম কোনো কিছুই এক্ষেত্রে আমরা অ্যাভয়েড করতে বলি, সেগুলো কিছু এফেক্টস থাকে, সাইড এফেক্টস থাকে, সেই জন্য প্লাস এক্সপার্ট ওপিনিয়ন নেওয়া দরকার, ডাক্তাররা কি বলছে। ঠিক আছে, এইটা। আর একটা উনি কোথায় বলেছেন যে ওষুধ খেলেই আচ্ছা মানে
1: সারা জীবনের জন্য কমে যাবে কিনা, মানে এটা একটা আমাদের কোশ্চেন যে কিছু কিছু এমন স্পেসিফিক রোগের ওষুধ আছে যেগুলো আমরা একবার খাওয়া শুরু করলে আমাদের কন্টিনিউয়াস খেতে হয়, যেমন থাইরয়েড,
0: ঠিক ঠিক যখন হয় সেই সময় দিলাম, তারপরে ঠিক হয়ে গেল হয়তো বন্ধ করে দিলাম, কিন্তু এরকম নয় যে একবার ঠিক হয়ে গেল মানে পরবর্তীকালে আবার তার হবে না, এমনও কিন্তু নয়, হতে পারে।
2: ডাক্তারবাবু, আপনি একটু আগেই বলেছেন যদিও সেই কথাটা যে যদি ফ্যাক্টরসগুলো থাকে তাহলে সেটা সারা বছর ট্রিগার করতে পারে, কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে যে মানে এটা একদম ব্যক্তিগত আমার সমস্যা, আমি এটা একটা জিনিস দেখেছি যে স্পেসিফিক্যালি সিজন চেঞ্জে, মানে সেটা গ্রীষ্ম থেকে বর্ষা হোক বা মানে বসন্ত থেকে গ্রীষ্ম হোক, যে কোনো টাইমে একটা অ্যালার্জি আমার হয়, সেটা মূলত মানে ত্বকের উপরই, মানে একদম চুলকুনির মতন একটা অ্যালার্জি। তো এবং আমি দেখেছি যে ওটা যখন সিজন চেঞ্জটা ওই পিরিয়ডটা যখন কেটে যায়, ওই সন্ধিক্ষণটা যখন কেটে যায়, তারপরে কিন্তু সেই অ্যালার্জিটা আবার কমেও যাচ্ছে। তো এটার কি কোনো স্পেসিফিক,
0: হ্যাঁ এটা হচ্ছে যেটা আমরা বলি সিজনাল অ্যালার্জি,
2: আচ্ছা
0: সেই নির্দিষ্ট সিজনে
2: সময়
0: অ্যালার্জেনগুলো হয়তো হাওয়ায় ভাসছে, ঠিক আছে, সেগুলো যখন আমাদের শরীরে কন্ট্যাক্টে আসছে বা শরীরে ঢুকছে তখন সেটা অ্যালার্জিটা করছে, আবার যখন সেই পিরিয়ডটা চলে গেল তখন দেখা যাচ্ছে সে আবার অ্যালার্জি ফ্রি বাকি সময়।
2: হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে বেশ, মানে সেক্ষেত্রেও ওই মানে বিশেষজ্ঞের মতামত নেওয়াটাই প্রয়োজন।
0: পিরিয়ড অফ টাইমের জন্য সময়ের জন্য সে ওষুধ খেলো, প্রয়োজন পড়লো আবার তাকে বন্ধ করে দিতে পারে।
2: বেশ, আমার মনে হয় প্রিয়াশা ফোন লাইনে বন্ধু কিন্তু অপেক্ষা করছে। হ্যালো,
3: হ্যালো,
2: হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: আমি মুর্শিদাবাদ থেকে বলছি, ফুলপুর।
2: আচ্ছা,
3: গরমে যে ঘামাচিগুলো হয় ওগুলা কি অ্যালার্জি কিছু হতে পারে?
2: আচ্ছা বেশ, সঙ্গে থাকুন। তো বন্ধুর প্রশ্ন হচ্ছে গরমের ঘামাচি কি অ্যালার্জেটিক হতে পারে?
1: ঠিক ঠিক, এটা একটা মানে হয় না মিসকনসেপশন তৈরি হয় আমাদের, এরকম কিছু ব্যাপার হয় যে হয়তো এমনি র্যাশ হলো বা আমরা প্যানিক করে বলি যে অ্যালার্জি হচ্ছে।
0: দেখো যদি ঘামাচির কথা বলি, গরমে যেটা হয় প্রিকলি হিট বলে, যেটা ঘামাচি কিন্তু টিপিক্যাল অ্যালার্জি নয়। ঠিক আছে,
2: আচ্ছা,
0: কারণ ঘামাচিটা হয় হচ্ছে এই যে আমাদের যে ঘাম বেরোয় যেগুলো সোয়েট গ্ল্যান্ডস বলি, সেগুলোর মুখ বন্ধ হয়ে হয়ে সেখান থেকে এই ঘামাচিগুলো বেরোয়। সুতরাং এটা যারা খুব বেশি ঘামে, অনেকে হয় ঘাম বেশি এই হট হিউমিড ক্লাইমেট এই সময় এই সিজনগুলোতে, যেখানে যেখানে শরীরের ঘামগুলো বসে সেখানে সেখানে কিন্তু ঘামাচি হতে পারে, কিন্তু সেটা টিপিক্যালি অ্যালার্জি নয়। যদিও ঘামাচিতে কিন্তু চুলকুনি হয়, কিন্তু সেই চুলকুনিটাকে অ্যালার্জি ভাবলে হবে না। তার একটা কারণ হচ্ছে একটা কেমিক্যাল বেরোয় যেটা অ্যালার্জিতেও বেরোয়, ঘামাচি হলেও বেরোয়, যে কারণে ইচিংটা হয় চুলকুনি। কিন্তু সে ঘামাচি আর অ্যালার্জি দুটো আলাদা, ঠিক আছে, ট্রিটমেন্টটাও আলাদা,
1: ট্রিটমেন্টটাও আলাদা। এবার হচ্ছে এত কিছু তো আমরা বলছি যে অ্যালার্জি হলে কি কিভাবে হতে পারে, কি কি খাওয়া দাওয়া থেকে হতে পারে, সবই হলো। এবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা না আইডেন্টিফাই করতে পারছি না যে আমার কি থেকে অ্যালার্জি হচ্ছে। তো বেসিক্যালি অ্যালার্জি, এবং আমরা শুনেও থাকি যে অ্যালার্জি যদি আমরা টেস্ট করতে যাই সেটা একটু খরচ সাপেক্ষ।

0: আমাদের কাছে কি এরকম কোনো উপায় রয়েছে, মানে অ্যালার্জি আমরা কিভাবে পরীক্ষা করব বা কিভাবে জানতে পারবো? আমাদের ঘরোয়া উপায় ঠিক নয়, মানে টেস্ট যদি কোনো থাকে কিভাবে জানতে পারবো, মানে মোদ্দা কথা হচ্ছে যে আমরা নির্ণয় পদ্ধতিটা কি রকম?
1: এগুলো কিছু স্পেসিফিক আমাদের টেস্ট আছে যেগুলো দিয়ে অ্যালার্জি ডিটেকশন করা যায়, মানে এটা অ্যালার্জি কিনা, ঠিক আছে? সেটা কিছু রক্ত পরীক্ষা আছে, যেমন অনেকের ক্ষেত্রে আমরা IgE বলে একটি টেস্ট করি, যেটা খুব বেশি পাওয়া যায়, ইউসিনোফিল বলে কিছু কাউন্ট থাকে রক্তের মধ্যে, সেগুলো থাকে। তারপরে এই নির্দিষ্ট বস্তুটা থেকে অ্যালার্জি হচ্ছে কি না সেটা দেখার জন্য কিছু স্কিন প্রিক টেস্ট থাকে, ব্লাড দিয়েও হয়, যে অ্যালার্জি প্রোফাইলও বলে দেখবে অনেক সময়। তো এরকম অনেক পদ্ধতি আছে যেগুলো দিয়ে আমরা বুঝতে পারি যে এর অ্যালার্জি আছে কি না বা এর এই নির্দিষ্ট কারণে অ্যালার্জি হচ্ছে কি না। আবার প্রথমে যেটা বলছিলাম প্রিডিসপোজিশন, মানে প্রবণতা আছে কিনা সেটাও দেখা যায়, মানে তার হয়তো ব্লাড টেস্ট করতে গিয়ে আমি দেখলাম একটা পার্টিকুলার মার্কার হয়তো খুব বেশি, কিন্তু তার কিন্তু সেই সময় অ্যালার্জি হচ্ছে না, তার মানে তার প্রবণতা আছে, তার কিন্তু যে কোনো সময় কোনো একটা কিছুতে অ্যালার্জি হতে পারে, ঠিক আছে? এইগুলো আমরা দেখতে পারি।
0: তাহলে মানে আমরা বারবারই ডাক্তারবাবু আমাদের যেটা বলছেন যে আমাদের অ্যালার্জি কি থেকে হচ্ছে, কিভাবে হচ্ছে, সেটা আগে আমরা বুঝবো, তারপর আমরা সেই অনুযায়ী ট্রিটমেন্ট করব, তাহলে সমস্ত কিছু আর কি বেটার হবে। বা
1: মানে অনেকে দেখবে, এখানে বলি, অনেকে শুনছেন ডাক্তারবাবু বলে এটা অ্যালার্জি ডায়েরি মেইনটেইন, কোনো কিছুতে কত অ্যালার্জি হয়েছে সে লিখে রাখে, তাহলে এগুলো আমাদের কাছে জানা থাকে যে আচ্ছা এই থেকে তার হয়তো পসিবল অ্যালার্জিগুলো বেরোচ্ছে, এগুলো অ্যাভয়েড করতে হবে পরবর্তীকালে, মানে ব্যাপারটা এরকম।
2: আচ্ছা ডাক্তারবাবু, ধুলো, পলিন, মানে পরাগরেণু বা ইত্যাদি, এই বিষয়গুলো তো রয়েছেই, কিন্তু আমি জানতে চাই যে আপনার অভিজ্ঞতা এখন অবধি আপনি যাদেরকে পেয়েছেন পেশেন্ট হিসেবে, আপনি মানে জেনারেলি কোন কোন খাবারের ক্ষেত্রে এই অ্যালার্জির ব্যাপারটা দেখেছেন? কারণ বিভিন্ন জিনিস থেকে বিভিন্ন মানুষের হয়, কিন্তু জেনারেলি কোন খাবারগুলো খুব সতর্কভাবেই হ্যান্ডেল করা উচিত বলে আপনার মনে হয়?
1: কিছু খাবার আছে যেগুলো আমরা বলি কমনলি মানে হতে পারে অ্যালার্জি। প্রথম হচ্ছে শঙ্করবাবু যেটা বলছিলেন, সেই পটল চিংড়ি, শেলফিশ, ঠিক আছে, হতে পারে। পিনাটস, চীনাবাদাম ভীষণ হতে পারে, সাংঘাতিক সাংঘাতিক অ্যালার্জি হতে পারে। বেগুন থেকে কারো কারো হয়, সাংঘাতিক না হলেও হয়, আমরা ইরিটেশনটা পাই,
2: ঠোঁট ফুলে চুল করে সেই ব্যাপারটা।
1: তারপরে ধরো কারো ক্ষেত্রে সয়া প্রোডাক্টস, যদি বলেন আজকাল সয়ে প্রোটিন খায় অনেকে,
2: ওকে, আচ্ছা, হ্যাঁ,
1: মিল্ক প্রোডাক্ট থেকে অ্যালার্জি হতে পারে, ঠিক আছে,
2: বেশ,
1: ডিমের থেকে কারো অ্যালার্জি হতে পারে, এরকম এগুলো হচ্ছে কমন কিছু, এর বাইরেও হতে পারে, এগুলো হচ্ছে কমন। কারো এমন রোগী আমরা পেশি যার কলা থেকে হয়, সে মানুষটা খুব কলা খেতে ভালোবাসতো, সত্যি কথা বল, তাকে বাউন্ড করতে হয়েছে, এরকম হয়েছে, ঠিক আছে। কারো ডাল থেকে হয়, লেগিউমস এরকম জাতীয় জিনিস থেকে হয়, তো বিভিন্ন, ঠিক আছে,
2: ওকে, সেক্ষেত্রে কি ত্বকের একটু যত্ন নেওয়া উচিত?
0: নিশ্চয়ই যত্ন তো নেওয়া উচিত, সেই যত্নটা বরং আপাতত আমরা না বলে গানে গানে চন্দ্রবিন্দু বলুক, তারপর আমরা ফিরে আসছি আবার অনুষ্ঠানে।

0: আমরা ত্বকের যত্ন নেব, আর কিভাবে নেব, কি কি মানে ভাবে আমরা ত্বকের যত্ন নিতে পারি সেটা মোটামুটি চন্দ্রবিন্দু আমাদের একটা ধারণা দিয়ে দিয়েছে, কি দেবজিৎ?
1: এবারে ডাক্তারবাবু ধারণাটা তো আসি
0: নিশ্চয়ই। তবে আমরা এসেছি ফিরে গান থেকে, বন্ধুকে সঙ্গে নিয়ে, দেখি কে রয়েছে সঙ্গে। নমস্কার।
2: হ্যালো,
1: হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: হ্যালো, আমি তরুণ ভৌমিক বলছি।
1: হ্যাঁ বলুন।
2: আমি বলছি যে অ্যালার্জির মেন কারণ, যে জেনেছি যে যারা কৃমির ওষুধ না খায় তার জন্য রক্তের মধ্যে ইওসিনোফিল বেড়ে যায়, ইওসিনোফিল বেড়ে গেলে অ্যালার্জি হয়, এটা ঠিক না কি জানছি?
0: আচ্ছা আচ্ছা, বেশ বেশ, মানে বন্ধুর কোনো একটা থট আমাদের সঙ্গে শেয়ার করেছে, তো আমরা একদম এক কথায় জানতে চাইবো, এটা ঠিক না ভুল?
3: কিছুটা ঠিক বলেছেন, কারণ অ্যালার্জির সঙ্গে ইউসিনোফিলের একটা সম্পর্ক আছে, ঠিক আছে, কিন্তু ইউসিনোফিল বাড়লেই সেটা অ্যালার্জি করবে এমন ব্যাপার নয়।
0: আচ্ছা,
3: সেটা হচ্ছে কারো যদি কৃমির সমস্যা থাকে তারও কিন্তু ইউসিনোফিল বাড়তে পারে, কিন্তু কৃমি বাড়ছে, কৃমির ওষুধ খাচ্ছে না বলে ইউসিনোফিল বাড়ছে, তার থেকে অ্যালার্জি, এই লিঙ্কটা হয়তো অতটা মানে সিম্পলিফাই করা যাবে।
0: আচ্ছা, বেশ বেশ, আমরা একদম না গান থেকে সরাসরি বন্ধুর ফোন নিয়ে অনুষ্ঠানে তো ফিরে এসেছি। একবার তোমাদের বলি, আজ আমরা শরীর স্বাস্থ্যের আড্ডায় রয়েছি, কথা বলছি অ্যালার্জি নিয়ে, তোমার সঙ্গে রয়েছি আমি প্রিয়াশা, আমার সঙ্গে দেবজিৎ, এবং আমাদের সঙ্গে আজকে রয়েছেন ডাক্তারবাবু, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার অভিক বসু। আর অবশ্যই তোমরা যেমন ফোন লাইনে আসছো তেমন আসতে থাকো, আমাদের ফোন নাম্বার আরও একবার বলে দিই, 0332213134।
1: একেবারেই। আর তাছাড়াও আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামও কিন্তু খোলা রয়েছে, ফেসবুক অফিসিয়াল পেজ ওয়াই যুববাণী কলকাতা, YUVAVANIKOLKATA, সেখানে আজকে পোস্টারের নিচে গিয়ে কমেন্ট করে জানাতে পারো তোমাদের প্রশ্ন। আর তাছাড়াও ইনস্টাগ্রামে অর্থাৎ YV কলকাতা, YVKOLKATA, সেখানেও কিন্তু আজকের পোস্টারের নিচে কমেন্ট করে জানাতে পারো তোমাদের প্রশ্ন। এবং আমার মনে হচ্ছে প্রিয়াশা, বন্ধু কিন্তু অলরেডি ফোন লাইনে।
0: ঠিক, নমস্কার।
1: হ্যালো
0: হ্যালো, না আমরা কোনো কারণবশত শুনতে পাচ্ছি না। আরও একটা ব্যাপার, যখন তোমরা ফোন করবে তখন রেডিও সেট থেকে একটু দূরে গিয়ে ফোন করলে আমাদের কথাটা তোমরাও শুনতে পাও, তোমাদের কথা আমরাও শুনতে পাই। তো প্রত্যেকটা অনুষ্ঠানে মোটামুটি আমরা এটা বলি, যখনই ফোন করবে এভাবে ফোন করলে বোধ হয় কথা শুনতে সুবিধে হয় আর
1: কি।
0: বেশ, আমরা আমাদের প্রশ্নে তাহলে আবার একটু ব্যাক করে আসি।
1: শিওর,
0: নিশ্চয়ই,
1: তোমার অনেক প্রশ্ন,
0: অবশ্যই, মানে এমন একটা কমন মানে ডিজিজ যেটা নিয়ে প্রশ্ন আমার একার নয়, সবারই অনেক প্রশ্ন থাকা উচিত।
1: হঠাৎ হঠাৎ হাঁচি কাশি হওয়া, জ্বরজারি হওয়া, শীতকালে মানে ঠান্ডা লাগার দরুন এই বিষয়টা হবে,
3: দুরকম হতে পারে, তবে ওর যে হাঁচি কাশির ব্যাপারটা বললো এই সিজন চেঞ্জের সময় সেটা অ্যালার্জি হতেই পারে, সিজনাল সেই স্পেসিফিক যে ট্রিগার্সগুলো সেই সময় ঘুরছে,
1: ওকে,
3: সেখান থেকে একটা হতে পারে। আর একটা তুমি যেটা বললে যে একটা প্রিডিসপোজিশন, মানে ঠান্ডা এলেই একটা হাঁচি কাশির ব্যাপার,
1: এটা অনেকের

চিকিৎসাটা সম্পূর্ণ আলাদা। এটা একটু কোথাও একটু ঠান্ডায় বেড়াতে গেল, এসি চললো, ঢুকলো,

0: আদতে নয় এক্স্যাক্টলি সেটাই মনে হচ্ছে যতটা এগোচ্ছে সময় ততই মনে হচ্ছে ব্যাপারটা জটিল হচ্ছে আর কি
1: তাহলে উত্তর পেয়ে গেছো
0: হ্যাঁ নিশ্চয় তুমি উত্তর পেয়ে গেছো তো
1: আমি তো অনেকক্ষণ আগেই প্রশ্ন করে দিয়েছি
0: হ্যাঁ বেশ এবার একটা মানে এতক্ষণ ধরে তো আমরা সমস্যা নিয়ে কথা বলছিলাম যে কি কি সমস্যা হতে পারে কি কি কারণে হতে পারে এবার একটু সমাধানের দিকে যদি চোখ রাখি তো প্রথমেই যেটা জিজ্ঞেস করায় সেটা হচ্ছে যে মানে একদম বেসিক কোয়েশ্চেন যেটা আমাদের বন্ধুরাও কিছু ক্ষেত্রে করছিল যে অ্যালার্জি কমবে কিভাবে কোনো বিশেষ টোটকা বা কিছু
2: এখানে বিশেষ টোটকা বলতে যেটা সব থেকে ভালো অ্যাডভাইস হবে সেটা হচ্ছে যদি কী থেকে অ্যালার্জি হচ্ছে সেটা জানা থাকে তাহলে সেগুলোকে অ্যাভয়েড করা এটা সব থেকে ভালো উপায় এবারে অনেক ক্ষেত্রে তো অ্যাভয়েড করা যায় না ধরো ডাস্ট থেকে হয়তো যারা অ্যালার্জি হচ্ছে কিন্তু সে হয়তো এমন জায়গায় কাজ করে চাকরি করে তার চারিপাশে হয়তো ধুলো রয়েছে তাহলে সেটা যাতে শরীরে না ঢোকে সেটা মাস্ক ইউজ করতে পারে ঠিক আছে অনেকের ক্ষেত্রে সেটা আমরা বলি তাহলে অ্যালার্জিটা বারে বারে হচ্ছে না এরকম কিছু জিনিস আর হচ্ছে যদি হয় বাই চান্স কখনো তাহলে সেই অনুযায়ী তার
0: ট্রিটমেন্ট করানো আছে ঠিক আছে বেশ বেশ কথা বলতে বলতে দেখছি দেখতে পাচ্ছি ফোন লাইন আবারও ব্লিঙ্ক করছে দেখি কে রয়েছে সঙ্গে নমস্কার না না না
1: ফোনটা কেটে গেছে
0: ফোন কেটে গেছে মানে বন্ধুকে ফোনে পাওয়া যায়নি ঠিক আছে কোনো ব্যাপার না বন্ধুরা ফোনে আসতে থাকুক কোনো অসুবিধে নেই হ্যাঁ এবার যেটা জিজ্ঞেস করার যে প্রসঙ্গে হয়তো আমরা শুরু থেকে ঘোরাফেরা করছি সেটা হচ্ছে ওয়েদার চেঞ্জ ধুলোবালি এগুলোর হাত থেকে অ্যালার্জি হবে না এই গ্যারান্টি দেওয়ার নয় মানে যেটা আপনিও বললেন তো সেখানে আমরা মাস্ক পরতে পারি বা কোনো না কোনো মানে সাবধানে থাকতে পারি কি মাস্ক পরে বা যতটা সম্ভব এড়িয়ে চলে তো অনেক সময় হয় না যে আমরা হয়তো সাবধানেই থাকি যখন আমরা বাড়িতে থাকি যখন আমরা অফিসে যাচ্ছি মোটামুটি সাবধানে থাকছি আচমকা কিছু ডাস্ট লাগলো বা কিছু হলো ইনস্ট্যান্ট মানে প্রায় 20-25টা হাঁচি হলো তার ভীষণ শরীর খারাপ শুরু হলো শ্বাসকষ্ট শুরু হলো সেই সময় সে কী করবে
2: যদি শ্বাসকষ্ট শুরু হওয়ার আগে অবধি থাকে হাঁচি হচ্ছে ঘন ঘন সেটা খানিকক্ষণ পরে যে থেমেও যায় ঠিক আছে কারণ কি হয় এগুলোর মধ্যে দিয়ে যে অ্যালার্জেনটা হয়তো নাকের ভিতরে ঢুকলো অনেক সময় বেরিয়ে যায় সেটা এটা একটা প্রোটেকটিভ ডিফেন্স বলতে পারি আমরা অনেক সময় এতবার হচ্ছে একটা অস্থিরতা বারে বারে তখন কিছু মেডিসিন রাখতে হয় ঘরে যেগুলো যাদের আমরা এর সমস্যা হয়ে থাকে তাদেরকে আমরা অ্যাডভাইস করি কিছু নাকের স্প্রে থাকে সে মুহূর্তে নিলে আস্তে আস্তে জিনিসটা কমে যেতে পারে ঠিক আছে তবে যদি শ্বাসকষ্টের দিকে জিনিসটা যায় তাহলে সেই মুহূর্তে অবশ্যই কারো কোনো ডাক্তারের কাছে যাওয়া উচিত কারণ সেটা বাড়াবাড়ির দিকে চলে যেতে
0: ঠিক আর একটা হচ্ছে যে অনেকে ইনহেলার ব্যবহার করেন এবার বিভিন্ন কারণে কারো শ্বাসকষ্ট জনিত প্রবলেম থাকে বলে করেন কারোর এই অ্যালার্জির ধাঁত বা এর হঠাৎ করে একটা অ্যাটাক হলো সেই জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করেন যে তুমি এই ইনহেলারটা ইউজ করতে পারো এবার এই ইনহেলারটা ঠিক কোন সময় কার্যকরী সেটাই বা আমি কিভাবে বুঝবো
2: যেমন একটু আগে তুমি বললে যে হট করে হলো এরকম একটা ফেজ শ্বাসকষ্ট মতন হচ্ছে ঠিক আছে সেইখানে যদি তার কাছে ইনহেলার থাকে তাকে যদি আগে থেকে বলা থাকে যে এই সমস্যা হলে নিতে পারে তাহলে সে সঙ্গে সঙ্গে শুরু করে দিতে পারে তাহলে তার সেই সময় সিমটমটাও কমে গেল বাড়াবাড়ির দিকে গেল না ঠিক আছে এটা হচ্ছে ধরো সিজনাল কোনো অ্যালার্জির ক্ষেত্রে হতে পারে বা হট করে কোনো ট্রিগার এলো সেই ক্ষেত্রে হতে পারে আর যাদের হয়তো সারা বছরেরই একটা সমস্যা তারা তো সেই কারণে হয়তো লং টার্ম ইউজ করছেন
0: বা ক্যারিও করছে
2: ঠিক আছে তো সেই হিসেবে তোমার রকম ভেদে আমরা ইউজ বলতে পারি
0: বেশ এবার যেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে মানে আমি স্পেসিফিক্যালি দেবজিতের নাম এখানে চলেই আসে উঠেই আসে সেটা হচ্ছে যে মানে সাধারণত কিছু কিছু মানুষ থাকে যারা আমার উগ্র পারফিউম ইউজ করে যে পারফিউমের কারণে পাশের যে মানুষটা থাকে তার অনেক সময় দেখা যায় যে অস্বস্তি হচ্ছে বা একটা হয় না যে কাশি হচ্ছে খুশখুশে তো আমরা বলে থাকি যে হয়তো অ্যালার্জি হচ্ছে ওই পারফিউমের স্মেলটা সহ্য হয়নি বা পারফিউমের ওই ব্যাপারটা সহ্য হয়নি তো এটা কি মিথ না সত্যি হয় হতে পারে
1: বুঝলাম কিন্তু তুমি পারফিউম উগ্র গন্ধ এর সাথে আমার কোথায় কানেকশন
0: তুমি ইউজ করো তাই
1: না আমি মোটেই উগ্র গন্ধের পারফিউম ইউজ করি না
0: যাই হোক ডাক্তার বাবু তর্ক যাওয়ার করে নেব
2: এই পারফিউম বা ফ্রেগ্রেন্স থেকে অ্যালার্জি কিন্তু হয় মানে এটা পুরোপুরি মিথ বলা যাবে না
0: আচ্ছা
2: তবে যেটা কমনলি হয় সেটা হচ্ছে ইরিটেশন এই যে হট করে হয়তো একটা কড়া পারফিউমের গন্ধ যখন কারো নাকে ঢুকলো হট করে তার একটা মনে হচ্ছে কেন একটা দমন দমন লাগছে হয়তো সেই জায়গাটা থেকে সরে গেল ঠিক হয়ে গেল হট করে একটা কাশি হলো বা কিছু একটা এটা একটা ইরিটেশন মতন হতে পারে এটা টিপিক্যাল অ্যালার্জি মতন নাও হতে পারে আবার কারো কারো ক্ষেত্রে একটু বাড়াবাড়ি আকার ধারণ করতে পারে

0: সেগুলোর ফ্রেগ্রেন্স ইন্ডিউসড অ্যালার্জি। কারণ কি হয়, এই যে নানা রকম পারফিউমগুলো ইউজ করা হয় তার মধ্যে বিভিন্ন বিভিন্ন কেমিক্যালস থাকে, তো কিছু কিছু কেমিক্যাল থাকে যেগুলোকে চিকিৎসা শাস্ত্রে বলে সেন্সিটাইজার, মানে এরা দেহ বডিটাকে যার শরীরে ঢুকছে সেন্সিটাইজ করে রাখে, এবার এটা যদি বারে বারে সে এক্সপোজড হয় সেই পারফিউমে তাহলে কিন্তু একটা সাংঘাতিক অ্যালার্জি আসতে পারে।
1: আচ্ছা,
0: এটা একটা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ফ্রেগ্রেন্স ইন্ডিউস অ্যালার্জি হয়, সুতরাং এটা পুরোপুরি মিথ নয়।
1: দেখো
2: তুমি দেখো, মানে আমার আমার আমার পারফিউমের গন্ধে তোমার কবে অ্যালার্জি হয়েছে আগে এটা বলো তো।
1: আমি আমার কথা বলিনি, আমি বললাম তুমি একজন জেনারেলি হয়,
2: ওকে, আমি एग्जांपल এর ক্ষেত্রে। যাই হোক, ডাক্তার বাবু আপনার কাছে আরেকটা প্রশ্নে আসব, আমাদের তর্কটা না হয় অন এয়ার নয় অফ এয়ার যাবে। তবে বিষয়টা হচ্ছে যে একজন বন্ধু অলরেডি আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে ঘামাচি কি, ঘামাচিটা কি অ্যালার্জি হিসেবে কাউন্ট করতে পারি কিনা। এবারে আমার বক্তব্য হচ্ছে যে ধরুন আমবাত বা ঘামাচি এই জাতীয় রোগগুলোর সঙ্গে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব অ্যালার্জিটাকে, মানে স্পেসিফিক্যালি কিভাবে বুঝবো যে এটা ঘামাচি, ঘামাচি ওটা আমবাত বা
1: মানে র‍্যাশ তো বিভিন্ন কারণেই বেরো, ওরকম সেম দেখতেও হয়, আমি এটা বলতে পারি না অ্যালার্জি দেখতে অন্যরকম বা র‍্যাশ দেখতে অন্যরকম, সে ক্ষেত্রে কি করব,
0: কারণ কিছু র‍্যাশ অ্যালার্জিক হতে পারে আবার র‍্যাশ নন অ্যালার্জিকও হতে পারে, ঠিক আছে।
2: আবার কখনো কখনো মানুষ এটাও বুঝতে পারে না যে পক্স হচ্ছে নাকি অন্য কিছু,
0: সুতরাং পক্স ও র‍্যাশ বেরোয়, তাই তো, তাহলে সেটা কি অ্যালার্জি বলবো, কখনো বলবো।
2: এক্স্যাক্টলি,
0: এগুলো ইউজুয়ালি ডিপেন্ড করে কি, দু তিনটে কারণ আছে আমরা বলি। প্রথমত হচ্ছে কি টাইমিং, টাইমিং বলতে যেটা খুব র্যাপিড হট করে, যেমন ধরো কোনো খাবার খেলে তার ঘন্টা দুয়েকের মধ্যে হট করে একটা চাকা চাকা চাকা চাকা দাগ বেরোচ্ছে বেরোচ্ছে, টাইমিং হট করে, এটা কিন্তু টিপিক্যাল অ্যালার্জি, ঠিক আছে। কিন্তু ধরো হয়তো দুদিন পরে তিন দিন পরে গিয়ে কিছু একটা রিয়াকশন হচ্ছে, পেট গন্ডগোল, সেটা কিন্তু অ্যালার্জি হয়তো নয়, সেটা ইনটলারেন্স হতে পারে, ঠিক আছে। সেটা একটা টাইমিংয়ের উপর একটা ব্যাপার। তারপরে প্যাটার্ন, র‍্যাশে চাকা চাকা দাগ আসতে পারে, চুলকুনিটা হবে, ঠিক আছে, গুড়ি গুড়ি গুড়ি গুড়ি দাগ আসতে পারে। তারপরে যেটা বললাম আমি, ওই সর্দি হাঁচি এই সিমটমগুলো আসতে পারে, সাঁই সাঁই করছে, শ্বাসকষ্ট হচ্ছে, এই সিমটমগুলো আসতে পারে, সেটা হলে অ্যালার্জি। তার মানে প্যাটার্ন অফ র‍্যাশ বলতে পারি, ঠিক আছে। আর তার সঙ্গে অ্যাসোসিয়েটেড কী কী সিমটম থাকে এই যে এইগুলো যদি থাকে তবে আমি কিন্তু বলবো এটা অ্যালার্জি, না হলে হয়তো এটা নন অ্যালার্জিক র‍্যাশ।
1: একটা অ্যাডিশনাল প্রশ্ন এর সঙ্গে জুড়ে দিই, দেবজিৎ যখন প্রশ্নটা করলই, যে আমরা আগেও বলছিলাম যে ওভার দ্য কাউন্টার ওষুধ খাওয়া বা কিছু একটা হলে ডাক্তারের কাছে যাওয়ার আগে নিজে নিজে ট্রিটমেন্ট করা, এটা আমাদের সকলের মোটামুটি অভ্যেস আমরা বলতে পারি, বদভ্যেসই বলতে পারি। তো ঠিক কখন আমরা বুঝবো যে হ্যাঁ এখন আমাদের ডাক্তারবাবুর কাছে যেতে হবে?
0: যদি সিমটমগুলো খুব বাড়াবাড়ি আকার ধারণ করে, ঠিক আছে, মাত্রাতিরিক্ত হয়ে যাচ্ছে, যেমন যদি কারো শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, দম বন্ধ লাগছে, সেই ক্ষেত্রে ঘরে না থেকে কিন্তু কোনো এক্সপার্ট ওপিনিয়ন নেওয়া খুব প্রয়োজন, ডাক্তার কাছে যাওয়া খুব দরকার। বা হয়তো দেখা যাচ্ছে বারে বারে ঘন ঘন অ্যালার্জি হয়, সে বছরে হয়তো তিনবার চারবার হচ্ছে, কমে বাড়ে,
2: হ্যাঁ,
0: তখন আমাকে ডাক্তার কাছে যেতে হবে, কারণ সেই ক্ষেত্রে সেলফ মেডিকেশনে আমার লাভ নেই, ঠিক আছে। এরকম বিশেষ বিশেষ কারণ হতে পারে। আবার একটা খুব সাংঘাতিক ধরনের অ্যালার্জি হয়, যেটাকে যে মেডিকেল টার্মটা হচ্ছে অ্যানাফিল্যাক্সিস বলি, মানে যেখানটায় প্রেশার কমে যায়, একেবারে দম বন্ধ হয়ে যায়, শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, এই ধরনের সিমটমগুলো যদি আসে তাহলে অতি অবশ্যই তখন কোনোভাবেই কিন্তু কম্প্রোমাইজ নয়, তখন একদমই ছুটতে হবে হাসপাতালে বা ডাক্তারের কাছে। সুতরাং এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে।
2: আচ্ছা আচ্ছা,
1: বেশ।
2: তবে আমরা তো অনেক কিছু নিয়ে কথা বললাম, মানে অনেক প্রশ্ন, অনেক আলোচনা হলো, তো সেক্ষেত্রে প্রিয়াশা পারফিউমের কথা বললো ইত্যাদি, কিন্তু আমার একটা খুব ইম্পর্টেন্ট জায়গাতে প্রশ্ন, সেটা হচ্ছে যে এক বন্ধু এই প্রশ্নটা তুলেও ছিল, সেটা হচ্ছে যে এক্স্যাক্টলি যারা মাঠে ঘাটে কাজ করেন, চাষি হতে পারেন, কৃষক, আমাদের কৃষক বন্ধুরা, এবং যারা কলকারখানায় কাজ করেন, আমাদের শ্রমিক বন্ধুরা, তাদের ক্ষেত্রে অনেক ধরনের আমরা মানে উপসর্গ দেখতে পাই। তারা দীর্ঘদিন সেখানে কাজ করবার জন্য তাদের অনেক রকমের সমস্যা হচ্ছে, সেই জায়গাটা যদি একদম ছোট করে একটুখানি বলেন।
0: হ্যাঁ, এইগুলো হচ্ছে যেগুলো আমরা বলি অকুপেশনাল অ্যালার্জি, মানে কর্মক্ষেত্রে, ঠিক আছে, সে হয়তো এমন জায়গায় কাজ করছে, কনস্ট্রাকশন এরিয়াতে কাজ করছে, সেখানে ধুলো হচ্ছে ইত্যাদি, ঠিক আছে, সেটা কিন্তু শুধুমাত্র যে হয়তো অ্যালার্জিতে আটকে থাকবে এমন নয়, সেগুলো কিন্তু দেখা যায় বছরকে বছর, মাসকে মাস, এতবার এক্সপোজড হচ্ছে, হতে হতে তার শরীরের মধ্যে কিন্তু অনেক চেঞ্জেস চলে আসে, তার ফুসফুসের মধ্যে অনেক চেঞ্জেস চলে আসতে পারে, ঠিক আছে। সেগুলো হচ্ছে একটা ক্রনিক অ্যালার্জি, যেগুলোকে কিছু স্পেসিফিক নাম আছে যেগুলো আমরা ইউজ করি, ঠিক আছে, সেই জায়গায় চলে যেতে পারে। সুতরাং অ্যালার্জিকে কিন্তু ওই জন্য প্রথমে বললাম, শুনতে যতটা ছোটখাটো একটি মানুষ
2: সহজ ব্যাপার।

0: ব্যাপারটা কিন্তু সহজ নয়,
1: একদমই না,
0: ব্যাপারটা কিন্তু মাঝে মাঝে কি সুনামি ঢেউয়ের মতন চলে যেতে পারে, সেগুলো কিন্তু ভাবতে হবে।
1: বেশ, অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আমাদের আজকে এতটা সময় দেওয়ার জন্য এবং আমাদের সমস্ত প্রশ্ন এমন গুছিয়ে বলে দেওয়ার জন্য। ঠিকই তাই, আমাদের নয় বন্ধুদেরও যা যা প্রশ্ন ছিল আশা করা যায় বন্ধুরাও তার উত্তর পেয়েছে। তবে ঘড়ির কাঁটা বলছে আজকের মতো আমাদের শরীর স্বাস্থ্যের আড্ডা থেকে বলতে হবে টাটা, কারণ অনেকটা টাইম হয়ে গেছে।
2: একেবারে, দুঃখ পাওয়ার কিছু নেই, 12টা থেকে স্টিফন অলরেডি রয়েছে মৈত্রীতে।
1: একদমই তাই, আজকের মতো শরীর স্বাস্থ্য থেকে আমি প্রিয়াশা আর দেবজিৎ আমরা বলছি টাটা। আর ডাক্তারবাবুকেও অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ আমাদের সঙ্গে শরীর স্বাস্থ্যের আলোচনায় ছিলেন ডাক্তার অভিক বসু, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। আর যেতে যেতে অবশ্যই তোমার জন্য গান তো থাকবেই, গান ছাড়া আমরা কোনোদিন ছেড়ে যাই না, আজকেও যাব না। তাহলে অবশ্যই শুনতে থেকো যুববাণী।

শুনলেন যুববাণীর অনুষ্ঠান, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলো হার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগা হার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগা হার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে

101.1 মেগাহার্জে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 110.1 মেগাহার্জে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 110.7 মেগাহার্জে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন রজনীকান্তের গান, পরিবেশনায় সুরশিখা।

রজনীকান্তের গান শুনলেন সুরশিখা গোষ্ঠীর শিল্পীবৃন্দের পরিবেশনায়। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন দোতারা, শিল্পী নবনীল সরকার।

0: শুনলেন দোতারা, শিল্পী নবনীল সরকার। এই অনুষ্ঠানটি এখন এই পর্যন্তই। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব। আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে। সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে।
0: এখন সংবাদ।
2: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ, পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জনতার দরবারে অনুষ্ঠানে বিভিন্ন অভাব অভিযোগ শুনে সমাধানের আশ্বাস দিয়েছেন।

0: থেকে বিজেপি কার্যালয়ে আজ এই অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। তিনি সঙ্গীত জগতে সিন্ডিকেট রাজের অভিযোগ আনেন, সরকারি অনুষ্ঠানে গান গাওয়ার জন্য কাটমানি চাওয়া এবং তৃণমূল কংগ্রেস প্রাক্তন মন্ত্রী ও সিন্ডিকেটের বিরুদ্ধে সরব হওয়ার জন্য তাকে হুমকি দিয়ে ফোন করা হয়েছে বলে শ্রীমতী বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন। উল্লেখ্য, চাকরি, দুর্নীতি, জমি, লুট, তোলাবাজি সহ বিভিন্ন সমস্যার সমাধানে প্রতি সোমবার মুখ্যমন্ত্রী জনতার দরবারে অনুষ্ঠানে মানুষের অভাব অভিযোগ শোনেন। তবে লোকভবনে মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য গতকালের পরিবর্তে আজ সকালে জনতার দরবার বসে। মুখ্যমন্ত্রী আজ হুগলি যাওয়ার কর্মসূচি রয়েছে, সেখানে তিনি তারকেশ্বরের বাবা তারকনাথ মন্দিরে দর্শন করে পুজো দেবেন। পরিকাঠামোর উন্নয়নে কি ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে তিনি মন্দির পরিচালন কমিটির সঙ্গে কথা বলতে পারেন বলে জানা গেছে। তারপরে তার দিল্লি যাওয়ার কথা। দিল্লিতে তিনি বিজেপির সর্বভারতীয় নেতৃবৃন্দের সঙ্গে মন্ত্রীদের দপ্তর বণ্টন নিয়ে আলোচনা করবেন। রাতেই মুখ্যমন্ত্রীর কলকাতা ফিরে আসার কথা রয়েছে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের প্রথম পর্যায়ের প্রাপকরা আগামীকাল অর্থাৎ 23 জুন থেকে টাকা পেতে শুরু করবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবান্নে সাংবাদিকদের জানান, প্রথম কিস্তিতে যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাঠানো হবে। তীব্র গরমের জন্য স্কুলের সময় পরিবর্তন করার অনুমতি দিয়েছে শিক্ষা দপ্তর। যেসব জেলায় দাবদাহের পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে সকালে স্কুলের পঠন পাঠন করা যেতে পারে। আগামী 2 সপ্তাহের জন্য যাতে পরিস্থিতি দেখে সুবিধামতো সকালে ক্লাস নেওয়ার জন্য স্কুলগুলিকে অনুমতি দেওয়া হবে। মাধ্যমিক ও প্রাথমিক স্কুল পরিদর্শকদের এই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছে। মুর্শিদাবাদ সহ রাজ্যের অন্যত্র রেলের জায়গায় হকারদের উচ্ছেদ নিয়ে উদ্বেগ প্রকাশ করে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। ওই চিঠিতে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা হকারদের যথাযথ পুনর্বাসন, বিকল্প জীবিকার ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন অধীরবাবু। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী দুর্গামণ্ডপ অঞ্চলের 2 তৃণমূল কংগ্রেস নেতা, পঞ্চায়েত প্রধান লক্ষণ অধিকারী এবং অঞ্চল সভাপতি দেবরঞ্জন অধিকারীর বাড়ি থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী, কৃষি যন্ত্রপাতি উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সন্দেশখালী থানার পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে ওই দুজনের বাড়ি থেকে ঘূর্ণিঝড় আয়লা, আমফান ও বুলবুলের সময়কার সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার করা হয়। পূর্ব বর্ধমানের মেমারির প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক মধুসূদন ভট্টাচার্যের কার্যালয়ে অভিযান চালিয়ে একাধিক নথি ও সামগ্রী উদ্ধার করল পুলিশ। গতকাল মেমারি থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে তল্লাশি চলাকালীন কার্যালয় থেকে বিপুল সংখ্যক চাকরিপ্রার্থীর বায়োডাটা, বিভিন্ন নামের তালিকা, তৎকালীন সাংসদ সুনীল মণ্ডলের স্বাক্ষরিত বলে দাবি করা কিছু খালি প্যাড, বাংলার বাড়ি ও আবাস যোজনা উপভোক্তাদের তালিকা সংক্রান্ত নথি উদ্ধার করা হয়েছে। অন্যদিকে গত রাতে পূর্ব বর্ধমানের কালনার প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাক্যে ত্রাণ দুর্নীতির অভিযোগে আটক করেন আদমঘাট থানার পুলিশ। অন্যদিকে ওই জেলারই রায়না 2 নম্বর ব্লকের গোতান অঞ্চলের কামারহাটি গ্রামে তৃণমূল কংগ্রেস পার্টি অফিস থেকে গতকাল 6 রাউন্ড গুলি উদ্ধার করেছে মাধবডিহি থানার পুলিশ। তোলাবাজি, হুমকি, মারধর এবং ভোট পরবর্তী হিংসায় অভিযুক্ত বর্ধমান দক্ষিণের প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক খোকন দাসকে আজ বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে হান্ডিয়া থানায় পুলিশের সহযোগিতায় গ্রেপ্তারের পর ট্রানজিট রিমান্ডে তাকে পূর্ব বর্ধমান থানায় নিয়ে আসা হয়। গ্রামীণ সংবাদ শেষ হল, পরের খবর 12:50।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 48 ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে বজ্রবিদ্যুৎ অথবা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার সহ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ অথবা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও। আগামী 48 ঘণ্টায় আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি সহ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহার সহ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া কিছুটা উত্তপ্ত এবং অস্বস্তিকর থাকার সম্ভাবনা রয়েছে। শুনলেন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর।

নদিয়ার মোহনপুরে অবস্থিত বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীন মণ্ডরী কৃষি খামারে সর্বভারতীয় সমন্বিত ফল গবেষণা প্রকল্পে অনুষ্ঠিত হয়ে গেল পঞ্চম ফল তথা আম উৎসব। এখন শুনবেন ওই অনুষ্ঠানের উপর আধারিত একটি বেতার প্রতিবেদন। নিবেদন করছেন তুহিন চট্টোপাধ্যায়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরিবেশিত রাষ্ট্রীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

0: প্রবাদ এবং চলতি কথার মধ্যে রয়েছে, সেটি হচ্ছে ফণার বচন। ফণার বচন কেবলমাত্র পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ নয়, এই বাংলার যে প্রতিবেশী রাজ্য উড়িষ্যা, আসাম এবং ঝাড়খণ্ডের নানান জায়গাতেও কিন্তু এই ফণার বচনের নামে হর্টিকালচার সংক্রান্ত কমিউনিকেশন গুলো খুব সুন্দরভাবে বিস্তৃত রয়েছে লোকায়তিক মাধ্যমে। আমরা কৃষকেরা তাকে বারে বারে ব্যবহার করেছি, নানান অবকাশে ব্যবহার করেছি। তো এরকম একটা ঐতিহ্য নিয়ে বাংলার কৃষকেরা এগিয়ে চলেছেন। আজকে যে অনুষ্ঠানটি হচ্ছে সেটি দেখা যাচ্ছে এখানে ডিএল রায় সভাকক্ষ। ডিএল রায় অর্থাৎ দ্বিজেন্দ্রলাল রায়, তিনি একজন জাতীয়তাবাদী নাট্যকার কেবলমাত্র ছিলেন না, সঙ্গীত রচয়িতা কেবলমাত্র ছিলেন না, তিনি একজন কৃষি বিজ্ঞানী ছিলেন। আমরা জানি 1884 সালে সেই সময় ইংরেজ সরকার ডিএল রায়কে উচ্চ শিক্ষা নেওয়ার জন্য ইংল্যান্ডের সিনেস্টার কলেজে তাকে প্রেরণ করা হয়েছিল। 1887 সালে তিনি কৃষি বিষয়ে উচ্চ শিক্ষা নিয়ে ভারতবর্ষে ফিরে এসেছিলেন। তো এরকম একজন ব্যক্তিত্বের নামে এই হল আগামী দিনে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের এই মন্ডরী খামার প্রাঙ্গণে একটি আধুনিক কৃষি প্রশিক্ষণ কেন্দ্র ডিএল রায়ের নামে হতে পারে কিনা সে ব্যাপারে তিনি গভীরভাবে অনুধ্যান করবেন এবং এখানে অবশ্যই হবে সেটি আশা করব। দ্বিতীয় যে বিন্দু সেটি হচ্ছে কয়েক মাস আগে আমার নিজের লেখা যে সর্বশেষ বই কৃষি কল্যাণ কথা, এটি আমি বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়ের কাছে যখন তুলে দিই, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করেছিলেন আমাকে এবং পরে উনি বলেছেন যে পশ্চিমবঙ্গকে অর্গানিক স্টেটে রূপান্তরিত করা যায় কিনা সে বিষয়ে আমাদের সকলকে ভাবতে হবে। আমাদের সকলেরই এই বিষয়টাকে ভাবতে অনুরোধ করছি যাতে পশ্চিমবঙ্গকে এরকম একটি রাজ্য হিসাবে পরিগণিত করে কৃষি বিষয়ক খরচ কমিয়ে কৃষকের আয় দ্বিগুণ করা যায় কিনা সে বিষয়টি অত্যন্ত প্র্যাগম্যাটিক ওয়েতে ভাববার জন্য সকল কৃষি বিজ্ঞানী আমার সহকর্মী অধ্যাপক বৃন্দকে আমি অনুরোধ করছি। তৃতীয় যে বিন্দু সেটি হচ্ছে আমাদের এই বিশ্ববিদ্যালয়, যেটি আমাদের সকলের কাছে একটি গর্বের এবং রাজ্যের কাছে একটি অতি গর্বের একটি বিশ্ববিদ্যালয়। আমি আশা করব বিধায়ক বলে শুধু নয়, একজন এখানকার অধ্যাপক হিসাবে এবং কৃষির সঙ্গে সম্পৃক্ত মানুষ হিসাবে আগামী দিনে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের যে সামগ্রিক যে সমস্যা অসুবিধাগুলো যা আছে তাকে প্র্যাগম্যাটিক ওয়েতে কিভাবে এর স্থায়ী সমাধান করা যায় এবং পশ্চিমবঙ্গের কৃষকদের সামিপ্যে সান্নিধ্যে পৌঁছানো যায় এবং রাজ্যের অন্যতম একটি কৃষি শিক্ষার সারস্বত প্রতিষ্ঠানে রূপান্তরিত করা যায়, যাকে দেখে সারা ভারতবর্ষের কৃষি মানচিত্রের একটি উল্লেখযোগ্য উদাহরণ হিসাবে মানুষ চিহ্নিত করবেন, সে বিষয়ে উন্নীত করা যায়, সে বিষয়ে যা যা করা দরকার আমি বিধায়ক হিসাবে সেটি করব এবং অবশ্যই কৃষককে সম্মান দিতে হবে, অন্নদাতা কৃষকের পাশে থাকতে হবে।
1: আর এক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা কেন্দ্রের আটারির অধিকর্তা ডক্টর প্রদীপ দে। এক সাক্ষাৎকারে তিনি জানালেন
2: যে মন্ডরি ফার্ম এইটা তো ফল গবেষণা কেন্দ্র হিসেবে পরিচিত সবার কাছেই, তো অল ইন্ডিয়া কোঅর্ডিনেটেড রিসার্চ প্রজেক্ট অন ফ্রুট, যেটা ফলের উপরে যেটা পুরো দেশ জুড়ে চলে, সেটা পশ্চিমবঙ্গের যে সেন্টারটা সেটা এখানেই। আমরা এখানে সমস্ত রকমের ফলের উপরে গবেষণা করা হয়, কোন জাত ভালো, কখন কোনটা করতে হবে, কী তার কৃষি ব্যবস্থা, সেই সব নিয়েই কাজ হয়, মেনলি ফলের উপরেই। তো আমরা এখানে বিভিন্ন রকমের চর্চা হলো, তাতে একটা ফল বৈচিত্র্যের উপরে একটা মেলাও করা হয়েছে। ফার্মারদের কাছ থেকে আমরা বিভিন্ন যে ফলের সংগ্রহ সেগুলো দেখেছি, তাতে এখানে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে যে ফলের সম্ভাবনা, ফলের ফল চাষের বা ফল চাষ থেকে লাভবান হওয়ার সম্ভাবনা, সেটা পুরোপুরি তুলে ধরা হয়েছে। এছাড়াও

0: আদা, হলুদ, এই সব যেগুলো শেড লাভিং ক্রপ সেগুলো লাগাতে পারি। এবং এইভাবে ফার্মাররা, চাষি ভাই বোন মায়েরা এক জমি থেকে অনেক উৎপাদন নিতে পারবে। আর একটা যেটা খারাপ দিক বলবো না, আমি বলবো একটা অসুবিধাজনক দিক, যে প্রথম বছর থেকেই কিন্তু উৎপাদন পাওয়া যায় না। এইরকম যে মাল্টিটায়ার সিস্টেমে গেলে কিন্তু প্রথম বছর থেকেই উৎপাদন পাওয়া যাবে, এবং তারপরে 3 থেকে 5 বছর পরে যখন ফল গাছগুলো এস্টাবলিশ হয়ে যাবে তখন ফলন অনেক বেড়ে যাবে। আর একটা ইন্স্যুরেন্সেরও কাজ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তো সব মিলিয়ে দেখতে গেলে এটা একটা খুব বড় জিনিস যে ফল ভিত্তিক বহুমাত্রিক ফসল চক্রে যদি আমরা যেতে পারি। আর আমরা আটারি থ্রু দিয়ে কেভিকেগুলোকে যে কাজ হয়, যেমন 23টা কেভিকে আমাদের পশ্চিমবঙ্গে আছে, আমরাও কিন্তু MIDH এর থ্রু দিয়ে, যেটা ন্যাশনাল মিশন অন হর্টিকালচার যেটা আছে, তার থ্রু দিয়ে এবং আমাদের আটারি থ্রু দিয়েও এই বিভিন্ন রকম যে ফল আধারিত ফসল চক্র যেটা আমরা বলি সেটা আমরা করছি। তার জন্যে ছোট ছোট লো কস্ট যে পলি হাউস, নেট হাউস এগুলোরও ব্যবস্থা করা হয়, যেগুলোকে আমরা বলি যে মাইক্রো ইরিগেশন, তারও ব্যবস্থা করা হয়। তো এই সব যখন একসাথে যোগ করব, আর তার সাথে যখন আমরা যোগ করব যে যে ফলের গাছের যে চারা তৈরির যে ব্যাপারটা সেইটাকে যখন যোগ করে দিতে পারবো, তখনই কিন্তু আমরা এটা প্রত্যেকটা জেলার কোণে কোণে ছড়িয়ে দিতে পারবো। তো সেই হিসেবে দেখতে গেলে কৃষি বিজ্ঞান কেন্দ্রেরও একটা যোগদান আছে এবং ওটাকে নিয়েই আমরা এগিয়ে চলা বন্দোবস্ত করেছি।
1: বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্বভারতীয় সমন্বিত ফল গবেষণা প্রকল্পের প্রকল্প আধিকারিক ডক্টর অনামিকা কর জানান,
2: আমরা প্রতি বছর এই ফল বৈচিত্র্য মেলার আয়োজন করি। প্রতি বছরের মতোই এই বছর আমরা পায়ে পায়ে 5 বছরে পা দিয়েছি, এবং তাতে আমাদের শুধু নদিয়া নয়, যেহেতু আমাদের নদিয়া ডিস্ট্রিক্টে এটা ফল গবেষণা কেন্দ্রটা, কিন্তু নদিয়ার পাশাপাশি যে বিভিন্ন জেলা যেমন হাওড়া, হুগলি, মালদা, মুর্শিদাবাদ, প্রায় প্রত্যেকটা জেলা থেকে আমরা চাষি ভাইদেরকে ডেকেছি। দক্ষিণ চব্বিশ পরগনা চাষি ভাইরা ওনাদের বাগানে তৈরি উৎপাদিত যে আম, সেই আম নিয়ে এসছেন এবং সেই আম আমরা এই মেলায় প্রদর্শন করেছি। আমের মধ্যে প্রচণ্ড বৈচিত্র্য আমরা দেখতে পাই, সেই বৈচিত্র্যটাকে আমরা তুলে ধরার চেষ্টা করি এই মেলার মধ্যে। আর এর মধ্যে আমরা দেখতে পেলাম যে প্রায় 40 থেকে 50 ধরনের আম, বিভিন্ন জাতের আম, কিছু দেশীয়, কিছু বাণিজ্যিক চাহিদা আছে যেগুলো, কিছু হাইব্রিড এবং কিছু বিদেশি আম, সব কিছুই এসছে এবং সব কিছু আমরা প্রদর্শন করেছি।
3: এই মেলার আয়োজন করে কৃষকদের কি সুবিধা হয়?
2: মেলা মানেই মিলন। এই মেলাতে চাষি ভাইরা সবাই বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসেন, তাদের প্রত্যেকের সাথে প্রত্যেকের পরিচয় হয়। অনেকে নিত্য নতুন ধরনের আমরা রিসার্চ যেরকম করি, চাষি ভাইরাও রিসার্চ করেন। চাষি ভাইরা হলো সবচেয়ে ভালো রিসার্চার আমরা বলি। তো ওনারা যে কি ধরনের চাষের সাথে যুক্ত, বা কি ধরনের আম চাষ করলে কতটা ফলন পেতে পারেন, বা কোন আমটা কতটা বাণিজ্যিক চাহিদা কোনটার কত বেশি, সেটা চাষি ভাইরা জানতে পারে। তাছাড়া আমরাও জানতে পারি আমাদের যে নিজস্ব স্বার্থ, সেটা হলো আমাদের একটা সার্ভে থাকে যে আমরা বিভিন্ন জায়গায় খুঁজে খুঁজে বার করব যে চাষিদের কার কাছে কী প্রজাতির আম, বা কোন প্রজাতির আমের কী একটা বিশেষ গুণ, সেই মেলার মাধ্যমে আমরা ওই বিশেষ জাতের আমটাকে খুঁজে বার করতে পারি। এবং সেটা
3: আম ছাড়া তো অনেক ফল এসছে,
2: হ্যাঁ আম ছাড়া আরও এসছে। আমরা আমটাকে এই সময়টাকে আমরা বেছে নিই, কারণ গ্রীষ্মকালীন যে মৌসুমি ফল, সমস্ত মৌসুমি ফলকে আমরা এই সময়ে তুলে ধরার চেষ্টা করি। তো মূলত আমটাকে মুখ্য রাখি। এছাড়া যেমন কাঁঠাল, কলা, তারপর লেবু, বিভিন্ন ধরনের লেবু, মোসম্বি লেবু, পাতি লেবু, তারপর আমাদের যেটা বাতাবি লেবু, সব ধরনের লেবু, জামরুল এবং ড্রাগন ফল বা কমলম যেটা আমরা বলি সেটাও আসে, এবং ইভেন আমাদের যে প্রক্রিয়াজাত কিছু জিনিস সেগুলো আসে এই মেলায় প্রদর্শিত হয়।
0: আমরা এখন পেয়েছি সর্বভারতীয় সমন্বিত ফল গবেষণা কেন্দ্রের প্রাক্তন অ্যাসোসিয়েট ডিন প্রফেসর দিলীপ কুমার মিশ্র, যার তত্ত্বাবধানে বলতে গেলে এখনও কিন্তু এই ফল, যে আমরা যে উদ্যানের মধ্যে দাঁড়িয়ে রয়েছি যেখানে আম, কাঁঠাল, লিচু, বিভিন্ন প্রজাতির ফল রয়েছে, বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে, কলা রয়েছে, সেই সম্বন্ধে ওনার কাছ থেকে ফ্রুট ফেস্টিভ্যাল উনি আমাদেরকে যা জানালেন।
4: বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত এই যে ফল গবেষণা কেন্দ্র, সর্বভারতীয় সমন্বিত ফল গবেষণা কেন্দ্র, যার হেডকোয়ার্টার ব্যাঙ্গালোরে, ভারতবর্ষে 52টা সেন্টার রয়েছে, তার মধ্যে বিশ্ববিদ্যালয়ের আন্ডারেই পশ্চিমবঙ্গে একটাই সেন্টার, এই মোহনপুর সেন্টার। আমরা আমাদের এই যে গবেষণার যে বিষয়বস্তু ফল গবেষণা, সেই বিষয়বস্তু মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রতি বছরই আমরা ফল মেলা করে থাকি। এই ফল মেলা বা ফল উৎসব মানেটা কি? এই উৎসব হচ্ছে যে ভাই আমাদের পশ্চিমবাংলার চাষিরা বিভিন্ন জেলা থেকে যারা ফল চাষ করেন অথবা যারা ফল ভালোবাসেন তাদের উৎপাদিত ফল এখানে প্রতি আমরা নিয়ে আসতে তাদের অনুরোধ করি। এখানে একটা এক্সিবিশন বা প্রদর্শনী তৈরি হয়, সেই প্রদর্শনীতে বিভিন্ন পুরস্কারের বিভিন্ন গ্রুপের ফলের পুরস্কারের ব্যবস্থা।

0: করা হয়। এখানে এবছরে প্রায় 60 রকমের ফল এসেছে এবং 10টি জেলা থেকে 50 জন চাষি মোট এখানে এসেছেন, অংশগ্রহণ করেছেন। আমাদের বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠনের সঙ্গে সঙ্গে এই যে রিসার্চ বা গবেষণা, এই ফল গবেষণা কেন্দ্র ভারতবর্ষে একটা ভালো সুনামের সঙ্গে কাজ করছে। গত 26 বছর ধরে 2000 সালে আমাদের এই প্রতিষ্ঠান শুরু হয়। এই দীর্ঘ সময়ে আমাদের যে গবেষণার উৎপাদিত বিষয়বস্তু পরীক্ষার ফলে যে উপলব্ধ, সেই উপলব্ধগুলো মানুষের কাছে পৌঁছানো, ফল চাষের গুরুত্ব বোঝানো মানুষকে, ফলের উপকারিতা, গুণাগুণ এবং ফল চাষ বিভিন্ন জায়গাতে কীভাবে করা যায়, যেখানে সাধারণ চাষ করা যায় না সেখানে ফল চাষও করা সম্ভব হয়। ফল চাষ করে আয় যেমন একদিকে হচ্ছে, বাড়ির মানুষ অর্থাৎ যারা ফল কিনে খেতে পারে না তারাও যদি বাড়িতে 2-4টে ফল গাছ লাগিয়ে কীভাবে তার পরিবারের যে সদস্য তাদের পুষ্টি অর্জন করতে পারে, সেই সুবাদেই আমরা এই ফল গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে ফলের উৎসব করে থাকি।
1: বিভিন্ন প্রজাতির আম রয়েছে, মোটামুটি কত রকম প্রজাতির আজ আম আজকে আপনাদের এখানে এসেছে?
0: আমাদের এখানে প্রায় 60 রকম প্রজাতির আম এসেছে,
1: 60
0: এবং অন্যান্য অনেক ফল রয়েছে। আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের এখানে আমের সঙ্গে সঙ্গে কাঁঠাল, কলা, লেবু, পেঁপে, আতা, জামরুল, গোলাপজাম, বিভিন্ন ধরনের ফল এখানে রয়েছে।
1: এত রকমের ফল বলছেন, আমিও নিজে আমি চাক্ষুষ করলাম, এগুলো কি সবই আপনাদের এই বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের যে মন্ডরি ফার্ম রয়েছে সেখানকার উৎপাদিত, না এখানে চাষিদের উৎপাদিতও ফল রয়েছে?
0: এখানে আমাদের তো রয়েছে, সেই সঙ্গে সঙ্গে চাষিদেরকে উৎসাহিত করার জন্য, তাদেরকে বিভিন্ন পুরস্কার বিতরণের জন্য বিভিন্ন ধরনের ফলের চাষিদেরকেও আমরা আনতে বলেছি। আমাদের প্রায় 10টি জেলা থেকে 50 রকম ফল কিন্তু চাষিরা আমাদের এই এক্সিবিশনে তারা দিয়েছেন, অংশগ্রহণ করেছেন এবং আমরা আমাদের পক্ষ থেকে বিভিন্ন গ্রুপ বানিয়ে তাদেরকে যথাসাধ্য একটা পুরস্কার আমরা বলবো না, তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা চেষ্টা করেছি।
1: যদি কোনো কেউ এখান থেকে কিছু কিনতে চায়, যে আমি এই আম কিনবো বা সবেদা বা বিভিন্ন যে জায়গায় দেখছি, আমি দেখছি খেজুর থেকে তৈরি পাউডার সেটা রয়েছে, তেঁতুল থেকে তৈরি আচার বা তেঁতুলের যে সস সেটাও রয়েছে দেখছি, এগুলো যদি কেউ কিনতে চায় তারা এখান থেকে কিনতে পারবে?
0: হ্যাঁ, আমরা দেখুন আমরা এখনও পর্যন্ত আমরা কাঁচা ফলটা আমরা এখান থেকে বিক্রয়ের ব্যবস্থা করি। আমাদের রিসার্চের পরে বাড়তি যেটা হয় সেই উদ্বৃত্ত ফল আমরা এখান থেকে বিক্রয় করি। কখনও কখনও বিশ্ববিদ্যালয়েও আমরা নিয়ে যাই, সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের কর্মীরা বা বাইরের কর্মীর সাধারণ মানুষ সেগুলো ক্রয় করতে পারেন। সেই সব ফলের সঙ্গে সঙ্গে ফলের গাছও কিন্তু আমরা এখান থেকে বিক্রয় করি। সারা বছর ধরেই বিভিন্ন ফলের গাছ মানুষের চাহিদা অনুযায়ী আমরা তৈরি করি এবং সেখান থেকে চারা বিক্রয় করি, যাতে উন্নত মানের ফল মানুষ বাড়িতে লাগাতে পারে অথবা ব্যবসার জন্য তারা বাণিজ্যিক ভিত্তিতে চাষ করতে পারে, সেটাও আমরা করে থাকি। আর আপনি যে কেনার কথাটা বললেন, সেটা আমাদের যখন বেশি হয় কিছু কিছু ফল আমরা সেটা বিক্রয় করি। আর আজকে প্রদর্শনীতে যারা এসেছেন সেটা তাদের কিছু কিছু তারা নিয়ে গেছেন এবং তারা অনেকেই বিক্রয় করছেন সেটা।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার।
1: সর্বভারতীয় সমন্বিত ফল গবেষণা প্রকল্পের অধীন যে ফল উৎসব এবং আম উৎসব যে চলছে, এই উৎসবেই 2026-এ একজন কৃতি ফল চাষিকে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে পুরস্কৃত করা হয়েছে, জেনে নেব ওনার কাছ থেকে। আপনার নাম?
2: মোহাম্মদ গোলাম রাম, উত্তর 24 পরগনা বসিরহাটের দণ্ডিহাট গ্রামে আমার বাড়ি, সেখান থেকে আমি এসেছি।
1: আপনার যা বয়স দেখছিতে প্রায় 70-এর কাছাকাছি বয়স রয়েছে, তাই এই যে আপনি ফল চাষ দীর্ঘদিন ধরে করছেন তারই কি স্বীকৃতি স্বরূপ আজকের এই পুরস্কার?
2: শুধু তাই না, মানে শুধু চাষ করলেই যে একটা স্বীকৃতি পাওয়া যায় আমার তো মনে হয় সেটা না। ফল চাষ করতে গেলে ফল সম্পর্কে জানতে হয়, যত এতে কর্ষণ করা যাবে, মানে ফল চাষ যাকে বলে হয় তাকে যত কর্ষণ করা যাবে সেই ফল সম্পর্কে তত বেশি কাণ্ডজ্ঞান হবে। এই কাণ্ডজ্ঞান যতক্ষণ না হবে ততক্ষণ ফলের ধারে যাওয়া উচিত না। শুধু এই না, সাথে সাথে আরও আমার পাশের মানুষকে বা দূরবর্তী হোক আর যা হোক, যাদের সঙ্গে জানা শোনো, যারা এই এর নিয়ে গবেষণা বা চিন্তাভাবনা করে তাদের সঙ্গেও সংযোগ রাখা
1: একটা বড়। এখন বর্তমানে মানে নার্সারি বা ফল বাগান কতটা?
2: এখন আমার ব্যক্তিগত জমি আছে 6 বিঘা, 6 বিঘের মতো এতে আছে, আর কিছু ভাড়া নেওয়া আছে, জমি ভাড়া নেওয়া আছে যেখানে চারা তৈরি করা হয়, আর বাকিটা বাড়ির ওপরে যেটা আছে সেখানে বিভিন্ন ফল গাছ লাগানো আছে, বিভিন্ন জাতের ফল, সেসবগুলো মোটামুটি দেখা পরিচর্যা এবং যারা বাইরের থেকে যায় জানবার জন্যে তাদের প্রশিক্ষণ দেওয়া, তারপরে এই যে আমের চারা বা ফলের চারা করা এর গ্রাফটিং প্রশিক্ষণ দেওয়া হয়, আমার যারা আমার কাছে যারা প্রশিক্ষণ নিয়েছে তারা আজকে লাখপতি বলা যেতে পারে,
1: কি কি মোটামুটি আপনার ফলের গাছ রয়েছে?
2: আম আছে।

0: লিচু আছে, আম তো সবচেয়ে বেশি আছে, বিভিন্ন বর্তমান যে সমস্ত বাইরে থেকে যেসব আসছে, এই যেমন আপনার মিয়াজাকি, চাকাপাত, তারপর রেড আইভেরি, এইসব জাতগুলো নিয়েও দেখা হচ্ছে যে এগুলোর পারফরমেন্স সত্যি আমাদের বাংলাতে ভালো হবে কি না। কিছু কিছু জাত আছে যেগুলো আমাদের এখানে হতে পারে এবং সেগুলো এক্সপোর্ট করার, সেটা খুব উপযুক্ত জাত কিছু আমাদের মধ্যে এসে গেছে, তো সেগুলোকে অপ্রচার, সেই চাষ বাড়ানো। যেমন একজন বললেন যে কমপক্ষে এক লরি মাল না হলে সেই চাষ করে আমরা সেখানে যেতে পারবো না, তার খরিদ্দার জোগাড় করতে পারবো না।
1: আজকে এই পুরস্কার পেলেন আপনি, এই পুরস্কার পেয়ে আপনার কেমন লাগছে?
0: দেখুন, এর তো বিচার করা যায় না আর এ বলেও শেষ করা যায় না, যে জন্য আমি পেলাম তার জন্য আমি কতটুকু বলবো, এ বিশাল ব্যাপার। তো এই জন্য যে এই ইউনিভার্সিটি আমি 69 বা 70 সাল থেকে আসা শুরু করেছি আর আজ হচ্ছে 2026, তো 2026 এসে আজ আমি এই পুরস্কৃত হলাম, সম্মানিত হলাম। তো এর ভাষা কি আছে, এর এই যে ভাষা, যে এর জন্য আমার কি হচ্ছে রিপার্কেশন, ভাষায় বলা যায় না।
2: এতক্ষণ পরিবেশিত হলো নদিয়ার মোহনপুরে অবস্থিত বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের মণ্ডলী কৃষি খামারে অনুষ্ঠিত পঞ্চম ফল তথা আম উৎসবের উপর আধারিত একটি বেতার প্রতিবেদন। নিবেদন করলেন তুহিন চট্টোপাধ্যায়।
3: উনজমির দুনো ফসল এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
4: সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে। দুর্ঘটনা ঘটে ক্ষণিকের ভুলে, সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।

পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব। আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে। আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন।

0: আমি প্রফেসর তুফানকান্তি দোলাই, বিভাগীয় প্রধান, হিমাটোলজি ডিপার্টমেন্ট, নীলরতন সরকার মেডিকেল কলেজ এবং হাসপাতাল। থ্যালাসেমিয়া একটি জিনবাহিত অসুখ। বাবা এবং মায়ের ত্রুটিপূর্ণ জিন থাকলে ছেলে মেয়েদের মধ্যে থ্যালাসেমিয়া অসুখ হতে পারে। থ্যালাসেমিয়া অসুখ সম্পূর্ণ রকমভাবে প্রতিরোধ করা সম্ভব হয়। বিবাহের পূর্বে HPLC টেস্ট করে জেনে নিন আপনি থ্যালাসেমিয়ার বাহক কিনা। দুজন থ্যালাসেমিয়ার বাহক বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে নির্বাচিত নজরুলগীতির অনুষ্ঠান। প্রথমে পরপর দুটি গান অনুপ জলোটার কণ্ঠে।

0: এতক্ষণ শুনলেন নির্বাচিত নজরুলগীতি। এই অনুষ্ঠানটি এখন এই পর্যন্তই। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন বাংলা সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি সঞ্জয় দত্ত। বিশেষ বিশেষ খবর, সুপ্রিম কোর্টে আজ 5 নবনিযুক্ত বিচারপতি শপথ গ্রহণ করেছেন। এই নিয়ে শীর্ষ আদালতে মোট বিচারপতির সংখ্যা হল 37। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অভিবাসন ও বিদেশি সংক্রান্ত সংশোধিত বিধির নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিবন্ধনের সময়সীমা, আবেদন প্রক্রিয়ায় আনা হয়েছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। ভারত সফররত দক্ষিণ আফ্রিকার উপরাষ্ট্রপতি পল মাশাতিলের সঙ্গে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের বৈঠক। ইবোলা মোকাবিলায় আফ্রিকায় দ্বিতীয়বার চিকিৎসা সহায়তা সরঞ্জাম পাঠাল ভারত। বহু কোটি টাকার ব্যাংক ঋণ জালিয়াতির মামলায় গ্রেপ্তার রিলায়েন্স কমিউনিকেশনের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর।

ডক্টর অমিতাভ ঝুনঝুনওয়ালা। উত্তরপত্রের অসঙ্গতি যাচাই ও পুনর্মূল্যায়নের জন্য অনলাইন পোর্টাল চালু করল সিবিএসই। শিক্ষা মানুষকে আত্মনির্ভরশীল, সচেতন ও সক্ষম করে তোলে, ক্ষমতায়নের এ এক শক্তিশালী মাধ্যম। আদিবাসী শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আসছে বিস্তারিত খবরে। বিচারপতি শীল নাগু, শ্রী চন্দ্রশেখর, সঞ্জীব সচদেবা, অরুণ পল্লী এবং আইনজীবী ভি মোহনা আজ সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। প্রধান বিচারপতি সূর্যকান্ত পাঁচজন নতুন বিচারপতিকে শপথ বাক্য পাঠ করেন। সুপ্রিম কোর্ট কলেজিয়ামের সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার তাঁদের নিয়োগ অনুমোদন করার পর তাঁরা দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। কয়েক সপ্তাহ আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্ট বিচারপতি সংখ্যা সংশোধনী অধ্যাদেশ 2026 জারি করেন। এর মাধ্যমে ভারতের সুপ্রিম কোর্টে বিচারপতির অনুমোদিত সংখ্যা প্রধান বিচারপতি সহ 34 থেকে বাড়িয়ে 38 করা হয়। এই পাঁচ বিচারপতির নিয়োগের ফলে শীর্ষ আদালতে এখন বিচারপতির সংখ্যা বেড়ে হল 37। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যামেন্ডমেন্ট রুলস 2026 বা অভিবাসন ও বিদেশি সংক্রান্ত সংশোধিত বিধির নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মাধ্যমে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স রুলস 2025 এ উল্লেখিত নিবন্ধন সময়সীমা এবং আবেদন প্রক্রিয়ায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। নতুন এই সংশোধনীর ফলে ভারতে আসার পর 180 দিনের মধ্যে যে কোনো সময়ে এই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। এর আগে 180 দিনের মেয়াদ শেষ হওয়ার পর পরবর্তী 14 দিনের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হতো। এখন থেকে নির্ধারিত এই সময়সীমা পের হয়ে গেলে কেবল জরুরি ও বিশেষ পরিস্থিতি ছাড়া নিবন্ধনের অনুমতি দেওয়া হবে না। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ ভারত সফররত দক্ষিণ আফ্রিকার উপরাষ্ট্রপতি পল মাশাতিলের সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানিয়েছেন, বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প, ডিজিটাল প্রযুক্তি এবং পরিকাঠামো খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। তিনি দুদেশের দীর্ঘদিনের অংশীদারিত্বকে আরও গভীর করার ক্ষেত্রে পল মাশাতিলের দৃঢ় অঙ্গীকারের প্রশংসা করেন। আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করার বিষয়েও দুই দেশ সহমত হয়েছে বলে বিদেশমন্ত্রী জানান। ইবোলা মোকাবিলায় আফ্রিকার জনস্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে এই নিয়ে দ্বিতীয়বার চিকিৎসা সহায়তা সরঞ্জাম পাঠালো ভারত। আফ্রিকান সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন তা গ্রহণ করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সমাজ মাধ্যমে এক বার্তায় জানিয়েছেন, এই সহায়তার মধ্যে রয়েছে সুরক্ষামূলক সরঞ্জাম, পিপিই কিট, রোগ নির্ণয় ও পর্যবেক্ষণের যন্ত্রপাতি, ওষুধ এবং পুষ্টিকর সাপ্লিমেন্টস। 43 টনের এই স্বাস্থ্য সহায়তা ইবোলা প্রতিরোধে আফ্রিকান ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলির জনস্বাস্থ্য পরিকাঠামোকে আরও উন্নত করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। বিদেশমন্ত্রী আজ ইতালির জাতীয় দিবস উপলক্ষে সেদেশের জনগণ ও সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন। ভারত ও ইতালির মধ্যেকার বিশেষ কৌশলগত অংশীদারিত্ব আগামী দিনগুলিতে আরও সুদৃঢ় ও শক্তিশালী হয়ে উঠবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি আশা প্রকাশ করেন। ভারত সফররত মায়ানমারের রাষ্ট্রপতি ইউ মিন অং লাইং আজ মুম্বাইয়ে পৌঁছেছেন। মহারাষ্ট্রের রাজ্যপাল জিষ্ণু দেব বর্মা তাঁকে ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান। রাষ্ট্রপতি ইউ মিন অং লাইং আজ মুম্বাইয়ে ব্যবসায়িক এবং শিল্পমহলের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেবেন এবং শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করবেন। তাঁর সম্মানে আজ সন্ধ্যায় লোকভবনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ উপস্থিত থাকবেন। রিলায়েন্স কমিউনিকেশন গ্রুপের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর অমিতাভ ঝুনঝুনওয়ালা সিবিআই এর হাতে গ্রেপ্তারের পর মুম্বাইয়ের আর্থার রোড জেলে আটক রয়েছেন। বহু কোটি টাকার ব্যাংক ঋণ জালিয়াতি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মুম্বাইয়ের একটি আদালত তাঁকে গ্রেপ্তারের অনুমতি দেয়। সিবিআই এর অভিযোগ, তাঁর নির্দেশে ব্যাংক ঋণের অর্থের অপব্যবহার করা হয়েছে। ঋণদাতা প্রতিষ্ঠানগুলি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। মামলাটি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার 1,200 কোটি টাকার টার্ম লোন, ব্যাংক অফ মহারাষ্ট্রের 500 কোটি টাকার লেটার অফ ক্রেডিট এবং সিন্ডিকেট ব্যাংকের 350 কোটি টাকার ঋণ সুবিধার অপব্যবহারের অভিযোগের সঙ্গে সম্পর্কিত। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড সিবিএসই আজ জানিয়েছে, মূল্যায়ন করা উত্তরপত্রে স্ক্যান করা কপিতে কোনো ত্রুটি বা অসঙ্গতি যাচাই এবং উত্তর পুনর্মূল্যায়নের জন্য অনলাইন পোর্টাল চালু করা হয়েছে। এই পোর্টাল আগামী 6 জুন পর্যন্ত খোলা থাকবে। সিবিএসই জানিয়েছে, শুধুমাত্র যেসব পরীক্ষার্থী তাদের মূল্যায়ন করা উত্তরপত্রে স্ক্যান করা কপি সংগ্রহ করেছেন তারাই এই সুবিধা গ্রহণ করতে পারবেন। নিরাপত্তার স্বার্থে আবেদন প্রক্রিয়ায় আধার যাচাইকরণ অন্তর্ভুক্ত করা হয়েছে। কোনো ত্রুটি বা অসঙ্গতি যাচাইয়ের জন্য উত্তরপত্র পিছু 100 টাকা এবং উত্তর পুনর্মূল্যায়নের জন্য প্রতি প্রশ্নে 25 টাকা ফি ধার্য করা হয়েছে। আবেদন প্রক্রিয়ার ধাপগুলি সঠিকভাবে বুঝতে এবং নম্বর যাচাই ও পুনর্মূল্যায়ন

0: জন্য কিভাবে আবেদন করতে হবে সে বিষয়ে বিস্তারিত দিশানির্দেশ পেতে পরীক্ষার্থীদের টিউটোরিয়াল ভিডিওটি মনোযোগের সঙ্গে দেখার পরামর্শ দিয়েছে সিবিএসই। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, শিক্ষা ক্ষমতায়নের এক শক্তিশালী মাধ্যম, এটি মানুষকে আত্মনির্ভরশীল, সচেতন ও সক্ষম করে তোলে। নতুন দিল্লিতে আজ বৃত্তি প্রকল্পের আওতাভুক্ত আদিবাসী উপভোক্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। রাষ্ট্রপতি বলেন, সমাজের সব স্তরের মানুষের সামাজিক, অর্থনৈতিক ও শিক্ষাগত অগ্রগতি নিশ্চিত হলে তবেই প্রকৃত উন্নয়ন সম্ভব। সরকারের বিভিন্ন বৃত্তি প্রকল্প উচ্চশিক্ষার সুযোগ ও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের মাধ্যমে আদিবাসী সম্প্রদায়ের মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে বলে তিনি মন্তব্য করেন। রাষ্ট্রপতি বলেন, ভারতে প্রতিভার কোনো অভাব নেই, প্রতিভাকে চিহ্নিত করা এবং বিকাশের জন্য উপযুক্ত মঞ্চ প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
1: যুবা হামারি রাষ্ট্র কি শক্তি, আশা ও উজ্জ্বল ভবিষ্যৎ কি প্রতীক হে। মেরি সভি যুবাও, বিশেষকর জনজাতীয় সমুদায় কে যুবাও সে অনুরোধ হে কি উন্হেঁ আপনি জড়ো ওর আপনি লোগোঁ কো নহীঁ ভুলনা চাহিয়ে। যুবা শক্তি বিরাসত পর গর্ব করতে হুয়ে আধুনিক শিক্ষা ও টেকনিকো কে বল পর আগে বড়ে তব সশক্ত, সমৃদ্ধ ও আত্মনির্ভর ভারত কা নির্মাণ হোগা।
0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জনতার দরবার অনুষ্ঠানে বিভিন্ন অভাব অভিযোগ শুনে সমাধানের আশ্বাস দিয়েছেন। সল্টলেক বিজেপি কার্যালয়ে আজ এই অনুষ্ঠানে সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন। ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় সঙ্গীত জগতে সিন্ডিকেট রাজের অভিযোগ জানান, সরকারি অনুষ্ঠানে গান গাওয়ার জন্য কাটমানি চাওয়া এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী ও সিন্ডিকেটের বিরুদ্ধে সরব হওয়ার জন্য তাকে হুমকি দিয়ে ফোন করা হয়েছে বলে শ্রীমতী বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন। উল্লেখ্য, প্রতি সোমবার মুখ্যমন্ত্রী জনতার দরবার অনুষ্ঠানে মানুষের অভাব অভিযোগ শোনেন, তবে লোকভবনে মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য গতকালের পরিবর্তে আজ সকালে জনতার দরবার বসে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী আজ দুপুরে তারকেশ্বর গেছেন, সেখান থেকে ফিরে সন্ধ্যায় বিশেষ বিমানে তিনি দিল্লি যাবেন। দিল্লিতে বিজেপির সর্বভারতীয় নেতৃবৃন্দের সঙ্গে মন্ত্রীদের দপ্তর বণ্টন নিয়ে আলোচনা হবে। রাতেই মুখ্যমন্ত্রীর কলকাতায় ফিরে আসার কথা। আগামীকাল সকাল 11:30 পূর্ণাঙ্গ মন্ত্রিসভার প্রথম বৈঠক বসবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তেলেঙ্গানা রাজ্যে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সে রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনও রাজ্যের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, তেলেঙ্গানা সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রাণবন্ত ঐতিহ্যবাহী সংস্কৃতির অধিকারী। তেলেঙ্গানা রাজ্যের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন। ইসরায়েল এবং হিজবুল্লার মধ্যে মার্কিন মধ্যস্থতায় যে সমঝোতা হয়েছিল তাতে উত্তেজনা প্রশমনের আশা জাগলেও নতুন করে চুক্তি লঙ্ঘনের ঘটনায় এই নিয়ে সংশয় তৈরি হয়েছে। লেবাননের আধিকারিকরা জানিয়েছেন, হিজবুল্লাহ মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব মেনে নিয়েছে। এই প্রস্তাব অনুযায়ী হিজবুল্লাহ ইসরায়েলের ওপর হামলা বন্ধ রাখবে এবং বিনিময়ে ইসরায়েল হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে বিমান হামলা স্থগিত রাখবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। সুপ্রিম কোর্টে আজ 5 নবনিযুক্ত বিচারপতি শপথ গ্রহণ করেছেন। এই নিয়ে শীর্ষ আদালতে মোট বিচারপতির সংখ্যা হল 37। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অভিবাসন ও বিদেশি সংক্রান্ত সংশোধিত বিধির নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিবন্ধনের সময়সীমা, আবেদন প্রক্রিয়ায় আনা হয়েছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। ভারত সফররত দক্ষিণ আফ্রিকার উপরাষ্ট্রপতি পল মাশাতিলের সঙ্গে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের বৈঠক। ইবোলা মোকাবিলায় আফ্রিকায় দ্বিতীয়বার চিকিৎসা সহায়তা সরঞ্জাম পাঠালো ভারত। বহু কোটি টাকার ব্যাংক ঋণ জালিয়াতি মামলায় গ্রেপ্তার রিলায়েন্স কমিউনিকেশনের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর অমিতাভ ঝুনঝুনওয়ালা। উত্তরপত্রের অসঙ্গতি যাচাই ও পুনর্মূল্যায়নের জন্য অনলাইন পোর্টাল চালু করল সিবিএসই। শিক্ষা মানুষকে আত্মনির্ভরশীল, সচেতন ও সক্ষম করে তোলে, ক্ষমতায়নের এক শক্তিশালী মাধ্যম। আদিবাসী শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। খবর এখন এই পর্যন্তই, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সল্টলেক বিজেপি কার্যালয়ে জনতার দরবারে অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তর থেকে আসা মানুষের অভাব অভিযোগ শুনে সমাধানের আশ্বাস দিয়েছেন। এই অনুষ্ঠানে উপস্থিত সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় সঙ্গীত জগতে সিন্ডিকেট রাজের অভিযোগ জানান, সরকারি অনুষ্ঠানে গান গাওয়ার জন্য কাটমানি চাওয়া এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী ও সিন্ডিকেটের বিরুদ্ধে সরবরাহের জন্য হুমকি দিয়ে ফোন করা হয়েছে বলে তাঁর অভিযোগ। উল্লেখ্য, চাকরি দুর্নীতি, জমি লুট, তোলাবাজি সহ বিভিন্ন সমস্যার সমাধানে প্রতি সোমবার মুখ্যমন্ত্রী

জনতার দরবার অনুষ্ঠানে মানুষের অভাব অভিযোগ শোনেন, তবে লোকভবনে মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার জন্য গতকালের পরিবর্তে আজ সকালে জনতার দরবার বসে। মুখ্যমন্ত্রী আজ তারকেশ্বরে গেছেন, দুপুরে মন্দিরে পুজো দেবেন তিনি। তার সফর ঘিরে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুজো দেবার পর স্থানীয় নটরাজ পান্থ নিবাসে হুগলি জেলার 16 জন বিধায়কের সঙ্গে বৈঠক করবেন তিনি। অন্যদিকে আগামী 20 জুন প্রধানমন্ত্রী আসবেন হুগলি জেলায়, তার সভার সম্ভাব্য স্থল পরিদর্শন করতে পারেন মুখ্যমন্ত্রী। বর্ষার মরশুম শুরুর আগেই পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল শহর ও শহরতলির বিভিন্ন নিকাশী ব্যবস্থা পর্যালোচনা করেছেন। তিনি আজ তারাতলা, পূজালী, চরিয়াল ব্রিজ, দইঘাট, মিন্টো কলোনি, ঋষিকেশ পার্ক, নর্দার্ন পার্ক, বিবি 1 নম্বর ক্যানেল এবং ওল্ড চৌবাগা পাম্পিং স্টেশন পরিদর্শন করেন। এর আগে গতকাল তিনি KMDA আধিকারিকদের সঙ্গে কৈখালী, কেষ্টপুর সংলগ্ন বিভিন্ন জল নিকাশি খালগুলির পরিস্থিতি কেমন তা ঘুরে দেখেন। যেসব পেনশন বা ফ্যামিলি পেনশন প্রাপক গত নভেম্বর মাসে তাদের জন্য জীবন প্রমাণপত্র জমা দিতে পারেননি, রাজ্য সরকার তাদের সেই শংসাপত্র দেওয়ার সময়সীমা বৃদ্ধি করেছে। আজ এক বিজ্ঞপ্তিতে অনলাইন বা অফলাইনে দ্রুত জীবন প্রমাণপত্র জমা দেওয়ার কথা বলা হয়েছে। এই সংক্রান্ত হেল্পলাইন নম্বর 0332253-5417 চালু করা হয়েছে। তীব্র গরমের জন্য স্কুলের সময় পরিবর্তন করার অনুমতি দিয়েছে শিক্ষা দপ্তর। যেসব জেলায় দাবদাহের পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে সকালে স্কুলের পঠন পাঠন করা যেতে পারে। আগামী 2 সপ্তাহের জন্য যাতে পরিস্থিতি দেখে সুবিধা মতো সকালে ক্লাস নেওয়ার জন্য স্কুলগুলিকে অনুমতি দেওয়া হবে। মাধ্যমিক ও প্রাথমিক স্কুল পরিদর্শকদের এই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছে, তবে পাহাড়ি এলাকার স্কুলগুলিকে এই নির্দেশিকার বাইরে রাখা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক সম্পত্তির বিষয়ে ব্যাখ্যা চেয়ে কলকাতা পুরসভার দেওয়া নোটিশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তার সংস্থা লিপস অ্যান্ড বাউন্স এবং অভিষেকের বাবা ও মা। পুরসভার নোটিশ খারিজ করার দাবিতে কলকাতা হাইকোর্টের গ্রীষ্ম অবকাশকালীন বেঞ্চে এই মামলা দায়ের হয়েছে। তাদের দাবি, পুরসভার পক্ষ থেকে যে নোটিশ দেওয়া হয়েছিল তার প্রেক্ষিতে 25 মে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি পুরসভাকে নথি দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও সেই নোটিশ প্রত্যাহার করা হয়নি। আগামীকাল বিচারপতি স্মিতা দাস দের বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা। দক্ষিণ চব্বিশ পরগনার আমতলায় দলের পার্টি অফিসে ভাঙচুরের পর FIR করা হলেও পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় তৃণমূল কংগ্রেস হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। আগামীকাল বিচারপতি স্মিতা দাসদের অবকাশকালীন বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন আমতলার বিষ্ণুপুরে বিজেপি সমর্থকরা তৃণমূল কংগ্রেসের কার্যালয় ভাঙচুর করে বলে অভিযোগ। বিভিন্ন জেলা থেকে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক ও নেতাদের বাড়ি ও কার্যালয় থেকে বিরাট পরিমাণে গরিবদের জন্য দেওয়া ত্রাণ সামগ্রী ও বিভিন্ন নথি উদ্ধার করছে পুলিশ। পূর্ব বর্ধমানের মেমারির প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক মধুসূদন ভট্টাচার্যের কার্যালয়ে অভিযান চালিয়ে একাধিক চাকরিপ্রার্থী সহ বাংলার বাড়ি আবাস যোজনার উপভোক্তাদের তালিকা সংক্রান্ত নথি ও সামগ্রী উদ্ধার করল পুলিশ। অন্যদিকে গত রাতে পূর্ব বর্ধমানের কালনার প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগকে ত্রাণ দুর্নীতির অভিযোগে আটক করে নাদনঘাট থানার পুলিশ। এর আগে দলীয় কার্যালয়ে বেআইনিভাবে সরকারি ত্রাণ সামগ্রী সহ হুইলচেয়ার, ক্যাচার, অক্সিজেন সিলিন্ডার মজুত করার অভিযোগে কালনা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রণব রায়কে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে ওই জেলারই রায়না 2 নম্বর ব্লকের গোতান অঞ্চলের কামাহাটি গ্রামে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে গতকাল 6 রাউন্ড গুলি উদ্ধার করেছে মাধবডিহি থানার পুলিশ। পশ্চিম বর্ধমানের আসানসোল পৌর নিগমের 87 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর তরুণ চক্রবর্তীকে গরিব মানুষকে দেওয়ার জন্য রাজ্য সরকারের ট্রিপল বাড়িতে মজুরি রাখার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অবৈধ বালি কারবার, তোলাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে। আজ তাকে আসানসোল আদালতে তোলা হচ্ছে। 2টি পৃথক ঘটনায় 8টি আগ্নেয়াস্ত্র, 2টি রাউন্ড তাজা কার্তুজসহ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। 4 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মালদা জেলা পুলিশ। গত রাতে কালিয়াচকের শাহবাজপুর মমিনপাড়া সংলগ্ন এলাকায় একটি মোটরবাইকে 2 সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। ধৃত ইন্দ্রজিৎ মণ্ডল ও কার্তিক মণ্ডলের কাছ থেকে 7টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে জানান পুলিশ সুপার অনুপম সিং। অন্যদিকে মোথাবাড়ি থানার অন্তর্গত অচিন্তলা স্ট্যান্ড থেকে 1টি মোটরবাইক সহ আর 2জনকে গ্রেপ্তার করা হয়। পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার পুলিশ ভগবানপুর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ও অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের প্রধান উত্তম ওরফে অরুণ মাইতি এবং জুখিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি সন্দীপ জানাকে গ্রেপ্তার করেছে। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন ক্ষমতায়ন ও সুশাসন প্রতিষ্ঠায় NDA সরকার। প্রযুক্তিবিদ ও আর্থিক বিশ্লেষক সুদীপ্ত ঘোষের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি, DTH বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্পটলাইট অনুষ্ঠানে এবারের আলোচনা সুস্থায়ী উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ। বিশিষ্ট প্রাণী চিকিৎসক ও পরিবেশবিদ ডাক্তার শিবাজি ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আজ রাত 8:30 সঞ্চয়িতা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন বৃহস্পতিবার 4 জুন রাত 8:30। স্থানীয় সংবাদ শেষ হল। পরের খবর বিকেল 5টা বেজে 10 মিনিটে।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, মাননীয় শু একটু পরেই।
1: হ্যালো
2: রাজেশ বাবু, থানা থেকে কথা বলছি।
1: আবার
2: আপনি এখন ডিজিটাল অ্যারেস্টে আছেন, এক্ষুনি পাশের ঘরে যান একা। আপনার পার্সেলে

0: বাবা
1: দেখ না মা, বলছে আমার পার্সেলে নাকি ড্রাগস পাওয়া গেছে।
2: আরে
1: কেটে দিল।
0: প্যানিক করো না বাবা, ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয়টয় না, এরা সব ফ্রড।
1: ফ্রড?
0: পুলিশ, ব্যাংক, আরবিআই ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন। তাদের কোনো টাকা পাঠাবেন না আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন। যদি বুদ্ধির পরিচয় না দেখান
1: তাহলে হবে টাকার লোকসান। আরবিআই এ কথা বলে।
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম,
5: আকাশবাণী কলকাতা। এখন শুনবেন মাননীয় সু, উপস্থাপনায় মৌলি দাশগুপ্ত।

বাইরের এই গনগনে তীব্র দহনে সকল মাননীয় সুর শ্রোতা বন্ধুদের নমস্কার জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। জুন মাসের এই গনগনে দুপুর, চারিদিকে তীব্র গরম। আমরা যারা এই মুহূর্তে ধরুন এসি বা ফ্যানের নিচে বসে একটু আরামের খোঁজ করছি, তারা কি একবারও জানলার বাইরে আকাশটার দিকে তাকিয়েছি? মাথার উপরের ওই খাঁ খাঁ রোদে ডানা মেলে যেসব পাখিরা উড়ে যায়, তাদের কথা কি একবারও মনে পড়েছে আমাদের? এই যে তীব্র গরম, সেখানে ওরা তৃষ্ণার জল পাবে কোথার থেকে? কোথায় পাবে একটুখানি ছায়া? আসলে বিশ্ব পরিবেশ দিবস আসছে সামনে 5ই জুন, আমরা সবাই জানি। আর এই পরিবেশ দিবসের প্রাক্কালে আজ আপনাদের শোনাবো এমন এক মানুষের গল্প, যিনি মরুভূমির রুক্ষ শুষ্ক বুকেও পাখিদের জন্য আস্ত এক টুকরো স্বর্গ বানিয়ে ফেলেছেন। তিনি কিন্তু আর কেউ নন, রাজস্থানের থর মরুভূমির গ্রিন ম্যান অব ডেজার্ট, নরপত সিং রাজস্থানি। একবার ভেবে দেখুন তো, যেখানে গ্রীষ্মে তাপমাত্রা প্রায় 50 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাচ্ছে বা কোথাও কোথাও তার থেকেও বেশি, সেখানে গাছপালার অভাবে পাখিরা যাতে মারা না যায় তার জন্য তিনি খড় বাঁশ মাটির পাত্র দিয়ে তৈরি করছেন হাজার হাজার কৃত্রিম বাসা। শুধু তাই নয়, অবলা প্রাণীদের মাইলের পর মাইল সাইকেল চালিয়ে জল খাওয়াচ্ছেন, গাছে গাছে জল আর শস্যদানার পাত্র বেজে দিচ্ছেন তিনি, যাতে কোনো একটা পাখিকেও, কোনো একটা পশুকেও, কোনো একটা প্রাণীকেও তৃষ্ণার্ত বা ক্ষুধার্ত থাকতে না হয়। আর মরুভূমিকে সবুজ করতে বুনে চলেছেন লক্ষাধিক চারা গাছ। প্রকৃতির প্রতি এই যে তার ভালোবাসা, এই অবলা জীবগুলোর প্রতি তার নিঃস্বার্থ ভালোবাসা, সত্যি আজকের দিনে দাঁড়িয়েও আমাদের বুকে এক টুকরো আশার সঞ্চার করে বই কি। হ্যাঁ, আমাদের সবার পক্ষে হয়তো মরুভূমিতে গিয়ে নরপত সিংয়ের মতন এমন কাজ করা সম্ভব নয়, কিন্তু আজ এই বিশেষ দিনে আমরা কি নিজেদের বাড়ির ছাদে বা ব্যালকানিতে বা ধরুন আমার পাশে জানলার পাশ যেখানে এক টুকরো জায়গা রয়েছে, সেখানে একটা ছোট্ট মাটির পাত্রে একটুখানি জল রেখে দিলাম, একটু সামান্য শস্যদানা রেখে দিলাম, পারি না কি আমরা? আমাদের এই যৎসামান্য সচেতনতা আর একটু

0: একখানি সহানুভূতি কিন্তু পারে প্রকৃতির এই সমস্ত নিষ্পাপ অবলা জীবগুলোকে বাঁচাতে, এই পৃথিবীকে আরও একটু বাসযোগ্য করে তুলতে। আসুন না আজ থেকেই আমরা শুরু করি নিজের চারপাশের খেয়াল রাখা। প্রত্যেকে যদি এমন কিছু ছোট ছোট ব্যক্তিগত উদ্যোগ নিতে পারি, তবেই তো আগামী দিনে একটা সুন্দর পৃথিবীর স্বপ্ন সত্যি হবে, তাই নয় কি? এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন পরিবেশ কর্মী, পরিবেশ বিশেষজ্ঞ শ্রী বাসব বসাক। তিনিও তার মূল্যবান পরামর্শ আমাদেরকে জানিয়েছেন এবং স্থানীয় স্তরে, ব্যক্তিগত স্তরে আমরা কী কী ধরনের, কী কীভাবে এগিয়ে আসতে পারি, পরিবেশ আন্দোলনে কীভাবে সক্রিয় ভূমিকা পালন করতে পারি, সেই বিষয়ে তিনি তার মতামত দিয়েছেন। আসুন শুনে নি এবারে তাঁর কথাটুকু।
1: আমরা লক্ষ্য করছি এই বছর তাপমাত্রা ভীষণভাবে বেড়ে গেছে। আপনারা অনেকেই জানেন যে বুন্দেলখণ্ডে তাপমাত্রা এত হয়ে গেছে যে কৃষকরা রাত্রিবেলা এলইডি আলো জ্বেলে চাষ করতে বাধ্য হচ্ছে মধ্যরাতে। এই যে তাপ প্রবাহ চলছে 40 ডিগ্রি সেলসিয়াসের ওপর টানা চলছে, এল নিনো, সুপার এল নিনো, এসব কথাগুলো আমরা শুনেওছি। এটা হচ্ছে কেন? হচ্ছে পরিবেশের অবক্ষয়ের জন্য, প্রকৃতির ওপর আঘাত নেমে আসছে বলে। এখন এই প্রকৃতি এবং পরিবেশ সুরক্ষা রাষ্ট্রের দায়িত্ব তো বটেই, কিন্তু আমরা নিজেরাও সামাজিক স্তরে, ব্যক্তিগত স্তরে, এলাকাগত স্তরে কিছুই কি করতে পারি না? কিছুই কি করার নেই আমাদের? পুকুর বুঝিয়ে ফেলার ঘটনা বিভিন্ন জায়গায় ঘটছে ছোট ছোট স্তরে। আরও ছোট স্তরে যদি চলে আসি আমরা, ধরুন এখন গিগ শ্রমিক, এদেরকে আমরা দেখছি, আমরা নির্ভর করছি এদের ওপর, কিন্তু আমরা কি ভাববো না যে এই তীব্র দহন, তার মধ্যে এদেরকে ঘুরে বেড়াতে হচ্ছে, তাদের পয়েন্টের ব্যাপার আছে। এই তাপপ্রবাহের মধ্যে আপনার বাড়িতে যখন সে ঢুকছে, আমরা আর কিছু পারি না পারি, বাবা এক গ্লাস জল খাও, এটা তো বলতে পারি, কেননা আমরা জানি যে এই সময় ডিহাইড্রেশন হয়, জলটা খুব দরকার তাদের, এত তাড়া, এত তাড়া, হয়তো জল খাওয়ারও সময় সে পাচ্ছে না। খুব ছোট্ট স্তরে যে পাড়ায় থাকি, পাড়ার কয়েকজন মিলে কটা গাছ লাগাতে পারি, এটা খুব চিন্তার বিষয়। ফরেস্ট সার্ভের রিপোর্ট বলছে মাত্র 10 বছরের মধ্যে 30% গাছ কমে গেছে কলকাতা শহরে। এই 30% গাছ কমে গেছে এবং সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কংক্রিট এলাকা, এর ফলে তো আমাদের শহর হিট আইল্যান্ড হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি নিজেরাও ক্লাবের পক্ষ থেকে, সমাজের পক্ষ থেকে কয়েকজন মিলে, এমনকি একাও গাছ লাগাই, অথবা এর উল্টোটা, গাছকেও কাটলে তার বিরোধিতা করা, তার জন্য জায়গা আছে। প্রথমে হয়তো আপনি বাধা পেতে পারেন, কিন্তু কয়েকজন মানুষকে যদি জুটিয়ে নিতে পারেন, আপনি পরিবেশ দপ্তরে, বন দপ্তরে চিঠি লিখুন, কিছু পারি না পারি, চিঠি তো লিখতে পারি আমরা। এবং এইভাবে কিন্তু অনেক জায়গায় আমার কাছে অজস্র উদাহরণ আছে গাছ কাটা আটকানো গেছে। আবার দেখুন আমাদের যে বাড়ির ঝুল বারান্দা, সেই ঝুল বারান্দায় আমরা কোনো এক মাটির পাত্রে কিছুটা জল রেখে বেঁধে রাখতে পারি। এই যে তাপদগ্ধ দুপুরে শ্রান্ত পাখিরা এসে দেখবেন ওখানে জল খাচ্ছে। গাছপালা যেসব আছে তার পরিমাণ বাড়ানোর কথা আগেই বলেছি আমি। একটা কথা মনে রাখতে হবে, এই তাপপ্রবাহ কিন্তু এই 2026 যেটা শুরু হলো, এ 2030 পর্যন্ত চলবে, এটা বিজ্ঞানীরা বলে দিয়েছেন। এর আগে 2024 সালে এরকম ভয়ঙ্কর তাপ আমরা প্রত্যক্ষ করেছিলাম, সেটা 123 বছর পর এইরকম তাপ আমাদের শহর কলকাতাকে, আমাদের বাংলাকে, আমাদের ভারতবর্ষকে প্রত্যক্ষ করতে হয়েছিল। এবার একে এমনি বিশ্ব উষ্ণায়ন, তার সঙ্গে সুপার এল নিনো, সবটা মিলে জুলাই পর্যন্ত তাপ আরও বাড়বে, কমবে না। এর পাশাপাশি বৃষ্টিপাত, বৃষ্টিপাতের ধরন বদলে গেছে। খেয়াল করে দেখবেন গত বছর সম্ভবত তারিখটা ছিল 23 বা 24 সেপ্টেম্বর মধ্যরাত্রে, কি ভয়ঙ্কর বৃষ্টি আমাদের প্রত্যক্ষ করতে হয়েছিল। সেই ভয়ঙ্কর বৃষ্টিতে কলকাতা পুরো বানভাসী হয়ে গেছিল, 12 জন মানুষ মারা গেছিলেন শুধু কলকাতা শহরেই। আর উত্তরবঙ্গে ভয়ঙ্কর ডিভাস্টেশন হয়েছিল, ধ্বংসের মুখোমুখি হতে হয়েছিল। এরকম যে হবে এটা কিন্তু IPCC, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, তাদের সর্বশেষ যে রিপোর্ট বেরিয়েছিল 2022 সালে, ক্লাইমেট অ্যাসেসমেন্ট রিপোর্ট, তাতে স্পষ্টভাবেই বলে দিয়েছিল এলাকা ধরে। আমাদের আরও বাড়াবাড়ি হলো একদিনে অনেক বেশি বৃষ্টি হওয়া, রেকর্ড বৃষ্টিপাত। আমাদের ক্ষেত্রে আরও সমস্যা হলো শহরে প্লাস্টিকের আবর্জনায় সমস্ত নিকাশিগুলো বন্ধ। আমরা কি একটু সচেতন হয়ে, হ্যাঁ জানি সমস্যা হবে, এই

0: দৌড়ঝাঁপের সময়কালে সমস্যা হবে, মানে যাকে হ্যান্ডি সময় বলে, তাতে একটু প্লাস্টিকের প্যাকেট এড়িয়ে চলাটা সমস্যা হবে, কিন্তু আমরা কি পারি না একেবারেই? আমার ছেলেবেলা মনে আছে বাজারের দুটো ব্যাগ থাকতো, একটা মাছের ব্যাগ কাপড়ের আর একটা সবজির ব্যাগ, বাবা এসে মাছের ব্যাগটা বাথরুমে দিয়ে দিতেন ধুয়ে রাখার জন্য। তো আবার কি আমরা ব্যাগে ফিরে যেতে পারি না? আমরা কি পারি না প্লাস্টিকটাকে যতদূর সম্ভব বর্জন করা, অথবা যেটুকুন থাকছে সেই প্লাস্টিকটাকে অন্য কোনো কাজে লাগানো? যেমন আমি একজনকে জানি, তিনি বাড়ির যত কুশন আছে সেই কুশনের ভেতরে তুলোর বদলে প্লাস্টিক প্যাকেট যত সেগুলো কেটে কুচি কুচি করে ঠেসে দিয়েছেন। খুব সুন্দর একটা ব্যবস্থা, তাহলে সেটা আর পরিবেশে প্রকৃতিতে ফিরে গেল না। আমরা প্লাস্টিকের বোতল ফেলে না দিয়ে পাহাড়ে গেলে দেখবেন পাহাড়ে খুব সুন্দর হয়। আমি পাহাড়ে একটা স্কুলে গেছিলাম দার্জিলিং পাহাড়ে, তাদের ওই প্লাস্টিক কুড়িয়ে আনাটাই কাজ ছিল। একটা ঘর ছিল স্কুলে, শুধু ওই ডাম্প হয়ে থাকতো প্লাস্টিকের প্যাকেট, আর ওরা ওই প্লাস্টিকগুলো দিয়ে কি চমৎকার ওয়াল ডেকোরেশন বানিয়েছে, প্লাস্টিকের বোতলগুলো কেটে কেটে ফুলের টব বানিয়েছে। এগুলো আমাদের নানান রকম উদ্ভাবন, নিজেরা একটু যদি ভাবি, একটু যদি আমরা প্রকৃতি পরিবেশ নিয়ে একটু যদি চিন্তিত হই। দেখুন, আমাদের তো বয়স হচ্ছে, কিন্তু আমাদের পরের প্রজন্মের জন্য তো একটা বাসযোগ্য পৃথিবী রেখে দিতে হবে। পরিবেশ আন্দোলন একেবারে বাচ্চারা শুরু করেছে, দেখেছেন ফ্রাইডেজ ফর ফিউচার, গ্রেটা থুনবার্গ, আমরা জানি পরিবেশ আন্দোলন আমাদের দেশে হচ্ছে। আমার নিজস্ব ছাদ বাগান, আমরা অনেকে জানি না, একটা বিশাল টবের মধ্যে আমরা গাছ লাগিয়ে দিলাম, ওই টবে যতটা মাটি সেই গাছটা কিন্তু তার বিকাশের পক্ষে সঠিক না। তাহলে কোন সাইজের টব, কি ধরনের গাছ, গাছ লাগালে শহরের তাপ কমে? এখন তো ওই যে বললাম কংক্রিটের জঙ্গল হয়ে গেছে শহর, এবং সেই সঙ্গে এত এসি, এক একটা বাড়িতে তিনটে চারটে করে এসি, সেই এসির গরম সবটা মিলে তাপ দ্বীপ হয়ে যাচ্ছে। আমরা একটু এগুলো নিয়েও তো সচেতন করতে পারি মানুষকে, এক এক বাড়িতে তিনটে চারটে করে গাড়ি, একটু সময়টা অ্যাডজাস্ট করে একটা গাড়িতে তো বেরোনো যায়, তাতে তো কিছুটা কম পেট্রোল দহন হয়। এটা আসলে মাথায় আমার যদি না থাকে বিষয়টা, তাহলে সমস্যা হবে। ফলে এই মাথায় বিষয়টা রাখা, এবং রাখলেই দেখবেন নিজেরাই আমরা অনেক ধরনের পথ উদ্ভাবন করতে পারছি। সবাই মিলে যদি না এগোই, শুধু রাষ্ট্র শুধু সরকার পারবে না করতে, ফলে আমাদের সবাইকে এগোতে হবে। আমাদের ভাবতে হবে পরের প্রজন্মের কাছে আমাদের একটা সুন্দর সুস্থ পৃথিবী রাখতেই হবে, যেমন করে হোক।
1: পরিবেশকে অবহেলা না করে তার যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা, সেটা আমাদের বোধহয় আজকে থেকেই শুরু করা উচিত, এবং তার জন্য কোনো বিশেষ দিন নয়, বরং প্রত্যেকটা দিনই আমাদের জন্য হয়ে উঠুক পরিবেশ দিবস। তেমনই একটা পথের সুনির্দিষ্ট ভাবনা এতক্ষণ আমাদের দিচ্ছিলেন পরিবেশ সচেতক, পরিবেশ কর্মী শ্রী বাসব বসাক। আর আজকের মাননীয় সুর এই আলোচনায় আমি অপেক্ষা করছি আপনাদের ফোনেরও। প্রকৃতির জন্য, আপনার চারপাশের পরিবেশের জন্য এমন কোনো ছোট বা বড় উদ্যোগ আপনিও কি নিয়েছেন, অবশ্যই জানাবেন আমাদের। আমাদের স্টুডিওর ফোন লাইন খোলা আছে আপনাদের জন্য, আর আপাতত আমরা সবাই মিলে প্রার্থনা করি প্রকৃতি যেন ভালো থাকে, প্রকৃতির সন্তানরা যেন ভালো থাকে, সুস্থ সুন্দর পরিবেশে বেঁচে থাকুক আমাদের পৃথিবীর সমস্ত প্রাণ।

0: আর এই আলোচনায় থাকতে থাকতেই এবারে আমাদের টেলিফোনের লাইনে এসে পড়েছেন কোনো এক বন্ধু। কথা বলে নেব তার সঙ্গে, দেখি কে আছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: হ্যাঁ, আমি দেবপ্রসাদ রায় বলছি, পূর্ব বর্ধমান থেকে, গ্রাম কুড়মুল।
0: হ্যাঁ বলুন।
1: দেখুন, এই প্রচন্ড দাবদাহে তো দেখছি পশু পাখিদের কি কষ্ট হচ্ছে। তা আমি বিগত 4-5 বছর ধরে আমার বাড়ির ছাদে দুটো বড় বড় জায়গা রেখেছি, তাতে নিয়মিত জল দিই। আর যখন দেখি যে ওই পাখিগুলো জলের মধ্যে গা ডুবিয়ে তাদের শরীরটাকে ঠান্ডা করছে, কখনো ঠোঁট ডুবিয়ে জল নিয়ে তাদের তৃষ্ণা নিবারণ করছে, আমার এই দৃশ্য দেখে কিন্তু ভীষণ আনন্দ হয়। আমি হয়তো আর কিছু করতে পারি না সময়ের জন্যে, কাজের চাপের জন্যে, কিন্তু এইটুকু করে আমার মনে প্রচন্ড তৃপ্তি পাই আমি।
0: একেবারেই, আপনার এই কথাটা শুনে আমাদেরও ভীষণ আনন্দ হলো যে আপনি এভাবে আপনার ব্যক্তিগত স্তরে যেটুকু সামর্থ্য সেই সামর্থ্যের মধ্যেই এই উদ্যোগটুকু নিয়েছেন। আশা করি আপনার এই কথা শুনে আমাদের আরও যারা শ্রোতা বন্ধু আছে তারাও চিন্তাভাবনা করবেন এবং তারাও তাদের বাড়ির আশেপাশে বা যেখানে যেখানে দরকার যে সমস্ত অবলা প্রাণীরা রয়েছে তাদেরকে একটু সহানুভূতি, একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, এই আশা রাখছে। আর সেই সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা আস্তে আস্তে এগোবো আমাদের মাননীয় সুর পরবর্তী পর্বে। ফোনের লাইনে তো আপনারা থাকবেনই, তার সঙ্গে সঙ্গে জানিয়ে দিতে হবে এই মাস অর্থাৎ জুন মাস প্রথম শুরু, এই মাসের প্রথম সপ্তাহে কি বিষয় রয়েছে জুন মাসে। চিঠি লেখার বিষয় বলা হয়নি, কত কথা অব্যক্ত থেকে যায়, বলা হয় না। দ্বিধা, সংকোচ, ভয়, লজ্জা কত কিছু ঘিরে ধরে আমাদের, সেই না বলা কথার উপর সময়ের পলি পড়তে থাকে। আমরা ভাবি তারা বিস্মৃতির অতলে তলিয়ে গিয়েছে বোধহয়, কিন্তু হঠাৎ কখনো সব আবরণ সরিয়ে তা মনের ভেতরে ঘাই মারে। কেউ কেউ দীর্ঘ সময় পরে জড়তা কাটিয়ে বলে ফেলতে পারেন, কিন্তু অনেকের কখনোই বলা হয়ে ওঠে না সেই কথাগুলো। লিখুন মাননীয় সুতে, আমাদের ইমেল আইডি mananiyashu.air@gmail.com, mananiyashu.air@gmail.com, অথবা চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়, মাননীয় সুপ্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। জুন মাসে মাননীয় সুতে চিঠি লেখার বিষয় বলা হয়নি।

জুন মাসের প্রথম চিঠি পাঠিয়েছেন ঋষি রাজ নারায়ণ পল্লী বোড়াল কলকাতা থেকে সৌমেন্দ্রনাথ জানা। লিখছেন, বাবা মাকে হারিয়েছি দুদশক আগে, আমি এখন বাবা। শৈশব মায়ের ছায়াতলে কাটিয়ে তারুণ্যের বছরগুলি কেটেছে গ্রাম ছেড়ে কলকাতায়। স্কুলের পাঠ শেষে বাবা সটান কলকাতার কলেজে ভর্তি করে দিলেন। শহরের আনন্দ বৈভবের হাতছানি এড়িয়ে

0: আমার ইচ্ছেটুকুকে পূর্ণ মর্যাদা দিতে নিজেকে নিজের মধ্যেই যেন আটকে রাখা। বাবা অফিস গেলে রান্না করা ভাত খেয়ে কলেজে যাওয়া, পাছে মা ছাড়া ছেলের খিদে পেয়ে যায় বিকেলে সন্ধ্যায় নিত্যদিন নতুন নতুন খাবারের প্যাকেট এনে বাবা ধরিয়ে দিতেন। কলেজ পাস করে একটা ছোট্ট কাজ জুটিয়ে নিলে বাবা খুশি হলেও যেদিনই দেরি হয়েছে রাতে বাড়ি ফিরতে ওই দিনই জানিয়ে দিয়েছেন ওই কাজ করে লাভ নেই, সারাদিনে একবার একসাথে খাওয়া না হলে ছেড়ে দে কাজ। আসলে সারাদিন ছেলেকে না দেখে রাতে একসাথে পাশে বসিয়ে খাওয়ার তৃপ্তি খুঁজতেন হয়তো বাবা। বাবা বাড়ি ফিরে গেছেন অবসর নিয়ে, আমি একা তখন শহরে। আমার থাকা খাওয়ার ব্যবস্থা করে গেলেন বাবা, সরকারি চাকরি পেয়ে বহাল তবিয়তে কাটিয়েছি শহরে। বাড়ি ফেরার দিন গ্রামের মোড়ে এক দাদা জিজ্ঞাসা করে, তুই নতুন তাস এনেছিস? বললাম, কে বলল? দাদাই খোলসা করল, আমাদের রোজকার খেলার তাস পুরনো হয়ে এসেছে, কাকা বলল ছেলেকে বলে দিয়েছি বাড়ি এলে নতুন তাস পেয়ে যাব। একবারই বাবা আমার কাছ থেকে তাঁর অবসরের সঙ্গীদের জন্য নতুন তাস চেয়েছিলেন, আর কোনোদিন কিছু চাননি। পেনশনের পয়সায় বাবা মায়ের ভালোভাবে চলে গেলেও আমাকে অভাব যিনি কোনোদিন বুঝতে দেননি তাকে এই কথাটা আমার বলা হয়নি, বাবা তোমায় ভালোবাসি। মা শৈশবের প্রতিপালন দিলেও বাকি জীবনটা তৈরি করে দিয়েছ তুমি তো, গ্রামে থেকে গেলে যা হতো না, না বলা কথার উপর পলি জমেছে আজ। এই চিঠি আমাদের পাঠিয়েছেন বোড়াল কলকাতা থেকে সৌমেন্দ্রনাথ জানা। মাননীয় সুর, চিঠি পড়ার বিষয়ে কথা বলতে বলতে আবারও একটা টেলিফোন আমাদের লাইনে, কে অপেক্ষা করে আছেন দেখে নি। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: নমস্কার।
0: হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: স্যার লালবাগ থেকে বলছি, মোহাম্মদ খুশিদারি মন্ডল।
0: হ্যাঁ বলুন।
1: আমি মাননীয় শুনি মাঝে মধ্যে, সবদিন শুনতে পারি না, খুব ভালো লাগে শুনতে। তো আমি একটা কথাই বলবো, যে চিঠিগুলো পড়া হয় সেগুলো ভালো লাগে, এবং আমিও এই মাননীয় দীর্ঘজীবন কামনা করি, অনেকদিন ধরে চলুক, আমরা শুনবো আপনারা বলবেন এইটুকু কামনা করি।
0: অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমাকে আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। এইভাবেই মাননীয় সু শুনতে থাকুন এবং আপনারা অবশ্যই চিঠিপত্র পাঠাতে থাকুন আমাদের ঠিকানায়। বলা হয়নি এই বিষয়ের দ্বিতীয় চিঠি পাঠিয়েছেন অসীম মণ্ডল, লাভপুর বীরভূম থেকে। দিনটা ছিল কলেজ জীবনের শেষ দিন, চারপাশে সবাই যখন ছবি তুলতে ব্যস্ত, আমি তখন এক কোণায় দাঁড়িয়ে শুধু একজনকে খুঁজছিলাম। বিগত তিন বছর ধরে প্রতিদিন ক্লাসের প্রথম বেঞ্চে বসা মেয়েটির দিকে তাকিয়ে কত হাজারো কথা মনে মনে গুছিয়েছি। সে ছিল শান্ত, চশমার আড়ালে চঞ্চলা হরিণীর মতো ছিল তার চোখ, আর আমি ছিলাম ঠিক তার উল্টো, লাজুক আর নিজের মধ্যে গুটিয়ে থাকা এক গোবেচারি ছেলে। সেদিন পকেটে একটা নীল রঙের চিরকুটে লেখা ছিল মাত্র কয়েকটি লাইন, যে কথা প্রতিদিন ক্লাসের ফাঁকে বলতে চেয়েও বলতে পারিনি আজ তা লিখে গেলাম। যদি কখনো সুযোগ হয় যেন তোমার ওই হাসিটুকুর জন্যই আমি প্রতিদিন কলেজে আসতাম। বিদায়ের মুহূর্তে সে এসে বলল, এরপর তো রোজ দেখা হবে না, ভালো থেকো।

আমি শুধু হাজার চেষ্টা করেও বলেছিলাম তুমিও ভালো থেকো, ব্যাস ওইটুকুই। এরপর সময়ের নিয়মে সে চলে গেল উচ্চশিক্ষার জন্য অন্য কোথাও, অন্য কোনোখানে, আর আমি জড়িয়ে পড়লাম জীবনের ইঁদুর দৌড়ে। আজ এতগুলো বছর পার হয়ে গেছে, আজও সেই নীল খামের চিরকুটটা ডায়েরির পাতায় বন্দি হয়ে আছে। এখন আর তাকে হারাবার ভয় নেই, পাওয়ার আশাও নেই। শুধু মাঝে মাঝে একা রাতে মনে হয় কিছু কথা না বলাই ভালো। সেই না বলা কথাগুলোই হয়তো কোনো এক অদ্ভুত মায়ায় একটা মানুষকে সারা জীবন মনের মণিকোঠায় জীবন্ত করে রাখবে। যে কথা আজও বলা হয়নি তা না হয় এভাবেই অলিখিত এক সুন্দর স্মৃতি হয়েই থেকে যাক আমার মনে। দ্বিতীয় চিঠি পাঠিয়েছেন অসীম মণ্ডল, লাভপুর, বীরভূম থেকে।

0: টেলিফোনের লাইনে আরও এক কোনো বন্ধু অপেক্ষা করে রয়েছেন, শুনে নিই তার কথা। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: নমস্কার, পূর্ব বর্ধমানের বাংলার থেকে সুজয় চলছি।
0: হ্যাঁ বলুন।
1: মাননীয় শুনছি, ভালো লাগছে। এই শুনতে শুনতে এই যে ফোনটা, এটা কিন্তু বাইরে থেকে এসে করছি। দেখুন, এই যে গরম, সত্যিকারে প্রচন্ড গরম, এবং তাপও যেন প্রচন্ড, রোদ প্রচুর রয়েছে বাইরে দেখছি। এখন ব্যাপার হচ্ছে, এই জন্য যে প্রকৃতির যে খামখেয়ালি বলা চলছে এই বিশ্ব উষ্ণায়নের ফলে, এর জন্য কিন্তু আমি চেষ্টা করছি যে বাড়িতে কিছু গাছ লাগিয়েছি। নিম গাছ আছে, বিভিন্ন মানে ফুলের গাছ আছে, সুপুরি গাছ গোটা তিরিশেক লাগিয়েছি। তা তার জন্য বাড়িতে কিন্তু একটু ঠান্ডা রয়েছে। আর পাখিগুলো যেভাবে মানে গরমে ছটফট করে, তার জন্য আমি কিন্তু প্রতিদিন তিন বেলা করে তাদের খাবার দিই, সকাল দুপুর এবং বিকেলের দিকে। তার সঙ্গে সঙ্গে জলও দিয়ে একটা জায়গায় করে, সেখানে তারা আসে, এসে দেখি খাওয়া চাল চালগুলো খাচ্ছে। বাড়ির যেগুলো ফেলে দিই পাখির খাওয়ার মতো, সেগুলো তাদেরকে দিয়ে দিই। রুটি ছিঁড়ে ছিঁড়ে, বিস্কুট, চাল, এগুলো সব দিয়ে তাদেরকে যে তাদের যে শান্ত করার জন্য, প্রকৃতির যে জায়গায় তারা বাঁচতে পারে, তার জন্য কিন্তু আমি খুব চেষ্টা করছি। তাছাড়াও ওই যে বোতল টোতল মানে পলিথিনের জিনিসপত্র, এগুলো কিন্তু আমরা বাড়িতে এক জায়গায় রেখে দিই, এবং মিউনিসিপ্যালিটি থেকে যখন গাড়ি আসে সেই গাড়িতে কিন্তু আমরা দিয়ে দিই। তারা তাদের ভালো জায়গায় যেখানে ঠিক মতো থাকবে সেখানে তারা ফেলে, এবং এইভাবে আমরা কিন্তু প্রকৃতিকে রক্ষা করার চেষ্টা করছি। এবং প্রকৃতিকে রক্ষা করার জন্য আমাদের সবাইকে কিন্তু সচেতন রাখতে হবে, গাছপালা লাগিয়ে যেন প্রকৃতিটা ঠিক মতো আগের মতো চলবে, সেই মতো করা আমাদের।
0: একেবারেই এই কথাই আমাদের যিনি পরিবেশ সচেতক পরামর্শদাতা ছিলেন আজকে, তিনিও বলেছেন। এবং আপনারা যে নিজেদের ব্যক্তিগত উদ্যোগে এগুলো করছেন, এগুলো সত্যি খুব প্রশংসনীয় একটি কাজ। সেই সঙ্গে সঙ্গেই আমার আশেপাশে যারা রয়েছেন তাদেরকেও একটু সচেতন করার চেষ্টা করব আমরা। বাড়িতে যে সমস্ত গাছ লাগাচ্ছি, ফলের গাছ, সেই গাছে যে সমস্ত ফল হচ্ছে, চেষ্টা করব সবটুকু তার থেকে পেড়ে না নিয়ে কিছুটা অংশ অন্তত এই সমস্ত অবলা প্রাণীদের জন্য, পাখিদের জন্য বাঁচিয়ে রাখা। আর আপনাদের সকলকে আরও একবার ধন্যবাদ মাননীয় সুতে ফোন করার জন্য। চলে আসি বিষয়ের তৃতীয় চিঠিতে। পাঠিয়েছেন ব্রহ্মপুর কলকাতা থেকে অবনীন্দ্রমোহন রায়। না, বলা হয়নি সে কথা, বললে হয়তো জীবনটা অন্য খাতে বইত। শুরু করি সে কাহিনী। সে বছর কলকাতা থেকে অনেক দূরে প্রত্যন্ত একটি গ্রামের স্কুলে শিক্ষকের চাকরি পেলাম। ব্যাচেলার বলে সেখানে ঘর ভাড়া মিলল না, তাই জেলা সদরে একটি মেসে থেকে প্রত্যেক দিন বাসে যাতায়াত শুরু করলাম। একদিন বাসে খুব অপ্রস্তুত অবস্থায় পড়লাম। কন্ডাক্টরকে ভাড়া দিতে গিয়ে দেখি পকেটে মানিব্যাগ নেই, এ পকেট ও পকেট হাতড়াচ্ছি আর ভাবছি কোথায় গেল ওঠা।

আর ঠিক তখনই একটি মেয়ের কণ্ঠস্বর শুনতে পেলাম। সে আশ্বস্ত করে আমাকে বলল যে আমি বোধহয় মানিব্যাগ ঘরে ফেলে এসেছি, তবে চিন্তার কিছু নেই, সে আমার টিকিট করে নিচ্ছে। ভারী বিব্রত হওয়ার হাত থেকে সেদিন রক্ষা পেলাম। মেয়েটির প্রতি কৃতজ্ঞতায় মন ভরে গেল। মেয়েটিকে ধন্যবাদ জানালাম, দেখলাম আমার গন্তব্যের জায়গায় সে নেমে গেল। এরপর যাতায়াতের পথে দেখা হতে লাগল, আলাপ পরিচয় হল। সে ওখানকার মেয়েদের স্কুলে শিক্ষকতা করে, আমার মতো যাতায়াত করে। কিছুদিন এভাবেই চলার পর ওর প্রতি আমার দুর্বলতা টের পেলাম। সেদিনের কথা বেশ মনে পড়ছে। নদীর ধারে ঘুরতে ঘুরতে সে জানালো যে দু একদিনের মধ্যে পাত্রপক্ষ আসছে ওকে দেখতে। নীরব হয়ে বোধ করি আমার প্রত্যুত্তরের অপেক্ষা করছিল। অল্প বয়স, নতুন চাকরি, এসব কি কোথাও বাধা হয়েছিল আমার মনের কথা প্রকাশ করার? বলতে পারবো না, বলা হয়নি। ও অপেক্ষা করে চলে গেল। আজ যখন সেই দিনের কথা ভাবি, বুঝতে পারি মনটা ভিজে আর্দ্র হয়ে রয়েছে। চিঠি পাঠিয়েছেন ব্রহ্মপুর কলকাতা থেকে অবনীন্দ্রমোহন রায়।

আরও একবার আপনাদের জানিয়ে দিই, মাননীয় সুতে জুন মাসে চিঠি লেখার বিষয় বলা হয়নি। কত অব্যক্ত কথা থেকে যায়, বলা হয় না। দ্বিধা, সংকোচ, ভয়, লজ্জা কত কিছু ঘিরে ধরে আমাদের। সেই না বলা কথার উপরে সময়ের পলি পড়তে থাকে। আমরা ভাবি তারা বিস্মৃতির অতলে তলিয়ে গিয়েছে বোধ হয়, কিন্তু হঠাৎ কখনো সব আবরণ সরিয়ে তা মনের ভেতরে ঘাই মারে। কেউ কেউ দীর্ঘ সময় পরে জড়তা কাটিয়ে বলে ফেলতে পারেন, কিন্তু অনেকেরই কখনোই বলা হয়ে ওঠে না সেই কথাগুলো। লিখুন মাননীয় সুতে, আমাদের ইমেল আইডি মাননীয়সু@maninyoshu.air@gmail.com, আর চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়, মাননীয় সু প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আর সময়ের কাঁটা বলছে এবার আমাদের থেমে যাওয়ার পালা, বিদায় নিতে হবে আজকের এই অনুষ্ঠান থেকে। আপনাদের সঙ্গে এতক্ষণ আলোচনায় আড্ডায় ছিলাম আমি, মৌলি দাশগুপ্ত। বিশ্ব পরিবেশ দিবস, সেটি বছরে মাত্র একটা দিনই আসে, কিন্তু আমাদের এই পৃথিবীটা প্রতিদিনের, রোজকারের, তাই পরিবেশের সঙ্গে নিজেকে এই সম্পৃক্ত রাখার ছোট ছোট অভ্যাসগুলো আমরা যেন বছরের 365 দিনই বজায় রাখি, প্রকৃতিকে ভালো রাখি, আর সেই সঙ্গে সঙ্গে আপনারাও ভালো থাকুন, এই আশা নিয়েই শেষ করছি আজকের মাননীয় সু। আপনাদের সকলকে আরও একবার প্রণাম, শ্রদ্ধা।

0: শুনছিলেন মাননীয় সু, উপস্থাপনায় ছিলেন মৌলি দাশগুপ্ত। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম টু মিড ডে ওয়েদার বুলেটিন ফর ওয়েস্ট বেঙ্গল, সিকিম, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড অ্যান্ড দি আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস। A squall passed over Jharsuguda in Orissa from northerly direction with a maximum wind speed reaching 80 km per hour from 137 to 140 hours. Light to moderate rainfall occurred at many places over Andaman and Nicobar Islands. Very light to moderate rainfall occurred at most places over Sikkim, at a few places over Sub-Himalayan West Bengal, at one or two places over Orissa, Jharkhand and Bihar. Dry weather prevailed over the rest of the region. Gusty wind speeds were recorded at one or two places

0: of Jharkhand, Bihar, Orissa, Andaman and Nicobar Islands and North Dinajpur district of Sub-Himalayan West Bengal. Yesterday's highest maximum temperature of 41 degrees Celsius was recorded at Khordha in Orissa in the plains and 30.5 degrees Celsius at Dadong in Sikkim in the hills of the region. Chief amount of rainfall received in centimeter. Jhalong 3 cm, Champashari 2 cm, Shibgir 2 cm, Damthang, Gajoldoba, Tadong 1 cm, Mathabhanga 1 cm, Gangtok 1 cm, Nankowri 1 cm, Rachi 2 cm, Jharsuguda 4 cm, Gania 2 cm, Fulbani 1 cm, Raigarh 1 cm. Weather forecast for the next 48 hours. Light to moderate rain or thundershower very likely to occur at most places over Andaman and Nicobar Islands. Light to moderate rain or thundershower very likely to occur at many places over Darjeeling, Jalpaiguri, Kalimpong, Alipurduar, Kochbihar and Himalayan districts of Sub-Himalayan, West Bengal and Sikkim. Light rain or thundershower likely to occur over the rest districts of Sub-Himalayan West Bengal, all the districts of Gangetic West Bengal, Jharkhand and Orissa. Dry weather most likely to occur over Bihar. Weather warning for the next 48 hours. Thunderstorm with gusty wind speed 50 to 60 km per hour and lightning likely to occur at one or two places over Orissa and over one or two places over Jharkhand, Andaman, Nicobar Islands and Darjeeling, Kalimpong, Jalpaiguri, Kuchbihar and Alipurduar districts of Sub-Himalayan West Bengal. Also at one or two places over Sikkim. Hot and humid conditions very likely to prevail at one or two places over Orissa and Darjeeling, Jalpaiguri, Alipurduar and Kuchbihar districts of Sub-Himalayan West Bengal. Now the forecast for Kolkata and neighborhood for the next 48 hours. Partly cloudy sky with possibility of development of thunder or lightning. Maximum and minimum temperature most likely to be around 36 degrees Celsius and 29 degrees Celsius respectively. There is no weather warning for fishermen of West Bengal coast. There is a weather warning for the fishermen of Andaman and Nicobar coast. Fishermen are warned not to venture into the sea for the next 7 days due to squally wind speed reaching 40 to 50 km per hour, occasionally gusting to 60 km per hour and to prevail along and off Andaman and Nicobar coast. That's all for today. Have a good day.
1: Akashbani Kolkata. পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আজ সকাল 8:30টার পর্যবেক্ষণ অনুযায়ী গতকাল ভারতীয় সময় দুপুর 1:37 থেকে 1:40 মধ্যে ওড়িশার ঝাড়সুগুদার উপর দিয়ে ঘণ্টায় 80 কিলোমিটার গতিবেগে উত্তর অভিমুখে ঝোড়ো হাওয়া বয়ে গেছে। গত 24 ঘণ্টায় অতি সামান্য থেকে মাঝারি বৃষ্টি হয়েছে সিকিমের প্রায় সর্বত্র, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের কিছু অঞ্চলে এবং ওড়িশা, ঝাড়খণ্ড, বিহারের দু একটি জায়গায়। বাকি অঞ্চলে আবহাওয়া শুকনো ছিল। ঝোড়ো হাওয়া বয়ে গেছে ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার উপর দিয়ে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে ওড়িশার খুর্দায় এবং পার্বত্য অঞ্চলের সিকিমে তাদং এতে রেকর্ড করা হয়েছে 30.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ রংলি 5 সেন্টিমিটার, ঝালং 3 সেন্টিমিটার, মাজিতার 3 সেন্টিমিটার, গ্যালসিং 3 সেন্টিমিটার, চম্পাশাড়ি 2 সেন্টিমিটার, কালিম্পং 1 সেন্টিমিটার করে। এছাড়াও হাটবে 5 সেন্টিমিটার, পোর্ট ব্লেয়ার 4 সেন্টিমিটার, কার্নিকোবর 1 সেন্টিমিটার, নানকৌরি 1 সেন্টিমিটার, দিনারা 2 সেন্টিমিটার, চৌসা 2 সেন্টিমিটার, রাঁচি 2 সেন্টিমিটার, চক্রধরপুর 2 সেন্টিমিটার, ঝাড়সুগুদা 4 সেন্টিমিটার, জামানকিরা 3 সেন্টিমিটার, নোয়াগাড়া 3 সেন্টিমিটার এবং কাশীপুর 2 সেন্টিমিটার করে। আগামী 48 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রায় সর্বত্র, সিকিম, সিকিমের অনেক জায়গায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলা এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সব জেলাতে, এছাড়াও ঝাড়খণ্ড, ওড়িশা ও বিহারে আগামী দুদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হবে না। আগামী 48 ঘণ্টার আবহাওয়ার সতর্কীকরণে জানানো হয়েছে, ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওড়িশার কোথাও কোথাও।

ঘন্টায় 40-50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিহার, ঝাড়খণ্ড, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায় ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলার কোথাও কোথাও, সিকিমের দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকতে পারে ওড়িশা এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার দু একটি জায়গায়। কলকাতা এবং আশপাশের অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা, সঙ্গে কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 36 ডিগ্রি সেলসিয়াস এবং 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। পশ্চিমবঙ্গের সমুদ্রোপকূলে যারা মাছ ধরতে যান আগামী 24 ঘণ্টায় তাদের জন্য কোনো সতর্কবার্তা নেই। তবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সমুদ্রোপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য আবহাওয়া দপ্তরের এক সতর্কবার্তায় জানানো হয়েছে, আজ 2রা জুন থেকে আগামী 4ঠা জুন পর্যন্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলবর্তী অঞ্চলের কাছে বা দূরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য ঘণ্টায় 40-50 কিলোমিটার, সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই অঞ্চলগুলিতে মাছ ধরতে যারা যাবেন তাদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে আজ 2রা জুন থেকে আগামী 4ঠা জুন পর্যন্ত। জলোচ্ছ্বাসের এক সতর্কবার্তা জানানো হয়েছে, আগামীকাল রাত 11:30 পর্যন্ত কোথাও কোথাও জলোচ্ছ্বাস হতে পারে, ঢেউয়ের উচ্চতা থাকতে পারে 1.4-1.5 মিটার পর্যন্ত, স্থায়িত্ব হতে পারে 16-17 সেকেন্ড পর্যন্ত। সমুদ্রের ওই অংশটি পেরোনোর সময় সকলকে সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে। শুনছিলেন পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা।

জানিয়ে দিই গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। একটু পরেই আড়াইটায় থেকে শুনবেন সাঁওতালি অনুষ্ঠান। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল পাঁচটায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সঞ্জয় হাজরা। সাড়ে পাঁচটায় বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে দ্বাদশ শ্রেণীর জন্য ইংরেজি পাঠদানে থাকবেন যাদবপুর বিদ্যাপীঠের শিক্ষিকা মিষ্টুনী দত্ত ও সঙ্গে দুই শিক্ষার্থী। সন্ধ্যা ছটা বেজে পাঁচ মিনিটে সাঁওতালি অনুষ্ঠান, ছটা বেজে চল্লিশ মিনিটে কৃষি কথার আসর। দেশীয় পদ্ধতিতে বীজ উৎপাদন ও তার বাণিজ্যিক সম্ভাবনা, এ বিষয়ে সুভাষচন্দ্র হাঁসদার সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। সাড়ে সাতটা সমীক্ষা, সাতটা বেজে দশ মিনিট শুনবেন তর্জাগান, পরিবেশনায় গোলক নস্কর ও সহশিল্পীবৃন্দ। রাত আটটায় আজকের প্রসঙ্গ, প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। শুনছিলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা।

আকাশবাণী কলকাতা, আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, বাসন্তী, ফারাক্কা, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা, বালুরঘাট রিলে কেন্দ্র এবং ডিটিএইচ বাংলা পরিষেবার পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: আর হুঁয়ারিং মানে
1: আচ্ছা, নয় যে নোয়া কামিম এহব আকাদা যাহা ইতুন আশ্রাম ঝিজ আকাদা আদো আম জামায়া নোয়ারে ওকালেকানা এনেম মেনা আম মেনতে আমে মনে হয়
0: নোয়া দো উনি বাংখাই দো নোয়া দো নুনাক গান দো লাহা বাং হুই দাড়ে কে তো উনিয়া গড়ো সপত থেকে নিনাক গান আলিং লাহা আগু দাড়ে কাদা আর আগাম দিন রে আরো চে লাহা সে লাহা রেনা লিং চেষ্টা এদা তো চাঁদো বঙ্গা হাত দায়াতে তিনাক গান চেলকা হুই ওনা দো বালিং মেন চো দাড়ে কিনা
1: গম কে লিয়া বন মে যে আম ওকা লেকানা গড়ো সপত এম এমাই কানা
2: ইন দো নয় যেমন পুরি কাঠাম অরনা যাহা গো কামি তাহেনা স্কুল রে যেমন নুডে হয়তো কোনো গিদরা বাজায়না উনি চে চিকে হিওয়া উনি লাগিদ তে ওনা সাথে হয়তো নুডেনা চে কো আনাট মেনা ওনা কো সমাধান হইয়া আদ অনকাগে প্রত্যেকটা স্কুল রেনা যাহা তিনাগে কামি হিওয়া বাহারে সেনা ওনা কো দহা আলিং হালিং কামি গড়োয়া জেসে কি আলোয় বুঝ দাড়ে মা যে জাস্তিং কষ্ট কানা মেনতে দো আর নুনকানা চিন্তা ভাবনা হেকান তাই ওনা হো আডি গরপানা কথা কানা।
1: আচ্ছা, নোডে লিয়াবন মে যে নিতো তো আমা কথা সোশ্যাল মিডিয়া রে আর বাং টিভি করে হো সানাম হরা মোচা রেগে আমা কথা কো চাচা কানা আম কো নিলেত মিয়া নোয়া আম ওকালেকা মই কেউ দা
0: নোয়া ইদি কাতে দো ইন হো আডি ভাগি গিন বুঝ দা চেদা সে ইন দো নুনা গান বাই স্বপ্ন লেদা নুনা গান দেশম হড় কো উরুমিন আসে নিলিন কো মেনতে দো আর ভবিষ্যতে রে নংকা হুই তিনা নোয়া দো ইন হো বাই স্বপ্ন কদা ইন দো বেস ইনা কামি কামি আগুই তাহেনাই আর কামি আগু আগুতে নংকানা জায়গা রে নংকাই হিজু আনোয়া দো ইন হো বাই বড়াই লেদা।
1: আচ্ছা, নোয়াকে হুই কানা কামি ইদি রেনা ফল গে পাসে নংকাকে কামি ইদি লেখান আর হো তায়ম দরাম নংকাকে আর হো আমা উপরুম জাস্তি বাড়তি ইদি তামা আর হো আইমা হড় আমকো বাড়াই নাম মিয়া নোয়াকে আস তাহেনা আর আমা তায়ম দরাম রেনা আর চে কামি হড়া কো মেনা তামা সে আমা কুকুমু দো চেত কানা
0: আস আর ইনা হো নোয়া মারাম বুরু জাহারে ওঠেন ইনা হো নোয়া আরডি গান পতিয়ো মেনা তিনা যে সমাজ লাগি সাঁওতা লাগি সে আবো জাতি লাগি ভালি কামি লেখান দো গুরু গমকে সে মারাং গুরু আবো সাঁওর কিন তাহেনা মেনতে ইন বঙ্গা বুরু ঠেন পাতিয়াও মেনা তিনা আর ওনা পাতিয়াও গাতে গে নোয়া কামি হরা কো কামি ইদিদা
1: হই আমার যাহা কুকমো ওনা সারি আ নোয়াগে আকাশবাণী কলকাতা রিয়া সান্তরি আখড়া পাট এখন থুম তাহেনা আদো নোডে লে আবন মে যে শিক্ষনত বাবদতে আম আমা হুদিস চালা কমে যে শিক্ষনত দো তিনে লাগতি আনা কানা
0: সেচেত দো আডি মারাং দাড়ে কান তাবনা মিটি গুরু গমকে বাই মেন কদা দাড়ে গে ধন আর যতক্ষণা মারাং দাড়ে দো হুই কানা নোয়া সেচেত দাড়ে গে আর সেচেদ গে আবো দেশম দেশম গোটায় আসেন বোনা আর নোয়া সেচেদ থেকে আবো লাহা সে বো লাহা ইদিয়া আর নোয়া গে আবো মিটি মার্শাল ডাহার কানা সেচেদ দাড়ে গে আর নোয়া থেকে আবো গুরু গমকে যেমন মেন কাদা সিলি সুতাম লেকায় তল মিট বোনা নোয়া সেচেদ দাড়ে থেকে আবো সিলি সুতাম লেকায় তল মিট বোনা
1: আডি নাপাই কথাম লই কিদা মানতিয়ে মালতি মুরমু তেহিং নোডে হে সেটার কানালে আকাশবাণী কলকাতা রিয়া সান্তরি আখড়া পাট রাখন আর নয় আমা বাবদতে বাডাই নাম কেদা আমা যাহা স্কুল ওনা বাবদতে হো আইমা কথা কম লে আজমাত বোনা ইনে খাতির আলে সান্তরি আখড়া পাট রাখন মা আডি আডি সারহাও সাথে জোহার
0: আর
1: হই নিতক দো নোয়া স্কুল রেন মেন দো মালতি দিদিয়া স্কুল রেন হুডিং হুডিং তিমিন গান বাবু মই কুশলা রপট হইলেন গে
3: তুম দো ফুরগাল মর্মু
1: ও আমা নিতুম দো ফুরগাল মর্মু আম নরে দিনাম স্কুলে মিজুয়া চেত কম পড়া আ
3: ও আ
1: ও আ আর
3: এ বি সি ডি
1: এ বি সি ডি আচ্ছা আম চেত এম লিয়া ছড়া মাসে লই মা
3: আলেয়া বুরু রে নেনায়া পটিয়া তারু পন বাবু চালাওয়া কান বাহিনী তেহারু
1: ও পটিয়া তারু এম জানকাত কোয়া কোয়া বুড়ু রে মেনা কোয়া বুড়ু রেগে মেনা কোয়া ঠিক গিয়া আচ্ছা আম সোরে আর মেটাং বাবু মেনায়া বাবু আমার নিতুম দো
4: কৃষ্ণ মান্ডি
1: কৃষ্ণ মান্ডি আমহ দিনাম স্কুল আম হিজু আনোডে ও চেত কম পড়া লিমে
4: বাংলা অঙ্ক আর অলচিকি
1: আর অলচিকি আচ্ছা আর আম তো তাহলে চেত এম লিয়া কবিতা আচ্ছা অনরে লিয়া কৃষ্ণ মান্ডি মা যাহাটাগে

0: jamru jamru. Jamru jamru jamru amdo ekal komru jom ke kom sem busa poisa em banu disa ta kana ko gel gota jom ke ko joto gotam serma achirong kota jilkia ko hata ata mama guru me he ekan chetole rasai bugurir ni marang tia hijuk kana gapa meya sab kate ha chupire kir me te achur me sete ram suru gori chetan disu
1: ha oi to bhage metang onon hem leik ra kubita disa ape ke khel gi ape joto kote chet pe khela
2: cricket
1: cricket ar
2: ball
1: football ar chet ko pe khela
2: khelna
1: khelna pe khela ar tire pe khela tire pe padha
2: padha ja pehle ur
1: padha chapa kate tarpor pe khela o thik gya ahantara metang moi menai moi ama itum
2: sitare ni murumu
1: o am hom nodam dinam ami ju apadha he ha tiram be seta re
2: pasta
1: pasta re wa bauna seta rem be la ai school ti na mijua
2: chota
1: chota tin gari em tahna school re
2: nota
1: nota thabi un gari em padha nonka ge padha ma hoise acha tahla am tu chet ma jama bona
2: chota
1: chota acha ma le me
2: tai tai tai mama bari jai mama dilo dudh bhat duar bose khai
1: o acha note tainong ser ar mitong babu minai babu ama nitung
2: rajib murmu
1: rajib momo rajib amhor dinam school em hijua
2: ha
1: school hiju sanamya to
2: ha
1: se khel sanamya padham sem khela dome
2: padham
1: padham tam to chedam liya tahle
2: kobita
1: kobita amho acha male mese ched kobitam liya
2: sabaram chhatro sunol bosu akasha ma shikha dilo udhar te baire korbi obar mantra ami bhaiur kache baire পার্সিকে তার সমান ওই জন্য ভাই মোহন মোহন খোলা মাঠের উপদেশ দিন খোলা হয় তাই সূর্য আমায় মন্ত্র দেয় আপন তেজে চলতে চান্স গেল আসতে মুঠে মধুর কথা বলতে ইঙ্গিতে তাই সে গেছে কারণ রচনা করে মধুর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে
1: হ্যাঁ বাবু
3: আজম কিতাবন পে বাইরে কোন তুমলা গুয়া কান আজ তে স্কুল চে চলাই মি সান্তার তিল্লো মালতী মুরমু সঙ্গে কুকলি রেপর কুকলি রেখে সীতারাম বাস্কে আর রেকর্ডিং আগু কাদাই জিন্দ্রি রেপাজ কেসু সাথে তেহে মাজান বেড়ে সান্তাড়ি আখড়া নোডে মুচাদ আর ইঁ আপিস চন্দ্রমোহন মান্ডি।

আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 3টে বেজে 10 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:10। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলো হার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগা হার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগা হার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগা হার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগা হার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগা হার্টসে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সঞ্জয় হাজরা।

নমস্কার শ্রোতা বন্ধুরা, ঘড়ির কাঁটাতে বিকেল 5টা মানেই তো দেশ বিদেশের নানান খেলার খবর নিয়ে হাজির ক্রীড়াঙ্গন। আর আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি সঞ্জয়। প্রথমেই খেলার দুনিয়ার কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে এক নজরে। গতকাল ICC সভায় বদলে গেল ক্রিকেটের বেশ কিছু নিয়ম। ফরাসি ওপেনে মহিলাদের সিঙ্গেলসে নাওমি ওসাকাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছালেন এরিনা সাভালেঙ্কা। 1000তম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে 5 উইকেটে হারালো পাকিস্তান। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ লাহোরে অস্ট্রেলিয়ার মুখোমুখি পাকিস্তান। গোল বাতিল থেকে লাল কার্ড, বিশ্বকাপে আসছে নতুন নিয়ম। অবশেষে বিশ্বকাপ দেখার সুখবরের উপর শিলমোহর পড়ল। ভারতীয় ফুটবল ভক্তরা টেলিভিশনে দেখতে পাবেন আসন্ন ফুটবল বিশ্বকাপ। দেশের 1 নম্বর লিগে চ্যাম্পিয়ন হওয়ার পরেও পরের মরশুমে ডাগ আউটে দেখা যাবে না ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোকে। অন্যদিকে বিদেশি সংখ্যা কমানোর আর্জি মোহনবাগানের। গতকাল পি সেন ট্রফির সেমিফাইনালে ডার্বিতে মোহনবাগানকে হারালো ইস্টবেঙ্গল। আগামীকাল ফাইনালে ইস্টবেঙ্গলের সামনে টাউন ক্লাব। আজ ইংল্যান্ড সফররত ভারতীয় মহিলা ক্রিকেট দল ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে তৃতীয় টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে নামছে। 2026 ফিডে বিশ্বদাবার চ্যাম্পিয়নশিপে

0: বর্তমান ভারতের বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ এবং প্রতিদ্বন্দ্বী উজবেকিস্তানের জাভেকির সিন্দারভের মধ্যে একটি ঐতিহাসিক 14 গেমের ম্যাচ অনুষ্ঠিত হবে। উভয় প্রতিযোগীর জন্য 20 বছর বয়সে একটি সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়নশিপের লড়াই হবে। গতকাল শ্রদ্ধার সঙ্গে মোহনবাগানের প্রয়াত প্রাক্তন সভাপতি স্বপন সাধন বসুকে স্মরণ করল ময়দান। শুনছিলাম এক নজরে। এবার বন্ধুরা চলে আসি আতশ কাঁচের তলায়।
1: আতশ কাঁচের তলায়
0: গত পরশু শেষ হলো 69তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা IPL, কিন্তু তার রেস যেন এখনও রয়েই গেছে আমাদের হৃদয়ে। আজকের আতশ কাঁচের তলায় থাকছে IPL-এর বেশ কিছু আকর্ষণীয় দিক। গত পরশু চ্যাম্পিয়ন হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বা RCB। তারা পরপর দুবার চ্যাম্পিয়ন হয়ে স্পর্শ করল মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসের রেকর্ড। এছাড়াও একাধিকবার চ্যাম্পিয়ন হয়ে 4টি দলের মধ্যে একটি হলো তারা। বাকি দলগুলো হলো মুম্বাই 5বার, চেন্নাই 5বার, KKR 3বার। উদ্বোধনী বছর অর্থাৎ কিনা 2008-এ জয়ী রাজস্থান রয়্যালস, যারা তারপরে আর কখনো জেতেনি। এবার চ্যাম্পিয়ন বা রানার্স কোনো কিছুই হতে না পারলেও নায়ক কিন্তু একজনই, রাজস্থান রয়্যালসের বিস্ময় বালক প্রতিভা একমাত্র 15 বছরের বয়সী বৈভব সূর্যবংশী। তিনি এবার জিতেছেন 5টি ব্যক্তিগত পুরস্কার, যা আজ অবধি কোনো ক্রিকেটারই একটি এডিশনে জিততে পারেননি। এই 5টি পুরস্কারের মধ্যে একটি হলো প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট, আরেকটি 776 রান করে সর্বোচ্চ রানের জন্য অরেঞ্জ ক্যাপ, তৃতীয়টি হলো সবচেয়ে বেশি ছক্কা অর্থাৎ 75টি ছয় মেরেছেন তিনি। সুপার স্ট্রাইকারের অপর রেকর্ডটি 237 রানের স্ট্রাইক রেট ছিল তার। টুর্নামেন্টের উদীয়মান খেলোয়াড় হিসেবে 5ম পুরস্কারটিও দখল করলেন তিনি। এবার পার্পল ক্যাপ হোল্ডার হলেন রাভাডা, তিনি নিয়েছেন 29টি উইকেট। সুপার ক্যাচ জুটল মনীষ পাণ্ডের ঝুলিতে। সবচেয়ে বেশি ডট বল করেছেন মোহাম্মদ সিরাজ, তিনি 172টি ডট বল করেছিলেন। সর্বাধিক 4 মেরেছেন সাই সুদর্শন, 75টি 4 মেরেছেন তিনি। পুরানো চাল যে ভাতে বাড়ে সেটা দেখালেন জয়ী দলের 2 চ্যাম্পিয়ন বিরাট কোহলি এবং ভুবনেশ্বর কুমার। ভুবনেশ্বর কুমারের উইকেটের শিকার এবারে দ্বিতীয় সর্বোচ্চ, তিনি রাবাডার থেকে মাত্র 1টি উইকেট কম পেয়েছেন, অর্থাৎ কিনা তিনি 28টি উইকেট দখল করেছেন। আর কোহলি IPL-এর ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ পাওয়ার পরেপরে তিনি দ্বিতীয় বয়স্কতম ক্রিকেটার হিসেবে স্বীকৃতি লাভ করেছেন। বয়স্কতম অনিল কুম্বলে 2009-এ 38 বছর 219 দিনের পরেই বিরাট কোহলি এবার 37 বছর 207 দিন বয়সে এই সম্মান পেলেন। আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার হলো 2011 সাল থেকে IPL-এর বর্তমান ফরম্যাট শুরু হওয়ার পরে এ পর্যন্ত 16 বারের মধ্যে 13 বারই প্লে অফে প্রথম উইনারই ট্রফি জয় করেছে, আর তা শেষ পর্যন্ত 9 বার টানা একই ঘটনা ঘটল। এবার দেখা যাক IPL-এর একটি এডিশনের রেকর্ডের ভিত্তিতে অনেকগুলি রেকর্ডকে এক নজরে। যেমন একটি এডিশনে সর্বাধিক 27,450 রান গড়ল এবার IPL। উইকেট এবং রানের সর্বোচ্চ গড় হল 31.26, ওভার পিছু রান গড় 9.88, সর্বাধিক ছক্কাও হলো এবারের IPL-এ 1,426টি ছয় হয়েছে এবারের IPL-এ, আর বাউন্ডারি 2,332টি, সর্বাধিক সেঞ্চুরি হলো 15টি, সবচেয়ে বেশি 200 রান এবারের IPL-এ মোট 65 বার 200 রান হয়েছে। সর্বাধিক 200 রান চেজ করে 17 বার জিতল টিমগুলি। রাবাডা 2টি এডিশনে পার্পল ক্যাপ হোল্ডার হলেন। সব মিলিয়ে 2026-এর IPL ছিল সর্বাঙ্গীন সফল এবং সার্থক। শুনলাম আতশ কাঁচের তলায়।
1: আতশ কাঁচের তলায়।
0: শ্রোতা বন্ধুরা, আজ মঙ্গলবার, আর মঙ্গলবার মানেই তো বাইরে ঘুরে। তবে আজ বাইরে ঘরে অনুষ্ঠান।

0: আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন ফুটবল প্রশিক্ষক মুরারি সুরের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন মিহির দাস।
1: বাইরে ঘুরে

0: আমাদের সকলে গুরু আমি বলি মাননীয় মুরারিশোর, কেমন আছেন স্যার?
1: আমি এখন ভালো নেই, শেষের দিকে তো বয়স হয়ে গেছে, 85 এই আগস্টে এলে 86 পড়ব, বয়স হলে যা অবস্থা সেই অবস্থাই আছি। তবে কোনো ভারী রোগ কম নেই, মোটামুটি নর্মাল আছে, পেশার টোকার টোকার সবই আছে, কিন্তু সবই নর্মাল, এমনি চলছে মোটামুটি।
0: জানতে ইচ্ছে করছে আজকে যেখানে দাঁড়িয়ে আমি কথা বলছি, উত্তর চব্বিশ পরগনার শ্যামনগর অঞ্চলে প্রচুর ভালো ভালো খেলোয়াড় কলকাতা গড়ের মাঠে দাপিয়ে খেলেছে, তার 100% খেলোয়াড়ই তোমার হাত দিয়ে তৈরি হয়েছে, যেমন সুব্রত ভট্টাচার্যের কথা বলছি, বুদ্ধদেব মণ্ডলাচার্য, আরও অনেক আছে, কারা কারা তোমার ছাত্র হিসেবে কলকাতা গড়ের মাঠে দাপিয়ে খেলেছে তোমার মুখ থেকে শুনতে চাই সেই ছাত্রদের নামগুলো।
1: আমার প্রথম ছাত্র হচ্ছে সুব্রত ভট্টাচার্য, তারপর প্রশান্ত মিত্র, বলকিবান মণ্ডলে
0: খেলেছেন মোহনবাগানে,
1: খেলেছে, তারপরে সোমনাথ ব্যানার্জি, এরাও বড় টিমে খেলেছে,
0: হ্যাঁ এই ইস্ট বেঙ্গল খেলেছে সোমনাথ ব্যানার্জি,
1: সব্যসাচী মজুমদার, ইউনিভার্সিটি ইন্ডিয়া খেলেছে,
0: বাহ,
1: সব্যসাচী মজুমদার চন্দ্রনগরের মিলন সমিতি ক্লাবে খেলে, তারপরে রহিম নবী, দুরাল বিস্তার, কার্তিক কৃষ্ণ, এরা সব।
0: মুরারিদা আপনি কোথায় চাকরি করতেন? আপনি নিজেও কি ফুটবল খেলেছেন? আপনার ডিস্ট্রিক্ট কোন ক্লাব ছিল? ও, যুগের প্রতীক। আচ্ছা, তারপর কোচিং লাইনে এলেন, তাই তো?
1: আমি 13-14 বছর ফার্স্ট ডিভিশন খেলেছি, তার মধ্যে বড় ক্লাবের মধ্যে টালিগঞ্জ, স্পোর্টিং ইউনিয়ন, এই ক্লাবই খেলেছি, করে 2025 সালে রিটায়ার করি, স্পোর্টিং ইউনিয়ন খেলে রিটায়ার করি, স্পোর্টিং ইউনিয়ন নেমে গেছিল, ওটা বিডিভিশন এতে, সেখান থেকে সেইখানে লাস্টে আমি গেছিলাম, ওরা ওই টিমকে পরের বছরই চ্যাম্পিয়ন করে, তারপরে আরও 1 বছর না 2 বছর পর্যন্ত ছিলাম, তারপর রিটায়ার করি, তারপর কোচিং লাইনের দিকে মন্দির। কোচিং আমি আগে থেকেই করতাম, অল্প বয়স থেকেই করতাম, সেটা যুগলবর্তী ক্লাবে, সেই যুগলবর্তী থেকেই আমি আস্তে আস্তে কোচিংয়ে উন্নতি করতে থাকি, এবং ওখান থেকে আমি বাইরে বিভিন্ন জেলায়, মানে চন্দ্রগড়, সূর্য, এইসব জায়গার ত্রিবেণী, পাণ্ডুয়া একাডেমি, এইসব
0: সুব্রত ভট্টাচার্য সপ্তাহে সপ্তাহে যখন শ্যামনগরে আসেন, আপনার বাড়িতে আসে, আপনার খবর নেন। আচ্ছা, সুব্রত ভট্টাচার্য, নহিম নবী বা বিভিন্ন খেলোয়াড় যে আপনার কাছে প্র্যাকটিস করত, তাদের এক্সট্রা কী গুণ ছিল? এখনকার ছেলেরাও আপনার কাছে প্র্যাকটিস করে, তাদের মধ্যে কী তফাত দেখেন প্র্যাকটিসের ক্ষেত্রে বলছি আমি?
1: প্র্যাকটিস আমি মোটামুটি ওদের প্রথমে সুব্রত ভট্টাচার্য যখন
0: এলো,
1: এলো অল্প বয়স, একটা লম্বা ছিপিয়েছে, টাইকার খেলে, টাইকার খেলবো এসেছিল, চৌকে
0: মানে গোল করবো বলে এসেছিল, লাস্টে গোল বাঁচাবো স্টপার হয়ে গেল,
1: তখন যখন প্র্যাকটিস করতে করতে রেগুলার প্র্যাকটিস করতো, খুব দরদ দিয়ে প্র্যাকটিস করতো, আর তখন থেকে বুঝতে পারতাম যে ওই ছেলেটার মধ্যে একটা
0: জেদ আছে,
1: উজ্জ্বল প্রতিভা গড়ে উঠছে, উঠবে আর কি, স্থায়ী হয়েছে, কামাই করে না, আর খুব অভিজ্ঞ ছিল, কিছু কিছু অভিজ্ঞ ছিল, এবং খেলাকে ভালোবাসত, আমাকে ভালোবাসত, তো যতক্ষণ বেড়েছি, যত আমার কোচিংয়ের বুদ্ধি ছিল, মানসিকতা ছিল, ওই ওইভাবে ওকে মানুষ করে তৈরি করছি, এবং ওরও বাড়িতে আমি যেতাম।

0: কামাই করলে বা কোনো কিছু করে বা অসুখ কিছু করে দেখলে খানিকটা সাহায্য করতাম, মানে খুব
1: আন্তরিক ছিল,
0: আন্তরিকতার সাথে জিনিসটা ছিল। আমি যত ব্ল্যাড তৈরি করেছি আমার এটাই ছিল যে সবাইকে ভালোবেসে আমি ঢুকবো, তাদের মনের মধ্যে ঢোকাবো যে সেটা আমার কিছু করতে হবে, বড় হতে হবে, এরকম একটা জায়গায় নিয়ে আসতাম।
1: এখন এখন যে
0: এখন সেই জিনিসগুলো সেগুলো তার থেকে অনেক ডিফারেন্স হয়ে গেছে,
1: মানে এখনকার ছেলে
0: আন্তরিকতা সেই বারবারটা নেই। খেলা খেলবো বলে যে এটা যে অল্প পরিশ্রমে বেশি বেশি কিছু বেঁচে যায়, এটাই হচ্ছে এখনকার ছেলেদের জানা। বাকি কম বাকি কম তাদের যে স্ট্যান্ডার্ড তৈরি হয় সেইভাবে সে তৈরি হচ্ছে।
1: আচ্ছা মুরারিদা, মুরারিদা আপনি নিজে কোন পজিশনে খেলতেন?
0: আমি গোলকিপার ছিলাম।
1: গোলকিপার কোন ক্লাবে আপনার ক্লাব ছিল? যুগলপ্রতীক।
0: যুগলপ্রতীক।
1: আচ্ছা আমি একটু জানতে চাইছি, বাংলার ফুটবল তা নয়, আপনার জেলা উত্তর চব্বিশ পরগনা প্রচুর খেলোয়াড়ের জন্ম দিয়েছে, ভারতীয় টিমে উত্তর চব্বিশ পরগনার পাঁচ ছজন খেলোয়াড় থাকবেই থাকবে, আজকে উত্তর চব্বিশ পরগনার জেলার এই অবস্থার কারণ কি? কেন খেলোয়াড় বেরোচ্ছে না? কিসের অভাব? ভালো কোচের অভাব? আপনাদের মতন মানুষের অভাব? ডিস্ট্রিক্টের এই অবস্থা কারণটা কি? এত পিছিয়ে যাচ্ছে কেন?
0: ডিস্ট্রিক্ট আগে তো যেসব লোক ছিল চন্দ্রিতা, লোকনাথ গোটাল, মান্না ব্যানার্জি, এসব এরা হচ্ছে খেলাধুলো করার লোক, এরা ডিস্ট্রিক্ট চালাচ্ছ। আরও অনেকে আছে, কিঙ্কর মালিক এইসব লোক ছিল, তারা চেষ্টা করে গেছে যে উত্তর চব্বিশ জেলায় খেলাকে তারা উন্নতি করবে, তাদের ডিস্ট্রিক্ট কোচিং করাতো, কোচ ডেকে কোচিং করাতো, এরকম একটা সুন্দর মানসিকতা ছিল। কিন্তু ইদানিং সেইটা ডিস্ট্রিক্টে নেই, যেমন এই বিগত পাঁচ বছর ধরো ডিস্ট্রিক্টে কোর্ট কাছারি করে খেলা বন্ধ, পাঁচ বছর বন্ধই ছিল খেলা, পিক পিক হতো না, এই বিশেষ ছেলেরা খেলা করতে চায় না, চাকরি বাড়ি নেই, এ নেই, এসব আছে, তার জন্যে আবার তারপরেও যদি ডিস্ট্রিক্ট খেলা বন্ধ থাকে তাহলে আরোই খেলবে। এই বছর মানে অনেক তড়াই চলে গেছে। হ্যাঁ সত্যি এটা আমাদের ছিল, এই
1: মানে নব্বই সাল পর্যন্ত আপনি বলছেন ঠিক ছিল, তারপরেই কেমন যেন হয়ে গেল,
0: আস্তে আস্তে ওটা ভাঙচার
1: হয়ে গেল। আমরা একটা কথা জানি, হ্যামলিনের বাঁশিওয়ালা, হ্যামলিন যখন বাঁশি বাজাতো অনেক বাচ্চা পেছন পেছন ঘুরতো, মুরারিশি যখন রাস্তা দিয়ে যেত নব্বই দশকে বা আশির দশকে প্রচুর বাচ্চা ছেলেরা মুরারিশুরের কাছে ফুটবল প্র্যাকটিস করবো বলে আসতো, এখন তার সংখ্যা কি মুরারিশুরের কাছে কমে গেছে? এখন কি সেইভাবে তোমার কাছে বাচ্চারা আসে, তোমায় ঘিরে ধরে যে আপনাকে যেটুকু প্র্যাকটিস শেখাও আমি তোমার কাছে ফুটবল খেলবো? বাচ্চাদের মনটা কোন দিকে যাচ্ছে এখন?
0: না এটা আমি বুঝতে পারি, দেখছি এই বয়সে যে আমি যুগের মাঠে করোনা যখন হয়েছিল তখন আমি চেয়ারে বসে যুগের মাঠে আমি গেছিলাম
1: করাতে,
0: আমি গিয়ে দেখি যুগের মুখের হাট হয়েছে, সেখানে কোনো ছেলে নেই, সাত আটজন ছেলে প্র্যাকটিস করছে, আর আমি কোথায় গেছি ঠিক, এইটা যে আমার খেলাধুলোর শরীর কারখানা ছিল সেটাই আমি ভুলে গেছি।
1: মানে আগে আসতো সত্তর জন তার, আর এখন আসছে সাত থেকে আটজন,
0: আটজন। তার মধ্যে বেশিরভাগই গরিবের ছেলে, তারাই এসেছে, এসে তার মধ্যে দুটো ছেলেকে আমি তৈরি করি। আমি বড় সম্মান পেয়েছি, সব দুঃখ আমার মুছে গেছে, সেটা হচ্ছে আমি ফিফার থেকে ফিফা আমাকে সম্মান দিয়েছি, ফিফার গ্রামের কোর্ট, গ্রামের কোর্ট হিসেবে যারা আমার দেশে, যারা আমি ইন্ডিয়া খেলা প্লেয়ার তৈরি, ইন্ডিয়া খেলবে এরকম প্লেয়ার তৈরি করেছি, তাই এইসব দেখে ফুটবল মানে পশ্চিমবঙ্গের সাতজনকে ওই উপাধি দিয়েছিল, তার মধ্যে আমি আমার জেলা এবং চন্দ্রগড়

0: হুগলিরা আমার নাম ওখানে পাঠায়, সেখানে আমি ওই ফিফা আমাকে একটা সার্টিফিকেট ইন্ডিয়ায় পাঠায়, এআইবিকে বলে, এআইবিকে বলে ওরা চিঠি আমাকে দেন ইনভাইট করে উত্তম মঞ্চে আমাকে এই ফিফা সেই সম্মান আমাকে দিয়ে, এটা আমার বড় গর্ব। এছাড়াও ইটুয়াল খেলা আমাকে রোহিত নবীন ডুরাল এরা খেলোয়াড়দের ওদের তৈরি করে যে ওরা আমাকে একটা সম্মান দিয়েছে, দীপক জ্যোতির সম্মান আমাকে দিয়েছে মনে পড়ত।
1: আচ্ছা, তোমাদের সময় পি কে ব্যানার্জি অমল দত্ত কোচ হিসেবে খুব লড়াই ছিল, কে অমল দত্ত না পি কে ব্যানার্জি, তুমি কাকে বেশি পছন্দ করতে, পি কে ব্যানার্জি কোচিং না অমল দত্তর কোচিং?
0: যখন ড্রাইভিং করতাম তখন ওই সবে ঢুকেছি, সেই সময় অমল দত্ত ওখানে ওখানে আমি দেখেছি,
1: মানে অমল দত্তকে একটু এগিয়ে রাখলে আর কি।
0: হ্যাঁ, বডি ব্যান্ডি ভালো, মানে যার ভোগার জনিক আর কোচিং পদ্ধতি এগুলো অনেক উচ্চাঙ্গের অনেক কিছু করেছেন উনি।
1: আচ্ছা, বাঘাসোম অচ্যুত ব্যানার্জি কার কাছাকাছি তুমি আসতে পেরেছিলে, কার সাথে তোমার ভালো সম্পর্ক ছিল, দুই বিখ্যাত বাংলার প্রশিক্ষক তোমার মতো নি, তাদের নাম?
0: অচ্যুত ব্যানার্জি সাহায্য আমি এসেছিলাম, কেন একটা কোচিং ক্যাম্প হচ্ছিল ওখানেও অচ্যুত ব্যানার্জি আর অশোক নাথ এরা দুজনে কোচের ট্রেনিং করেছি, সেই দেড় মাস ক্যাম্পটা চলেছে, সেখানে আমি ট্রেনার হয়ে আমাকে পাঠিয়েছিল ওখানে কোচিং এর অচ্যুতানি আমি অচ্যুতকে আমি শ্রদ্ধা করি এবং মনের কাছে অনেক কিছু শিখি।
1: খুব ভালো লাগলো, অনেক কিছু আমরা জানতে পারলাম সম্মানীয় মুরারিশুর বিখ্যাত প্রশিক্ষক, খালি চব্বিশ পরগনায় সমগ্র বাংলার, তাকে সকলেই সম্মান করে ভালোবাসেন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
2: শুনছিলাম বিখ্যাত ফুটবল প্রশিক্ষক মুরারি সুরের সাক্ষাৎকার, সাক্ষাৎকারটি নিয়েছেন মিহির দাস। শ্রোতা বন্ধুরা, চলে আসি বিস্তারিত খবরে। গতকাল আইসিসি সভায় বদলে গেল ক্রিকেটের বেশ কিছু নিয়ম। আলোক স্বল্পতা থাকলে দিনের আলোতেও এখন টেস্ট ক্রিকেটে গোলাপি বল ব্যবহার করা যাবে, তবে এজন্য দুই দলেরই সম্মতি থাকতে হবে। প্রধান নির্বাহীদের কমিটির সুপারিশে গতকাল ভারতের আহমেদাবাদে হওয়া বোর্ড সভায় এই সিদ্ধান্তের অনুমোদন দিয়েছে আইসিসি। টেস্ট ক্রিকেটে যেন আলোক স্বল্পতার কারণে সময় নষ্ট না হয় এজন্য গবেষণারও সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। ফ্ল্যাড লাইট, আলোর পরিমাপের ব্যবস্থা, সেন্সর এবং অন্যান্য আধুনিক আলোক প্রযুক্তি নিয়ে আইসিসি এবং মেরিলিবন ক্রিকেট ক্লাব একসঙ্গে অর্থায়ন করবে। আইসিসির নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে প্রধান কোচ জলপানের বিরতির সময় খেলোয়াড়দের সঙ্গে সরাসরি আলোচনা করতে পারবেন। টি টোয়েন্টি ম্যাচে দুই ইনিংসের বিরতি 15 মিনিটে নামিয়ে আনা হয়েছে। এছাড়াও আইসিসির সিদ্ধান্ত গ্রহণ করেছে এমসিসির নেওয়া সিদ্ধান্তগুলিকে, যেমন দিনের শেষের ওভারে কেউ যদি আউট হয়ে যায় খেলা সেখানেই না থামিয়ে ওই ওভার শেষ করা ইত্যাদি। নারী ক্রিকেট নিয়েও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। 2027 সালে মহিলা চ্যাম্পিয়নশিপ ট্রফি জুন জুলাই থেকে এগিয়ে এখন ওই বছরেরই 14 থেকে 28 ফেব্রুয়ারি আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছেন আইসিসি। 2028 সালের মহিলা বিশ্বকাপের দল 10টি থেকে বাড়িয়ে 12টিতে করা হয়েছে। র্যাঙ্কিংয়ের শীর্ষ 8 দল স্বাগতিক দেশ সরাসরি বিশ্বকাপে খেলবে। স্বাগতিক দেশ আগেই কোয়ার্টার ফাইনাল কোয়ালিফাই করে ফেললে র্যাঙ্কিংয়ের পরে শীর্ষ দলগুলি বিশ্বকাপে জায়গা পেয়ে যাবে। বাকি দুটি দল থাকবে 10 দলের বাছাই পর্ব খেলে। অন্যদিকে আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ খেলতে নামছে লাহোরে অস্ট্রেলিয়া পাকিস্তানের বিরুদ্ধে। এবং অন্যদিকে ইংল্যান্ড সফররত ভারতীয় মহিলা ক্রিকেট দল ইংল্যান্ডে মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে তৃতীয় টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে নামবে আজ। গতকাল পিসিএন ট্রফির ডার্বিতে মোহনবাগানকে হারালো ইস্টবেঙ্গল। সেমিফাইনালের রুদ্ধশ্বাস লড়াইয়ে সুপার ওভারে জিতল লাল হলুদ। আগামীকাল ফাইনালে ইস্টবেঙ্গলের সামনে টাউন ক্লাব। চলে আসি বিশ্বকাপ ফুটবলের আসরে।

0: আসন্ন বিশ্বকাপে গোল বাতিল থেকে লাল কার্ড বিশ্বকাপে আসছে নতুন নিয়ম। শুধু গোল করা বা গোল ঠেকানোই নয়, ফুটবলে কখনো কখনো পার্থক্য গড়ে দেয় রেফারির সিদ্ধান্ত। এবার বিশ্বকাপে আগে থেকেই রেফারিং ব্যবস্থায় আনা হচ্ছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। ভিএআরের ক্ষমতা এবং খেলোয়াড়দের আচরণের উপর বেশ কিছু নির্দেশনা দিয়েছে ফিফা। আসন্ন বিশ্বকাপে ভিএআরের ক্ষমতা আরও বাড়িয়েছে ফিফা। এখন থেকে কর্নার বা ফ্রিকিকের ঠিক আগে বক্সে হওয়া ফাউলের কারণে গোল বাতিল করার সুপারিশ করতে পারবে ভিডিও রেফারিরা। ভুলবশত দেওয়া দ্বিতীয় হলুদ কার্ডের ঘটনা ঘটলেও পর্যালোচনা করতে পারবে তারা। একই সঙ্গে খেলোয়াড়দের আচরণ নিয়েও কড়াকড়ি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ পরিস্থিতিতে মুখ ঢেকে কথা বললে লাল কার্ড দেখানো হতে পারে। চোট বা চিকিৎসার অজুহাতে মাঠের বাইরে গিয়ে দলীয় আলোচনা করার প্রবণতাও বন্ধ করতে চায় ফিফা।
1: মহাযজ্ঞ
0: অবশেষে বিশ্বকাপ দেখার সুখবরের উপর সিলমোহর পড়ল। ভারতীয় ফুটবল ভক্তরা টেলিভিশনে দেখতে পাবেন আসন্ন ফুটবল বিশ্বকাপ। দীর্ঘ টালমাহানা এবং অনিশ্চয়তার শেষে সোমবার একটি বহুজাতিক সংস্থার সঙ্গে ফিফা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আনুমানিক ভারতীয় মুদ্রায় প্রায় 290 কোটি টাকার কাছাকাছি অর্থে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানা যায়। বিশ্বকাপের মোট 104টি ম্যাচ সরাসরি ভারতে দেখা যাবে বলে জানানো হয়েছে। 11 জুন থেকে 19 জুলাই পর্যন্ত অনুষ্ঠিত এই বিশ্বকাপে প্রথমবার অংশ নিচ্ছে 48টি দল। ভারতীয় সময় অনুযায়ী ম্যাচগুলি দেখা যাবে 9:30, 10:30, 12:30, 1:30, ভোর 3:30, ভোর 4:30, সকাল 6:30, সকাল 7:30 এবং সকাল 9:30। অধিকাংশ ম্যাচগুলি অনুষ্ঠিত হবে রাত্রি 12:30 এবং ভোর 3:30 ছাড়াও সকাল 6:30। উদ্বোধনী ম্যাচ এবং ফাইনাল ম্যাচ হবে রাত 12:30। বিশ্বকাপ ছেড়ে চলে আসি ঘরোয়া ফুটবলের আসরে। গতকাল কলকাতার দুই প্রধান মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ক্লাব দুজনেই ক্লাবের আগামী মরসুমের আভ্যন্তরীণ কর্মসূচি নিয়ে পৃথক পৃথকভাবে বিশেষ বৈঠকে বসেছিলেন। দেশের 1 নম্বর লিগে চ্যাম্পিয়ন হবার পরেও পরের মরসুমে ডাগআউটে দেখা যাবে না ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোকে। গতকাল বিকেলে সামাজিক মাধ্যমে অস্কার নিজেই স্পষ্ট করে দিয়েছেন ইস্টবেঙ্গলের সঙ্গে তাঁর না থাকার কথা। গতকাল তাঁকে এবং ইস্টবেঙ্গলের স্পন্সরদের নিয়ে এক জরুরি আলোচনায় বসেছিল ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ। এই আলোচনার মাঝেই অস্কার জানিয়ে দিয়েছেন তার সিদ্ধান্তের কথা। অন্যদিকে বিদেশি সংখ্যা কমানোর জন্য আর্জি জানিয়েছে মোহনবাগান। তাঁরা ইতিমধ্যেই আগামীকাল থেকে কলকাতা লীগের প্রস্তুতিতে নেমে পড়েছে। ঘরোয়া লীগের অনুশীলন করবেন দিবেন্দু বিশ্বাস, সুহেল ভাটরা। গত কয়েক বছর ধরে এই লীগকেই মূলত ফুটবলার তুলে আনার মঞ্চ হিসেবে দেখছে সবুজ মেরুন টিম। ফরাসি ওপেনে মহিলাদের সিঙ্গেলসে নাওমি ওসাকাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন এরিনা সাভালেঙ্কা। মহিলাদের সিঙ্গেলসে ইগা সিয়ান্তেক এবং কোকো গফরা প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ার ফলে খিতাব জয়ের হট ফেভারিট এখন এরিনা সাভালেঙ্কা। শ্রোতাবন্ধুরা, আজ আর সময় নেই, শুনতে থাকুন ক্রীড়াঙ্গন।

0: শুনছিলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনা ছিলেন সঞ্জয় হাজরা। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: রামধনু কলম, তোমার মনের কথা, তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ জুন মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্ন।

0: কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com। মেল আইডি আবার বলছি edu.cation.akashvanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুন 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15ই জুন 2026। আরও একবার মনে করিয়ে দিই, জুন মাসের রামধনু কলমের বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি।
1: তাপ আটকাতে বাড়ির জানলায় পর্দা ব্যবহার করুন। বড় গাছের ছায়ায় থাকলে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে, তাই বড় গাছ কাটবেন না। সম্ভব হলে গাছ লাগান নিজের সুস্থতার জন্য।
2: একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীড় বাঁধতে।
3: আকাশবাণী কলকাতা, এখন শুনবেন বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান।
0: আজ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনবেন দ্বাদশ শ্রেণীর ইংরেজি বিষয়ে আলোচনা। সঙ্গে রয়েছেন যাদবপুর বিদ্যাপীঠের শিক্ষিকা মিষ্টুনী দত্ত এবং দুই শিক্ষার্থী।
4: উচ্চ মাধ্যমিক স্তরে ইংরাজির দ্বিতীয় ভাষা সিলেবাসের অন্তর্গত গদ্যাংশ নিয়ে আজ আমরা আলোচনায় বসেছি, এবং আমার সাথে আজকে আছে আমাদেরই বিদ্যালয়ের দুই কৃতি ছাত্র, তারা নিজেরাই তাদের পরিচয় করিয়ে দেবে।
5: আমি দ্বাদশ শ্রেণীর ঈশান বিশ্বাস।
6: আমি দ্বাদশ শ্রেণীর সৌম্যদীপ ঘোষ।
4: আমার স্নেহের শ্রোতা ছাত্রবৃন্দ, তোমাদের উদ্দেশ্যে একটা বলার, যেটা স্মরণ করে নেওয়া আমাদের সবার দরকার। আমরা থার্ড সেমেস্টার, কিন্তু এমসিকিউ কোয়েশ্চেন নিয়ে উত্তর দেব এবং সেইভাবেই আমরা প্রিপারেশন নেব। তাই আজকে আমরা যেই গদ্যাংশটি পড়তে চলেছি, স্ট্রং রুটস, সেটি পড়ার সময় আমার উদ্দেশ্য থাকবে তোমাদের এমসিকিউ কোয়েশ্চেনের দিকে বিশেষভাবে নজর কেড়ে দেওয়ার। আমরা তাহলে শুরু করছি উইথ স্ট্রং রুটস, রিটন বাই ওয়ান অফ দ্য ফেমাস ইন্ডিয়ান পার্সোনালিটিস হুম উই অল নো সো ভেরি ওয়েল। হি ইজ নান আদার দ্যান এপিজে আব্দুল কালাম। দিস লিটল এক্সেপ্ট ইজ an autobiographical excerpt from his own book, The Wings of Fire. Today we are going to go through the little excerpt in your syllabus. I was born into a middle-class family in the island town of Rameshwaram in the erstwhile Madras state. আমার ছেলে মেয়েরা, তোমরা একটু নজর দাও প্রথম সেন্টেন্সটার দিকে। ইট ইজ ভেরি ইনফরমেটিভ। ওয়ের ওয়াজ হি বর্ন? ইন আ মিডল ক্লাস তামিল ফ্যামিলি। অ্যান্ড দ্য প্লেস, হোয়াট ওয়াজ দ্য প্লেস? রামেশ্বরম। অ্যান্ড ঈশান, উইল ইউ টেল মি ওয়ের ইজ রামেশ্বরম লোকেটেড?
5: ম্যাম, ইন দ্য এরস্টওয়াইল ম্যাড্রাস স্টেট।
4: অ্যান্ড হোয়াট ইজ ইট?
5: Rameshwaram is an island town.
4: It is an island town located in the erstwhile Madras state. Now the word erstwhile, what do you think in the sentence? What can the meaning be? Yes, Ishan?
5: Tatkalin.
4: এক্স্যাক্টলি, বাংলায় আমরা বলবো তৎকালীন, ইংলিশে যদি বলি আমরা বলবো দি দেড। ইন দ্য এরস্টওয়াইল মাদ্রাস স্টেট। মাই ফাদার জৈনুল আবদিন, প্লিজ আন্ডারলাইন, মাই ফাদার জৈনুল আবদিন হ্যাড নিদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। সি, হ্যাড নিদার, দের ইজ আ নেগেটিভ ওয়ার্ড। Now, Ishan, look at the two negatives. What are they? The important negatives that Jainul Abdin did not have. Number one?
5: Ma'am, formal education or nor much wealth.
4: Nor much wealth. Now, the next sentence. Despite these disadvantages. The meaning of the word despite, I'm coming to Shomodeep. Shomodeep, will you let me know what is despite?
6: Ma'am, ta shattyo.

0: জান?
1: ম্যাম খুব ভালো।
0: আর কি শিখলে বলো তো এক কথায়?
2: ম্যাম ইন্ট্রোস্পেকশন ইজ দ্য থিং দ্যাট উই শুড ডু ওয়েন উই আর ইন অ্যাডভার্সিটি, উই আর ফেসিং অ্যান অ্যাডভার্সিটি।
0: ভেরি গুড। অ্যান্ড
1: লিভিং আ হাম্বল লাইফ অলওয়েজ লিডস টু সাকসেস।
0: ও ইয়েস, লিভিং আ ভেরি সিম্পল অ্যান্ড হাম্বল লাইফ অলওয়েজ লিডস টু সাকসেস। তাহলে আজকের আমাদের এই লেসন এখানেই শেষ হলো। থ্যাংক ইউ চিলড্রেন।
3: আজ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনলেন দ্বাদশ শ্রেণীর ইংরেজি বিষয়ে আলোচনা। সঙ্গে ছিলেন যাদবপুর বিদ্যাপীঠের শিক্ষিকা মিষ্টনী দত্ত এবং দুই শিক্ষার্থী।
4: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে। এখন আবহাওয়ার খবর। আজকের সর্বোচ্চ তাপমাত্রা 36.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন 28.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। বাতাসের সর্বোচ্চ এবং সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ যথাক্রমে 91% এবং 57%। গত 24 ঘণ্টায় অর্থাৎ আজ বিকেল 5:30 পর্যন্ত কোনো বৃষ্টি হয়নি। আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 36 ডিগ্রি সেলসিয়াস এবং 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামী 24 ঘণ্টায় পশ্চিমবঙ্গের সমুদ্রোপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য কোনো সতর্কবার্তা নেই। শুনছিলেন আবহাওয়ার খবর, আকাশবাণী কলকাতা। জানিয়ে দিই গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। একটু পরেই সন্ধ্যে 6:05 থেকে শুনবেন সাঁওতালি অনুষ্ঠান। 6:40 কৃষি কথার আসর, দেশীয় পদ্ধতিতে বীজ উৎপাদন ও তার বাণিজ্যিক সম্ভাবনা, এই বিষয়ে সুভাষচন্দ্র হাঁসদার সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। সন্ধ্যে 7:10 তরজা গান, পরিবেশনায় গোলক নস্কর ও সহশিল্পীবৃন্দ। 7:30 সমীক্ষা, বলবেন শিবরাম দে। রাত 8:00 আজকের প্রসঙ্গ, প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 8:15 শহর কলকাতা, স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। 8:30 কথায় কাহিনী চড়ুই জীবন, রচনা রবি শঙ্কর বল, প্রযোজনা আশিস গিরি। 8:45 অর্থনীতির দুনিয়া, পরিবেশ বাঁচিয়ে অর্থনীতির বিকাশ। আজ প্রথম পর্বের আলোচনা শুনবেন অংশগ্রহণে ডক্টর দেবাশিস মিথিয়া এবং অধ্যাপক সীমন্তী বন্দ্যোপাধ্যায়। রাত 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সরোদ, শিল্পী রাজরূপা চৌধুরী। 9:30 শ্রবণী, শুনবেন কথিকা পরিবেশের মানুষ মানুষের পরিবেশ। আলোচনায় বিশ্বজিৎ রায় ও সম্বিত বসু। 10:30 নজরুল গীতি শুনবেন পল্লব ঘোষের কণ্ঠে। 10:45 আধুনিক গান, শিল্পী পিয়ালি ঘোষ চক্রবর্তী। রাত 11:00 দোতারায় লোকসঙ্গীতের সুর শুনবেন, পরিবেশনায় নবনীল সরকার। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী শুভঙ্কর মৃথা। রাত 11:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা, শিল্পী সত্যব্রত চট্টোপাধ্যায়। শুনছিলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে, আকাশবাণী কলকাতা।

রামধনু কলম, তোমার মনের কথা তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ জুন মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে

0: জানানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com। মেল আইডি আবার বলছি edu.cation.akashvanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুন 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15ই জুন 2026। আরও একবার মনে করিয়ে দিই, জুন মাসের রামধনু কলমের বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। পরবর্তী ঘোষণা কিছুক্ষণের মধ্যেই।

আকাশবাণী কলকাতা, খবর পাড়াও জিতেন্দ্রনাথ টুডু। সিখনাতগে ক্ষমতা নাম মিদ দাঁড়িয়ান মাধ্যম নয়গে মানবা নিজেরা জাঙ্গাতে তিঙ্গুন মান্তার চেহগাওনা হড়মরে দিল দাঁড়িয়ে আগুয়া মেনতে দিশম গমকে মানতীয় দ্রৌপদী মুর্মুই মেনাকানা। দিশম গমকে দো তেহেঞ নাওয়া দিল্লিরে স্কলারশিপ সে বৃত্তি কো নামেন আদিবাসী কো দিশা আজা লেকচাররে নয় মেনাকানা। অন্নপূর্ণা ভান্ডার পান্থারে পৈলু খেপ্রেন নামিয়ে কতো গাপা মেনদো তেসার জুন খুন টাকা কামা। মুখ্যমন্ত্রী মনাতান শুভেন্দু অধিকারী হলা নবান্নরে খবরিয়ে কঠে নয় সদর আকা। নতে তিরলা গিদ্রা আর সাঁওতা ভালই দপ্তরের মন্ত্রী মানতীয় অগ্নিমিত্রা পালে মেনাকা ফরম পেরেজ অক্তে এটকেটে হইলেন খান পঞ্চায়েত বিডিও অফিস বাংখান পুরো সভাতে সেনে পরামে সাকাওয়ার কোয়া। তাইম দারাম এটা এটা সরকারি পান্থা কো নামরে সুবিধা খাতির গে গে বার পাতারেনা ফরম বেনাওয়া মেনতে মানতীয় পালে মেনতরা কে। সুপ্রিম কোর্ট সে লাফাং আদালতা রায় মানা বাতাও কাতেগে পনত সরকারি কামিয়া কো বকিয় মাহারক কাউডি মেনদো ডিএ এমা হাকোয়া মেনতে সরকার পাহাটা খুন আশ্বাস এমাকানা। মুখ্যমন্ত্রী মানাতান শুভেন্দু অধিকারী হলা নবান্নরে ডিএ বাবদে জুদা জুদা কামিয়া গাঁওতা সাও গাপনমারা তায়ম নয় সদর আকা। নয় চাঁদো বারগেল বার মাহিত পনত সরকার হতেতে সামাং ও বাজেটরে সরকারি কামিয়া কো লাগিদ আডি রাসক খবর হোঁ হেনা আমেনতে মুখ্যমন্ত্রী আশ্বাসে এমাকানা। মুখ্যমন্ত্রী মানতান শুভেন্দু অধিকারী তেহ সলডেকরে হেনা বিজেপিয়া অফিসরে দিশুয় দরবার আখড়ারে সমাজ রেয়া জুদা জুদা থক খন হেজলেন মানবা কো লালিশ কো আঞ্জম তায়ম সহলে রেনা আশ্বাসে এমাকানা। মেনতরালেক কানা চাকরিরে দুর্নীতি হাসা লুট তোলাবাজি সাঁতে জুদা জুদা আনাট সহলে দিশ যাও ওতে মাহা হিলগে মুখ্যমন্ত্রী দো দিশুয় দরবারে মানবা কো লালিশে আঞ্জমেনা। বিচারিয় শীল নাগু শ্রী চন্দ্রশেখর সঞ্জীব সচদেবা অরুণ পাল্লি আর ভি মোহনা তেহেন সুপ্রিম কোর্ট সে লাফাং আদালতরেন বিচারিয়া লেকাতে কিরিয়ে কো আতঙ্কেনা। শির বিচারিয় সূর্যকান্ত উনকু নাওয়ান মড়ে জনা বিচারিয়া কিরিয়ে পাড়া হচকেট কোয়া। নুকু মড়ে জনা নাওয়ান বিচারিয়া বাহালি দারায়তে সুপ্রিম কোর্টরে নিত বিচারিয়া কোয়া লেখা পেগেল এয়াই হইয়েনা। তেলেঙ্গানা পনতরেয়া থাপন মাহা লাসাড় হেঁতে দিশমম কেমানতীয় দ্রৌপদী মুর্মু আর মারাং মন্ত্রী মানতা নরেন্দ্র মোদি ওনা পনতরেন মানবা কো থুম আশিসকিন চালার কোয়া। সোশ্যাল মিডিয়া রেয়া মিদ পোস্টরে দিশম গমকে ওল আকানা নয়া পনতরেন মানবা দো আডি বাড়তি কো খাটাও দাঁড়িয়া সাঁতে লাকচার পাহাটা তেহ আডি তেত কো লাহা হাকানা। মারাং মন্ত্রী হো ওনা পনতরেন মানবা কো বুগি জুদা আর উতনাও নেহরাকানা। বেতন কঠম আর ফেরা বাবদে রপর দিশ কেন্দ্র রেয়া ইরলানা বেতন কমিশনরেন সহেদ কত দারাকান চাঁদো বার মাহারি সাংঘাররে নয়া পনতকে হুজুকানা। বেতন কমিশনরেন সহেদ কত দারাকান আরে জুলাই খন বার্ষিং কলকাতারে জুদা জুদা কেন্দ্রীয় সরকারি কামিয়া গণঠনরেন মারতে কসাও গাপাল মারাওয়া। আজা দিশম রেয়া অতেদ্য ভারত দিশম রেয়া বুগি জুদা আর দু দারাম বিরুদ বাঙে ব্যবহার হচ আমেনতে মায়ানমারেন দিশম গমকে ইউ মিন আং হালাইং আবরেন মারাংমন্ত্রী মানতা নরেন্দ্র মোদি আশ্বাসে এমাকাওয়া দেয়া। বানাল লিডারগে হলা নাওয়া দিল্লিরে বার পাহাড়ি বাণিজ্য দু দারাম দাড়ে আর জপড় বাবতেনা জুদা জুদা সাতাম কো নিয়ে কিন গাপাল মারাওয়াকানা। মায়ানমারেন দিশম গমকে দো মনে মাহারি সাংঘারে নয়া দিশমতে হেজ আকানা। কলকাতা সাঁতে দুঃখী নাখারে হেনা জেলা করে না এলাং।

0: আকাশবাড়ি কলকাতা, গ্রামীণ সংবাদ, পড়ছি দেবব্রত মণ্ডল। সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আগামীকাল আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেলা 12:30 রাজ্যস্তরের অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করবেন। একই সঙ্গে রাজ্যের সমস্ত ব্লক, পুরসভা এবং কলকাতা পুর নিগম এলাকায় ভার্চুয়াল মাধ্যমে হবে উদ্বোধনী কর্মসূচি। এই মর্মে রাজ্যের নারী শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের তরফে সব জেলাশাসক ও কলকাতা পুর নিগম কর্তৃপক্ষকে নির্দেশিকা পাঠানো হয়েছে। দপ্তরের জারি করা নির্দেশ অনুযায়ী উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট এলাকার সব দলের বিধায়কদের আমন্ত্রণ জানাতে হবে। মুখ্যমন্ত্রীর কর্মসূচির ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভার সঙ্গে সংযুক্ত থাকবে। গোটা কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলাশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। উদ্বোধনের পরই প্রতিটি ব্লক ও পুরসভা এলাকায় নির্বাচিত 100 জন অন্নপূর্ণা যোজনা উপভোক্তার হাতে অনুমোদনপত্র বা স্যাংশন লেটার তুলে দেওয়া হবে। কলকাতা পুর নিগম এলাকাতেও একইভাবে 100 জন উপভোক্তাকে এই অনুমোদনপত্র প্রদান করা হবে। আসন্ন বর্ষার মরশুমে সম্ভাব্য বন্যা পরিস্থিতির মোকাবিলায় রাজ্য সরকার উত্তরবঙ্গে বিশেষ ফ্লাড কন্ট্রোল রুম চালু করেছে। ভারত ভুটান সীমান্ত থেকে নেমে আসা বিভিন্ন নদীর জলস্তর এবং গতিবিধির উপরে সর্বক্ষণ নজরদারির জন্য অত্যাধুনিক প্রযুক্তির ডিভাইস লাগানো হবে বলে সেচ দপ্তর সূত্রে খবর। ব্যারেজ থেকে ছাড়া জলের সঠিক মাত্রা দ্রুত জমার জন্য আগামী 3 মাসের মধ্যে এই ডিভাইস বসানো, তথ্য সংগ্রহ, সতর্কবার্তা জারি এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে এই কন্ট্রোল রুম গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। বর্ষার আগে দক্ষিণ চব্বিশ পরগনার পূজালী এলাকায় নিকাশি ব্যবস্থার প্রস্তুতি খতিয়ে দেখতে আজ পরিদর্শনে যান পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি পূজালী ও চরিয়াল স্লুইসগেট পরিদর্শন করে নিকাশি ব্যবস্থার বর্তমান অবস্থা পর্যালোচনা করেন। পরে সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন মন্ত্রী। বৈঠকে নিকাশি ব্যবস্থার উন্নয়ন, খাল নালার রক্ষণাবেক্ষণ এবং বর্ষাকালে দ্রুত জল নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। নদিয়ার কৃষ্ণনগর 2 নম্বর ব্লকের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বড়সড় অনিয়মের অভিযোগ উঠেছে। তদন্তে দেখা গেছে 173 জন পুরুষের নাম অন্তর্ভুক্ত হয়েছে ওই প্রকল্পে। বিষয়টি নজরে আসতেই তাদের নাম বাতিলের জন্য জেলাশাসকের কাছে আবেদন জানিয়েছে ব্লক প্রশাসন। অভিযুক্ত কর্মচারী ভোলা শীলকে ইতিমধ্যে শোকজ করেছে প্রশাসনের পক্ষ থেকে। অভিযোগ, জেলা গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরের ওই কর্মী এই অনিয়মের সঙ্গে জড়িত, সে পলাতক বলে সূত্রের খবর। বিজেপির রাজ্য সম্পাদক মহাদেব সরকারের অভিযোগ, সুপরিকল্পিতভাবে এই র্যাকেট চালানো হয়েছে। জলপাইগুড়ি জেলার ফুলবাড়ি সংলগ্ন অঞ্চলে তিস্তা নদীতে স্নান করতে গিয়ে আজ 2 কিশোরের মৃত্যু হয়েছে। দুপুরে গজলডোবা সংলগ্ন পাড়ামুন্ডা এলাকায় এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। কৃষ্ণমণ্ডল ও দীপ বিশ্বাস দুজনই 7ম শ্রেণীর ছাত্র এবং ফুলবাড়ি 1 নম্বর অঞ্চলের অম্বিকানগর এলাকার বাসিন্দা। প্রথমে একজন কিশোর জলে নামে, কিছুক্ষণ পর সে গভীর জলে তলিয়ে যেতে শুরু করলে তাকে বাঁচাতে আরেক বন্ধু জলে ঝাঁপ দেয়, কিন্তু সেও জলের স্রোতে তলিয়ে যায়। বাকি 2 বন্ধু আতঙ্কিত হয়ে আশেপাশের এলাকায় ছুটে গিয়ে স্থানীয়দের খবর দেয়। পুলিশ দীর্ঘ চেষ্টার পর দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। আবার যোজনার ঘর দেওয়ার নাম করে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে। এবার সেই কাটমানি টাকা ফেরতের দাবি জানিয়ে তৃণমূল প্রধানের বাড়ির সামনে বিক্ষোভ মিছিলে সামিল হয় বাসিন্দারা। মেখলিগঞ্জের নিস্তরফ গ্রাম পঞ্চায়েতের প্রধান গীতা অধিকারী বাড়ির সামনে বিক্ষোভে সামিল হন বাসিন্দারা। কাটোয়া স্টেশন বাজারের তৃণমূল কার্যালয়ের বিপরীতে থাকা একটি বাড়িতে আজ ত্রিপল, কম্বল, সাদা থানসহ অন্যান্য সামগ্রী গোডাউন থেকে অন্যত্র সরানোর সময় বিজেপি কর্মীরা হাতে নাতে ধরে ফেলে। আটক করা হয় তৃণমূলের জেলা সভাপতি তথা প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে। গ্রামীণ সংবাদ শেষ হলো। এর পরের খবর 7:35।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে। আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে।

0: আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। কৃষিকাজের জন্য জল হওয়ার খবরে জানানো হয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্র। আবহাওয়ার এক সতর্কীকরণে বলা হয়েছে, ঘণ্টায় 40-50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার কোথাও কোথাও। এছাড়াও হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কোনো কোনো জায়গায় উষ্ণ ও আর্দ্র অবস্থা থাকতে পারে। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে কৃষি কথার আসর।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক আজও এসে গেছি এবং যখন অনুষ্ঠান শুরু করব তখন প্রথমেই জানতে চাইব যে আপনারা সকলে কেমন আছেন। নিশ্চয়ই ভালো আছেন সকলে। বন্ধুরা, আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি নিয়ে আলোচনা করতে গিয়ে আমার একটি কথা খুব মনে হচ্ছে যে ডিম আগে না মুরগি আগে, এই কথার কিন্তু কোনো শেষ নেই, তাই না? ঠিক তেমনই বীজ আগে না ভালো ফসল আগে, এরও কোনো শেষ নেই। ঠিক ধরেছেন, আজকে আমরা এই বিষয় নিয়েই কথা বলবো। মানে আমাদের পশ্চিমবঙ্গ তো যেমন চাষাবাদের নিরিখে যদি ভারতবর্ষের দিকে আমরা তাকাই তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ একটা বড় জায়গা দখল করে রয়েছে, তার পাশাপাশি কিন্তু বীজ উৎপাদনেও আমরা 1-10 মধ্যে স্থান অর্জন করছি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই কথা মনে আসতেই পারে যে সত্যি তো ভালো ফসলের জন্য কি ভালো বীজ আগে না ফসলটার ক্ষেত্রেও আমাদের লক্ষ্য রাখতে হবে। এই সব কিছু মাথায় রেখে আমরা আজকে বেছে নিয়েছি যে বিষয়টি, সেটি হলো যে দেশীয় প্রযুক্তিতে বীজ উৎপাদন ও বাণিজ্যিক সম্ভাবনা। এবং এই বিষয় নিয়ে বিশদে আলোচনার জন্য আমার সঙ্গে আজকে আকাশবাণীর স্টুডিওতে রয়েছেন বাঁকুড়া সোনামুখী কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ, তার পাশাপাশি বাঁকুড়া সিএডিসির অফিসার ইনচার্জ ডক্টর সুভাষ হাঁসদা। ডক্টর হাঁসদা, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই।
2: নমস্কার।
1: একটু মজা করেই আমি বলছিলাম যে ডিম আগে না মুরগি আগে, এবং এই বিতর্ক চলতেই থাকবে। একই রকম ভাবে আমাদের যা আজকের বিষয় যে ভালো বীজের উৎপাদন, মনে হতেই পারে যে ভালো ফসল হলেই হয়তো ভালো বীজ হবে, তো এরও কোনো মানে সঠিক উত্তর বোধহয় সেইভাবে পাওয়া সম্ভব নয়, তাই না? তাহলে এই জায়গা থেকেই যদি আমি বলি যে, যেমন বলছি যে পশ্চিমবঙ্গ আজকে আমাদের ভারতবর্ষের যে কৃষি উৎপাদন সেখানে অনেকটা এগিয়ে, ঠিক সেরকমভাবে বীজ উৎপাদনেও বেশ খানিকটা এগিয়েই আমরা রয়েছি। তো সেই কথা যদি আমরা বলি তাহলে বীজ উৎপাদনের পশ্চিমবঙ্গের যে প্রেক্ষাপটটি রয়েছে সেই প্রেক্ষাপটটি বা তার গুরুত্ব সেটাই বা কতটা?
2: একদম, আপনি যেটা বললেন যে বীজ আগে না উৎপাদন আগে, আমরা প্রত্যেকেই জানি আমাদের পশ্চিমবাংলার যে কৃষি বৈচিত্র্য সেটার উপর নির্ভর করে আমাদের সারা বছরের যে চাষবাস হয় এবং আমাদের পশ্চিমবাংলার ক্রপিং ইন্টেনসিটি দেখা যায় প্রায় 176%, তাহলে এখান থেকে আমরা খুব সহজেই বুঝতে পারছি আমাদের যে চাষাবাদের যে নিবিড়তা সেটা যথেষ্টই ভালো এবং উত্তরোত্তর সেটা বৃদ্ধি পাচ্ছে। এই জায়গাকে মাথায় রেখে একটা সময় কি ছিল, কৃষকরা নিজেদের বীজ নিজেরা উৎপাদন করতেন এবং সেই বীজটা পরবর্তীতে আস্তে আস্তে হারিয়ে যায়। তার ফলে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে দেখা যাচ্ছে এই সম্ভাবনাটা আরও প্রবল হচ্ছে, কারণ ধান যেহেতু আমাদের মুখ্য এবং প্রধান ফসল এবং এখানকার জলবায়ু যে প্রভাব সেটা কিন্তু আমাদেরকে ধান উৎপাদনের বড় এবং খারিফ দুটো মরশুমে আমরা চাষ করতে পারছি। এখানে একটা প্রবল সম্ভাবনা আছে বীজ উৎপাদনের, বিশেষ ধানের ক্ষেত্রে। তার পরবর্তীতে আলু যেমন আছে সবজির ক্ষেত্রে এবং অন্যান্য ঢেঁড়স, ফুলকপি, বাঁধাকপি এই ধরনের সবজির বীজও কিন্তু উৎপাদন করা সম্ভব। এবং এই বীজ উৎপাদন করে একজন কৃষক যেমন লাভবান হচ্ছেন তার সাথে সাথে একজন উদ্যোগপতি উনি যদি নিজের ইনফ্রাস্ট্রাকচারটাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারেন, ব্যবহার করতে পারেন, তাহলে প্রবল সুযোগ আছে এখানকার বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার।
1: বেশ, তো সেখান থেকে দাঁড়িয়ে যদি আমরা এটা ভাবি যে দেশীয় প্রযুক্তিতে বীজ উৎপাদন, এটা বলতে আমরা কি বোঝাচ্ছি এবং সেটা বর্তমান যে আমাদের কৃষি মানচিত্র রয়েছে সেখানে তার যৌক্তিকতা কতটা?
2: বর্তমানে যেভাবে কৃষকরা কৃষিকাজ করতে অভ্যস্ত হয়েছেন, আমরা বিশেষ করে সবুজ বিপ্লবের পর থেকে কৃষিতে যে ধরনের

0: পুট অর্থাৎ কৃষি সরঞ্জাম ব্যবহার করছি, তার প্রথমে আমরা যে মূল চাবিকাঠি কিছু বীজ, ভালো গুণমান সম্পন্ন বীজ, তার সাথে ছিল আপনার সার এবং পরিমিত সেচ এবং অন্যান্য প্রযুক্তি। বর্তমানে দেখা যাচ্ছে এই প্রযুক্তি ব্যবহার করার ফলে মাটি এবং জল এটা কিন্তু দূষিত হচ্ছে, তার ফলে দেশীয় যে প্রযুক্তি অর্থাৎ জমিতে গোবর সার দেওয়া, তারপর হচ্ছে গ্রিন ম্যানিউর বা সরষের খোল নিম খোল, এই যে দেওয়ার ব্যাপারটা কিন্তু কৃষক বন্ধুরা অনেক পিছিয়ে আসছেন। কিন্তু বর্তমানে বিভিন্ন প্রশিক্ষণ বলুন, বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মাধ্যমে ওনারা কিন্তু বুঝতে পারছেন যে দেশীয় যে বিষয়গুলো আছে, অর্থাৎ আমার বাড়িতে যে সমস্ত জিনিসপত্র ছিল অর্থাৎ গরুর থেকে যে গোবরটা পাওয়া যেত সেটা জমিতে দিলে কী হবে, মাটির যে ভৌত অবস্থা এবং তার যে রাসায়নিক যে অবস্থানগুলো আছে, যে টক্সিক যে ব্যাপারগুলো আছে সেটা কিন্তু অনেকটা কমতে পারছে, এবং সেগুলোকে বেশি করে ব্যবহার করে জমির মাটিকে যদি আমরা রেকটিফাই করতে পারি এবং সেখানে বীজটাকে উৎপাদন করতে পারি, সে বীজের গুণগত মান অর্থাৎ বিভিন্ন ধরনের সহনশীলতা অনেকটা কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে সেটাকে আমরা মেনলি জোর দিচ্ছি যাতে করে কৃষক বন্ধুরা তার ওনার মাটিতে বা জমিতে যেন গোবর সার পরিমিত মাত্রা ব্যবহার করেন এবং নিম খোলটা যেন ব্যবহার করেন,
1: মানে জৈব কৃষি,
0: জৈব কৃষি একদম
1: ঠিক। এবার বীজ ও শস্যের মধ্যে যে একটা দ্বন্দ্ব মানুষের রয়েছে, তাহলে সেই বীজ ও শস্যের মধ্যে কি পার্থক্য আছে?
0: অ্যাকচুয়ালি বীজ যেটা আমরা বলছি সে বীজটা কিন্তু শস্যই এবং শস্য কিন্তু বীজ নয়।
1: আচ্ছা,
0: কারণ হচ্ছে যে বীজটা আমরা পাচ্ছি সেটা ফুল ফোটার পর থেকে যে ডিম্বাণু নিষিক্ত হয়ে পরিপক্ক হয়ে যে সেটা পরবর্তীতে সেটা শক্ত আকার ধারণ করছে, তার মধ্যে উপরে কি সিট কোট থাকছে অর্থাৎ তার আবরণ থাকছে। মেন কথা হচ্ছে খুব সহজভাবে যদি বলি, বীজের মধ্যে ভ্রূণটা জীবন্ত অবস্থায় থাকবে এবং ওই ভ্রূণের পরবর্তী পর্যায়ে যখন মাটিতে বা জার্মিনেশনে দেব তার অঙ্কুরোদ্গম ক্ষমতা থাকতে হবে এবং সেটা ইনট্যাক্ট হতে হবে, মানে সেখানে কোনো ভাঙা বা কোনো ধরনের জিনিস থাকবে না। যে শস্যের ক্ষেত্রে আপনার যদি কোনো চাল বেরিয়ে যায়, ধানের ক্ষেত্রে যদি বলি চাল বেরিয়ে যায়, সেটাকে আপনি শস্য হিসেবে ব্যবহার করতে পারবেন কিন্তু সেটাকে বীজ হিসাবে আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে খুব সহজভাবে যদি বলি, বীজের মধ্যে যে ভ্রূণটা থাকে সেটা জীবন্ত অবস্থায় থাকতে হবে এবং পরিপূর্ণ হতে হবে এবং উপরের যে কভারটা থাকে অর্থাৎ যেটা সিট কোট বলছি সেটা কিন্তু ইনট্যাক্ট, মানে পরিপূর্ণ হতে হবে, ভাঙা চলবে না।
1: বেশ বেশ, আচ্ছা তাহলে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে বীজ উৎপাদনের কিরকম সুযোগ বা কিরকম সম্ভাবনা আজকের দিনে দাঁড়িয়ে রয়েছে?
0: আমরা দেখেছি বিগত দিনে বা বিগত বছরগুলোতে যেভাবে কৃষকরা প্রত্যেক বছরে বিশেষ করে ধানের ক্ষেত্রে সার্টিফাইড বীজের ব্যবহারের প্রতি জোর দিচ্ছেন, সার্টিফাইড বীজ ব্যবহারের প্রতি জোর দিচ্ছেন এই কারণে ওনারা দেখেছেন যে সার্টিফাইড বীজ ব্যবহার করলে পরবর্তী পর্যায়ে উৎপাদন বাড়ছে এবং চাষের খরচ কমছে। এটাকে মাথায় রেখে দেখা যাচ্ছে যে সিড রিপ্লেসমেন্ট রেশিও অর্থাৎ প্রত্যেক বছর যে কৃষকদের নতুন বীজ ব্যবহারের পরিমাণ প্রায় 35% অধিক, তাহলে এই জায়গা থেকে দাঁড়িয়ে বর্তমান পরিস্থিতিতে বীজ চাষের সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি আছে। এবং গ্রামাঞ্চলে যে সমস্ত কৃষক বন্ধুরা চাষবাসের সাথে অতপ্রত হয়ে জড়িত আছেন, ওনারা বীজ চাষ করলে সাধারণভাবে যে শস্যটা চাষ করছিলেন সেখানে কিন্তু অনেকটা লাভবান হওয়ার জায়গা থাকছে এবং এটার হিউজ স্কোপ আছে। সেটাকে আমরা ব্যবহার করার জন্য সিডিসি বাঁকুড়ার পক্ষ থেকে বা সিডিসির পক্ষ থেকে আমরা এদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণও দিচ্ছি এবং আমরা এই প্রশিক্ষণের সাথে যারা যুক্ত আছেন তাদেরকে রেজিস্টার গ্রোয়ার করে তাদের কাছ থেকে ধানটা আমরা কিনে নিচ্ছি, তার ফলে প্রাথমিকভাবে ওনারা লাভবান হচ্ছেন এবং এই স্কোপগুলো আস্তে আস্তে কিন্তু বাড়ছে। এবং বীজ কেনার যে মানসিকতা যেটা বলছিলাম, কৃষকদের বীজ কেনার মানসিকতাটাও কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে, তার ফলে আগামী দিনে যে সমস্ত বেকার যুবক যুবতীরা আছেন ওনারা এই বীজ চাষের উপর প্রশিক্ষণ নিয়ে আগামী দিনে এটা সুন্দর একটা বাণিজ্যিকরণের ব্যবস্থার মাধ্যমে একটা সেলফ এমপ্লয়মেন্ট অর্থাৎ স্বনির্ভরতার জায়গা তৈরি হতে পারে বলে আমার মনে হয়।
1: তার মানে একটা বড় সম্ভাবনাময় জায়গা
0: একদম,
1: মানে বীজ উৎপাদন এবং সেখান থেকে তার বাণিজ্যিকরণ এবং সেখান থেকে জীবিকা নির্বাহ করা, এই তিনটিকেই আমরা এক সূত্রে গেঁথে দিতে পারি।
0: একদম একদম।
1: বেশ, তাহলে ভালো গুণমান সম্পন্ন বীজ চেনার যে আপনি বলছিলেন যেন ভেঙে চুড়ে না যায়, সেটা ঠিকঠাক থাকে, তো সেই চেনার কি কি উপায় আছে যেটা দেখে সহজেই একজন বুঝতে পারবে যে এটাকে আমি বীজ হিসেবে সংরক্ষণ করতে পারি?
0: আমরা যেটা বলি, যখন একজন কৃষক বন্ধু কোনো দোকানে বা কোনো আউটলেটে যাচ্ছেন বীজটা সংগ্রহ করার জন্য বা নিজের বীজটা যদি সংগ্রহ করতে চান, তাহলে প্রথমে নজর রাখতে হবে সে বীজটার যে সেটা যেন ইনট্যাক্ট হয়, ভাঙা বা কোনো ধরনের ভাঙা অংশ না থাকে,
1: তারপরে
0: গোটা হতে হবে, তারপরে জেনেটিক পিউরিটি, তার যে জিনগত যে পিউরিটি শুদ্ধতা যেটা বলছি সেটা কিন্তু 99% ঊর্ধ্বে থাকতে হবে। তারপর ফিজিক্যাল পিউরিটির কথা বলছি, অর্থাৎ যে শারীরবৃত্তীয় শুদ্ধ

করার কথা বলছি, তার মধ্যে একটা বললাম, এবং এর সাথে কোনো ধরনের দাগ থাকবে না বিষটার মধ্যে, কারণ এই দাগ থাকলে সেখানে ফাঙ্গাসের পরবর্তীতে বা ব্যাকটেরিয়ার কোনো ইনফেকশন হতে পারে এবং অঙ্কুরোদ্গম হওয়ার পর সেখান থেকে ছাড়া মারা যেতে পারে। আরেকটা যে বিষটা যেন উজ্জ্বল হয় এবং তার যে নির্দিষ্ট সাইজ থাকে, আকার থাকে, সেই আকারটা যেন এবং ওজনটা যেন ঠিক থাকে এবং কোনো কঞ্চিত না হয়। যদি এই ধরনের থাকে হয়তো আমরা বিষটা অঙ্কুরোদ্গম করবে কিন্তু

0: সঠিকভাবে ওনারা চিনতে সুবিধা করবে এবং সুবিধা হবে পরবর্তী ফসলটা তোলার জন্য।
1: বেশ, তো এই যে বলছেন যে কুঞ্চিত না হয়, তার মানে কি মানে শুকিয়ে না গিয়ে থাকে এই ব্যাপারটা বলছেন কি?
0: অনেক ক্ষেত্রে কি হয়, বিশেষ করে আমি ধানের ক্ষেত্রে যদি বলি, ধান যখন পাকতে শুরু করে সে সময় জমিতে যদি স্বাভাবিক মাত্রায় আর্দ্রতা না থাকে সে সময় কিন্তু বীজটা মানে শুকনো হয়ে যেতে পারে, কিন্তু চাল থাকতে পারে কিন্তু চালটা পূর্ণ নয় বা পুষ্ট নয়, সেখান থেকে পরবর্তী পর্যায়ে অঙ্কুরোদ্গম হবে কিন্তু সেটা ভালো উৎপাদনের জন্য সঠিক বীজ নয়, তাহলে সেটাই কিন্তু আমাদেরকে নজর রাখতে।
1: এবং হয়তো আমাদের কৃষক বন্ধুরা এসব জানেন,
0: একদম
1: জানেন, কিন্তু তবু ওই একটা সাবধানতা। এবং সার্টিফাইড বীজের কথা আপনি বলছিলেন, আপনি সার্টিফিকেশন গুলোর কথা বলছিলেন, সেইটা তো একটা বৈজ্ঞানিক ভাবে তার সার্টিফিকেশনটা হয়, তাই তো?
0: একদম, এবং এটা তার পর্যায়ক্রমিক ধাপ আছে। কারণ এই যে বীজের কথা বলছি না, যেখান থেকে মাদার সিড তৈরি হয়, নিউক্লিয়াস সিড, যেমন আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় আছে, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় আছে, আমাদের চুচুড়া রাইস রিসার্চ স্টেশন আছে, এই গবেষণাগারগুলোতে কি হয় বা এখান থেকে ওনারা নিউক্লিয়াস বিডার সিড তৈরি করেন। এবং সেই বিডার সিড কি হয়, আমাদের মতো যে সমস্ত ইনস্টিটিউট আছে, গভর্নমেন্টের আরও অনেক ফার্ম আছে, WBSSC আছে, ফাউন্ডেশন বীজটা আমরা সংগ্রহ করি, সে সংগ্রহ করার পর চাষির জমিতে সেটাকে আমরা মাল্টিপ্লাই করে নিজেদের ফার্মে করতে পারি। তার পরবর্তী সার্টিফাইডটা তৈরি হচ্ছে, এবং এই যে সার্টিফিকেশন প্রসেসটা পুরোটাই কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের সিড সার্টিফিকেশন অফিসার যিনি থাকবেন ওনার তত্ত্বাবধানে হবে, এবং যিনি উদ্যোগপতি বা যারা তৈরি করছেন আর কি, ওখানে একজন এগ্রিকালচার এক্সপার্ট থাকবেন, যার ফলে এর যে গুণগত মান নষ্ট হওয়ার কোনো জায়গা থাকছে না। আর যদি গুণগত মান সঠিকভাবে পরিপূর্ণ না হয় তাহলে সেটাকে সিড সার্টিফিকেশন অফিসার যিনি আছেন উনি সেটাকে অ্যাপ্রুভ করবেন না, যার ফলে কি হচ্ছে, কৃষকরা সার্টিফাইড সিড ব্যবহার করলে অনায়াসে ওনারা লাভবান হতে পারবেন সেটা প্রথম থেকে ওনারা বুঝতে পারছেন।
1: মানে সংশ্লিষ্ট বীজ হওয়াটা খুব দরকার,
0: খুব দরকার,
1: ঠিক। এবং এই যে বীজ উৎপাদনের সময়, সেই সময়টা কোন কোন বিষয়ে বিশেষ নজর দেওয়া প্রয়োজন?
0: আমাদের পশ্চিমবঙ্গ যেহেতু ধান উৎপাদনে প্রথম এবং ধান এবং মুখ্য ফসল, সেই জায়গায় বিভিন্ন ধরনের জাত উদ্ভাবিত হয়েছে তার জমির শ্রেণী অনুযায়ী, যেমন উঁচু মাঝারি এবং নিচু জমি যেগুলো আছে। উঁচু এবং মাঝারি জমির ক্ষেত্রে আমরা শর্ট ডিউরেশন যে ধানগুলো আমরা চাষ করি, এবং লং ডিউরেশনের ক্ষেত্রে নিচু জমি ব্যবহার করছি। এবারে দেখা যাচ্ছে যে শর্ট ডিউরেশনের যে জাত আছে, IT 47C কথা কথা বলছি, এই জাতটা যদি বীজ হিসাবে আমাকে উৎপাদন করতে হয় ওই এলাকাতে এই ধরনেরই চাষ হয়েছে এই ধরনের জাতের, তাহলে সেই জায়গাটা নির্বাচন করা খুব জরুরি।
1: আচ্ছা,
0: কারণ অন্য কোনো জাতের যদি ধান চাষ হয়ে থাকে তাহলে পরবর্তী পর্যায়ে কি হবে, সেখানে মিশেল হওয়ার চান্সটা অনেকটা বেশি থেকে যায়, তাহলে কোয়ালিটি ডেটিউড করে গেছে একটা জাতের সাথে একটা জাত যদি, তাহলে আমাকে জমি নির্বাচন করার সময় বিশেষ নজর রাখতে হবে।
1: বেশ,
0: দ্বিতীয় হচ্ছে যে আইসোলেশন ডিস্টেন্স, অর্থাৎ একটা ভ্যারাইটি থেকে একটা ভ্যারাইটির অন্তরণ দূরত্ব, ধানের ক্ষেত্রে আমরা সেটাকে 3 মিটার পালন করছি এবং অন্যান্য হাইব্রিডের ক্ষেত্রে 200 থেকে 400 মিটার পর্যন্ত হতে পারে। তৃতীয় নম্বর যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রোগিং, অর্থাৎ ধরুন আপনি IT 47C ধানটা বীজ হিসাবে তৈরি করছেন ফাউন্ডেশন থেকে সার্টিফাইড, অর্থাৎ আধারীয় বীজ থেকে আপনি সংশোধিত বীজ করছেন, এই সময় যদি ওই IT 47C যে ধান বীজটা অর্থাৎ ধানটা তৈরি করছেন তার সাথে যদি বিধান সুরুচি মিশে যায় তাহলে কিন্তু সেটা হবে না, কারণ ধানটা প্রায় একই রকম দেখতে হয়, তাহলে সেটা কিন্তু খুব নজর দেওয়া দরকার। এবং রোগিংটা আপনার দুটো ফেজে তো করতেই হবে, মানে ফুল আসার সময়
1: এবং
0: দুটো পর্যায়ে, আর একটা হচ্ছে ধানটা যখন পাকছে, আর একটা আমরা বলি যে যখন ভেজিটিভ গ্রোথ হচ্ছে তো শারীরবৃত্তীয় বৃদ্ধি যখন ঘটছে সে সময় কিন্তু যদি পারেন কৃষক বন্ধুরা রোগিং করতে পারেন, এবং এক্সপার্টাইজ যারা আছেন তারা দেখিয়ে দেন, তাহলে কি উন্নত যে গুণগত মান সেটা কিন্তু বজায় থাকবে বীজের।
1: বেশ, তাহলে এই যে উচ্চমানের বীজ তৈরি, সেই বীজ তৈরিতে বীজ শোধনের কি কোনো প্রয়োজনীয়তা রয়েছে?
0: অবশ্যই, এবং বীজ শোধনটা খুবই জরুরি, কারণ আমরা প্রত্যেকেই জানি যেমন একজন মা যখন গর্ভবতী থাকেন তার যে টিকাকরণ করা হয়, একটা টিকাকরণ সারা জীবনের জন্য তার শরীরে যে পরবর্তী জেনারেশন যে তৈরি হচ্ছে তার শরীরে কিন্তু ইমিউনিটি সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হচ্ছে, সেরকম বীজের ক্ষেত্রেও যে বীজটা আমরা আজকে তৈরি করেছি সে বীজটা হয়তো আমরা স্টোর রুমে রেখেছি, সেখানে কোনো ধরনের ইনফেকশন থাকতে পারে, সংক্রমণ হতে পারে, এবং যখন জমিতে যাবে সেটা একটু সংক্রমণের চান্স থাকে। তো সেই কারণে বীজ শোধনটা খুবই জরুরি, এবং বীজ শোধন প্রত্যেক কৃষক বন্ধুদের অনুরোধ করব, বীজ শোধন যদি আপনি করেন আপনার ফসলের উৎপাদন 10-15% বাড়বেই।

0: কারণ কি হয়, শীতের যে ডরমেন্সি থাকে, সেই ডরমেন্সি অর্থাৎ সুপ্ত অবস্থা থাকে, বীজ শোধন করলে কিন্তু শীষ উৎপাদনটা অনেকটা কেটে যায়। তার ফলে কি হচ্ছে, জার্মিনেশন যে ক্ষমতা অর্থাৎ অঙ্কুরোদ্গম ক্ষমতা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পায়, এবং তাতে দেখা যাচ্ছে যে যে সমস্ত কীটনাশক বীজ শোধনের জন্য আমরা ব্যবহার করছি, আমি খুব সংক্ষেপে বলছি, যেমন কার্বেন্ডাজিন 50% WP যদি আমরা রাসায়নিকভাবে করতে চাই, বা টাইকোডোমা ভিরিডি আছে যদি আমরা জৈবিকভাবে করতে চাই, তার ডোজ হচ্ছে টাইকোডোমা ভিরিডির ক্ষেত্রে 4 গ্রাম প্রতি কেজি বীজের সাথে, আর কার্বেন্ডাজিম যেটা বললাম সেটা হচ্ছে 2 থেকে 2.5 গ্রাম প্রতি কেজি বীজের সাথে আমরা কিন্তু ব্যবহার করি বীজ শোধন হিসাবে। এবং কৃষক বন্ধুরা আবার রিপিটেশন করছি, বীজ শোধন অবশ্যই করতে হবে। বীজ শোধন করে চাষ করলে শুধু যে খরচা কমানো যায় তা নয়, পরবর্তী পর্যায়ে যে ফসলের উৎপাদনের যে গুণগত মান সেটাও কিন্তু অনেকাংশে বৃদ্ধি পায়।
1: বেশ, তাহলে ধানের যখন আমরা বীজ উৎপাদন করতে যাচ্ছি, সেক্ষেত্রে ধানের আগাছানাশক, কীটনাশক, এই সমস্ত ব্যবহারের সঠিক সময় বা তার কি কি গুরুত্ব দিয়ে কোন কোন বিষয়গুলো দেখতে হবে সেটাও যদি
0: খুব সুন্দর প্রেক্ষাপট তৈরি করেছেন। সেটা হচ্ছে কি, যে জিনিসগুলো আমরা বললাম, আগাছা হচ্ছে কিন্তু ফসলের মূল শত্রু, বিশেষ করে ধানের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে 20 থেকে 40 দিনের মধ্যে বা 45 দিনের মধ্যে একটা ভীষণ কম্পিটিশন তৈরি হয়। জাস্ট ধান পোতার পর সেখান থেকে পাঁচ কাটি ছাড়তে থাকে, এবং ঘাসটা যদি সে সময় আমরা ম্যানেজ না করতে পারি তাহলে পাঁচ কাটির সংখ্যা কমে যাবে, এবং যে পরিমাণ আমরা খাদ্য দিচ্ছি জমিতে সেই খাদ্যটা কিন্তু ঘাস বা অন্যান্য যে আগাছাগুলো আছে সেগুলো কিন্তু খেয়ে নষ্ট করবে।
1: মানে ফসলটা খাবার যতটা হবে তার সাথে সাথে ওই যে আগাছা থাকছে সেও সেই খাবারটা খেয়ে নেবে, সেও পুষ্ট হয়ে
0: যাবে। তার ফলে কি হচ্ছে, আমি যে উদ্দেশ্য নিয়ে আমি ফসলটা ফলাচ্ছি সেটা কিন্তু দুর্বল হয়ে যাবে।
1: ঠিক,
0: তাহলে সেই জায়গায় আমরা বলছি ধানের ক্ষেত্রে প্রি ইমার্জেন্স এবং পোস্ট ইমার্জেন্স হারবিসাইড আমরা ব্যবহার করতে পারি। যেমন পিটিলাক্লোর বলে একটা কম্পোজিশন আছে, সেটাকে আমরা ধান রোপণ করার 3 থেকে 4 দিনের মধ্যে ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে আপনার পাইরোজোসালফিউরিন ইথাইল বলে একটা কম্পোজিশন আছে, সেটাকেও আমরা ধান রোপণ করার 3 থেকে 4 দিনের মধ্যে ব্যবহার করতে পারি। এবং এখানে মাথায় রাখতে হবে এই হারবিসাইড অর্থাৎ আগাছানাশক ব্যবহার করার সময় যেন জমিতে পরিমিত মাত্রায় আর্দ্রতা থাকে, ঠিক আছে, না হলে কিন্তু এর কার্যকারিতাটা কমে যায়। এর পরবর্তীতে যেটা বলছিলাম পোস্ট ইমার্জেন্স, ধান রোপণ করার 40 দিন বা 45 দিনের মাথায় তখন কিন্তু আরেক ধরনের চওড়া পাতা যে সমস্ত আগাছাগুলো থাকে সেগুলো সমস্যা দেখা দিতে পারে। সেই সময় বিস পাইরিবেক সোডিয়াম বলে যে কম্পোজিশন আছে সেটাকে সুপারিশ মাত্রায় ব্যবহার করলে কিন্তু এর লাভবান পাওয়া যেতে পারে। এবং আগাছা যদি কৃষক নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে ফলন 34-40% পর্যন্ত উৎপাদন হ্যাম্পার হতে পারে।
1: আচ্ছা, এ তো গেল, কিন্তু এরপরেও আরও একটা শত্রু রয়েছে, আগাছার পরেও আর একটা শত্রু রয়েছে, সেটা হচ্ছে রোগ পোকা। তো সেই রোগ পোকাকে আমরা কি করে নিয়ন্ত্রণ করব?
0: আমরা জানি আমাদের যে জলবায়ুর যে পরিস্থিতি আছে তাতে করে প্রত্যেক বছর রেগুলার পেস্ট বা রেগুলার যে ডিজিজগুলো প্রতি বছরই দেখা যায়, যেমন স্টেম বোরার, মাজরা পোকা, তারপর হচ্ছে আপনার শোষক পোকা, এগুলো ধানের খুবই ক্ষতিকারক। কারণ মাজরা পোকা যদি লেগে যায় প্রাথমিক অবস্থাতে, ভেজিটিভ স্টেজ থেকে একদম আপনার হারভেস্টিং স্টেজ পর্যন্ত, অর্থাৎ সার্বিত্তীয় যে বৃদ্ধি দশা আসছে সেই বৃদ্ধি দশা থেকে একদম উৎপাদনের শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু মাজরার লাগার সম্ভাবনা থেকে থাকে। সেই কারণে আমরা কৃষক বন্ধুদের বলছি ধান রোপণ করার 21-30 দিনের মাথায় কাট অফ হাইড্রোক্লোরাইড নামে যে কম্পোজিশন বাজারে পাওয়া যায় সেটা রাসায়নিকভাবে বললাম, সেটা 3 কেজি প্রতি বিঘা হিসাবে ওনারা ব্যবহার করতে পারেন। তার সাথে আমরা যেহেতু জৈব ব্যাপারটা বা দেশীয় ব্যাপারটাকে নিয়ে আসার চেষ্টা করছি, তাহলে সেখানে নিম খোল 50 কেজি বিঘা প্রতি ওনারা ব্যবহার করতে পারেন।
1: বেশ,
0: সেকেন্ড পয়েন্ট যেটা বলছিলাম শোষক পোকা, শোষক পোকা আপনার ধানে যখন ফ্লাওয়ারিং আসছে, ফুল আসার পর থেকে একদম হারভেস্টিং না যখন আপনি সেটাকে সংগ্রহ করছেন, সংগ্রহ করার সময় পর্যন্ত এই পোকাটার আক্রমণ হতে পারে। তাহলে সেটার তার ফিজিক্যাল অনেকগুলো দিক আছে, যেমন আমরা স্কিপ রো বলছি, 6 থেকে 8 লাইন ধান রোপণ করার পর শোষক পোকার ক্ষেত্রে একটা স্কিপ রো মানে একটা লাইন আপনি বাদ দিয়ে দিলেন ধানের ক্ষেত্রে, তার অনেকগুলো উপকার আছে। বর্তমানে দেখা যাচ্ছে যে ধান খেতে বড়া সাপের প্রচণ্ড উপদ্রব, এবং তার মনিটরিং করার ক্ষেত্রে যেমন বড়া সাপটাকে আমরা যখন স্প্রে করতে যাচ্ছি তখন দেখা যায় কৃষক বন্ধুরা অনেক ক্ষেত্রে স্নেক বাইট হচ্ছে, তাই না? এবং এই স্কিপ রো করার ফলে দুটো সুবিধা হয়েছে, যেমন শোষক পোকার আনাগোনাটা অনেকটা কম হয়েছে, এবং কৃষক বন্ধু যখন স্প্রে করছেন মাঝে যে ফাঁকা জায়গাটা আছে উনি পরিষ্কারভাবে লোক দেখতে পাচ্ছেন, যদি কোনো কিছু ক্ষতিকারক কিছু থাকে উনি সেটাকে সাবধান হতে পারছেন, তাহলে স্কিপ রোটা নেহাতই জরুরি। তার সাথে সাথে যে অপটিমাম প্ল্যান্ট পপুলেশনের কথা বলছি, এক স্কোয়ার মিটার এরিয়াতে ধরুন যদি ছটা ধানের গুচ্ছি থাকা দরকার,

0: সেটা কিন্তু নিহাতি মেনটেন করা জরুরি।
1: বেশ,
0: তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে সমস্ত কীটনাশক বাজারে পাওয়া যাচ্ছে, আমরা নিম তেলও শুনেছি, তার 10,000 ppm, 3,000 ppm, 5,000 ppm, যে 10,000 ppm যদি নিম তেল হয় সেখানে আমরা যে 5 ml প্রতি লিটার জলের সাথে মিশিয়ে গাছের গোড়ার দিকে যদি পসিবল থাকে সেটাকে আপনি স্প্রে করবেন। তার সাথে পাইমেট্রোজিন 50% WG বলে যে কম্পোজিশন আছে সেটা 0.5 gram প্রতি লিটার জলের সাথে মিশিয়ে আপনি ব্যবহার করতে পারেন। তাছাড়াও অনেক কম্পোজিশন আছে, জাস্ট এগুলো বললাম আর কি। এর পরবর্তী পর্যায়ে আর একটা শত্রু দেখা যায়, সেটা হচ্ছে কি আপনার ঝলসা এবং খোলা পচা। প্রাথমিক পর্যায়ে যে খোলা পচাটা দেখা যায় সেটা আমরা বলছি অ্যাজোক্সিস্ট্রোবিন প্লাস টেবুকোনাজলের যে কম্বিনেশন থাকে সেটা 1.5 ml প্রতি লিটার জলের সাথে মিশিয়ে যদি সেটাকে স্প্রে করা যায়, কিংবা ধানের জমি যখন তৈরি করছে সে সময় ট্রাইকোডার্মা ভিরিডি 50 kg গোবর সারের সাথে মিশিয়ে বিঘা প্রতি যদি 200 gram সে ট্রাইকোডার্মা ভিরিডি মিশিয়ে জমিতে দেওয়া যায় তাহলে কিন্তু জৈবিকভাবেও সেটা কিন্তু আমরা কিছুটা হলেও রোগটাকে কমাতে পারি। আর রাসায়নিকভাবে তো বললাম, তো এটার যে ফার্স্ট ফেজটা আমরা দেব গাছের বয়স যখন 30 থেকে 35 দিন যদি শর্ট ডিউরেশনের ধান হয়, এবং পরবর্তী পর্যায়ে ধানের যখন জাস্ট কাঁচথোড় বলা হয়, কাঁচথোড় আসে সে সময়, এবং দ্বিতীয় যখন ফুলছে ফুল আসছে সে সময় কিন্তু অ্যাজোক্সিস্ট্রোবিন প্লাস টেবুকোনাজলের যে কম্বিনেশন বললাম 1.5 ml প্রতি লিটার জলের সাথে যদি স্প্রে করা যায় তাহলে ব্লাস্ট এবং খোলা পচা, অর্থাৎ ঝলসা এবং খোলা পচাটাকে অনেকটা নিয়ন্ত্রণ করা যায়। পরবর্তী পর্যায়ে ধানের যে চিটে হওয়ার যে সম্ভাবনার কথা বলছিলাম এবং চিটে হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকাংশে কমে যায়।
1: হ্যাঁ, কিন্তু এই এত কিছু করার পরেও অনেক সময় দেখা যাচ্ছে যে একটা জাতের সঙ্গে পাশাপাশি আর একটা হয়তো অন্য জাতের মিশেল হয়ে বেরিয়ে যাচ্ছে, আর একটা ধানের বীজ চারা বা সেখান থেকে দেখা যাচ্ছে পাশ দিয়ে গজে উঠেছে, সেটা কিভাবে আমরা আটকাবো?
0: খুবই গুরুত্বপূর্ণ। এবং বীজ উৎপাদন করতে গেলে যেটা প্রথমে বলছিলাম, আইসোলেশন ডিস্টেন্স, বীজ থেকে একটা ভ্যারাইটি থেকে একটা ভ্যারাইটির অন্তরণ দূরত্ব, এবং রোগিং, অর্থাৎ ধরুন আইটি 47 কথা বলছিলাম, এই যে জাতটা সাথে যদি বিধান সুরুচি, যেহেতু সমগোত্রীয় ধান এবং একই সময়ের, তার যে পতাকা পত্র থাকে, ফ্ল্যাগ লিপ থাকে, সেটা দেখেও আমরা আইডেন্টিফাই করতে পারি। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় দুটো গাছের, অর্থাৎ ধানের যে গাছ হয় সেই গাছের উচ্চতা কিন্তু সমান নয়, সেক্ষেত্রে আমরা বলি কৃষক বন্ধুদের যে কাটবেন না। কেটে দিলে কি হয়, সাইডে হয়তো কোনো একটা যদি একটা কাঠিও থেকে থাকে সেখানে কিন্তু একটা শীষ বেরিয়ে গেল। একটা শীষ মানে সেটা পরবর্তী পর্যায়ে হাজার হাজার ধানের যে গুণগত মান বা হাজার হাজার ধান তৈরি হবে এবং গুণগত মানের ক্ষেত্রে সেটা নষ্ট হবে। সেই কারণে বলছি এটাকে কিন্তু আপনারা গোড়া সমেত উপড়ে ফেলে তুলে দেবেন। উপড়ে তুললে কি হবে, আপনি নিশ্চিন্তে থাকলেন পরবর্তী পর্যায়ে এখানে অ্যাডমিক্সচার হওয়ার কোনো জায়গা থাকছে না।
1: বেশ,
0: এবং এটা খুবই জরুরি, ভীষণ জরুরি।
1: এবারে যদি আমরা বীজ সংগ্রহ এবং প্রক্রিয়াকরণ এই বিষয়টির দিকে আসি, তাহলে সেইটার ক্ষেত্রে কি কি বিষয় আমাদের নজর দিতে হবে?
0: দেখুন, এতক্ষণ যে সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করলাম, পরবর্তী পর্যায়ে যখন ধানটা পেকে যাচ্ছে, প্রত্যেক কৃষক বন্ধুই জানেন তার যে মাপকাঠিগুলো থাকে, সেখানে আমি একটা জিনিসই বলবো, ময়েশ্চার, অর্থাৎ ধানের যে আর্দ্রতা, এটা কিন্তু ভীষণ ভীষণ ভীষণ জরুরি, সেটাকে 20-এর নিচে নামানো, যেহেতু আমরা বীজ হিসাবে ব্যবহার করছি। আর একটা জিনিস এখানে সংযোগ করব, আমরা যান্ত্রিকীকরণের ব্যাপারটা তো করছি, কিন্তু দেখা যাচ্ছে ম্যানুয়ালি যে ধানটা কাটা হচ্ছে এবং ম্যানুয়ালি যে প্যাডেল থ্রেসার দিয়ে, অর্থাৎ পা মেশিন দিয়ে যে ধানটাকে ঝাড়াই করা হয়, তার যে ভায়াবিলিটি এবং ভিগার, অর্থাৎ যে ক্ষমতা, যে অঙ্কুরোদ্গম ক্ষমতা কিন্তু অন্যদের তুলনায় অনেকটাই বেশি। এটা দিকে নজর দেওয়াটা মনে হয় খুব দিলে ভালো হয়, কারণ মেকানাইজেশনটা আমরা আপন করছি এবং আপন করার দরকার আছে। যেভাবে কৃষির প্রগতি হচ্ছে, কৃষির উন্নতি হচ্ছে, তো সেক্ষেত্রে যারা মেকানাইজভাবে কাজটা করছেন সেখানে কিন্তু সাবধানতাটা অবলম্বন করতে, কারণ ধানটা ঝাড়ার সময় যেন চাল না বেরিয়ে যায়, মানে মেশিনের যে ড্রামটা ঘুরে সেই ড্রামটাকে যেন একটা নির্দিষ্ট RPM-এ ঘোরানো হয়, সেটা কিন্তু নজর দিলে তাহলে তার যে গুণগত মান সেটা ঠিক থাকবে। আর যদি ম্যানুয়ালি করে সেখানে দেখা গেছে গুণগত মান 99% আমরা লক্ষ্য রাখছি। আর একটা জিনিস যেটা বললাম ময়েশ্চার, সেটা কিন্তু সানড্রাইং করতে হবে, যাতে করে একটা বীজ যদি ধানের ক্ষেত্রে হয় 12-13% তার বীজের যে আর্দ্রতা নিয়ে আসতে হবে, এবং সেটা জানার জন্য একটা থাম্ব রুল আছে, কসদাতে যদি আপনি ধানটাকে চিপে ধরেন তাহলে একটা কট করে আওয়াজ হয়, তাহলে জানবেন যে সেখানে আপনার ধানের যে ময়েশ্চার কন্টেন্ট সেটা 12-13% মধ্যে আছে,
1: সেটাকে আমি
0: আর্দ্রতা ঠিক আছে। এবং এটাকে যদি আমি গুদামজাত করি ধানটা, তাহলে পরবর্তী পর্যায়ে বীজের জন্য এর গুণগত মানটা কিন্তু সঠিক থাকবে।
1: এবারে আসি যে আমাদের এই যে পশ্চিমাঞ্চলীয় জেলাগুলো রয়েছে, সেখানে এই যে

0: ধান বীজ উৎপাদনের সম্ভাবনাটা কতটা রয়েছে এবং তার সীমাবদ্ধতাটা কতটা রয়েছে?
1: বিশেষ করে পশ্চিমাঞ্চলীয় যে জেলাগুলোর মধ্যে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম, ঝাড়গ্রাম, এই যে জেলাগুলো আছে, এই জেলাগুলোর যে আবহাওয়া এবং জলবায়ুর যে প্রেক্ষাপট আছে সেখানকার উপর নির্ভর করে, যেহেতু একটু রুক্ষ সূক্ষ্ম এবং ভূপ্রকৃতির যে পরিস্থিতি সেখানে কিন্তু বীজ চাষ করার অসীম সুযোগ আছে। কারণ আমরা দেখেছি এই জলবায়ুতে যখন একটা বীজ উৎপাদিত হচ্ছে তার যে পরবর্তী ফসল উৎপাদনের যে কার্যক্ষমতা সেটা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাচ্ছে। মেন কারণ হচ্ছে এখানকার যে জলবায়ু এবং আবহাওয়ার যে প্রেক্ষাপট এবং তার মাটি, সেটার উপর নির্ভর করে দেখা যাচ্ছে বাঁকুড়া সিএডিসি কৃষকদের সঙ্গে নিয়ে আমরা প্রত্যেক বছর প্রায় 500 মেট্রিক টনের মতো ধান বীজ উৎপাদন করছি এবং তাতে করে কৃষকরা ডিরেক্টলি যেমন উপকৃত হচ্ছেন এবং পরবর্তী পর্যায়ে এ ভালো উন্নত গুণমান সম্পন্ন বীজ সরকার নির্ধারিত মূল্যে কৃষকরা আমাদের সোনামুখী থেকে সংগ্রহ করতে পারছেন, বা বিভিন্ন ডিস্ট্রিবিউটার আছে আমাদের, ডিস্ট্রিবিউটার সেলফ হেল্প গ্রুপ আছে, এফপিসি আছে, এফপিও আছে, ওনাদের মাধ্যমেও কিন্তু আমরা মার্কেটিং করছি। তাতে করে কি হচ্ছে, সবাই কিন্তু একত্রিত হয়ে একটা ভালো উন্নত গুণমান সম্পন্ন বীজ ব্যবহারের দিকে যেমন উদ্যোগী হচ্ছেন, তার সাথে সাথে ইয়াং জেনারেশন জানাচ্ছে, যুবক যুবতীরা যারা আছেন ওনারা কিন্তু কৃষিকাজকে আপন করার জন্য এবং বীজ চাষকে আপন করার জন্য আমাদের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিচ্ছেন। প্রশিক্ষণের মধ্যে দিয়ে আগামী দিনে এ ধরনের উদ্যোগপতিও আছে আমরা তৈরি করেছি আর কি, এবং তাতে করে দেখা যাচ্ছে যে বীজের প্রতি যে আগ্রহ মানুষের এবং বীজের যে সঠিক গুণমান সম্পন্ন বীজ ব্যবহার করলে যে ভালো উৎপাদন পাওয়া যায় সেটা কৃষকরা বুঝতে পেরেছেন, এবং আগামী দিনে এটার উত্তরোত্তর কিন্তু বীজের নতুন বীজ আর প্রত্যেক বছর নতুন নতুন বীজ ব্যবহার করার প্রবণতা বাড়ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি যারা ইয়াং জেনারেশন আছে ওনাদেরকে বলবো, যদি এই বীজ চাষের সঙ্গে আপনারা যুক্ত হন তাহলে আগামী দিনে সেলফ এমপ্লয়মেন্ট অর্থাৎ স্বনির্ভরতার যে লক্ষ্য আছে সেই লক্ষ্যটা কিন্তু আমরা খুব সহজেই পূর্ণ করতে পারি এবং কৃষককে খুব কম পয়সায় সঠিক গুণমান সম্পন্ন বীজ আমরা সরবরাহ করতে পারি।
0: তাহলে আমরা এটা বুঝতে পারছি যে যদি আমরা সঠিক বীজ বেছে নিতে পারি এবং সেটাকে যদি আমরা ভালো করে উৎপাদন করতে পারি এবং তা সংরক্ষণ করে তার বাণিজ্যিক সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারি, তাহলে কিন্তু প্রকৃত পক্ষেই আমরা ভবিষ্যতে আরও অনেকটা, যে আমাদের ভারতবর্ষের কৃষির যে মানচিত্রে যে একটা বড় জায়গা পশ্চিমবঙ্গে রয়েছে সেটাকে আরও উজ্জ্বলতর করে ফেলতে পারবো। আজকে আমরা বন্ধুরা কথা বলছিলাম দেশীয় প্রযুক্তিতে বীজ উৎপাদন ও তার বাণিজ্যিক সম্ভাবনা, এবং এই বিষয় নিয়ে খুব সুন্দর করে আমাদের সঙ্গে এতক্ষণ ধরে আলোচনা করলেন বাঁকুড়া সোনামুখী কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ, পাশাপাশি বাঁকুড়া সিএডিসির অফিসার ইনচার্জ ডক্টর সুভাষ হাঁসদা। ডক্টর হাঁসদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এতক্ষণ ধরে এত সুন্দর করে আমাদের শ্রোতা বন্ধুদের পুরো বিষয়টি বুঝিয়ে বলার জন্য
1: ধন্যবাদ। নমস্কার।
0: বন্ধুরা সকলে ভালো থাকবেন, সঙ্গে ছিলাম আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক, নমস্কার।
2: কৃষি কথার আসর এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: রামধনু কলম, তোমার মনের কথা, তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ জুন মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইটন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com। মেল আইডি আবার বলছি edu.catiom.akashvanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুন 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15ই জুন 2026। আরও একবার মনে করিয়ে দিই, জুন মাসের রামধনু কলমের বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি।
1: গ্রীষ্মে ঘন ঘন জল পান করুন, লস্যি, লেবু জল ইত্যাদি।

পান করেও শরীরে জলের উপযুক্ত মাত্রা বজায় রাখা যায়। দীর্ঘ সময় জল পান না করে থাকবেন না। তেষ্টা না পেলেও জল পান করুন সময়ের নিয়মিত ব্যবধানে।

0: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে তর্জা গান।
1: বিশেষ তর্জানুষ্ঠান বাইসাইকেল নিয়ে নিবেদন করছেন গোলক নস্কর ও সহশিল্পীবৃন্দ।

সাইকেল মানবে দেহ হয়, লিক করে পামে বেরিয়ে যাবে কখন কোন সময়, তাই তোর সময়ে থাকতে মনের

0: বিশ্ব বাইসাইকেল দিবস উপলক্ষে এতক্ষণ শুনলেন সাইকেল বিষয়ক তর্জা গান, পরিবেশন করলেন গোলক নস্কর ও সহশিল্পীবৃন্দ।
1: এতক্ষণ শুনলেন তর্জা গান, পরিবেশন করলেন গোলক নস্কর ও সহশিল্পীবৃন্দ। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী কলকাতা।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন সমীক্ষা, শিরোনাম ভালোবাসা পাক না মানুষরা, বলছেন শিবরাম দে।
1: স্ত্রীর আপত্তি সত্ত্বেও পার্কার উইলসন হাঁচি নামে একটি রাস্তার কুকুরকে বাড়িতে আনেন। হাঁচি প্রতিদিন তার প্রভুকে সিবুয়া স্টেশনে আনতে যেত। এরপর একদিন প্রভুর মৃত্যু হয়। হাঁচি তবু প্রতিদিন সিবুয়া স্টেশনে যেত আর শূন্য হৃদয়ে ফিরে আসত। মৃত্যুর আগে শেষ দিন পর্যন্ত হাঁচি স্টেশনে গিয়েছিল। হাঁচি এ ডগ স্টেল ছবিতে আমরা দেখি কুকুরের অপর্যাপ্ত কৃতজ্ঞতা আর ভালোবাসা। প্রাগৈতিহাসিক যুগে হিংস্র পশুদের প্রতিদ্বন্দ্বী হিসাবে জীবনধারণের সংগ্রামে রত ছিল আদিম মানুষ, কিন্তু সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে বন্য জীবজন্তুর থেকে মানুষের বসতি যেমন দূরত্ব রচিত হল, তেমনি পশুপালন শুরু হওয়ার পর গৃহপালিত পশু পাখির সঙ্গে গড়ে উঠল মানুষের নিবিড় সখ্য ও সহাবস্থান। শুধু তো মানুষ নয়, মানুষের পাশাপাশি গৃহপালিত পশু, বন্যপ্রাণী, পাখি সবার জন্যই এই পৃথিবী। কিন্তু এই সৌহার্দ ও সহাবস্থান বিঘ্নিত হচ্ছে কখনো কখনো মানুষেরই নির্দয়তায়। গৃহপালিত পশুরা না হয় দয়ালু মনিবের দয়ে বাঁচল, কিন্তু বাকিরা, তারা বাঁচবে কীভাবে? বন্য প্রাণীদের জন্য অভয়ারণ্য আছে, চিড়িয়াখানা আছে, সেখানেও প্রাণীদের উত্তক্ত করছি আমরা। দেহাংশের লোভে চোরা শিকার করছি, জনাকীর্ণ স্থানে সেই গরু বিড়াল কুকুর ঘুরতে ঘুরতে খাবারের দোকানের সামনে করুণ চোখে তাকায়। তখন তাদের গায়ে গরম জল ঢেলে দিতে, লাঠি দিয়ে মারতে অনেকের বাধে না। রাস্তায় কুকুরের লেজে পটকা বেঁধে আনন্দ করা, ঢিল ছুঁড়ে মজা করা, কারণে অকারণে হত্যা করতেও হাত কাঁপে না। লকডাউনের সময় এই পশুদের খাদ্যহীন, আশ্রয়হীন, ভালোবাসাবিহীনভাবে বিচরণ করতে আমরা দেখেছি। অথচ একটু যদি গভীরে তাকাই, জীবজন্তুর প্রতি মানুষের এবং মানুষের প্রতি পশু পাখির উভয় ক্ষেত্রেই সহমর্মিতা ও ভালোবাসার অজস্র উদাহরণ রয়েছে বাস্তবে এবং আমাদের সাহিত্য সংস্কৃতিতে, জাতীয় ঐতিহ্যে। এমনও দেখা গেছে মনিবের মৃত্যুর পর কুকুরকে রোজ শ্মশানে যেতে, মাটি খুঁড়ে আপন মনে কিছু খোঁজার চেষ্টা করতে আর কানতে। এমনই তার ভালোবাসা, দায়বদ্ধতা, কৃতজ্ঞতা। মনিবের বিপদে জীবন বাজি রাখতেও পিছপা হয় না পোষ্যরা। বিজ্ঞান বলে পোষ্যকে আদর করলে উভয়ের শরীরে উপকারী হরমোন নির্গত হয়। এখন দ্রুত ধাবমান পৃথিবীতে মানুষ একাকী হয়ে পড়েছে, তখন তারা নিঃসঙ্গতা কাটাবার জন্যে কুকুর, বিড়াল, গিনিপিক ইত্যাদি জীবজন্তু পুষছে। হৃদয়হীনতার পাশাপাশি সহমর্মিতার চিত্রও আছে। শুভবুদ্ধি সম্পন্ন কিছু পশুপ্রেমী সংগঠন, স্বেচ্ছাসেবী সংস্থা না মানুষদের রক্ষার জন্যে পথনাটক, সভা সমিতি করে জনচেতনার প্রসার ঘটাচ্ছেন। অনেক লড়াই আন্দোলন করে বন্যপ্রাণীদের সার্কাসে চাবুক মেরে খেলা দেখিয়ে মুনাফা লোটা বন্ধ হয়েছে। অনেক দরদি মানুষ রাস্তা থেকে অবলা জীবকে নিয়ে পুষছেন, দত্তক নিচ্ছেন। পশু পাখিদের প্রতি দরদি ও সহিষ্ণু হলে পৃথিবীটা কত সুন্দর হয়। জীবজন্তুদের প্রতি অত্যাচারের বিরুদ্ধে নির্দিষ্ট আইন আছে। আইনের ধারা বলে পশুদের খাবার দেন এমন প্রতিবেশীদের হুমকি দেওয়া, গালিগালাজ করা অপরাধ। পোষ্য প্রাণীদের স্থানচ্যুতি, অপহরণ, নিষ্ঠুর আচরণ করলে সশ্রম কারাদণ্ড হতে পারে। 1972 সালে প্রণীত ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট তো রয়েছে। সুপ্রিম কোর্ট আইন করেছে জনাকীর্ণ স্থানে কুকুর বা পশুদের নিরাশ্রয়, খাদ্যহীনভাবে না রেখে নির্দিষ্ট স্থানে পোষার ব্যবস্থা করতে। 14 বছর না হলে গরু হত্যা করা যাবে না। 1950 সালে তৈরি পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন বলবৎ হয়েছে। আবার কুকুরের জলাতঙ্ক হলে বা পাগল হলে যন্ত্রণাহীন মৃত্যুর আইন আছে। তবে শুধু আইন প্রণয়ন বা বলবৎ করে এই সমস্যার সমাধান করা যাবে না। প্রয়োজন অন্তর থেকে মানবিকতার জাগরণ। পশুরা যেমন প্রায়শই নামানুষ স্তর থেকে মানবিক স্তরে উত্তীর্ণ হয়, আমাদেরও কর্তব্য মানবিক স্তরটা অন্তত বজায় রাখা। ভালোবাসা, যত্ন, দরদ শুধু নিজেদের মধ্যে কুক্ষিগত না রেখে পোষ্য প্রাণী, বন্য প্রাণী সবার মধ্যে ছড়িয়ে দেওয়া। এই সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানায় গড়ে উঠবে সুস্থভাবে বাঁচার পরিবেশ।
0: শুনলেন সমীক্ষা, শিরোনাম ভালোবাসা পাক না মানুষরা, বললেন শিবরাম দে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। আকাশবাণী কলকাতা। এখন খবর।

0: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিদেশ মন্ত্রক দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছে, ভারত ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে কোনো তৃতীয় পক্ষের ভূমিকা নেই। সীমান্ত সংক্রান্ত যাবতীয় বিষয়ের নিষ্পত্তির জন্য সুপ্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক ব্যবস্থা রয়েছে। দিল্লির একটি আদালত নিট প্রশ্নপত্র মামলায় অভিযুক্ত পাঁচজনের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ 15 জুন পর্যন্ত বাড়িয়েছে। CBSE জানিয়েছে, দ্বাদশ শ্রেণীর জন্য তাদের পুনর্মূল্যায়ন পোর্টালে সমস্ত ত্রুটি কাটাতে সক্ষম হয়েছে। এখনও পর্যন্ত 16,000-এর বেশি শিক্ষার্থী সফলভাবে সেখানে নিজেদের আবেদনপত্র জমা দিয়েছে। UPI এর মাধ্যমে গত মাসে নজিরবিহীন 2,322 কোটি লেনদেন হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রের আর্থিক পরিষেবা বিভাগ। পশ্চিমবঙ্গে সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আগামীকাল আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আসছি বিস্তারিত খবরে। ভারত দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছে, নেপালের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো তৃতীয় পক্ষের ভূমিকাই নেই। ভারত নেপাল সীমান্ত সংক্রান্ত নেপালের প্রধানমন্ত্রীর মন্তব্য এবং পরবর্তীতে নেপালের বিদেশ মন্ত্রকের প্রকাশিত বিবৃতির বিষয়ে এক প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একথা বলেন। তিনি জানান, সীমান্ত সংক্রান্ত যাবতীয় বিষয় নিষ্পত্তির জন্য সুপ্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক ব্যবস্থা রয়েছে। শ্রী জয়সওয়াল আরও বলেন, ভারত নেপাল সীমান্তের প্রায় 98% সীমানা নির্ধারণ সম্পন্ন হলেও কিছু কিছু অংশ এখনও অমীমাংসিত রয়ে গেছে।
1: भारत नेपाल सीमा का लगभग 98% हिस्सा निर्धारित हो चुका है। सीमा के निर्धारित हिस्सों में सीमा पार कब्जे और नो मैन्स लैंड पर अतिक्रमण के मामले भी हैं, जिसका संयुक्त रूप से मानचित्रण किया जा रहा है। हमने सीमा संबंधित सभी मामलों से निपटने के लिए द्विपक्षीय तंत्र स्थापित किए हैं। भारत और नेपाल के बीच जो भी द्विपक्षीय मामले हैं, उसमें किसी तरह से तीसरे पक्ष की कोई भूमिका नहीं है।
0: এছাড়াও জম্মু কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তান ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ বিবৃতিতে যেসব অনভিপ্রেত ও অযাচিত উল্লেখ রয়েছে, ভারত তার প্রতিবাদ জানিয়েছে। শ্রী জয়সওয়াল বলেন, কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য ও অবিভাজ্য অংশ। তিনি জোর দিয়ে বলেন, যেসব পক্ষের এহেন বিষয়ে মন্তব্য করার কোনো আইনগত বা নৈতিক অধিকার নেই, তাদের এ বিষয়ে কোনো মন্তব্য করাও উচিত নয়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে নেপালের ক্ষমতাসীন দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির চেয়ারপারসন রবি লোমিছানে এবং তার প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেছেন, আলোচনায় ভারত ও নেপালের মধ্যে উন্নয়ন সংক্রান্ত অংশীদারিত্ব এবং দুদেশের জনগণের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার বিষয়টি স্থান পেয়েছে। এর আগে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির একটি প্রতিনিধি দল আজ নতুন দিল্লিতে বিজেপি সভাপতি নীতিন নবীনের সঙ্গে সাক্ষাৎ করে। RSP-র সভাপতি রবি লামিছানের নেতৃত্বে এই প্রতিনিধি দল বিজেপির অন্যান্য শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন। সাংগঠনিক ও রাজনৈতিক বিভিন্ন ক্ষেত্রে RSP এবং বিজেপির মধ্যে দলীয় স্তরে দ্বিপাক্ষিক যোগাযোগ শুরু করার উদ্দেশ্যেই এই উদ্যোগ বলে জানা গেছে। নিট প্রশ্নপত্র ফাঁস মামলায় অভিযুক্ত পাঁচজনের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ দিল্লির একটি আদালত 15 জুন পর্যন্ত বাড়িয়েছে। বিশেষ বিচারক অজয় গুপ্ত আজ অভিযুক্ত মঙ্গলীলাল খাতিক, বিকাশ বিলওয়াল, দীনেশ বিলওয়াল, যশ যাদব এবং ধনঞ্জয় লোখান্ডের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়ানোর জন্য CBI-এর আবেদনটি মঞ্জুর করেন। পদার্থবিজ্ঞানের লেকচারার মনীষা সঞ্জয় হাওলাদার, শিশু বিশেষজ্ঞ ডাক্তার মনোজ ঠিকরে শিরুকে এবং পদার্থবিজ্ঞানের শিক্ষক তেজস হর্ষদ কুমার শাহকে গতকাল 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছিল। এই মামলায় CBI এ পর্যন্ত মোট 13 জন অভিযুক্তকে গ্রেফতার করে। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন CBSE জানিয়েছে, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য CBSE-র পুনর্মূল্যায়ন পোর্টালটিতে এখনও পর্যন্ত 16,000-এর বেশি শিক্ষার্থী সফলভাবে তাদের আবেদন জমা দিয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় আজ বোর্ড জানিয়েছে, শিক্ষার্থীদের মতামতের উপর ভিত্তি করে এই প্ল্যাটফর্মকে আরও উন্নত ও পরিমার্জিত করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য এই প্রক্রিয়াকে আরও সুবিধাজনক ও নির্বিঘ্ন করে তোলার লক্ষ্যে সেশনের সময়সীমাও বাড়ানো হয়েছে। উল্লেখ্য, CBSE-র এই প্ল্যাটফর্মটি ডিনায়াল অফ সার্ভিস জাতীয় যান্ত্রিক ত্রুটির শিকার হয়েছিল, যার ফলে মাত্র 2 মিনিটের ব্যবধানে প্রায় 15 লক্ষ হিট বা অনুরোধ তৈরি হয়। এছাড়াও বোর্ডের নজরে এসেছে, সিস্টেমে সংরক্ষিত ফাইলগুলিতে অননুমোদিত প্রবেশের জন্য 1 লক্ষেরও বেশিবার চেষ্টা চালানো হয়েছে। ইউপিআই বা ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস গত মাসে 2,322 কোটি লেনদেনের মাইলফলক স্পর্শ করেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় আর্থিক পরিষেবা বিভাগ ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার এই অগ্রগতির জন্য নাগরিকদের ধন্যবাদ জানিয়েছে। ইউপিআই বিশ্বের বৃহত্তম রিয়েল টাইম পেমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে ইতিমধ্যেই মান্যতা পেয়েছে। শুরু হওয়ার মাত্র এক দশকের মধ্যে এটি বিশ্বের প্রায় অর্ধেক তাৎক্ষণিক পেমেন্ট লেনদেন পরিচালনা করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে উপজাতি বিষয়ক মন্ত্রকের কেন্দ্রীয় বৃত্তি প্রকল্পের সুবিধা প্রাপকদের সঙ্গে মত বিনিময় করেন। ভগবান বিরসা মুন্ডার অবদান ও ঐতিহ্য স্মরণে উদযাপিত বিরসা লিভস ইন নিউ ভারত উইক এর অংশ হিসেবে এই মত বিনিময়ের আয়োজন করা হয়। রাষ্ট্রপতি বলেন, উপজাতি যুব সম্প্রদায়ের বিকাশে সরকার বিশেষভাবে সচেষ্ট রয়েছে, তাদের দক্ষতা ও প্রতিভার বিকাশে বিভিন্ন প্রকল্পেরও ব্যবস্থা করা হয়েছে।
2: युवा हमारे राष्ट्र की शक्ति, आशा और उज्जवल भविष्य की प्रतीक है। मेरी सभी युवाओं, विशेषकर जनजातियों समुदाय के युवाओं से अनुरोध है कि उन्हें अपनी जोड़ों और अपने लोगों को नहीं भूलना चाहिए। युवा शक्ति विरासत पर गर्व करते हुए आधुनिक शिक्षा और तकनीकों के बल पर आगे बढ़े तब सशक्त, समृद्ध और आत्मनिर्भर भारत का निर्माण होगा।
0: ইবোলা মোকাবিলায় আফ্রিকার জনস্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে এই নিয়ে দ্বিতীয়বার চিকিৎসা সহায়তা সরঞ্জাম পাঠালো ভারত। আফ্রিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন তা গ্রহণ করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এ তথ্য জানিয়েছেন। কেন্দ্রীয় সরকার এবছরের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারের জন্য মনোনয়ন গ্রহণ শুরু করেছে। বিভিন্ন ক্ষেত্রে যেসব শিশুরা অসাধারণ অবদান রেখেছে তাদের ভূমিকাকে স্বীকৃতি দিতে এই সম্মানে ভূষিত করা হয়। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই। এই মনোনয়ন শুধুমাত্র রাষ্ট্রীয় পুরস্কারের সরকারি পোর্টাল https://awards.gov.in এর মাধ্যমে অনলাইনে জমা দেওয়া যাবে। 31 জুলাই অনুযায়ী যেসব শিশুর বয়স 5 থেকে 18 বছর তারাই এই পুরস্কারের যোগ্য। গুজরাটের সুরাট জেলায় বারদোলি এলাকায় উভা গ্রামের কাছে ভয়ঙ্কর দুর্ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মহারাষ্ট্রের নম্বরযুক্ত দুটি বিলাসবহুল যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আগামীকাল আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেলা 12:30 রাজ্যস্তরের অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করবেন। একই সঙ্গে রাজ্যের সমস্ত ব্লক পুরসভা এবং কলকাতা পুর নিগম এলাকায় ভার্চুয়াল মাধ্যমে হবে উদ্বোধনী কর্মসূচি। উদ্বোধনের পরই প্রতিটি ব্লক ও পুরসভা এলাকায় নির্বাচিত 100 জন অন্নপূর্ণা যোজনা উপভোক্তার হাতে অনুমোদনপত্র বা স্যাংশন লেটার তুলে দেওয়া হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, দেশের স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা মূলত রোগ নিরাময় কেন্দ্রিক মডেল থেকে ধীরে ধীরে বিবর্তিত হয়ে এখন একটি সামগ্রিক কাঠামোর রূপ নিয়েছে। এই কাঠামোতে অন্তর্ভুক্ত হয়েছে প্রতিরোধমূলক, পুনর্বাসনমূলক, উপশমমূলক এবং প্রবীণদের জন্য বিশেষ স্বাস্থ্য ব্যবস্থা। তিনি জানান, গোটা দেশজুড়ে 182,000 বেশি আয়ুষ্মান আরোগ্য মন্দির স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দক্ষিণ আফ্রিকার উপরাষ্ট্রপতি সিপোকোসা পোলুস মাসাতিল আজ নতুন দিল্লিতে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করেন। তার সঙ্গে দক্ষিণ আফ্রিকা সরকারের বিশিষ্ট মন্ত্রী এবং কর্মকর্তাদের নিয়ে গঠিত একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল উপস্থিত ছিল। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এবং জার্মানির থুরিঙ্গিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী ম্যারিয়া ফয়েগট আজ নতুন দিল্লিতে কোয়ান্টাম কমিউনিকেশন, ফোটোনিক্স এবং উন্নত প্রযুক্তির ক্ষেত্রে দুই দেশের অংশীদারিত্ব বৃদ্ধি নিয়ে আলোচনা করেছেন। বর্তমানে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্ট আপ ব্যবস্থাপনা কেন্দ্র হয়ে উঠেছে। জৈব প্রযুক্তি, স্বাস্থ্য পরিষেবা, জলের যথাযথ ব্যবহারের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মহাকাশ প্রযুক্তির মতো ক্ষেত্রে আন্তর্জাতিক স্তরে সহযোগিতার জন্য ভারত নানা ধরনের সুবিধা দিয়ে থাকে। বিশ্ব আবহাওয়া সংস্থা WHO কঠোর সতর্কবার্তা জারি করে জানিয়েছে, এলনিনো নামক আবহাওয়া পরিবর্তন চক্রটি ক্রমশ দানা বাঁধছে। ধারণা করা হচ্ছে চলতি বছরে এটি বিশ্বজুড়ে চরম আবহাওয়া বিপর্যয় তৈরি করবে। দক্ষিণ লেবাননে আজ ইসরায়েলি ড্রোন হামলায় 8 জন নিহত হয়েছেন। গতকাল ইসরায়েল বেইরুটের দক্ষিণাঞ্চলে হামলা চালানোর হুমকি দিয়েছিল, এরপরেই এই ঘটনা। রাষ্ট্রসংঘের শিশু অধিকার কমিটি আফগানিস্তানে জারি হওয়া একটি নতুন অধ্যাদেশের তীব্র নিন্দা জানিয়েছে। এই অধ্যাদেশে বাল্যবিবাহকে বৈধতা দেওয়া হয়েছে। মহিলা ক্রিকেটে ইংল্যান্ডের টন্টনে কুপার অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ডে সিরিজের তৃতীয় এবং শেষ টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ভারত আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে। ভারতীয় সময় রাত ১১টায় খেলা শুরু হবে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। বিদেশ মন্ত্রক দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছে, ভারত ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে কোনো তৃতীয় পক্ষের ভূমিকা নেই। দিল্লির একটি আদালত নিট প্রশ্নপত্র মামলায় অভিযুক্ত পাঁচজনের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ ১৫ জুন পর্যন্ত বাড়িয়েছে। খবর শেষ হলো, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা। রাত ৮টায় শুনবেন আজকের প্রসঙ্গ, প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। ৮:১৫ শহর কলকাতা, স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। ৮:৩০ কথায় কাহিনী, আজ শুনবেন চড়ুই জীবন, রচনা রবিশঙ্কর বল, প্রযোজনা আশিস গিরি। ৮:৪৫ অর্থনীতির দুনিয়া, পরিবেশ বাঁচিয়ে অর্থনীতির বিকাশ, এই নিয়ে আলোচনার আজ প্রথম পর্ব। অংশগ্রহণে ডক্টর দেবাশিস মিথিয়া এবং অধ্যাপক সীমন্তী বন্দ্যোপাধ্যায়। ৯:০০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ, পরিবেশনায় রাজরূপা চৌধুরী। ৯:৩০ শ্রবণী, শুনবেন কথিকা, পরিবেশের মানুষ মানুষের পরিবেশ, বাংলা সাহিত্যে প্রকৃতি পরিবেশ ও মানুষের সহাবস্থান, এই নিয়ে আলোচনায় বিশ্বজিৎ রায় ও সম্বিত বসু। ১০:৩০ নজরুল গীতি, শিল্পী পল্লব ঘোষ। ১০:৪৫ আধুনিক গান শুনবেন পিয়ালি ঘোষ চক্রবর্তীর কণ্ঠে। ১১:০০ দোতারায় লোকসঙ্গীতের সুর, পরিবেশনায় নবনীল সরকার। ১১:১০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী শুভঙ্কর মৃথা। ১১:৩০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা, শিল্পী সত্যব্রত চট্টোপাধ্যায়। শুনছিলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা।
4: রামধনু কলম, তোমার মনের কথা তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ জুন মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক ৪০০ শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইটন গার্ডেন্স, কলকাতা ৭০০০০১। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com। মেল আইডি আবার বলছি edu.catiom.akashvanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুন ২০২৬, লেখা পাঠানোর শেষ তারিখ ১৫ জুন ২০২৬। আরও একবার মনে করিয়ে দিই, জুন মাসের রামধনু কলমের বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি।

একজন দাতার দান করা রক্তকে এক ইউনিট রক্ত বলা হয়। বর্তমানে এক ইউনিট হল 350 মিলিলিটার। রক্তদান মহদ্দান, মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে দান করা রক্ত অমূল্য।

0: আকাশবাণী কলকাতা। এখন বিজ্ঞাপন বিরতি, এরপর স্থানীয় সংবাদ।
1: এই যে প্রতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
2: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000,
1: আর ইলেকট্রিক বিলের
2: জিরো বিলে আবার টাকা দেব কি?
1: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
2: একদম, পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

স্টালিনের নেতৃত্বে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা আগামীকাল তাদের প্রথম বৈঠকে বসবে। নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন নিয়ে আলোচনার জন্য দিল্লি গেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আগামীকাল আনুষ্ঠানিক সূচনা করবেন। প্রতিটি ব্লক ও পুরসভা এলাকায় নির্বাচিত 100 জন মহিলা প্রাপকের হাতে অনুমোদন পত্র তুলে দেওয়া হবে। রাজ্যের মন্ত্রী তাপস রায় বলেছেন, তৃণমূল কংগ্রেস দলটি অস্তিত্বের সংকটে পড়েছে এবং এই দলটি আগামী দিনে আর থাকবে না। সরকারি কর্মচারী, পেনশন প্রাপক এবং পারিবারিক পেনশন প্রাপকদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। আগামী 3-4 দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই, বরং গরম আরও বাড়বে। আসছে বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা আগামীকাল বৈঠকে বসবে। নবান্নে নির্ধারিত এই বৈঠকে স্বচ্ছ নিয়োগ নীতি, শিল্প সংক্রান্ত বিষয় ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আগামীকালই নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন করা হবে। এছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আগামীকাল নবান্ন সংলগ্ন সভাঘরে মুখ্যমন্ত্রী হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন নিয়ে বিজেপি নেতৃত্বের সঙ্গে আলোচনা করতে আজ দিল্লি গেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে দলের সর্বভারতীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের পর রাতেই তাঁর কলকাতায় ফেরার কথা। এর আগে মুখ্যমন্ত্রী হুগলির তারকেশ্বরে বাবা তারকনাথের মন্দিরে পুজো দেন। এরপর জেলার 16 জন বিজেপি বিধায়কের সঙ্গে বৈঠক করেন তিনি।

0: পরিস্থিতি নিয়ে আগামীকাল নবান্ন সংলগ্ন সভাঘরে মুখ্যমন্ত্রী হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। নতুন মন্ত্রীদের দপ্তর বন্টন নিয়ে বিজেপি নেতৃত্বের সঙ্গে আলোচনা করতে আজ দিল্লি গেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে দলের সর্বভারতীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের পর রাতেই তাঁর কলকাতায় ফেরার কথা। এর আগে মুখ্যমন্ত্রী হুগলি তারকেশ্বরে বাবা তারকনাথের মন্দিরে পুজো দেন। এরপর জেলার ১৬ জন বিজেপি বিধায়কের সঙ্গে বৈঠক করেন তিনি।
1: ঐতিহাসিক জায়গা, এখানে আমরা তারকেশ্বরে যেহেতু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রেজুলেশন নিয়েছিলেন, সেই জায়গা এবং সামনে বিশাজুন, এটা নিয়ে আমাদের কিছু পরিকল্পনা আছে। আমি আজকেই মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং প্রধান সচিবকে নির্দেশ দেব যে এখানে একজন এডিএম আছেন অনুজ প্রতাপ, তাকে আমরা প্রশাসক করছি। যেহেতু শ্রাবণী মেলা সামনে, শ্রাবণী মেলাকে কেন্দ্র করে এবারে সরকার এই বাবা তারকনাথের তারকেশ্বরের যে পবিত্র ভূমি, এর যে শ্রাবণী মেলায় যে ভক্ত আসেন, তাদের জলযাত্রীরা আসেন, তাদের সুবিধার জন্য একটা বড় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
0: সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আগামীকাল আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেলা ১২:৩০টায় রাজ্যস্তরের অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করবেন। একই সঙ্গে রাজ্যের সমস্ত ব্লক, পুরসভা এবং কলকাতা পুর নিগম এলাকায় ভার্চুয়াল মাধ্যমে হবে উদ্বোধনী কর্মসূচি। এই মর্মে রাজ্যের নারী শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের তরফে সব জেলাশাসক ও কলকাতা পুর নিগম কর্তৃপক্ষকে নির্দেশিকা পাঠানো হয়েছে। দপ্তরে জারি করা নির্দেশ অনুযায়ী উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট এলাকার সব দলের বিধায়কদের আমন্ত্রণ জানাতে হবে। মুখ্যমন্ত্রীর কর্মসূচির ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভার সঙ্গে সংযুক্ত থাকবে। গোটা কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলাশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। উদ্বোধনের পরই প্রতিটি ব্লক ও পুরসভা এলাকায় নির্বাচিত ১০০ জন অন্নপূর্ণা যোজনা উপভোক্তার হাতে অনুমোদন পত্র বা স্যাংশন লেটার তুলে দেওয়া হবে। কলকাতা পুর নিগম এলাকাতেও একইভাবে ১০০ জন উপভোক্তাকে এই অনুমোদন পত্র প্রদান করা হবে। সংশ্লিষ্ট মহকুমা শাসক, বিডিও এবং পুর কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতে উপভোক্তাদের তালিকা চূড়ান্ত করা হবে বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। ভোট পরবর্তী হিংসা এবং তৃণমূল কংগ্রেস নেতৃত্বের ওপর আক্রমণের অভিযোগে ধর্মতলার ওয়াই চ্যানেলে আজ ধর্নায় বসেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি অভিযোগ করেন, দিল্লি থেকে চক্রান্ত করে তৃণমূল কংগ্রেসকে ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে, দলের বিধায়ক কাউন্সিলরদের ভয় দেখানো হচ্ছে বলেও তাঁর দাবি। দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে মৃত তৃণমূল কংগ্রেস কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রান্ত হওয়ার পর পুলিশ, হাসপাতাল কর্তৃপক্ষ সকলের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেন তিনি। ধর্নাস্থলে অসুস্থ হয়ে পড়েন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ, পরে তাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এদিনে ধর্না কর্মসূচিতে উপস্থিত ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র প্রমুখ। যদিও দলের বহু সাংসদ বিধায়কদের এদিনের কর্মসূচিতে দেখা যায়নি। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেছেন, দলের অন্দরে তাঁর পায়ের তলার মাটি সরে গেছে বলে আজকের কর্মসূচিতেই তা স্পষ্ট।
1: দুরাবস্থা, এক ঝুড়ি লোক, ১৫০টা লোক আসেনি, আপনারা তো সাংবাদিকরা গেছেন ২০০ জন, আপনার ২০০টা সাংবাদিক না থাকলে তো আর করুন অবস্থা। তারপরে রাজ্যসভা লোকসভা মিলে এতগুলো এমপি শুনলাম, ৩টে এমপি গেছে, ৬ জন এমএলএ গেছে, ও দলটার অবস্থা ফলতার মতো হয়ে গেছে।
0: রাজ্যের মানুষ তৃণমূল কংগ্রেসকে রাস্তায় বসিয়ে দিয়েছে বলে বিজেপি দাবি করেছে। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির ধর্ণা প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য বলেন, রাজ্যের মানুষ তৃণমূল কংগ্রেসকে ভুলে গেছে এবং স্মৃতি থেকে মুছে ফেলতে চায়।
2: পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে ভুলে গিয়েছে এবং স্মৃতি থেকে মুছে ফেলতে চাইছে, একটা দুঃস্বপ্নের কাল রাত্রির অবসান হয়ে গেছে। আর আমার মনে হয় এই নিয়ে কোনো আলোচনা করা উচিত নয়, তবে এটা ঠিক পশ্চিমবঙ্গের মানুষ তাদের রাস্তায় বসিয়ে দিয়েছে। দেখুন, তৃণমূল কংগ্রেস আদপে কোনো রাজনৈতিক দল ছিল না, মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই একটা সংঘর্ষের রাজনৈতিক অতীত ছিল, তিনি আপোষহীন ভাবে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছিল, কিন্তু তারপরে একটা রাজনৈতিক দল বা একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে সরকার যেভাবে চলে সেভাবে চলেনি, তার পরিণতি হচ্ছে বিশৃঙ্খলা।
0: তৃণমূল কংগ্রেস দলটি অস্তিত্ব সংকটে পড়েছে বলে রাজ্যের মন্ত্রী তাপস রায় মন্তব্য করেছেন। বিধানসভার বাইরে আজ সাংবাদিকদের তিনি বলেন, বিধায়কদের সই জালিয়াতির ঘটনা লজ্জাজনক, পরিবারতান্ত্রিক এই দলের আগামী দিনে কোনো অস্তিত্বই থাকবে না। শ্রী রায় অভিযোগ করেন, গত ১৫ বছরে এই দল মানুষের স্বার্থে কোনো কাজই করেনি।
3: সবচেয়ে বড় কথা, এটার উত্তর ওরা দিক, ওরা এরকম বেহায়া বা নির্লজ্জ কেন যে বিধায়কের সই জাল হচ্ছে? এটা কিন্তু বাংলা কেন ভারতবর্ষের কোন বিধানসভায় আমি আজ পর্যন্ত হয়েছে বলে শুনি। এই তৃণমূলে ভবিষ্যৎ তৃণমূল উঠে যাবে, উঠে যাওয়া উচিত। এইরকম একটা রাজনৈতিক দল থাকা উচিত নয় যে রাজনৈতিক দল শুধু ইন্ডিভিজুয়ালের চিন্তা করে, পার্টিকুলার একজনের চিন্তা করে বা একটা পরিবারের চিন্তা করে বা কিছু।

0: মানুষের চিন্তা করে, 15 বছর ধরে পশ্চিম বাংলার কোনো চিন্তা করেনি।
1: বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে বিতর্কের আবহে নতুন করে অধ্যক্ষ রথীন্দ্র বসুর কাছে ফের চিঠি পাঠিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের বিধায়ক কুণাল ঘোষ আজ বিধানসভায় অধ্যক্ষের সচিবালয়ে ওই চিঠি জমা করেন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সই করা ওই চিঠিতে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে অসীমা পাত্র ও নয়না বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি লিডার এবং ফিরহাদ হাকিমকে চিফ হুইপ হিসেবে স্বীকৃতি দেওয়ার আবেদনও করা হয়েছে ওই চিঠিতে। কলকাতা পুরসভার নিকাশী বিভাগের মেয়র পারিষদ পদ থেকে ইস্তফা দিয়েছেন তারক সিং। পুরভবনে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করেন, প্রতিদিন পুরসভায় এলেও কাজের কোনো সুযোগ তিনি পাচ্ছেন না। বর্ষার প্রস্তুতি বৈঠক না হওয়ায় একাধিকবার মেয়র ও পুর কমিশনারকে জানালো হলেও কোনো ফল মেলেনি। বীরভূমে জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন রামপুরহাটের প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। জেলা কোর কমিটির সদস্য পদও ছেড়েছেন তিনি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রতিশ্রুতি মতো রাজ্য সরকারি কর্মচারী, পেনশন প্রাপক এবং পারিবারিক পেনশন প্রাপকদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। অর্থ দপ্তরের অধীন ট্রেজারি ব্যবস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 2008 পয়লা এপ্রিল থেকে 2019 31 ডিসেম্বরের মধ্যে যারা রাজ্য সরকারি পেনশন বা ফ্যামিলি পেনশন পেতেন কিন্তু মৃত্যুর কারণে বর্তমানে যাদের পেনশন বন্ধ হয়ে গিয়েছে তাদের মনোনীত ব্যক্তি বা বৈধ উত্তরাধিকারীরা ওই সময়ের বকেয়া মহার্ঘ ভাতা পাওয়ার জন্য বিবেচিত হবেন। এক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র সহ সংশ্লিষ্ট ট্রেজারি অফিসে যোগাযোগ করার আবেদন জানানো হয়েছে। অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বহু পেনশনভোগী ও ফ্যামিলি পেনশনভোগীর পেনশন শুধুমাত্র লাইফ সার্টিফিকেট জমা না দেওয়ার কারণে বন্ধ রয়েছে। তাদের অবিলম্বে নিজ নিজ ট্রেজারিতে জীবন প্রমাণপত্র জমা দিতে অথবা অনলাইনে ডিজিটাল লাইফ সার্টিফিকেট আপলোড করতে বলা হয়েছে। শিয়ালদার সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমের একটি আলমারি থেকে বিপুল পরিমাণ উইপোকায় খাওয়া টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দীর্ঘদিন ধরেই ওই ঘর বন্ধ ছিল, কলেজ কর্তৃপক্ষ আজ তালা ভেঙে বাক্সবন্দি ওই টাকা উদ্ধার করে। যদিও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মুচিপাড়া থানার পুলিশ, উদ্ধার হওয়া টাকার পরিমাণ কত তা এখনও স্পষ্ট নয়। পূর্ব বর্ধমানের কাটোয়ায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে ত্রাণ সামগ্রী পাচারের অভিযোগে জেলা সভাপতি প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় আজ বিক্ষোভের মুখে পড়েন। এর জেরে অসুস্থ হয়ে পড়লে পুলিশ তাকে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করে। বিজেপির দাবি, রবীন্দ্রনাথের বাড়ির উল্টো দিকে ওই কার্যালয় থেকে মজুত করে রাখা ত্রাণ সামগ্রী পাচারের চেষ্টা করছিল দলের কর্মীরা। যদিও সাংবাদিকদের প্রাক্তন বিধায়ক জানিয়েছেন ওই ত্রাণ সামগ্রী মহকুমা শাসকের দপ্তরে পাঠানো হচ্ছিল। এদিকে বিক্ষোভের মধ্যে পড়ে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে গুরুতর জখম হয়েছেন সন্দীপ ঘোষ নামে এক তৃণমূল কংগ্রেস কর্মী, আহত আরও দুই। ভোট পরবর্তী হিংসা এবং তোলাবাজি ও কাটমানি নেওয়ার অভিযোগে কলকাতা পুরসভার 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শচীন সিংকে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ বিকেলে নারকেলডাঙ্গা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন, ক্ষমতায়ন ও সুশাসন প্রতিষ্ঠায় এনডিএ সরকার। প্রযুক্তিবিদ ও আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গোহের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আবারও দক্ষিণবঙ্গে ঘর্মাক্ত ও অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে। আগামী 3-4 দিন দক্ষিণবঙ্গে বিশেষ বৃষ্টির সম্ভাবনা নেই এবং তাপমাত্রা 2-3 ডিগ্রি বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। উত্তরবঙ্গে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা আগামীকাল তাদের প্রথম বৈঠকে বসবে। নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন নিয়ে আলোচনার জন্য দিল্লি গেছেন মুখ্যমন্ত্রী। স্থানীয় সংবাদ শেষ হল।
2: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
3: আজকের প্রসঙ্গে শুনবেন বিশেষ আলোচনা, ক্ষমতায়ন ও সুশাসন প্রতিষ্ঠায় এনডিএ সরকার। প্রযুক্তিবিদ ও আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহর সঙ্গে কথা বলছেন কল্যাণ লাহা।
4: 12 বছর ধরে মানুষের স্বার্থে এনডিএ সরকার কাজ করে চলেছে। নানান প্রকল্প ও পরিকল্পনার মধ্য দিয়ে ক্ষমতায়ন ও সুশাসনে প্রতিজ্ঞাবদ্ধ সরকার। এইসব বিষয় নিয়ে আলোচনায় আজ আমাদের মধ্যে রয়েছেন প্রযুক্তিবিদ ও আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহ। আপনাকে আকাশবাণীতে স্বাগত।
5: নমস্কার
4: সুদীপ্ত বাবু। 12 বছর ধরে কেন্দ্রে এনডিএ সরকার রয়েছে এবং নিরবিচ্ছিন্নভাবে মানুষের স্বার্থে কাজ করে চলেছে। এই বিভিন্ন কাজ ও পরিকল্পনা প্রকল্পে সাধারণ মানুষ কিভাবে উপকৃত হচ্ছে?
5: দেখুন, প্রথম দিন থেকে এই সরকার একটা সংকেত দিয়েছে যে তারা অন্তর্ভুক্তিমূলক বা

0: ইনক্লুসিভ। আমাদের দেশে 1969-এ ব্যাংক জাতীয়করণ হয়েছে, কিন্তু অ্যাজ পার স্টেটমেন্ট অফ ডক্টর মনমোহন সিং, উনি বলছেন যে দেশের নাকি তখনও পর্যন্ত 40-45% লোকের হাতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না। ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকা মানে সেই ভদ্রলোক ইন্স্যুরেন্সের জন্য এলিজিবল না, কোনো রকম বিমা পাবেন না, চিকিৎসা বিমা পাবেন না, অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স বা দুর্ঘটনা বিমা পাবেন না, কৃষি বিমা পাবেন না, তিনি ব্যাংক থেকে লোন পাবেন না। এবং আমাদের দেশ স্বাধীন হওয়ার পর প্রথম 67 বছর এইরকম একটা জায়গা ছিল। প্রথম স্টেপে উনি যেটা করেন, উনি সবার হাতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দেন। এবং এর ফলে আরেকটা যেটা হয় যে একসময় রাজীব গান্ধীজি বলেছিলেন যে দিল্লি থেকে 1 টাকা পাঠালে 15 পয়সা মানুষের হাতে গিয়ে পৌঁছায়, আমরা কোভিডের সময় দেখলাম যে 1 টাকা পাঠানো মানে 1 টাকাই দেশের, যখন নাকি কেউ ব্যাংকে যেতে পারছে না, কেউ বাড়ির বাইরে বেরোতে পারছে না, টাকা তোলার কোনো ক্ষমতা নেই, তখন প্রত্যেক মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকাটা চলে গেছে থ্রু NEFT সার্ভিস। শুধু তাই না, সেই সময় আমাদের দেশে যে UPI চালু করা হয়েছে, অনলাইন পেমেন্ট সিস্টেম, তার ফলে একটা মানুষ ঘর থেকে না বেরিয়ে, ভাবুন তো যদি UPI না থাকতো, যদি প্রত্যেকটা মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকতো, কোভিডের সময় অর্ধেক লোক না খেয়ে মরে যেত বা না ওষুধ পেয়ে মারা যেত, সেটা করেছে। আর নাম্বার 4 হচ্ছে যে প্রত্যেককে ইন্টারনেট সার্ভিস দেওয়া। আজকে 2014 আগে আপনি দেখবেন কারো হাতে কোনো ইন্টারনেট সার্ভিস ছিল না, যার ফলে শুধু বড় লোকের ছেলেমেয়েরা গিয়ে পড়াশোনা করতো, প্রিপারেশন নিত IAS এর জন্য দিল্লিতে, বা ধরুন ইঞ্জিনিয়ারিং ডাক্তারের জন্য কোটা বা হায়দ্রাবাদে। আজকে ইন্টারনেট এত সস্তা, মানে 100 ভাগের 1 ভাগ ইন্টারনেট খরচ কমে দেওয়াতে গ্রামের মানুষ পড়াশোনা করছে। এবং শুধু তাই না, একজন বয়স্ক মানুষ, তিনি তার বাড়িতে অ্যাপের থ্রুতে ওষুধ নিয়ে আসতে পারছেন, ডাক্তার ডাকতে পারছেন, জীবনটা অনেক সোজা হয়ে গেছে। শুধু তাই না, একসময় ট্যাক্সি আপনাকে 2 কিলোমিটার খুঁজতে যেতে হতো, আজকে এই ইন্টারনেট সস্তা হয়ে যাওয়ায় আপনি ডাকছেন, বাড়ির সামনে ট্যাক্সিওয়ালা চলে আসছে, এবং রেটটাও অনেক সস্তা হয়ে গেছে, বহু সার্ভিস সস্তা হয়ে গেছে গত 12-14 বছরে। এবং শুধু তাই না, সবচেয়ে যেটা হয়েছে সেটা এডুকেশন নইলে আজকের দিনে মানুষ কুলোতে পারতো না। আজকে এই যে এডুকেশনের খরচ, আপনি কোটা ফোটায় লক্ষ লক্ষ কোটি টাকা লোকে লুট করছিল, আজকে সেটা একদম নেমে এসে কয়েক লক্ষ টাকা থেকে সেটা মানে সেম কোয়ালিটি এডুকেশন বাড়িতে বসে একটা বাচ্চা পাচ্ছে কয়েক হাজার টাকায় মাত্র। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স, এটাকে বলে ইনক্লুসিভ। যে জন্য বিশ্বব্যাংক বলেছে যে অ্যারাউন্ড 25 কোটি মানুষ দারিদ্রসীমার বাইরে চলে এসেছে, এটা একটা বিগ অ্যাচিভমেন্ট।
1: মানে আপনি বলছেন যে সবার জন্য যে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে, এর ফলে সব বিষয়গুলো অনেকটা ইজি হয়ে গেছে, আর হচ্ছে ব্যাপারটা অনেক ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক হয়ে গেছে। আগে ব্যাংক অ্যাকাউন্ট সবার ছিল না, যারা সবজি বিক্রেতা,
0: মানে সে কোনো কিছুই সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে তার হাতে গিয়ে পৌঁছাচ্ছে না, বা সে লোকটাকে যখন ধার নিতে যেতে হচ্ছে তাকে মহাজনের কাছে ধার নিতে হচ্ছে বিশাল সুদে। বলতে গেলে এমন একটা জায়গা ছিল যে পার ডে 10 টাকা সুদ, মানে বছরে ভাবতে পারছেন 3000 সামথিং কত পার্সেন্ট সুদ। সেই ভদ্রলোক আজকে তার সুদের হার নেমে এসছে 11%, 3000 থেকে 11%, ফলে ইনফ্লেশন কমেছে। ইনফ্লেশন কমার সঙ্গে দেশের অন্যান্য যে জিনিসগুলো সেটাকে আপনি কন্ট্রোল করতে পারছেন, ইনফ্লেশনের একটা বড় এফেক্ট আছে, GDP তার এফেক্ট আছে, অন্যান্য রিয়েল GDP এটসেট্রা ক্যালকুলেশনের সময়, তো প্রত্যেকটা জায়গায়। এবং মানুষের হাতে এক্সট্রা পয়সা আসছে, সে নতুন জায়গা কিনতে পারছে, আরও নতুন দুটো ইন্ডাস্ট্রি আসছে। আগে ধরুন এই মোবাইল একদম গরিবরা কিনতেই পারতো না, তো আজকে যখন তার হাতে এক্সট্রা পয়সা আসছে, ইনফ্লেশন যখন কম, তার যখন সেই দারিদ্রসীমার বাইরে, সে একটা ভালো মোবাইল কিনছে, এবং মোবাইল কেনার ফলে তার ছেলেমেয়েরা বেস্ট এডুকেশন বাড়িতে বসে নিতে পারছে মাত্র 200 টাকায় কোনো কোটার একটা ইনস্টিটিউট থেকে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স।
1: আপনি একটা জিনিস যেটা বললেন সেটা হচ্ছে আপনার মহাজনদের কথা। এবার যদি আমি কৃষি ক্ষেত্রের দিকে চলে যাই, কেন্দ্রীয় সরকার কৃষির উন্নতির জন্য এবং সর্বোপরি কৃষকদের আর্থিক অবস্থা উন্নতিতে তাদের ক্ষমতায়নে একাধিক প্রকল্প এনেছে, তো এই 12 বছরে সারা দেশে কৃষকদের আর্থিক ক্ষমতায়ন কতটা হয়েছে এবং তারা আগামী দিনে তাদের ভবিষ্যৎ?
0: পুরো একটা অনুষ্ঠান চলে যাবে যদি এই ব্যাপারটা আমি আপনাকে বলি, তবুও যেহেতু সময় কম আমি ছোট করে বলি। আগে কৃষকরা প্রথমত বেচতে পারতো না, কারণ তাদের জন্য মার্কেট নেই, যেটা ওয়েস্ট বেঙ্গলে এখনও নেই, কিন্তু সারা ভারতবর্ষে কিন্তু স্ট্রাকচার মার্কেট তৈরি করা হয়েছে। শুধু মার্কেট না, যাতে কৃষকরা বার্গেন করতে পারে, কৃষকদের সমবায় তৈরি করা হয়েছে, 10,000-এর উপর সমবায় তৈরি করতে হচ্ছে, যাতে কৃষকরা বার্গেন করতে পারে মিডলম্যানদের সঙ্গে। মিডলম্যান মানে কিন্তু তারা ভিলেন তা নয়, তারা আবার ব্যবসা করতে এসছে। তার সঙ্গে যেটা হয়েছে, ধরুন ইন্টারন্যাশনাল মার্কেট কৃষকদের জন্য তৈরি হয়েছে, যাতে তারা বাইরে এক্সপোর্ট করতে পারে। একসময় যেই বিহারে ধরুন ভীষণ রকম বন্যা হতো, আজকে সেই বিহার 2021-এর একটি খবর যে 15 বছরে 800 গুণ তারা তাদের এক্সপোর্ট বাড়িয়েছে। এবার বেঙ্গল শুরু করবে, বেঙ্গল এতদিন কৃষির উপর জোর দেয়নি, বেঙ্গলের চাষিদের উপর তো এখানে মিডলম্যান পুরো জিনিসটাই একটা ভাওতা জিনিস ছিল। সবুজ বিপ্লব মাত্র 2.5 স্টেটে হয়েছে, বাকি স্টেটে হয়নি, এখানে সেই জায়গাটা ইনসিওর করা হয়েছে। বাকি স্টেটগুলোতে প্রথমত কৃষকদের মূলধন দেওয়া, কৃষকদের বেটার সার দেওয়া, জলের ব্যবস্থা করা, ইরিগেশনের ব্যবস্থা করা, এবং তার সঙ্গে তাদের দাঁড় দেওয়া, তাদের ইন্স্যুরেন্স দেওয়া, যে সব কিছু দেওয়ার পর তার যদি এটা কোনো খরা বা বন্যা হয় সেখানে তাকে ইন্স্যুরেন্স দেওয়া কমপ্লিট চারিদিক থেকে, নইলে মানুষ কৃষিতে আসবে না। তাকে তো সিকিউরিটিও দিতে হবে। এতদিন চাষিরা ইন্স্যুরেন্স পেত না, কেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই? চাষিরা ধার পেত মহাজনদের থেকে, ব্যাঙ্ক থেকে ধার পেত না,

0: কেন না, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, সেই জায়গাটা খুলে দেওয়া হয়েছে কৃষকদের সম্পূর্ণ একটা স্বাধীনতা, মানে তাদের ডিমান্ড এবং সাপ্লাই দুটো জায়গায় অ্যাড্রেস করা হয়েছে এবং আজকে কৃষকরা অনেক ফ্রি। এবং তার সঙ্গে অ্যাট দি সেম টাইম আমেরিকা দেখুন চেষ্টা করছে গত এক বছরের পর ট্রাম্প আসার পর থেকে যে কৃষি বাজারটা খুলে দাও, আমরা যে না আমাদের চাষিরা গরিব। কৃষি মানে তো শুধু কৃষি না, কৃষি, গোপালন, মৎস্য চাষ, তারপর আপনার
1: হর্টিকালচার,
0: এই সব কিছু আছে এর মধ্যে, পশুপালন, এই যে এই প্রত্যেকটা জিনিস যে আছে এই প্রত্যেকটা জায়গায় কিন্তু ওই ক্যাশ ফ্লোটা বাড়ানো হয়েছে, ইনফ্রাস্ট্রাকচার বাড়ানো হয়েছে, তাদের সাপোর্টটা দেওয়া হয়েছে এবং তাদের মার্কেট তৈরি করে দেওয়া হয়েছে, যাতে তারা তৈরি করার পর তারা দুধটাকে বেচতে পারে, তারা তাদের ফসলটাকে বেচতে পারে। কোঅপারেটিভ করা হয়েছে, ফিশারিজের কোঅপারেটিভ করা হয়েছে, যাতে তারা বার্গেন করতে পারে ওপেন মার্কেট, নইলে একা থাকলে সে বার্গেন করতে পারবে না। এইভাবে প্ল্যানিং নিয়ে চলছে, মানে আমাদের যে পুরনো যে কৌটিল্যের সময়কার যে অর্থনীতি বা পরবর্তীকালে যে বিভিন্ন আমাদের অর্থনীতি আমাদের দেশে যে চালু হয়েছে ক্লাসিক্যাল অর্থনীতি, যার ফলে একসময় 1800 বছর আমরা পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট ইকোনমি ছিলাম, তো সেই ফান্ডামেন্টালসগুলো সেই আমাদের ইন্ডিয়ান ইকোনমিক্স উই আর অ্যাপ্লাইং দ্যাট।
1: পশ্চিমবঙ্গে আগামী দিনে কৃষির ভবিষ্যৎ কী হতে চলেছে?
0: দেখুন, এই তো সিএম নিজে ঠিক করবেন, আমি যেটুকু খবর পাচ্ছি পশ্চিমবঙ্গে কিন্তু ইরিগেশনে একটা বড় ইনভেস্টমেন্ট আসবে। ইরিগেশন 1978 পর, ইফ আই এম নট রং, মোস্ট প্রবলি এফেক্টিভলি 1 হেক্টর এক্সট্রা মানে সিসিএ ইরিগেশন ল্যান্ড হয়নি, তিস্তা 78 বন্ধ হয়ে গেছে, তারপর থেকে হয়নি, প্রত্যেকটা ইরিগেশন প্রজেক্ট বন্ধ, দ্বারকেশ্বর, গন্ধেশ্বরী, সিদ্ধেশ্বরী, নুনবিল, সুবর্ণরেখা, ঘাটাল মাস্টার প্ল্যান, গঙ্গার এপারটায় মানে আপনার নদিয়া মুর্শিদাবাদ 224 পরগনা কোনো ইরিগেশন স্কিমই হয়নি লাস্ট 79 ইয়ার্স, এই জায়গাটাকে একটা চেঞ্জ করা হবে। যেটুকু শুনতে পাচ্ছি যে কোনো ইসরায়েলি কোম্পানি বা ইসরায়েলি টেকনোলজি সামথিং দে মে অ্যাপ্লাই। এছাড়া যখন কৃষি আন্দোলন হয়েছিল বেঙ্গলের কৃষকরা, তারা জানেই না আন্দোলন কেন, তারা জানেই না যে গত 50 বছর বা 60 বছর পাঞ্জাবের চাষিদের পুরো ফসলটা গভর্নমেন্ট কিনে নেয়, আমাদের এখানে চাষিকে এক তো দিয়ে দেওয়া হচ্ছে ফ্রি মার্কেটে বিক্রি করার জন্য, দ্বিতীয়ত তাদের উপরে একটা ক্যাপ করা হচ্ছে, যেমন আলু এত টাকার বেশি বেচতে পারবে না। এবার আলুর দাম যখন কম হচ্ছে তখন তো চাষি মার খাচ্ছে, আলু যখন দাম যখন বেড়ে যাচ্ছে ওটা ক্যাপ করে দিচ্ছেন, চাষি যাবে কোথায়? যেখানে বিহারিরা তাদের ফসল সারা পৃথিবীতে বিক্রি করছে, আমরা এক্সপোর্ট দূরের কথা, পাশের স্টেটে বিক্রি পাচ্ছি না, এখানে কৃষি মার্কেটটা খুলে দেওয়া হবে, চাষিদের একটা বড় রকম একটা চেঞ্জ আসবে।
1: আর একটা বড় বিষয় হচ্ছে পরিবেশ, এই পরিবেশ সংরক্ষণে সরকার কি কি ভূমিকা নিয়েছে?
0: দেখুন, আজকের দিনে এমওইএফ কিন্তু ভেরি মাচ টাফ, এরা কিন্তু নতুন ইয়ে করছে না, নতুন জলাভূমি, যেমন এই লাস্ট 3 দশক বেঙ্গলে আপনি যদি দেখেন KEIB প্রজেক্ট স্টার্ট হয়েছিল 2001, এরপর একদিকে KEIB প্রজেক্ট হচ্ছে মানে ফুটো কলসিতে জল ঢালার মতো, একদিকে প্রজেক্ট বাড়ছে, প্রজেক্টের খরচা বাড়ছে, ওদিকে আপনি সব ইকোসিস্টেমটাকে নষ্ট করে দিচ্ছেন, ইস্ট কলকাতা ইকোসিস্টেমটা পুরো শেষ করে দিচ্ছে। এইখানে একটা বড় রকম কিন্তু সরকার মানে স্টেপ নেবে, বিশেষ করে বেঙ্গলে, বেঙ্গলের ইকোসিস্টেম বহু জায়গায়, নর্থ বেঙ্গলের চায়ের উপর যে ছায়া গাছ ছিল সেগুলো নষ্ট করে দেওয়া হয়েছে, সাউথ বেঙ্গলে আমাদের বাঁচাতো যে গাছগুলো মানে যে জন্য কলকাতাটা বেঁচে আছে, সুন্দরবনের যে বড় গাছগুলো সেগুলো কেটে দেওয়া হয়েছে। তো আগামী দিনে এখানে তো এনভায়রনমেন্টে একটা বড় ইনভেস্টমেন্ট দরকার, মানে যেটা আমাদের পে করবে ফর নেক্সট 200 ইয়ার্স অর সামথিং। আর তাছাড়া এনভায়রনমেন্ট রুল খুব স্ট্রিক্টলি ফলো করা হবে।
1: প্রতিরক্ষা ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ দিক, আমরা অপারেশন সিন্দুর দেখেছি, প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতকে আরও শক্তিশালী করতে সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে, আগামী দিনে এই পদক্ষেপগুলোর বাস্তবায়ন কতটা সম্ভব এবং আমরা ভারতকে আরো কত শক্তিশালী হিসেবে দেখতে চাই?
0: প্রতিরক্ষায় সবচেয়ে যেটা বড় কাজ সেটা হলো মেধাটাকে কাজে লাগাচ্ছে। আপনি যদি একটা লোককে সরকারি চাকরিতে ইসরোতে ঢুকিয়ে দেন এবং তার বাইরে কাজ করতে না দেন, তাহলে যেটা হবে ওই ভদ্রলোক বসে থাকবে, কখন সেই উপরে বাবু নেতারা সিগন্যাল দেবে তার উপর সেই সায়েন্টিস্ট তাকে ভাবতে হবে। এখন গভর্নমেন্ট এই জায়গাটা লিবারেলাইজ করে দিয়েছে, যে ইউ মে থিঙ্ক অ্যাজ পার ইউর এবিলিটি উইল পারচেস। গভর্নমেন্ট কিন্তু আজকে ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, চেন্নাইতে প্রচুর কিন্তু প্রাইভেট ডিফেন্স কোম্পানি এসছে, তারা গভর্নমেন্টকে প্রেজেন্টেশন দিচ্ছে এবং তারা বলছে যে আমরা এখানে নিয়ে যাবো, এখানে গেলে আমরা চায়না, রাশিয়া বা ইউএসকে আমরা আটকাতে পারবো বা হিট করতে পারবো, আমাদের সেই ফ্রিডমটা দিন, বা এই যে বিভিন্ন জঙ্গি গোষ্ঠী আছে আপনারা হিট করতে দিন, ইনোভেটিভ সব জিনিস। এই ইনোভেশনটা একটা গভর্নমেন্ট চাকরিতে আপনি কখনো পাবেন না, কিন্তু এখানে ফ্রি থিঙ্কিং পাবেন। এখন গভর্নমেন্ট করেছেন কি, এই ডিফেন্স সেক্টরটাকে প্রাইভেটে ছেড়ে দিয়েছেন, যেরকম আমেরিকায় আছে প্রাইভেট ডিফেন্স কোম্পানি আসবে, তারা চিন্তা করবে নতুন টাইপের, যেখানে গভর্নমেন্ট ভাবতে পারছে না সেই জিনিসগুলো কিন্তু তারা ভাবাবে। আগামী কয়েক বছরে ডিফেন্স বিজনেস একটা বড় জায়গায় যাবে, প্রচুর টাকা আমরা আর্ন করবো, যেখানে আগে আমরা বাইরে থেকে কিনতাম এখন দেখছেন ব্রহ্মোস এটসেট্রা আমরা বিক্রি করছি, আগামী দিনে কিন্তু আরও বহু টাকা আমাদের হাতে আসবে।
1: মহাকাশ একটা গুরুত্বপূর্ণ জায়গা,
0: এখানেও সেম দেখুন মহাকাশেও কিন্তু এই জিনিসটা করা হয়েছে। দেখুন আমাদের কতগুলো জিনিস দরকার, যেমন ধরুন আমাদের এখনো সার্চ ইঞ্জিন নেই, শুধু মহাকাশটা আরও কয়েকটা সেক্টর বলছি, আমরা সেই গুগলের উপর ডিপেন্ডেন্ট, কালকে আমেরিকার সঙ্গে গন্ডগোল হলে আমরা কোথায় যাবো? আমাদের গুগলের ম্যাপের একটা প্যারালাল দরকার, নইলে ধরুন আমেরিকা

0: বললাম গুগল ম্যাপ দেবো না, গুগল বললে আমি ম্যাপ তোমায় ভাড়া দেবো না, ইন্ডিয়ার সঙ্গে ধরুন ট্রাম্পের সঙ্গে ধরুন গন্ডগোল লাগলো, ধরুন আমেরিকা বললো আমি এই সার্ভিসগুলো তোমায় দেবো না। তো স্পেসে কিন্তু খুব হাই লেভেল একটা চিন্তাভাবনা দরকার। এই যেমন ধরুন ইউপিআই, আজকে আমরা ইউপিআইটা নামানোতে কী হলো, মাস্টার কার্ড ভিসা কার্ডের মোটামুটি ব্যবসা বন্ধ। কিছুদিন আগে আপনারা সবাই ক্রেডিট কার্ড, আমি আপনি ক্রেডিট কার্ড ইউজ করতাম, আজকে আমরা সবাই ইউপিআই ব্যবহার করছি, অনেক সোজা। সেই রকম আমাদের এমন একটা ইনোভেশন আনতে হবে যেখানে আমরা ওদের ছাড়িয়ে যাই। স্পেসেও গভর্নমেন্ট সেই স্পেসটা দিয়েছে, প্রচুর স্পেস কোম্পানি সাউথ ইন্ডিয়ায়। আমার বিশ্বাস আগামী দিনে আমাদের নতুন মুখ্যমন্ত্রী এসছেন, এই খড়গপুর হলদিয়া দুর্গাপুর এই যে স্ট্রিপটা, এই স্ট্রিপে কিন্তু আমাদের আরও বেশ কিছু এরকম ইনোভেটিভ সেন্টার এটসেট্রা এগুলো তৈরি করতে হবে। দরকার হলে খড়গপুর দুর্গাপুর বা যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নিয়ে একসঙ্গে কী করে মানে ইনোভেটিভ সেন্টার এটসেট্রা তৈরি করা যায় সেটা ভেবে দেখতে হবে।
1: এই জিনিসগুলোর সাথে আরও একটা বিষয় যেটা আছে সেটা হচ্ছে পর্যটন। পর্যটনের বিকাশে এনডিএ সরকার একাধিক পরিকল্পনা নিয়েছে, বিভিন্ন রাজ্যে পর্যটনের যে কেন্দ্রগুলো আছে সেগুলো বিকাশের অনেক জায়গা সরকার কাজ করে চলেছে, এবং এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে যে পর্যটন শুধু দেশের না, বাইরের থেকেও মানে বিদেশি পর্যটকরা আসছে এবং ভারতের পর্যটকরা বিভিন্ন জায়গায় যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেটা সবসময় উনি বলেন সেটা হচ্ছে আমাদের দেশে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে বেশি বেশি করে যাওয়ার কথা বলেন উনি, দেশের যে পর্যটনের কেন্দ্র বিদেশে না গিয়ে। তো সেই বিষয়ে আপনি কি বলবেন?
0: এক্স্যাক্টলি, এই জায়গাটা কিন্তু মানে ভীষণভাবে আমাদের চিন্তা করতে হবে দুটো ব্যাপার। একটা হচ্ছে যে পর্যটন তো বড় ইনফ্রাস্ট্রাকচার সেটা ঠিক আছে, কিন্তু নতুন সরকার যেটা করছে পর্যটন ক্ষেত্রে সেটা হলো ধরুন লোকাল লোক, ধরুন ডুয়ার্স তোরাই বা পাহাড়, ওখানে যদি আপনার বড় একটা হোটেল বানান ফাইভ স্টার তাহলে কিন্তু চাকরি করবে কলকাতার যে ছেলেগুলো তারা গিয়ে চাকরি করবে, লোকাল লোকেদের উন্নতি হবে না। এখানে হোমস্টে সিস্টেম তৈরি করা হচ্ছে, তাহলে কি হচ্ছে আপনি ওই ফ্লেভারটা পাবেন এবং তার সঙ্গে আপনি ওদের যে মানে আপনি তো ওখানে গেছেন এখানকার ডাল ভাত খাওয়ার জন্য না, ওদের যে সিস্টেম ওদের যে থাকার ব্যবস্থা বা পাহাড়ের মধ্যে আপনি ঝুলে আছেন, রাত্রিবেলা দেখছেন মাঝরাতে আপনি পাহাড়ে ঝুলে আছেন এই ব্যাপারটা, এবং সেখানে ওদের ফান্ডিং করা হচ্ছে, লোকাল লোকেদের হাতে টাকা আসছে। অ্যাট দি সেম টাইম দেখতে হবে যে ওরা মেইনলি তো ট্রাইবাল কমিউনিটি, তাদের অধিকারটা যেন রক্ষা করা হয়। গত এখানে প্রায় এক দেড় দশক কলকাতা থেকে লোকজন ব্ল্যাক মানি নিয়ে গিয়ে ওখানে বড় বড় হোটেল বানিয়ে ডুয়ার্সের পরিবেশটা নষ্ট করে দিয়েছে, সেই জিনিসটা যেন না হয়। মানে ওখানে ওদের মতো করে বাঁচতে দিন, ওরা ওদের পরিবেশটা কিন্তু, আমি এখানে এমএসসি পাস করে ওই পরিবেশটা যা জানবো আমার থেকে ওই ভদ্রলোক কিন্তু, যে ভদ্রলোক ওখানে বেঁচে আছেন তিনি পরিবেশ থেকে শিখেছেন ওই পরিবেশটা কী করে বাঁচাতে হয়। এইখানেই নীতি আয়োগ আর পরিকল্পনা পরিষদের পার্থক্য। আগে যখন প্ল্যানিং কমিশন ছিল দিল্লি থেকে ঠিক করা দেওয়া হতো যে এইভাবে এইভাবে জিনিসটা হবে, নীতি আয়োগ বলছে না উল্টো করে, ওখানকার যে ভদ্রলোক আছে তাকে তুমি জিজ্ঞেস করো, সে কলকাতায় বলবে এবং কলকাতা থেকে দিল্লিতে বলবে, অ্যাকর্ডিংলি ওই প্ল্যানিংটা করো। যখন প্ল্যানিং করছেন নর্থ বেঙ্গলের জন্য তখন ওই হোমস্টের ব্যাপারে আপনি যান, যাতে ওই লোকাল যে মানুষ আছে সে যাতে আত্মনির্ভর হয়। আমি এতক্ষণ কৃষকদের আত্মনির্ভরতা বললাম, কৃষক, ফিশারিজ, ডেয়ারি, এগ্রিকালচার, অ্যানিমাল হাজবেন্ডারি এদের কথা বললাম, ঠিক এক্ষেত্রেও তাই যে আমি ওখানে যখন এটা করব ওখানকার লোকাল যে মানুষ আছে তাকে আমায় তুলে ধরতে হবে। এটা এই না যে এখান থেকে একটা বড় ইনভেস্টমেন্ট ওখানে করবে, নো, ব্যাংক টাকা দিচ্ছে, সবার হাতে আজকে জনধন অ্যাকাউন্ট আছে, তাকে তার পায়ে দাঁড়াতে দিন এবং মানুষকে সেই ফ্লেভারটা নিতে দিন।
1: আলোচনার অনেক কিছু বাকি রয়ে গেছে কিন্তু সময় এখন কথা বলছে, শ্রোতাদের জানাই এতক্ষণ আমাদের সাথে আলোচনায় ছিলেন প্রযুক্তিবিদ ও আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহ। আপনি আপনার মূল্যবান সময় আকাশবাণীকে দিয়েছেন, এই জন্য অনেক ধন্যবাদ।
0: ধন্যবাদ আপনাদের।
2: শুনলেন বিশেষ আলোচনা, ক্ষমতায়ন ও সুশাসন প্রতিষ্ঠায় এনডিএ সরকার। প্রযুক্তিবিদ ও আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহর সঙ্গে কথা বললেন কল্যাণ লাহা, শব্দ সম্পাদনায় সাধনা দাস বসু।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে শহর কলকাতা।
4: তীব্র দাবদাহে নাজেহাল শহরবাসী, প্রত্যেকেরই যাতক প্রায় অবস্থা, দিন গোনা চলছে কাঙ্ক্ষিত বৃষ্টির জন্য। এর মধ্যে গত কয়েকদিনে শহরের বিভিন্ন জায়গায় আয়োজিত হয়েছে বেশ কিছু অনুষ্ঠান। আমরা উপস্থিত থেকেছি কয়েকটি অনুষ্ঠানে, সেই সব অনুষ্ঠানের খবরাখবর নিয়েই শুরু করছি আজকের শহর কলকাতা। এই অনুষ্ঠানে থাকছে রবীন্দ্র নজরুল সন্ধ্যা এবং কবি প্রণাম। গত 26 মে শিল্পী সংসদের উদ্যোগে প্রতিষ্ঠানের নিজস্ব ভবনে আয়োজিত হয় রবীন্দ্র নজরুল সন্ধ্যা, পরিবেশিত হয় আবৃত্তি ও গান। উপস্থিত ছিলেন সাধুন বাগচি, ডাক্তার শ্রীকুমার চট্টোপাধ্যায়,

0: স্বপন সেন প্রমুখ। অনুষ্ঠানের অংশ বিশেষ।
1: আমার বিজয় কে চন্ন লুটায় তোমার চরণ তলে এসে, আমার সমর জয়ী অমর তরবারি দিনে দিনে ক্লান্তি আনে হয়ে ওঠে ভারী, এখন এভার আমার তোমায় দিয়ে হারি, এই হার মানা হার পরাই তোমার কেসে। ও জীবন দেবী আমায় দেখে কখন তুমি ফেললে চোখের জল, বিশ্বজয়ীর বিপুল দেউলি তাই চলমল, বিদ্রোহীর রক্ত রথের চুড়ে বিজয়িনী নীলাম্বরের আঁচল তোমার উড়ে, আমার যত তুন আজ তোমার মালায় পুরে, আমি বিজয়ী আজ নয়ন জলে ভেসে।

0: যেথায় থাকে সবার অধম দিনের হতে দিন, সেইখানে যে চরণ তোমার রাজে, সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে, যখন তোমায় প্রণাম করি আমি, প্রণাম আমার কোন খানে যায় থামি, তোমার চরণ যেথায় নামে অপমানের তলে, সেথা আমার প্রণাম নামে নাচে, সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে। অহংকার তো পায় না নাগাল যেথায় তুমি ফেরো, রিক্ত ভূষণ দিন দরিদ্র সাজে, সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে। ধনে মানে যেথায় আছো পড়ি, সেথায় তোমার সঙ্গ আশা করি, সঙ্গী হয়ে আছো যেথায় সঙ্গীহীনের ঘরে, সেটা আমার হৃদয় নামে নাচে, সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে।
1: একত্রিশে মে থেকে তেসরা জুন কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রথীন্দ্রনাথ মঞ্চে চলছে কবি প্রণাম অনুষ্ঠান। আবৃত্তি ও সঙ্গীতের মধ্যে দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি। আয়োজনে রবীন্দ্রভারতী সোসাইটি। আয়োজক সংস্থার সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায় জানালেন,
2: রবীন্দ্রভারতী সোসাইটি প্রতি বছরের মতো এবছরও রবীন্দ্র জয়ন্তী পালন করছেন 166তম কবিগুরুর জন্মদিন উপলক্ষে। চার দিন ধরে এই অনুষ্ঠান চলবে। রবীন্দ্রভারতী সোসাইটি রথীন্দ্রনাথ ঠাকুরের হাতে তৈরি একটি প্রতিষ্ঠান, এবং এই প্রতিষ্ঠান রবীন্দ্রনাথের কাজকর্ম, তার যে সৃষ্টি, সেটা দিকে দিকে ছড়িয়ে দেবার চেষ্টা করে যাচ্ছে এই সোসাইটির যারা আমরা রয়েছি বা যারা আগে ছিলেন। আজকে প্রায় 80 বছরের ওপর হয়ে গেল এই প্রতিষ্ঠান। সুতরাং সব শিল্পীরাই আসছেন, তারা আসেন আমাদের এখানে, তারা সম্মান জানাতে আসেন আমাদের সোসাইটিতে, ঠাকুরবাড়িতে। আর আমাদের এখানে

0: একটি লাইব্রেরি আছে, সেটা আমাদের দেখবার মতো একটি লাইব্রেরি। আর কবিগুরুর যে গাড়ি রয়েছে সেই গাড়িটাও আমরা রিনোভেশন করছি, গাড়িটা রিনোভেশন নয় মানে জায়গাটা রিনোভেশন করছি, কিছুদিনের মধ্যে সেটারও আমরা উদ্বোধন করব, চেষ্টা করে যাচ্ছি নতুনদেরকেও সামনে আনতে। এবং যারা আজকে নতুন যারা এসেছেন, যারা অডিশন দিয়ে এসেছেন, তাদের পারফরমেন্সও সকলকে মুগ্ধ করছে।
1: অনুষ্ঠানের অংশবিশেষ।

শহর কলকাতা আজ এই পর্যন্তই। আবারও কথা হবে আগামী মঙ্গলবার রাত 8:15 আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। গ্রন্থনা ইরানি ঘোষ, স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী, প্রযোজনা দেবশ্রী ঘোষ।

ব্লুটুথের মাধ্যমে ফাইল বা তথ্য শেয়ার করার জন্য অচেনা কোনো ব্যবহারকারীর কাছ থেকে অনুরোধ এলে সে অনুরোধ গ্রহণ করবেন না। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা। নির্ভরযোগ্য নয় এমন কোনো সফটওয়্যার আপনার মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড করবেন না। সুরক্ষিত থাকুন ডিজিটালি।

রবি শঙ্কর বলের গল্প চড়ুই জীবন, প্রযোজনা আশিস গিরি। গল্পেরা আমার কাছে আসে রাস্তায়, বাড়িতে, বাজারে, লোকাল ট্রেনের কামরায়, আর স্বপ্নে তো বটেই। স্বপ্নে অনেক গল্পই আমি পেয়েছি, যেমন এই চড়ুই জীবন। হয়েছিল কি, একদিন দেখলাম আকাশে আকাশে ঘুরে বেড়াচ্ছি, তারপর হঠাৎই নিচের দিকে পড়তে শুরু করলাম। অর্থাৎ আবার আমার বাড়ি, অফিস, ঘামে ভেজা চেনা মুখদের রুটিনবদ্ধ জীবনে। কিন্তু স্বপ্নে ওই উড়ানের স্মৃতি ধরে রাখতেই এই গল্প।

মহালয়ার সকাল। একটু আগেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর সেই মন্দ্র স্বরে স্তোত্রপাঠ আর তার সঙ্গে গানের উজান শেষ হয়েছে। অর্জুন সেন ব্যালকনিতে এসে দাঁড়াল। পাশের ঘরে অলোকা ও সীমান্ত এখনো ঘুমিয়ে আছে। রোজ ভোরবেলা অলোকা বিছানা ছেড়ে সীমান্তর ঘরে গিয়ে তার পাশে শুয়ে পড়ে। ছেলে যত বড় হচ্ছে অলোকার মাতৃত্বের টানও যেন আরও শিকড় সন্ধানী হয়ে উঠছে। অর্জুন সেন দেখল রাস্তাঘাট ভেজা, রাত্রে বৃষ্টি হয়েছে, রাস্তার ওপারের কদম গাছটা ধারা স্নানের পর আরো আরো সবুজ। এরকম সবুজ দেখলে ছানা ছানি করতে ইচ্ছে করে, দুহাতে সতেজ ক্লোরোফিল নিয়ে মুখে মাখবার স্বাদ হয়। ওদিকে চড়ুই পাখিদের কিচিরমিচির ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে। কি কোমল প্রাণ সব! চড়ুই পাখি দেখলেই তাকে ধরতে ইচ্ছে করে অর্জুন সেনের। বুকের কাছে পাখিটির উত্তাপের ছোঁয়া পেতে ইচ্ছে হয়। তাকে এবার বেরোতে হবে মর্নিং ওয়াকে। রক্তে চিনির পরিমাণ বাড়ছে, তাই ডাক্তারদের নির্দেশ সকালে ও বিকেলে হাঁটাহাঁটি। বিকেলে তো হয় না, রাতে ছাদে গিয়ে পায়চারি, তখন বাইরে যাবার উপায় নেই। অফিস থেকে ফেরার কিছু পর থেকে অর্জুন সেনের মাথায় হুইস্কি জনিত মেঘ জমতে থাকে। ডাক্তার সমান্তর বারবার বলছে এবার একটু পরিমাণটা কমান, আস্তে আস্তে দু পেগ নিন, তার বেশি কিছুতেই নয়। অর্জুন সেন ডাক্তারকে কি করে বোঝায়? মাথার ভেতরে যদি মেঘ কুয়াশাই না ছড়ালো তবে হুইস্কি খাওয়ার অর্থ কি? সে কি করে বোঝাবে? ওই নিজের থেকে বেরিয়ে যাওয়ার সময় এক একদিন কবি ভাস্কর চক্রবর্তীর সেই ছয়টি বাক্যের কাছেই ফিরতে ইচ্ছে হয় তার। বন্ধু প্রিয় সুব্রতকে ভাস্কর লিখেছিল, এক একদিন ভাবি দিল্লি যাব, আর শিবুর সঙ্গে দেখা হবে, আর অনেক গল্প করব, আর ঘুরে বেড়াব। তুমি চেনো শিবুকে? চেনো না? আমিও চিনি না। ডাক্তার কি করে বুঝবে? রাত যত বাড়তে থাকে এরকম কত শিবুর কথা অর্জুন সেনের মনে পড়ে যাদের সে চেনে না। যেমন এক রাতে তার মনে হয়েছিল শিবু ফালাকাটা স্টেশনের প্ল্যাটফর্মে বসে আছে। শিবুকে ফালাকাটা স্টেশনে পাওয়া যাবে না, এ তো হতেই পারে না। যেন এই দুনিয়াদারির বাইরে এক স্টেশন, ওভারব্রিজ পেরিয়ে শহরের দিকে গেলে তুমি যেতে পারো, কিন্তু যদি না পেরো তবে বিপরীতে বিস্তীর্ণ ক্ষেত জমি নতুন ফুলকপির সবুজ পাতায় আচ্ছন্ন হয়ে আছে, কোথাও বা কাশফুলের জঙ্গল হাওয়ায় তুলছে, আরো দূরে মেঘে মেঘে ঢাকা ডুয়ার্সের পাহাড়। শিবু কি সেখানে না গিয়ে পারে? একদিন রাতে সে অলোকাকে জিজ্ঞেস করেছিল, আচ্ছা তুমি আমাকে শিবু ডাকো না কেন? তার মানে শিবু কোথায় নেই বলো? দিল্লিতে আছে, ফালাকাটা স্টেশনে আছে, বিষ্ণুপুরের গলিতে গলিতে ঘুরে, সিমলার মিউজিয়ামে চুপ করে দাঁড়িয়ে ছবি দেখে। আর অর্জুন সেন, অর্জুন সেন তো একটা ফ্ল্যাট আর অফিসে বন্দী হয়ে থাকে। আজ মাত্রা ছাড়াচ্ছ, এবার বন্ধ করো প্লিজ। অনু প্লিজ, অলোকা আমাকে একবার শিবু বলে ডাকো না। আমাকে কেউ শিবু বলে ডাকলো না। ভাবতে ভাবতে অর্জুন সেন মর্নিং ওয়াকে বেরিয়ে পড়ল। তাদের ফ্ল্যাট থেকে ঢাকুরিয়া লেক হাঁটা পথে 15 কি 20 মিনিট। দুই রাস্তার মাঝখানে বুলেভার্ড সবুজ আর সবুজের বাহারে উদ্ভাসিত। গাছের ডালপালা পাতা থেকে ঝরে পড়া বিন্দু বিন্দু জল অর্জুন সেনকে আদর করছিল। তার মনে পড়ল তখন পাতায় পাতায় বিন্দু বিন্দু ঝরে জল।

দেবব্রত এখন আমার বুকের ভিতরের আইপডে গান গাইছেন। আজকে সকালটা একেবারে অন্যরকম অর্জুন সেনের মনে হলো। হবে নাই বা কেন আজ মহালয়ার সকাল, পিতৃপক্ষ শেষ হয়ে মাতৃপক্ষ শুরু হল। দুধের মোলায়েম গন্ধ ভাসছে চারদিকে। আজ হাঁটতে ইচ্ছে করছে না তার। লিলি পুলে ঢুকে ঝুলন্ত ব্রিজ পেরিয়ে কলকাতার বুকে সেই আশ্চর্য দ্বীপখণ্ডে মাজারের কাছে এসে বসল অর্জুন সেন। একজন ফকির ঘাসের উপর শুয়েছিলেন। তিনি অর্জুন সেনকে দেখে উঠে বসে হাসতে হাসতে বললেন, আইজ মহালয়ায় তর্পণে যান নাই? তেনারা এখনো আছেন? কারা? যারা পয়দা করছিলেন। ফকির হা হা করে হেসে উঠল। আরে তেনারাই কি শুধু পয়দা করছিলেন, তার আগেও তো কত কত বাপমা আছে। অর্জুন সেন কোনো কথা বলল না। সত্যি তো, কত লক্ষ জনই ভ্রমণ করে অর্জুন সেন নামে একটা লোক আজ হ্রদের সবুজাভ জলের সামনে বসে আছে। ফকিরও কোনো কথা না বলে ধীরে ধীরে চলে গেল গান গাইতে গাইতে। সামান্যে কিসে প্রেম হবে, গুরু পরশিলে আপনি প্রেম উদয় দিবে। অর্জুন সেন অনেকক্ষণ বসে থাকে। লিলিপুলের ঝুলন্ত ব্রিজ ঝমঝম করে দুলে উঠল। একটু পরেই অর্জুন সেন দেখতে পেল ঘন কৃষ্ণবর্ণা এক তরুণীকে। নীল ডেনিম ট্রাউজার, গেরুয়া পাঞ্জাবি, চুল খোলা, জলের ছোঁয়ায় তা অমলিন। মেয়েটিও অর্জুন সেনকে দেখতে পেয়ে তার সামনে এসে দাঁড়াল। কিছুক্ষণ চোখ কুঁচকে তার দিকে তাকিয়ে থেকে বলল, আপনি কি অর্জুন সেন? সম্ভবত, অর্জুন সেন হেসে বলল, মানে অ্যাক্সিডেন্টালি আমি এখন অর্জুন সেন, না হলে অন্য নামও হতে পারত। দাদা করবেন না তো? মেয়েটা তার পাশে বসে পড়ে। অর্জুন সেন মেয়েটির চোখের দিকে তাকিয়ে থাকে, আর চোখ দুটি যেন শরতের আকাশে ঘন কৃষ্ণবর্ণ দুটি মেঘের মতো ভাসতে থাকে। মেয়েটি বলে, এতদিন ধরে এত হতাশার গল্প লিখছেন কেন? মানে? মেয়েটি কিছুক্ষণ চুপ করে থেকে হেসে ওঠে। নিজেকে খুব বোরিং মনে হয় না? অর্জুন সেন একটু ভেবে বলে, তা হয় বটে, পুরোটাই বোরিং মনে হয়। কেন বেঁচে আছি এই প্রশ্নগুলি উত্তর পাই না। প্রশ্নটা করেন? মেয়েটি আস্তে আস্তে বলে, করি। উত্তর পান না? না। তাহলে আমার হাত ধরুন। মেয়েটি উঠে দাঁড়িয়ে তার হাত এগিয়ে দিল।

0: তুমি কে? অর্জুন সেন প্রায় কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো। কি নাম তোমার?
1: অদ্রিজা।
0: অর্জুন সেন হেসে ফেলে, আজকাল বাপ মায়েরা বোধহয় ডিকশনারি দেখে নাম দেয়।
1: আমার হাত ধরুন। কেন অদ্রিজা, আপনি যাবেন না?
0: কোথায়? যা এতদিন দেখেননি সেখানে?

দ্রিজা তার হাত আঁকড়ে ধরে। অর্জুন সেন আফগান স্নোয়ের কণ্ঠ পায়, তার মা মুখে মাখত আফগান স্নোয়ের গন্ধে, ভরে থাকত ঘর। এবার অর্জুন সেনের হাত ধরে টান দিল মেয়েটি, তখন শুধু আকাশ আর আকাশ, আকাশের ওপরে আরো আকাশ। অদ্রিজার হাত ধরে উঠছে অর্জুন সেন, উঠতে উঠতে অনেক নিচে সে একটা ধ্বংস হয়ে যাওয়া শহর দেখতে পেল। শূন্য ঘর বাড়ি, মরে যাওয়া একটা নদী। কেমন লাগছে? অদ্রিজা হেসে জিজ্ঞেস করল। মন্দ না। অর্জুন সেন বারবার মেয়েটির চোখ দুটি দেখছিল, কি আছে এই দুই সরোবরে, কারা কারা ডুবে গেছে, কারা কারা আত্মহত্যা করেছে, কারা কারা এই জীবন পেরিয়ে মৃত্যু নয় অন্য কোনো জীবনের দিকে চলে যেতে চেয়েছে। এবার এবার ফেলে দিচ্ছি আপনাকে অর্জুন বাবু, কোথায় কোথায় আপনার গার্বেজ জীবনে। আকাশ থেকে অর্জুন সেন পড়ছিল পড়ছিল, পড়েই যাচ্ছিল, তবু সে একবার অদ্রিজার দুটি চোখ দেখতে চাইছিল। আর কি আশ্চর্য, আকাশ থেকে পড়তে পড়তে অর্জুন সেন মেয়েটির কপালে তৃতীয় নয়ন দেখতে পেল। মহালয়ার সকালে আকাশে মাটিতে লাট খেতে খেতে এক সময় ঘুম ভেঙে গেল অর্জুন সেনের। জানলার বাইরে তখন চড়ুইদের কথোপকথন শুরু হয়েছে। অর্জুন সেনের মনে হল, চড়ুইরা যতদিন বেঁচে থাকবে ততদিন তারও বেঁচে থাকার কথা। কথাটা কি ভুল?

কথায় কাহিনীতে আজ শুনলেন রবিশঙ্কর বলের গল্প চড়ুই জীবন। পাঠে কৌশিক সেন, সম্পাদনা শুভজিৎ সিংহ, প্রযোজনা আশিস গিরি।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, শুরু হচ্ছে অর্থনীতির দুনিয়া। আজকের অর্থনীতির দুনিয়ায় আলোচনার বিষয় পরিবেশ বাঁচিয়ে অর্থনীতির বিকাশ। আলোচনায় অংশগ্রহণ করছেন গড়ফা ধীরেন্দ্রনাথ মেমোরিয়াল হাইস্কুলের অর্থনীতির শিক্ষক ডক্টর দেবাশিস মিথিয়া এবং সঙ্গে আছেন ভিক্টোরিয়া ইনস্টিটিউশন কলেজের অর্থনীতির অধ্যাপিকা ডক্টর সীমন্তী বন্দ্যোপাধ্যায়। আজ শুনবেন আলোচনার প্রথম পর্ব।
1: নমস্কার, শুরু করছি অর্থনীতির দুনিয়া। আজকের বিষয় পরিবেশ বাঁচিয়ে অর্থনীতির বিকাশ। নমস্কার ডক্টর মিথিয়া।
2: নমস্কার ডক্টর ব্যানার্জি।
1: একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আজ আমরা এক অদ্ভুত সংকটের মুখোমুখি। প্রথাগত উন্নয়নের মডেল পরিবেশের ক্ষতিকে অগ্রাহ্য করে। বিভিন্ন দেশ যেভাবে অন্ধের মতো জিডিপি বৃদ্ধির পিছনে ছুটছে, তা আজ মানব সভ্যতাকে খাদের কিনারা এনে দাঁড় করিয়েছে। একদিকে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ভয়ঙ্কর রূপ, অন্যদিকে প্রাকৃতিক সম্পদে দ্রুত ফুরিয়ে যাওয়া। আমার প্রশ্ন আপনার কাছে যে পরিবেশকে ধ্বংস করে এই যে তথাকথিত উন্নয়ন, এটা কতটা বাস্তবসম্মত?
2: এটা একেবারেই বাস্তবসম্মত নয়। উন্নয়ন মানে আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে, সেটা হলো উন্নয়নের নামে দেদার প্রাকৃতিক সম্পদকে ধ্বংস করা, গাছপালা কেটে ফেলা, মাটির নিচে কয়লা লোহাকে যথেচ্ছভাবে ব্যবহার করা, জলের অপচয়, এইসব। এখন আর উন্নয়ন এবং পরিবেশ একে অপরের প্রতিপক্ষ ভাবলে আমাদের চলবে না।

0: মানে এরা দুটি পরস্পর সম্পৃক্ত ধারণা।
1: একেবারে পরিবেশকে এখন দেখা হচ্ছে অপরিহার্য একটা প্রাকৃতিক মূলধন হিসেবে, মানে যাকে আমরা বলি ন্যাচারাল ক্যাপিটাল। কারণ প্রকৃতি থেকে আমাদের বেঁচে থাকার মূল রসদ যেমন আসে, তেমন অর্থনৈতিক উন্নয়নের কাঁচা মালও আসে। ফলে পরিবেশকে বাঁচিয়ে আমাদের সামনের দিকে এগোতে হবে। তাই আজ যে কোনো দেশের টিকে থাকার মূল মন্ত্র হল সবুজ অর্থনীতি বা গ্রিন ইকোনমি।
0: এই যে গ্রিন ইকোনমি বললেন আপনি, এর মানে কি যদি একটু শ্রোতাদের জন্য বুঝিয়ে বলেন?
1: গ্রিন ইকোনমি এই আধুনিক অর্থব্যবস্থায় প্রকৃতির বিন্দুমাত্র ক্ষতি না করে মানুষের কল্যাণকে সুনিশ্চিত করে। এই মডেলে অর্থনৈতিক বিকাশ হবে, কিন্তু প্রকৃতির সঙ্গে যুদ্ধ নয়, প্রকৃতিকে বন্ধু করেই আমাদের এগোতে হবে।
0: মানে প্রকৃতিকে সঙ্গে নিয়ে অর্থনৈতিক বিকাশ আপনি বলছেন?
1: একদমই।
0: যেটাকে আমরা অর্থনীতির ভাষায় সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা প্রকৃতিকে সহনশীল অর্থনৈতিক উন্নয়ন বলি, সেটাই আপনি বোঝাতে চাইছেন তো?
1: একদমই তাই।
0: আচ্ছা, আপনি এই যে গ্রিন ইকোনমির কথা বললেন, সবুজ অর্থনীতি, এর তো নিশ্চয়ই সুনির্দিষ্ট কতগুলো স্তম্ভ থাকা উচিত। তো সেগুলো যদি আপনি বলেন যে এর কি কি সুনির্দিষ্ট স্তম্ভ রয়েছে তাহলে বোধহয় সুবিধা হয়।
1: গ্রিন ইকোনমির চারটে স্তম্ভ, অনেকটা বাড়ির যে মূল চারটে পিলার চার কোণে সেই রকম। প্রথমত গ্রিন ইকোনমির মূল যে স্তম্ভ সেটাকে আমরা বলছি ক্লিন এনার্জি, মানে পরিচ্ছন্ন শক্তির ব্যবহার। আগে আমরা কি করতাম, আমরা কয়লা, ডিজেল, পেট্রোলের মতো ক্ষতিকারক জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা দিন দিন বাড়াচ্ছিলাম। এখন সেইটাকে ধাপে ধাপে কমাতে হবে, উল্টে সৌরশক্তি, বায়ুশক্তি, গ্রিন হাইড্রোজেনের মতো পরিবেশ বান্ধব শক্তির ব্যবহারকে ব্যাপক হারে বাড়াতে হবে।
0: মানে আপনি বলছেন যে চিরাচরিত শক্তির উৎসর বদলে বিকল্প শক্তিকে অর্থনৈতিক উন্নয়নের কাজে ব্যবহার করার কথা।
1: আর দ্বিতীয়ত হচ্ছে, এটাকে আমরা বলছি বৃত্তাকার অর্থনীতি বা সার্কুলার ইকোনমি। আগে অর্থনৈতিক উন্নয়নের মডেল ছিল তুমি কাঁচামাল দাও, পণ্য বানাও, সেখান থেকে যে বর্জ্য পদার্থ তৈরি হবে প্রকৃতিতে ফেলে দাও, প্রকৃতির সঙ্গে মিশে সেটা প্রকৃতির মারাত্মক ক্ষতি তৈরি করবে। সেই নীতি থেকে এখন বেরিয়ে আসা হচ্ছে। বেরিয়ে এসে কি হচ্ছে, ওই যে বর্জ্য পদার্থ ওকে রিসাইকেল করে আবার কাঁচামাল হিসেবে উৎপাদনের কাজে ব্যবহার করা হবে।
0: তার মানে আমরা যে পরিবেশের ভাষায় 3R বলি, রিডিউস, রিউজ, রিসাইকেল, এখানে আপনি রিসাইকেল মানে ওয়েস্ট রিসাইকেল বা বর্জ্যকে আবার কাজে লাগানোর মতন করে তৈরি করার কথা বলছেন।
1: কাজ হবে, একটা হচ্ছে কাঁচামালের খরচও কমবে আর পরিবেশও বাঁচবে।
0: আচ্ছা, আর আপনি যে চারটে স্তম্ভর কথা বললেন, দুটো তো আপনি আলোচনা করলেন, বাকি দুটো স্তম্ভ কি?
1: আর দুটো হচ্ছে, একটা হচ্ছে সবুজ বিনিয়োগ আর একটা হচ্ছে সবুজ কর্মসংস্থান। সবুজ বিনিয়োগ মানে কি, শিল্প করতে গেলে ব্যাংক বলুন, বড় বড় আর্থিক প্রতিষ্ঠান, তারা অর্থ লগ্নি করে,
0: মানে অর্থ যারা শিল্পের কাজে বিনিয়োগ করে থাকে
1: দেন। এই ক্ষেত্রে বিনিয়োগ হতে হবে এমন যে পরিবেশ ধ্বংসকারী শিল্পে ব্যাংকার টাকা দেবে না, কিন্তু পরিবেশ বান্ধব শিল্প হলে তাকে টাকা তো দেবে, উল্টে বেশ কিছু বাড়তি সুযোগ সুবিধা দেবে।
0: এইটাকে পরিবেশ বান্ধব শিল্পকে আরো উৎসাহিত করবে আর্থিক প্রতিষ্ঠান।
1: আর সবুজ কর্মসংস্থান, আমরা আগে কর্মসংস্থান মানে মনে করি স্কুল কলেজে চাকরি, কোন কোম্পানির চাকরি,
0: শিল্প সংস্থায় চাকরি,
1: এইসব। কিন্তু এখন এই গ্রিন ইকোনমিতে সবুজ কর্মসংস্থান হচ্ছে, যেমন ধরুন সোলার প্যানেল তৈরি করবে, যেমন তার রক্ষণাবেক্ষণ, ওয়েস্ট ম্যানেজমেন্ট যেটাকে আমরা বর্জ্য ব্যবস্থাপনা বলি, বৃষ্টির জল সংরক্ষণ মানে রেন ওয়াটার হারভেস্টিং, সেই সমস্ত প্রযুক্তির জন্য সেখানে সম্মানজনক কাজের সুযোগ তৈরি করতে হবে।
0: মানে কাজের সুযোগ তৈরি হবে পরিবেশ বান্ধব কর্মক্ষেত্রে।
1: তার মানে চারটি স্তম্ভ, একটা হচ্ছে ক্লিন এনার্জি, একটা হচ্ছে সার্কুলার ইকোনমি, একটা হচ্ছে গ্রিন ইনভেস্টমেন্ট, আর একটা হচ্ছে গ্রিন জব।
0: বাহ, এই স্তম্ভগুলো খুবই বাস্তবসম্মত, কিন্তু আমাদের বর্তমান পরিস্থিতিতে এগুলো কেন এত জরুরি বা বাধ্যতামূলক হয়ে উঠছে?
1: এটা বাধ্যতামূলকের একটা বড় কারণ হচ্ছে এই যে গ্রিন ইকোনমির মূল মন্ত্র হচ্ছে

0: উন্নয়ন থেকে বা অগ্রগতি থেকে বিচ্ছিন্ন করা।
1: মানে উৎপাদন হবে, অর্থনৈতিক উন্নয়ন হবে, কিন্তু পরিবেশ কোনোভাবে ধ্বংসপ্রাপ্ত হবে না।
0: কলকারখানা সচল থাকবে, কর্মসংস্থান হবে, কিন্তু তার জন্য প্রকৃতি যেন ধ্বংস না হয় কোনো কারণে।
1: তার মানে আপনি বলছেন যে এর সার কথা হলো উন্নয়ন, কিন্তু আগামী প্রজন্মের জন্য বেঁচে থাকার মতো বিশুদ্ধ জল, বাতাস এবং নিরাপদ পৃথিবী, অর্থাৎ এগুলোকে বন্ধক রেখে নয়, উন্নয়ন হবে এগুলোকে
0: মাঝে বিচ্ছিন্নকরণ করতে পারলেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য এগুলো বেঁচে যাবে।
1: আচ্ছা, এই প্রসঙ্গে আপনাকে আরেকটা প্রশ্ন করি। এই মুহূর্তে গ্রিন জিডিপি এই শব্দবন্ধ আমাদের কাছে খুব পরিচিত। আচ্ছা, এই যে গ্রিন জিডিপি, এর ধারণাটা যদি আপনি একটু ব্যাখ্যা করেন।
0: গ্রিন জিডিপি খুব একটা পুরনো ধারণা নয়, এটা একটা নতুন ধারণা। আগে আমরা অর্থনৈতিক উন্নয়ন মানেই মনে করতাম জিডিপির বৃদ্ধি। এখনো মনে করা হয় জিডিপির বৃদ্ধি, কোন দেশের জিডিপি কতটা বাড়লো কতটা কমলো তার উপর।
1: মানে জিডিপি বৃদ্ধির হারকেই আমরা অর্থনৈতিক উন্নয়নের সূচক বলি,
0: সেটাকে সূচক বলি। এখন এই যে জিডিপি বাড়াতে গিয়ে প্রাকৃতিক সম্পদ কতটা নষ্ট হচ্ছে, প্রাকৃতিক সম্পদের কতটা অবক্ষয় হচ্ছে, সেইটাকে আমরা হিসেবের মধ্যে নিই না। এই গ্রিন যে জিডিপির কথা আপনি বললেন, প্রকৃতির অবক্ষয় এবং প্রকৃতির ধ্বংস এইটা বাদ দেওয়ার পর উৎপাদন যেটা রইল সেইটাকে বলা হয়, তাকে বলা হয় গ্রিন জিডিপি। সেটাই প্রকৃত জিডিপি হওয়া উচিত।
1: আচ্ছা, একটু আমাদের শ্রোতাদের জন্য যদি সহজ করে কোনো উদাহরণ দিয়ে বুঝিয়ে বলেন তাহলে একটু সুবিধে হয়।
0: ধরুন আপনি জঙ্গল কেটে ফার্নিচার বানাবেন, আসবাবপত্র বানাবেন।
1: মানে কাঠ কেটে আসবাবপত্র বানানোর কথা আপনি বলছেন।
0: এবারে কাঠ কেটে আসবাবপত্র, ধরা যাক আপনি 5,000 টাকার আসবাবপত্র তৈরি করেছেন, সেটা বাজারে বিক্রি হবে, তাহলে জিডিপিতে 5,000 টাকা যুক্ত হবে।
1: বেশ,
0: এবারে এখন গ্রিন জিডিপিতে সেটা হবে না। এই যে গাছগুলো যেগুলো ছিল, এই গাছগুলো তারা বাতাস থেকে কিছু কার্বনকে শোষণ করত, আচ্ছা পরিবেশকে বাঁচাত,
1: অক্সিজেন দিত,
0: অক্সিজেন দিত, জল মাটিতে তারা
1: ধরে
0: রাখার ক্ষমতা ছিল। তাহলে এই যে এখন গাছগুলো নষ্ট হয়ে যাওয়ার পরে এই ক্ষতিটা হলো, ধরা যাক এই ক্ষতির মূল্য 2,000 টাকা, তাহলে 5,000 টাকা থেকে এই 2,000 টাকাটা বাদ দিতে হবে। গ্রিন জিডিপি হলো 5,000 - 2,000,
1: মানে 3,000 টাকা। আচ্ছা, তার মানে দেখুন, প্রথাগত হিসাবে আমরা যতটা লাভ দেখছি প্রকৃত জিডিপি যেটা হচ্ছে, আসলে ততটা লাভ হচ্ছে না, উল্টে দীর্ঘমেয়াদে বড় ক্ষতি হয়ে যাচ্ছে, তাই তো?
0: একদমই। রিসেন্ট 2025 সালে একটা রিপোর্ট বেরিয়েছে, সেই রিপোর্টে বলছে যে ভারতের যে নর্মাল যেভাবে আমরা জিডিপি ক্যালকুলেট করি সেই জিডিপি বৃদ্ধির হার 6.8%, কিন্তু পরিবেশের ক্ষয়ক্ষতি এবং প্রকৃতিক যে সম্পদ আছে তার অবক্ষয়ের আর্থিক মূল্য বাদ দিয়ে যখন প্রকৃতি ও গ্রিন জিডিপির হার পরিমাপ করা হচ্ছে সেটা দেখা যাচ্ছে 5.1%। ভেবে দেখুন, 6.8% থেকে সেটা নেমে এসে দাঁড়ালো 5.1%।
1: এতটা পার্থক্য হচ্ছে প্রথাগত জিডিপি আর গ্রিন জিডিপির মধ্যে?
0: এটা তো একটা বেসরকারি রিপোর্ট। আমাদের দেশের রিজার্ভ ব্যাংক একটা তুলনামূলক সমীক্ষা চালিয়েছে, সেখানে খুব স্পষ্টভাবে বলা আছে যে প্রকৃতির অবক্ষয় বাদ দিলে দেশের যে প্রকৃত জিডিপি, গ্রিন জিডিপি যেটা, সেটা এক ধাক্কায় প্রায় 10% কমে যায়।
1: বাবা, সে তো সাংঘাতিক একটা কথা।
0: এবং অন্য গবেষণাতেও দেখা গেছে ভারতের এই পরিবেশগত বিপর্যয়ের কারণে বার্ষিক ক্ষতির পরিমাণ প্রায় $80 বিলিয়ন, এবং শুধু $80 বিলিয়ন বলছি বলে হয়তো বোঝা যাচ্ছে না, যেটা আমাদের দেশের মোট জিডিপির 5.7%।
1: সে তো ভয়ঙ্কর একটা চিত্র যা আপনি বলছেন। মানে তার মানে দেখা যাচ্ছে পরিবেশকে অবহেলা করে প্রকৃত অর্থনৈতিক উন্নয়ন সম্ভব না
0: একেবারেই।
1: আচ্ছা, আপনার এই কথার সূত্র ধরে জানতে চাই যে বাস্তবের মাটিতে কি এমন কোনো উদাহরণ আছে যেখানে আমরা পরিবেশের উন্নয়ন ঘটাতে গিয়ে মানুষকে বিপন্নতার মুখে ঠেলে দিয়েছি?
0: আপনি যেটা বলেছেন, পরিবেশের উন্নয়ন নয়, অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে গিয়ে পরিবেশের ক্ষতি সেটা আমরা করেছি, এরকম একটা জ্বলন্ত উদাহরণ তো আমাদের কাছে রয়েছে। উত্তরাখণ্ডের যোশীমঠের দিকে যদি আপনি তাকান, বেশ কয়েক বছর আগে টিভিতে আমরা দেখছিলাম একটা ভয়াবহ চেহারা, ধসে পড়ছে বাড়ি, পাহাড় বসে যাচ্ছে, ট্যুরিজমের ডেভেলপমেন্ট, মানে
1: মেগা হাইড্রো প্রজেক্ট টানেল খোঁড়া হচ্ছিল যোশীমঠে, মনে আছে?
0: কোনো পরিকল্পনা ছাড়া রাস্তা বাড়িয়েছে, বড় বড় বাড়ি তৈরি করেছে,
1: পর্যটকদের জন্য হোটেল তৈরি করেছে,
0: একদম। এইসব করতে গিয়ে পরিবেশের ভারসাম্যটা ওখানে নষ্ট হয়। পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার ফলে ওই বাড়িগুলোয় ফাটল ধরছে, পাহাড় বসে যাচ্ছে, মানুষ নিজের বাড়ি ছেড়ে একেবারে রিফিউজি ক্যাম্পে গিয়ে বাস করছেন। আপনি ভাবুন, যে উন্নয়ন মানুষকে ঘরছাড়া করছে সেটা কি আসলে উন্নয়ন? এটা হচ্ছে প্রকৃতিকে ধ্বংসের
1: মুখে ঠেলে দেওয়া,
0: প্রকৃতিকে ধ্বংস করা হচ্ছে এবং তার পাশাপাশি মানুষ নিজের ধ্বংসটাকেও ডেকে
1: আনছে। তার মানে এটা সত্যি একটা ভয়ঙ্কর বুক কাঁপানো উদাহরণ।
0: একেবারে একেবারে।
1: এর উল্টো ছবিও তো নিশ্চয়ই আছে ভারতবর্ষে।
0: আমরা মানে মেঘালয়ে যদি মাউলিং নয়ের দিকে তাকাই, সেটা হচ্ছে এখন এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম। ওরা প্লাস্টিক বর্জন করেছে।

0: যতদূর জানি ওখানে খাসি উপজাতির মানুষরা বাস করেন।
1: তারা যে চাষবাস করে 100% অর্গানিক কৃষি। এর ফলে ওই পরিচ্ছন্ন গ্রামে ট্যুরিজমের ভিড়, ওদের বাড়িগুলোকে ওরা হোমস্টে করেছে, সেখানে মানুষ থাকে। তাদের একদিকে যেমন পরিবেশের উন্নতি ঘটেছে, পাশাপাশি সেই পরিষ্কার পরিবেশের টানে মানুষ সেখানে যাচ্ছে, তাদের আর্থিক উন্নয়নও হচ্ছে।
0: তার মানে একদিকে যেমন পরিবেশ বান্ধব উৎপাদন প্রক্রিয়াকে তারা উৎসাহিত করছেন, অন্যদিকে তেমনি যেটাকে আমরা ইকো ট্যুরিজম বলি সেটাকেও তারা তার উন্নতি ঘটাচ্ছেন, ফলে দুটোই একসঙ্গে উৎসাহিত হচ্ছে মেঘালয়। তার মানে দেখুন, জোশীমঠ আমাদের দেখাচ্ছে যে পরিবেশকে অবহেলা করলে কিভাবে দেউলিয়া হতে হয়, আর অন্যদিকে মাওলিংরং আমাদের দেখাচ্ছে যে প্রকৃতিকে বাঁচিয়ে রেখে টেকসই অর্থনৈতিক উন্নয়ন ঘটালে কিভাবে সমৃদ্ধি আসে। তার মানে এই মুহূর্তে দেখুন, আমাদের একটা কথা তো বলতেই হবে যে প্রকৃতির বন্ধু হয়ে ওঠা ছাড়া আমাদের আর কোনো গতি নেই। আপনি তাই বলছেন আপনার কথাতে তো সেটা পরিষ্কার।
1: এখন ধরুন রাষ্ট্রসংঘও করেছে সিস্টেম অফ এনভায়রনমেন্টাল ইকোনমিক অ্যাকাউন্টিং, এইটা তারা বলছে যে এর মাধ্যমে পরিবেশের ক্ষয়ক্ষতির একটা হিসেব করতে হবে।
0: আচ্ছা,
1: আমাদের সারা পৃথিবীতে আমরা এখন দেখতে পাচ্ছি প্রায় 90টার বেশি দেশ জাতীয় আয়ের হিসেবের সঙ্গে এই পরিবেশগত লাভ ক্ষতিকে কিন্তু যুক্ত করেছে এর মধ্যে দিয়ে।
0: এই যে 90টা দেশের কথা বললেন, তার মানে দেখুন 90টা দেশ যেহেতু মানে এনভায়রনমেন্টাল অ্যাকাউন্টিং যেটাকে বলা হয়, পরিবেশের লাভ ক্ষতি সেটাকে জাতীয় আয়ের হিসাবে যুক্ত করেছে। তার মানে সবুজ অর্থনীতি, এই যে কথাটা এতক্ষণ আমরা বলছিলাম, সেটা এখন আর খাতায় কলমে সীমাবদ্ধ নেই। মানে এটা কোনো তাত্ত্বিক কথা নয়, এটা একেবারেই বাস্তবের মাটিতে আমরা দেখতে পাচ্ছি। এই যে আপনি 90টা দেশের কথা বললেন, নিশ্চয়ই সেখানে কিছু সফল মডেল রয়েছে, আপনি যদি আমাদের এরকম কিছু উদাহরণ শ্রোতাদের জন্য দেন।
1: দেখুন, আমেরিকার মতো দেশ, তাদের মধ্য আমেরিকাতে কোস্টারিকা আছে, কোস্টারিকা এখন ইকোসিস্টেম সার্ভিসেস মডেল চালু করেছে। তারা কি করেছে, তাদের ওই যে সেখানে ফরেস্ট এরিয়া যেটাকে আমরা বনাঞ্চল বলি, তার আর্থিক মূল্য নির্ধারণ করছে। পাশাপাশি আমরা সবাই জানি যে বনের ওপর নির্ভর করে বেশ কিছু মানুষ তাদের জীবিকা নির্বাহ করে, সেই ধরনের মানুষরা যাতে বন ধ্বংস না করে তাদের জন্য ওই কোস্টারিকার ওখানে সরকার তাদের জঙ্গল না কাটার জন্য তাদের আর্থিক ভর্তুকি দিচ্ছেন।
0: মানে জঙ্গল না কাটার জন্য সরকারের কাছ থেকে তারা আর্থিক সাহায্য পাচ্ছে।
1: আপনাকে একটা আরো একটা ইন্টারেস্টিং মডেল বলি, সেটা হচ্ছে ডেনমার্কের কালুনবর্গ ইকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে। সেখানে 17টা কোম্পানি আছে, তারা করে কি, একে অপরের যে আমরা বলছিলাম যে সার্কুলার ইকোনমির কথা, তারা বর্জ্য কাঁচামাল হিসেবে ব্যবহার করছে, ফেলে দেওয়া বর্জ্যকে একজনের বর্জ্য অন্যজন কাঁচামাল হিসেবে নিচ্ছে।
0: ভারী ইন্টারেস্টিং।
1: এর ফলে তারা করেছে কি, তাদের প্রায় বার্ষিক মানে বছরে 24 মিলিয়ন ইউরো তারা সাশ্রয় করতে পেরেছে। শুধু আর্থিক সাশ্রয় নয়, এর পাশাপাশি 6 লক্ষ টনের বেশি কার্বন বাতাসে সেই নিঃসরণটাকে কমিয়ে ফেলে।
0: মানে একদিকে যেমন তারা মুদ্রা সাশ্রয় করছেন, অন্যদিকে তেমন তারা কার্বনের নিঃসরণও পরিবেশ কমিয়ে ফেলেছেন। মানে দুদিক থেকেই লাভ। এবং এটা শুনে খুব ভাল লাগছে যে কোনো একটা কোম্পানির বর্জ্য, মানে এরা পরস্পর একের বর্জ্য অন্যজনে কাঁচামাল হিসাবে ব্যবহার করছে।
2: এতক্ষণ শুনলেন অর্থনীতির দুনিয়া। আজকের অর্থনীতির দুনিয়ায় আলোচনার বিষয় ছিল পরিবেশ বাঁচিয়ে অর্থনীতির বিকাশ। আলোচনায় অংশগ্রহণ করলেন গড়ফা ধীরেন্দ্রনাথ মেমোরিয়াল হাইস্কুলের অর্থনীতির শিক্ষক ডক্টর দেবাশিস মিথিয়া এবং ভিক্টোরিয়া ইনস্টিটিউশন কলেজের অর্থনীতির অধ্যাপিকা ডক্টর সীমন্তী বন্দ্যোপাধ্যায়। আজ শুনলেন আলোচনার প্রথম পর্ব। এই আলোচনার দ্বিতীয় পর্ব শুনবেন আগামী মঙ্গলবার রাত 8:45 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। অর্থনীতির দুনিয়া আজ এই পর্যন্তই। সম্পাদনা সুরঞ্জন দাশ।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরৎ, রাগ তিলক কামত, শিল্পী রাজরূপা চৌধুরী। শিল্পীকে তবলায় সহযোগিতা করছেন সমীর নন্দী। তিলক কামত রাগে শরৎ, শিল্পী রাজরূপা চৌধুরী।

0: এতক্ষণ তিলক কামদরাগে শরত পরিবেশন করলেন শিল্পী রাজরূপা চৌধুরী। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন সমীর নন্দী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে। এখনকার অনুষ্ঠান শ্রবণী।
1: গীতাঞ্জলি শুরু করছি সাপ্তাহিক বেতার সাহিত্য পত্রিকা শ্রবণী। সাহিত্যের পাতায় প্রকৃতি পরিবেশ উঠে এসেছে সেই শুরুর দিন থেকেই, আর সাম্প্রতিক সময় তো পরিবেশ বা তার সংকট বলা যায় একটা বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্রই হয়ে উঠেছে, তা সে গদ্যে হোক বা কবিতায়, ফিকশনে কিংবা নন ফিকশনে। শুধু প্রকৃতির রূপ বর্ণনা নয়, বরং মানুষের সঙ্গে তার সহাবস্থানের কাহিনী উঠে এসেছে এবং আসছে বহু লেখায়। সেই সহাবস্থান কখনো বন্ধুত্বপূর্ণ, কখনো বা প্রতিকূল পরিস্থিতিতে লড়াই করে বেঁচে থাকা।

0: আজ শ্রবণীতে রয়েছে একটি আলোচনা, পরিবেশের মানুষ, মানুষের পরিবেশ, অর্থাৎ বাংলা সাহিত্যে প্রকৃতি, পরিবেশ ও মানুষের সহাবস্থানের কথা। আলোচনায় রয়েছেন বিশ্বজিৎ রায় ও সম্বিত বসু।
1: আমি আর সম্বিত দুজনে আজকে কথা বলবো বাংলা সাহিত্যে প্রকৃতি এবং পরিবেশকে কিভাবে দেখা হয়েছে তাই নিয়ে। আমরা জানি যে দু তিন রকমভাবে আমরা প্রকৃতি এবং পরিবেশের সঙ্গে সম্পর্ক তৈরি করি। কখনো যা কিছু প্রতিকূল সেটাকে সরিয়ে দিয়ে আমরা প্রকৃতিকে জয় করবার চেষ্টা করি, কখনো কখনো প্রকৃতির সঙ্গে সহযোগিতার সম্পর্ক তৈরি করবার চেষ্টা করি, আর এই দুইয়ের সূত্রেই আমরা প্রকৃতিকে বর্ণনা করি, দেখি, বলি। এই সবটুকুই আছে আমাদের বাংলা সাহিত্যে, তাই না সম্বিত?
2: একদম।
1: তো আমার মনে পড়ছিল যে যখন আধুনিক ছাপাখানা আসেনি, বাংলা সাহিত্য যখন মুদ্রিত হয়নি, যখন তা আসরে পরিবেশিত হতো, মঙ্গলকাব্যের কবিরা যখন কবিতা লিখছেন, তখন এই মঙ্গলকাব্যগুলিতে মাঝে মাঝে নগর পত্তনের বিবরণ থাকত, বা কোনো সম্পন্ন বণিক তার বাড়ির বিবরণ থাকত, এবং সেখানে কিন্তু খুব যত্ন করে বিভিন্ন জায়গাতে কিভাবে বৃক্ষরোপণ করা হচ্ছে তার বিবরণ থাকত। এমনকি আমাদের ধন্বন্তরীর গল্প আমরা পড়েছি মনসা মঙ্গলে, ধন্বন্তরী তো একটা একেবারে ভেষজ উদ্ভিদের বাগান ছিল, সেই বাগানটাই তার জ্ঞান, সেই বাগানটাই তার চর্চা। এইভাবে যদি আমরা একটু পুরনো বাংলা সাহিত্যের দিকে তাকাই, তাহলে সেখানে হয়তো রোম্যান্টিক কবিরা যেভাবে প্রকৃতিকে বিবৃত করেন সেটা নেই, কিন্তু আছে প্রকৃতির সঙ্গে সহযোগী জীবনযাপনের চমৎকার বিবরণ। আবার একেবারে রোম্যান্টিক কোনো বিবরণ নেই, রোম্যান্টিক শব্দটা পরের শব্দ আগে চাপিয়েই না হয় দিচ্ছি একটু। যদি বৈষ্ণব পদাবলী পড়ি তাহলে তো সেখানে প্রকৃতির সঙ্গে এক ধরনের প্রতিকূল সহযোগিতার সম্পর্ক তৈরি হচ্ছে। রাধা অভিসারে যাচ্ছে, সেই অভিসারের দৃশ্য কবি বর্ণনা করছেন, প্রকৃতি খুব প্রতিকূল, কিন্তু এই প্রতিকূল প্রকৃতির মধ্য দিয়ে রাধা যাচ্ছে, কৃষ্ণের কাছে সে পৌঁছবে, প্রতিকূলতা যত গভীর হবে কৃষ্ণের সঙ্গে তার মিলনও তত সুগভীর হবে। এই প্রতিকূলতা যেন একরকম মিলনের আনুকূল্য তৈরি করছে। এখান থেকেই আমার মনে হয় যে প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কটা ঠিক এই রকম। প্রকৃতি আমাদের একই সঙ্গে অনুকূল ও প্রতিকূল বন্ধু। তার প্রতিকূলতাকে যদি আমরা একেবারে মুছে ফেলি এবং যাকে বলি এনলাইটেনমেন্ট প্যারাডাইম, যেখানে বিজ্ঞান প্রকৃতিকে একেবারে জয় করতে চেয়েছে, সেখানে কিন্তু প্রকৃতির আনুকূল্যও হারিয়েছে। প্রবল বন্যার পর প্রকৃতি পলি দেয়, সেই পলিতে নতুন শস্য জন্মায়। তাই আজকাল আমরা হয়তো এভাবেই ভাবতে পারি যে প্রকৃতি আমাদের প্রতিকূল ও অনুকূল বন্ধু, তার সঙ্গে রাধার মতো আমাদের অভিসারে যেতে হবে, সহযোগী অভিসার, তবেই তো মিলন সম্পূর্ণ হবে। সম্বিত, তুই ফের তোর জগতে।
2: হ্যাঁ, আমি একটু আজকের জায়গায় আসি। আমাদের কাছে একটা কিছু উপাদান ছিল, সেই উপাদান পত্রিকায় বইয়ে সম্ভবত এখন পাওয়াও যায়, তার নাম প্রকৃতি বড়ুয়ার দপ্তর, জীবন সর্দার, যিনি প্রায় 40 বছর ধরে সন্দেশ পত্রিকায় এই কাজটা করেছেন, মাটির গন্ধ চিনিয়েছেন, পাখি চিনিয়েছেন, গাছ চিনিয়েছেন, এবং তা অত্যন্ত দক্ষতার সঙ্গে, অত্যন্ত প্রাণ ঢেলে। আমার একটা জিনিস মনে হয় বিশ্বজিৎদা, যে প্রকৃতি এই জিনিসটা সবসময় বললেই না, আমরা ভীষণ গাছপালার

0: কথা ভাবি, আমরা বড় জোর একটা গরু, ঘন্টা, একটা রাখাল বালক, কুঁড়ে ঘর, এগুলোর কথা ভাবি আমরা না, আমাদের চারপাশটাকে ভাবতে পারি না, এমনকি ভিড়টাকেও প্রকৃতি হিসেবে আমরা কখনো গ্রহণ করি না, যে কারণে মেলার ছবি আর প্রকৃতির ছবি চিরকাল বসে রাখা প্রতিযোগিতায় আলাদা হয়ে যায়। কিন্তু আমাদের গ্রহণ করতে হবে সম্পূর্ণতাটাকে নিয়ে, এটা আমার মনে হয়। আমি আবার তোমার কাছে ফিরে যাই যে এই প্রকৃতি পড়ুয়ার কি আগের কোনো পথ তোমার কাছে ছিল, পড়েছিলে?
1: হ্যাঁ হ্যাঁ, এটা তো আমার মনেই হচ্ছে। এই যে প্রকৃতি পড়ুয়ার দপ্তর সন্দেশে জীবন সর্দার নিয়মিত লিখছেন, বস্তুত পক্ষে আমার মনে পড়ে যাচ্ছে সখা পত্রিকার কথা। সখা পত্রিকা যখন প্রকাশিত হলো তখন আলাদা একটা বিভাগ ছিল, যে বিভাগে যারা পাঠক পাঠিকা তারা যেন চারপাশের প্রাণীদের সঙ্গে অত্যন্ত মধুর সম্পর্ক স্থাপন করে। আলাদা করে তাদেরকে প্রাণী চেনানো হতো এবং বলা হতো, তোমার বাড়িতে যদি এরকম কোনো প্রাণী থাকে, কুকুর বা বেড়াল, তুমি তাকে জড়িয়ে ধরে এই ছড়াটি বল। সখা পত্রিকা থেকে একটু পরে চলে যাই, বিশ শতক একেবারে গোড়া, রবীন্দ্রনাথের আশ্রম বিদ্যালয়ে তৈরি হয়েছে, যে আশ্রম বিদ্যালয়ে রবীন্দ্রনাথ তপোবনের শিক্ষার পুনর্নির্মাণ ঘটাবেন এবং সেইখানে তিনি একেবারে উপনিবেশিক শিক্ষা ব্যবস্থা, যা ইট কাঠ পাথরের মধ্যে মানুষকে আটকে রাখে, তার ঠিক উল্টো দিকে, তার বিপরীতে গাছপালার মধ্যে পড়ুয়াদেরকে নিয়ে আসছেন। সেখানে পাঠক্রমে তুই যেটা বলছিস ওই প্রকৃতি পড়ুয়ার দপ্তর, সেখানে শান্তিনিকেতনে যেটা করা হতো, প্রথমত পড়ুয়াদের ইন্দ্রিয় শিক্ষা এবং ইন্দ্রিয় বিবেচনা যাতে ঠিক মতো হয়, তাদেরকে বলা হতো যে আন্দাজে বলো এটা ভারী না হালকা, দেখে বলো কোনটা দূরে কোনটা কাছে। এই যে ইন্দ্রিয় চর্চা হচ্ছে, এটাই কিন্তু একই সঙ্গে আমাদের প্রকৃতির সঙ্গে মিশিয়ে দিচ্ছে। শান্তিনিকেতনে এটা হতো এবং শান্তিনিকেতনে যেটা করা হতো সেখান থেকেই শুরু হয়ে গেছিল, যে আশেপাশের গাছপালা চিনতে হবে, মানুষ চিনতে হবে। এবং এটা খুব সুন্দর একটা গল্প, ঠিক নয়, একেবারে বাস্তব ঘটনা, যেটা সত্যজিৎ রায়কে শিল্পী বিনোদ বিহারী, তিনি বলছেন যে তিনি ছবি আঁকছেন, ছবি আঁকছেন, কতগুলি মোষের ছবি আঁকছেন, আর পাশে একটি সাঁওতাল ছেলে সেটা দেখছে। তো বিনোদ বিহারীর ছবি আঁকা হয়ে গেছে, ছেলেটি বলছে যে এতগুলো কাঁড়া দিলি, কাঁড়া বা কেঁড়া ওদের ভাষায় সেটাই হচ্ছে মোষ, কিন্তু একটা মানুষ দিলি নে। তখন বিনোদ বিহারী একটা মানুষের ছবি যোজনা করছেন। অর্থাৎ ওদের কাছে, কিন্তু ওই সাঁওতাল মানুষদের কাছে, তারা প্রকৃতির অংশ, প্রকৃতির অঙ্গ, তারা জানে যে মোষগুলি তাদের বন্ধু, মোষরা যখন দঙ্গলে যায় তার পাশে মানুষও যায়। এই যে সহযোগ এবং সংযোগের সম্পর্ক, যেটা আমরা আধুনিকতায় হারিয়েছি, সেটা শান্তিনিকেতন ফিরিয়ে দিতে চেয়েছিল, সেটা সন্দেশে জীবন সর্দার এই পাঠক্রমে দীর্ঘদিন ধরে এটা করবার চেষ্টা করেছেন। এটাই তো চাই, এটাই তো হওয়া উচিত।
0: আমি বিষয়টা এই মহেন্দ্রগুপ্তর যে বই জনমানুষ ও গণমানুষ, তার উৎসর্গের কয়েকটা লাইন আমি একটু পড়ছি। কুকুর বিড়াল ফড়িং গিরগিটি, পুকুর নুড়ি ফিঙে ভাটফুল, গায়ের বাইরের বাঁশবন, আর সন্ধ্যামেঘ ও রাতের ছায়াপথকে। বিষয়টা আমি চাই যে তুমি এই ব্যাপারটাকে নিয়ে একটু কথা বলো।
1: এটা আমার বারে বারেই মনে হয় যে যদি আমরা বাংলা সাহিত্যে প্রকৃতি এবং পরিবেশের কথা বলি, সেক্ষেত্রে জীবনানন্দ, মনীন্দ্রগুপ্ত, বিভূতিভূষণ, এই তিনজন ছাড়া অসম্ভব। এবং এই যে মনীন্দ্রগুপ্ত জনমানুষ এবং মনোমানুষে, এই তার উৎসর্গপত্র। প্রকৃতির সঙ্গে তার একটা সহযোগী সংযোগের সম্পর্ক তৈরি হচ্ছে। মনীন্দ্রগুপ্তের একটি কবিতায় ছিল আশ্চর্য কবিতা, যে আধুনিক পরিচ্ছন্ন রান্নাঘর এবং ফ্রিজ তারা পিঁপড়ের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করছে। আমাদের যে পুরনো বাড়িতে পিঁপড়ে, আমার সত্যজিতের গল্প মনে পড়ে যায়, যেখানে ওই বাচ্চা ছেলেটি, তার সঙ্গে পিঁপড়েদের একটা সংযোগ সূত্র তৈরি হয়েছে, সদানন্দের ক্ষুদে জগৎ। এবং সবচেয়ে বড় কথা, মনীন্দ্রগুপ্ত যে খুব উচ্চকিত ভাবে পরিবেশ আন্দোলন করেছেন তা নয়, নিভৃত মানুষ ছিলেন, তার লেখাও নিভৃত, তার আত্মজীবনী থেকে শুরু করে জনমানুষ বনমানুষ প্রতিটি ক্ষেত্রে দেখা যায় যে প্রকৃতির সঙ্গে তার সংযোগের নিবিড়তা। এবং তিনি খেয়াল করিয়ে দিচ্ছেন এই বইতেই যে আমরা আধুনিক মানুষেরা যা আহার করি, সেটা এত বিপুল, এত তার উদ্বৃত্ত যে তা প্রকৃতিকে ধ্বংস করছে। এক গভীর আধ্যাত্মিকতা

0: লেখার প্রসঙ্গ এসেছে মণীন্দ্রগুপ্তের লেখায়, যেখানে রামকৃষ্ণ যখন আকাশ দেখছেন তখন প্রকৃতি অনেক বেশি দৃশ্যমান এবং উদার ছিল। আমরা যদি আরেকটু পিছিয়ে যাই, ভারতীয় সাধনার ধারায় আমরা খেয়াল করেছি বুদ্ধদেব থেকে শুরু করে সকলেই কিন্তু প্রকৃতি লগ্ন, যে প্রতিবাদী ধর্ম আন্দোলন বুদ্ধদেব তার প্রবক্তা, সেটা কিন্তু ওই ব্রাহ্মণ্য যাগযজ্ঞপূর্ণ যে ধর্ম আন্দোলন তার ঠিক বিপরীত।
1: তুই যদি দেখো আর কি, অক্ষয় মালবেরি, চাঁদের পিঠে বা মণীন্দ্রগুপ্তর করা নানান সময়কার ডায়েরি ছবি, যেটা একটা জায়গায় পাওয়া যায়, গদ্য সংগ্রহ বলো বা রবীন্দ্র কুমার আচার্য চৌধুরীর বইয়ের যে কাভার, সেখানে দেখবে তার কোলাজ বলো বা হাতি আঁকা ছবি বলো, সেখানে গাছ, গাছের অন্ধকার, এটা একটা খুব বড় বিষয় সবসময়। যে কোনো জায়গাতে একটু নুড়ি, পাথর এবং গাছ এবং পাতা, যেটা মণীন্দ্রবাবু কিন্তু কন্টিনিউয়াসলি করে যাচ্ছে। এবং আরেকটা আশ্চর্যের বিষয় যেটা আমার মনে হয় যে এটা অনেকটাই রবীন্দ্রনাথের কয়েকটা চিন্তা ভাবনা থেকে পাওয়া, তুমি দেখবে রবীন্দ্রনাথ যে র ও ঠয়ের কাজগুলো নানান সময় সই করেছেন, মণীন্দ্রবাবু ওনার বেশ কিছু বইতে, আমার যদ্দূর ধারণা চাঁদের পিঠেতেই বা অন্য কোনো বইতে, তিনি তিনবার একই বইয়ে ওই সইটা করেছেন মণীন্দ্রবাবুর মতো করে আর কি। ওর গাছের মধ্যে একটা আশ্চর্য ঋজু এবং টানটান, কোনো নুইয়ে পড়া গাছ কিন্তু দেখতে পাই না। তুমি যে কথাটা এখন বললে যে এই যে প্রকৃতির সঙ্গে সংলগ্নতা এবং আমরাই প্রকৃতিকে ধ্বংস করছি, উল্টো দিকে মণীন্দ্রবাবু আমার মনে হয় যে আরেকটা পথ, যেটা ছবির জায়গা দিয়ে এবং লেখার থেকে অনেকটা যেন দূরত্ব মেনটেন করে সেই জিনিসটা বইয়ের কাভারে রাখছেন। এবং এই জনমানুষ এবং বনমানুষে আমার মনে পড়ে যে একটা লেখার কথা, যেখানে মণীন্দ্রবাবু বলছেন যে যখন একেবারে বৃদ্ধ হয়ে যাই তখন যেন আকাশের তারা দেখতে পাই, শুধু এখানে শেষ নয়, তারাটিও যেন আমাকে দেখতে পায়, তাহলে আমার মৃত্যুটা ঠিকঠাক হবেই আর কি। এবং এ বইতে আমি বলছি ওই বিলীন বাসবন বলেও একটা গদ্য আছে, এবং ওই বিলীন বাসবনের কথায় অবশ্যই মনে পড়ছে যে শ্যামল বরণ সাহা, বর্ধমানের পত্রিকা সম্পাদক, লেখক, কবি, এবং তিনি শিল্পীও। তিনি নিজেকে মনে করেন বাঁশ, একটি বাঁশ গাছের বাঁশ বনের শাড়ি, এবং ওনার কাছে নিজেকে ওই বাঁশ বন মনে হওয়াটাই হচ্ছে সার্থকতা। এই যে আমরা প্রকৃতি লগ্নতার কথা বললাম, সহবস্থানের কথা বললাম, আমার মনে হয় যে এখনো কিছু কিছু মানুষ এইভাবে ভাবছেন, ভাবতে পারছেন।
0: আসলে আমরা যেটা করেছি, প্রকৃতির কতগুলো উপাদানকে আমরা একেবারে শেষ করে ফেলেছি। যেমন ধরা যাক জল, ধরা যাক যে রবীন্দ্রনাথ যখন মুক্তধারা লিখছেন, প্রকৃতির সঙ্গে আমরা যখন সহযোগী সম্পর্কে না গিয়ে আধিপত্যের সম্পর্কে যাই, তখন বিশেষ একটা প্রাকৃতিক উপাদানকে আমরা আমাদের অধিকার বলে দাবি করি এবং সেটার জন্য আমরা অন্যের কাছ থেকে মূল্য ধার্য করি। মুক্তধারা নাটকের মূল কাহিনী হচ্ছে যে প্রাকৃতিক সম্পদ জলকে আমি আমার অধিকারে রেখে দেব, একদল বিনা পয়সায় জল পাবে আর একদলকে সেই জলের জন্য মূল্য দিতে হবে। এটা রবীন্দ্রনাথ প্রতিবাদ করলেন 1922। এইবার দেখা যাচ্ছে যে ধরা যাক, যদি বলি বাংলা সাহিত্যে এই যে জল, জল তো প্রকৃতির একটা উপাদান, মুক্তধারার বাঁধ যখন ভেঙে দিল, এই বাঁধ ভেঙে দিল মানে একটা বিশেষ ব্যবস্থাকে জল নিজেই ধ্বংস করলো, তাতে মানুষের সহযোগিতা রইল। বিভূতিভূষণের স্মৃতির রেখা, এই কারণে বললাম যে বিভূতিভূষণ যখন আরণ্যক লেখেন তখন সত্যচরণ একদিক থেকে সাংঘাতিক একটা আত্মগ্লানিতে ভোগেন, কারণ তাকে যেখানে যেতে হয়েছে সেখানে ভূমি বন্দোবস্ত করতে যেতে হয়েছে, অথচ সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে সেখানে মানুষের দেখা মিলছে এবং সেখানে সে গাছকে ওইভাবে বাঁচায়। এখন বিভূতিভূষণ যখন এইভাবে আরণ্যকের কথা ভাবছেন এবং আরণ্যকের জনজাতির কথা ভাবছেন, সেই বিভূতিভূষণ যখন স্মৃতির রেখা লিখছেন তার দিনলিপি, সেই দিনলিপিতে বিভূতিভূষণ কলকাতা শহরের একটা বর্ণনা দিয়েছেন। তারপর বলছেন হয়তো অনেক অনেক বছর পরে এখন যেখানে কলকাতা শহর আছে সেই শহর জলের তলায় চলে যাবে, অর্থাৎ প্রকৃতির প্রতিশোধের কথা বিভূতিভূষণ ভাবছেন। ওই যে জল ব্যক্তিগত সম্পদের প্রসঙ্গ রবীন্দ্রনাথের লেখাতে এসেছিল, এইবার এখন তো এই বিপদের কথা সবসময় শুনি যে এই শহরটা একদিন জলের তলায় চলে যাবে। এই যে প্রকৃতিকে আঘাত করলে, তাকে জয় করার চেষ্টা করলে প্রকৃতি নিঃশব্দে প্রতিশোধ নেয়, বিভূতিভূষণ আমাদের খেয়াল করিয়ে দিচ্ছেন। আসলে এইটা আমাদের মনে রাখা দরকার, আমাদের সাহিত্য যা প্রকাশ করছে, যা তুলে ধরছে, তার অর্থ এই নয় সেখানে শুধু বিবৃতি রয়েছে। সাহিত্য তো এক ধরনের সহিতত্ব তৈরি করে, এক ধরনের নীতি, এবং সেই নীতি নির্ভর করে, সাহিত্য আমাদের মধ্যে এক ধরনের স্মৃতি তৈরি করে। সাহিত্য তো জননান্তরের স্মৃতি,

0: যখন বিভূতিভূষণের আরণ্যক লেখা হচ্ছে তখন সেই ভূমি ব্যবস্থা আমি দেখিনি, কিন্তু সেই ভূমি ব্যবস্থার স্মৃতি আমার কাছে আরণ্যক ফিরিয়ে দিচ্ছে। যখন আমি জীবনানন্দের রূপসী বাংলা পড়ি, সেই রূপসী বাংলা তো আমি দেখিনি, মাঠ ঘাট ভাটফুল আমি দেখিনি, এখন সেটা দেখবার উপায় নেই, কিন্তু সেই সাহিত্য আমাকে ওই পুরনো স্মৃতি ফিরিয়ে দিচ্ছে। যদি সেই স্মৃতি আমার কাছে নীতি জ্ঞাপক হয়, তাহলেই সাহিত্য এক ধরনের সহিতত্ব তৈরি করবে, করা উচিত, যা আমাদের বিশেষ যাপনের দিকে এগিয়ে নিয়ে যাবে। সত্যি কথা বলতে ধর, আমি আর তুই এই যে কথা বলছি, সাহিত্য থেকে নানা অংশ তুলে ধরছি, এটা শুধুমাত্র বিধুরতার জন্য নয়, শুধুমাত্র নস্টালজিয়ার জন্য নয়, আমার মনে হয় যে আমাদের ভাবা উচিত। তোর কি মনে হয়?
1: একেবারেই একমত তোমার সঙ্গে যে দেখো, প্রকৃতি শুধু পরিবেশ বিজ্ঞান আর ভূগোলের বিষয় নয়, যে অবস্থায় চলছে ক্রমাগত সেটা ইতিহাসের দিকে চলে যাচ্ছে। কিন্তু এই যে তুমি বললে স্মৃতির কথা, এটা তো সত্যি, আমরা সাহিত্য দিয়ে নানান সময় সাহিত্যের ভেতরকার যে লেখাপত্র, যা বর্ণনা, ক্রমাগত সেই জীবনটাকে দেখতে পাচ্ছি, সেই প্রকৃতিটাকে দেখতে পাচ্ছি। তাহলে আমাদের বোধহয় কোথাও একটা গিয়ে খুঁজে দেখা উচিত এগুলো কেন নেই, কি কারণে নেই, কেন আমরা মিলিত হতে পাচ্ছি না, মানুষ এবং প্রকৃতি জড়াতে পারছি না কেন। শ্যামল গাঙ্গুলির ওই জীবন রহস্যের কথা মনে পড়ছে, বিষয়দা, সেখানে শ্যামল গাঙ্গুলি লিখছে যে টোটো বলে ওর এক কিশোর বন্ধু, তার সঙ্গে একটা নদীর পাড়ে গেছে, সেখানে একটা বাদাম গাছ, এই গাছের তলে দুজনে দাঁড়িয়ে আছে। শ্যামল গাঙ্গুলি লিখছেন, এতই ফুটফুরে হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে সেই হাওয়া দেখতে পাওয়া যায়, এবং এই জায়গাটা ভূগোল বইতে নেই, এবং ওরা সেই অবস্থায় সম্পূর্ণ নগ্ন হয়ে দৌড়তে আরম্ভ করলো। আমি এই মিলের কথা বলছি, এই অতি আনন্দের কথা বলছি। এখন আমাদের প্রকৃতিটা এমন হয়েছে, আমরা এই উন্মাদ অতি আনন্দের কাছাকাছি হয়তো পৌঁছতে পারবো না, আমার কিশোর বয়সেও নয়, আমার ছোটবেলাতেও নয়, এ কিন্তু আমাদেরই করা পাপ। বিষয়টা
0: ঠিকই, আসলে আমার মনে হয় যে রবীন্দ্রনাথ খুব সচেতনভাবে এই প্রকৃতি নির্ভর, প্রকৃতির সঙ্গে সহযোগী সম্পর্ক নির্ভর এক জীবনযাত্রার ছবি দেখেছিলেন এবং শান্তিনিকেতনে সেটা যাপন করবার চেষ্টা করেছিলেন। রবীন্দ্রনাথ সেখানে যে জীবনযাত্রা তৈরি করেছিলেন তার মধ্যে বৈভব ছিল না, কিন্তু শ্রী ছিল। কিভাবে প্রকৃতিকে বাঁচিয়ে রাখা যায়, এবং প্রকৃতিকে বাঁচিয়ে রেখে এখানে অনেক সময় আমরা একটা বিতর্কে যাই, আমরা ভাবি প্রকৃতি যেমন তাকে ঠিক সেভাবেই রেখে দিলে বুঝি আমাদের সম্ভব হবে সব কিছু, তা কিন্তু রবীন্দ্রনাথ বলছেন না। অর্থাৎ যাকে আমরা বলি নেচার কালচার ডিভাইড, নেচার কালচার এই দুয়ের দ্বন্দ্ব, সেখানে রবীন্দ্রনাথ মনে করেন যে প্রকৃতির সঙ্গে সংস্কৃতির পারস্পরিক একটা সম্পর্ক থাকবে। সংস্কৃতি প্রকৃতিকে হত্যা করবে না, প্রকৃতিকে প্রয়োজন মতো বদল করবে। ধরা যাক বাবুই পাখি যে বাসাটা বনে, সেটা তো তার সংস্কৃতি, প্রকৃতিতে সে হাত দিচ্ছে। এই যে গোটা পার্থিব জগৎ, বিভিন্ন প্রাণী কিভাবে তাদের জীবনযাত্রা প্রকৃতির সঙ্গে সহযোগিতার সম্পর্কে স্থাপন করছে সেটা দেখবার মতো। পিঁপড়েরা যখন একটা গর্ত খোঁড়ে তাদের বাসা বনে, ওইভাবে গর্তের মধ্য দিয়ে একটা আশ্চর্য শহর সে তৈরি করতে পারে। ফলে এটা রবীন্দ্রনাথ তার শান্তিনিকেতনে শ্রীনিকেতন নাম দিচ্ছেন, প্রকৃতিকে শ্রীমণ্ডিত করে জীবনযাপনের সঙ্গে জড়িয়ে রাখার নতুন অর্থনীতি, এটাই রবীন্দ্রনাথের স্বপ্ন ছিল। আর এই স্বপ্ন হলে কি হয়, আমরা যারা অনেক সময় খুব সফল নই, তারা হয়তো এই প্রকৃতির সঙ্গে মিলেমিশে এক ধরনের সহযোগী দৃঢ়তাতে পৌঁছতে পারি। আমার একটা গল্পের কথা মনে পড়ে যাচ্ছে, তুই শ্যামলবাবুর গল্পের কথা বললি বলে, যতীন্দ্র নন্দীর দুটো গল্প, একটা হচ্ছে বনের রাজা আর আরেকটা হচ্ছে সামনে চামেলি। সামনে চামেলি বলে গল্পে দেখা যাচ্ছে একজন মানুষ, তিনি স্কুলে পড়ান, তিনি একটু খুঁড়িয়ে হাঁটেন, শারীরিকভাবে তিনি বিশেষভাবে সক্ষম। সেই মানুষটি কলকাতা শহরের, বোঝা যায় যে ভূগোলটা হচ্ছে ওই লবণহ্রদ সংলগ্ন কোনো একটা অঞ্চল, সেখানে একটি বাড়ি থেকে আরেকটি বাড়ির দিকে তিনি আস্তে আস্তে আস্তে আস্তে হেঁটে যাচ্ছেন, এবং ওই প্রতিটি বাড়ির সামনে একটি করে গাছ আছে, ওটাই হচ্ছে তার অভিপ্সার, বলা যায় বাঁচার মন্ত্র। তিনি কলকাতা শহরে আস্তে আস্তে আস্তে আস্তে হেঁটে হেঁটে ওই গাছগুলোকে দেখছেন, চিনছেন, ঘ্রাণ নিচ্ছেন, এটা বাঁচিয়ে রেখেছে,
1: চমৎকার।
0: এইটা সহযোগিতার সম্পর্ক,

এই সহযোগিতার সম্পর্কে আমাদেরকে অনবরত যেতে হবে এবং সাহিত্য সেই সহযোগিতার সম্পর্ক আমাদের মধ্যে তৈরি করবার চেষ্টা করবে। এটা কিন্তু পৃথিবীর সমস্ত সাহিত্যেই কম বেশি চেষ্টা করা হয়েছে। আমাদের শিশু কিশোর সাহিত্যে বহু জায়গায় প্রকৃতির সঙ্গে একটা অ্যাডভেঞ্চারের সম্পর্ক তৈরি করা হয়, প্রকৃতির সঙ্গে সেই সম্পর্কটা লড়াইয়ের, কিন্তু তার পাশাপাশি মনে রাখতে

0: যে রোমাঞ্চ দেয়, আনন্দ দেয়, তার মধ্যে একটা শৌর্য আছে, বীর্য আছে, সবই সত্য। কিন্তু এটা যেন না ভাবি যে প্রকৃতির ওপর আমরা বিজয় ঝান্ডা পুঁতে দেব, ওই জায়গাটা দখল করে ফেলব। তার বিপ্রতিপে যদি আমরা শৈলেন ঘোষ পড়ি, সেখানে তো সহযোগিতার সম্পর্ক। যদি লীলা মজুমদার পড়ি, সেটা তো সহযোগিতার সম্পর্ক। ওরা চেষ্টা করছেন যে এইভাবে মনগুলো যেন চারপাশকে চিনতে পারে।
1: ভাস্কর চক্রবর্তীর একটা কবিতার লাইন মনে পড়ে গেল। ভাস্কর লিখছেন যে, টবের মাটিতে পা ডুবিয়ে দুহাত ছড়ালে শরীরকে ফুল হবে। তো এইটা আমার মনে হয় যে সার কথার, যে আমি সেই জায়গায় গিয়ে পৌঁছতে পারলাম কিনা, আঙুল থেকে ফুল ঝরে পড়লো কিনা, আমাদের সূর্য এসে ঠিকঠাক গায়ে পড়লো কিনা, জল পাচ্ছি কিনা। ওই জায়গাটায় না পৌঁছতে পারলে বিষয়বিদ্যা সত্যি, মানে আমার তোমার আজকে যেটুকু যা কথা বলার, এটা দিয়ে তো সত্যি বিরাট কিছু করা যায় না। আমরা ওই সহাবস্থানের কথাটা আরেকবার মনে করিয়ে দিতে পারি, আরেকবার কিছু টেক্সটের কথা মনে করিয়ে দিতে পারি, কিন্তু আসলে ওই জল ঢালার কাজটা, আক্ষরিক অর্থে জল ঢালার কাজটা আর কি, সেটা নিশ্চয়ই কোথাও একটা কি হবে বলি
0: মানুষের সবকিছু জেনে ফেলবার, বিজ্ঞানের সবকিছু জেনে ফেলবার একটা সীমা থাকা উচিত। এই শঙ্কু চরিত্রটি যখন সত্যজিৎ তৈরি করেছেন, তখন সত্যজিৎ বারে বারে শঙ্কুর বিপরীতে শত্রু হিসেবে সেই সব মানুষগুলিকে রাখছেন যারা প্রকৃতিকে বিনাশ করতে চায়। শঙ্কু বিজ্ঞান, কিন্তু সেই বিজ্ঞান কখনো প্রকৃতিকে বিনাশ করে না। গিরিডিতে উশ্রী নদীর ধারে সে হাঁটা চলা করে, সেখানে তার পরীক্ষাগারে আশ্চর্য সব খবর তৈরি হয়। এবং সত্যজিতের শঙ্কু কাহিনীতেই আশ্চর্যন্তু বলে একটা গল্প আছে, সেই আশ্চর্যন্তু সে খুব দ্রুত, যাকে প্রহ্লাদ গিরিডির বাজারে পেয়েছিল, শঙ্কু তাকে নিয়ে বিদেশে গেছে। বিদেশে যাওয়ার পর সেখানে একজন ওই আশ্চর্যন্তুটিকে দখল করতে চায়, তার দাম আছে মানুষের কাছে। এই কল্পবিজ্ঞানের কাহিনীতে দেখা যাচ্ছে সেই আশ্চর্যন্তু খুব দ্রুত অভিযোজন করতে পারে, আত্মরক্ষা করতে পারে, এবং দ্রুত সে আত্মরক্ষা করতে করতে তার চেহারা বদলাতে বদলাতে একসময় মানুষের ওই দাপট এবং তাকে কেনবার শক্তি থেকে বেরিয়ে এসে পালিয়ে গেল। এই যে শঙ্কু কাহিনীতে সত্যজিৎ খুব সচেতনভাবে, ধরা যাক যে এমন একটা জায়গা যেখানে সমস্ত বিলীয়মান প্রাণীরা আছে, একজন লোভী বিজ্ঞানী সেখান থেকে ইউনিকর্ন চুরি করতে গেল, তারপর সে নিজেই হারিয়ে গেল, মারা গেল, ইউনিকর্নটা পেল না। অর্থাৎ এমন একটা জায়গা সেখানে শঙ্কু ভাবছেন, সত্যজিৎ ভাবছেন।
1: খুবই
0: আসলে এইটা সত্যজিৎ যত প্রবল হয়েছে, একেবারে শেষের দিকে সত্যজিৎ যখন আগন্তুক করেন, আগন্তুকে তো সত্যজিৎ এই কথাটাই বারবার মনমোহনের মধ্যে দিয়ে বলাতে চান যে তোমরা এইভাবে এগিয়েও না। মনমোহন একেবারে ওই বিখ্যাত তর্ক যেখানে আধুনিক সভ্যতার বিরুদ্ধে দাঁড়াচ্ছেন মনমোহন, এবং মনে করিয়ে দিচ্ছেন যে পুরনো সভ্যতা অর্থাৎ সত্যজিতের সভ্যতার ধারণাটা খুব আশ্চর্য অন্যরকম। শঙ্কু এটা বলে যে অগ্রগতি ক্রমশ সরলরৈখিকভাবে হয়েছে, প্রকৃতিকে মারতে মারতে আমরা নতুনতর সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছি, এটা সত্যজিৎ এবং শঙ্কু কেউ বিশ্বাস করেন না। তারা মনে করেন যে প্রতিটি সভ্যতা একটা বিশেষ পর্বে তার উচ্চে উঠেছিল, তারপর সে বিলীন হয়ে গেছে। এই যে বিলীন হয়ে গেছে, ওই পুরনো সভ্যতা যা হারিয়ে গেছে, তার কাছে আমাকে যেতে হবে, শিখতে হবে। শঙ্কু বারে বারে ফিরে যায়। এটা অতীত চারিতা নয়, এটা একটা শিক্ষা। যে কারণে আমি বলবো এটাই হচ্ছে সত্যজিতের আশ্চর্য সামর্থ্য, যে অ্যাডভেঞ্চারের কাহিনী লিখছেন কিন্তু সেটা ওই এনলাইটেন প্যারাডাইমের গল্প হচ্ছে না, জয় করার গল্প হচ্ছে না। শঙ্কু বলছে বিজ্ঞানের একটা সীমা থাকা দরকার, এবং শঙ্কু সেই হারিয়ে যাওয়া বিলীয়মান প্রকৃতির কাছে গিয়ে দাঁড়াচ্ছে। সম্বিত, আমার মনে হয় যে আমরা আজকে বলা শেষ করব, আমাদের সময় বোধহয় ফুরিয়ে আসছে, কিন্তু তার আগে আমি চাইবো আবার যদি তুই কোনো বাংলা কবিতার কাছে একটু ফিরিস, যেখানে প্রকৃতি আমাদেরকে এইভাবে খানিকটা সহযোগিতা করছে, মানুষের সঙ্গে প্রকৃতির সহযোগী সম্পর্ক তৈরি হচ্ছে। কারণ এখন আমি বিশ্বাস করি যে কবিতা অনেক কিছু পারে।
1: আমি বরং তখন ভাস্করের যে কবিতাটা বললাম একটা লাইন, আমি সেই কবিতাটাই সম্পূর্ণ পড়ে দিচ্ছি। লেখাটার নাম দুপুরে। দুপুরে এমন

0: ভাবে জানলার কাছে আর কখনো বসিনি। বৃষ্টি নেই, পাতা ঝরে তিনটে পিঁপড়ে এসে আমার খবর নিয়ে চলে যায় ফের। জ্বলে ওঠে শূন্য ঘর জীব, আর এই যে হঠাৎ সব শব্দ থেমে যায়, কর্কশ দুপুরবেলা ভরে যায় পাপে, টবের মাটিতে আজও দুই পা ডুবিয়ে হাত ছড়িয়ে দাঁড়ালে শরীরে কি ফুল হবে? আঙুলের থেকে পাখি উড়ে যাবে দুরূহ আকাশে, আরও দূরে দেখা যায় প্লেন পাখা বন্ধ হয়ে আসে। দুপুরে এখন সব দূরে গেছে, আজ উপমাও যায় দূরে উৎকীর্ণ দিন।
1: আমার এই সূত্রে মনে পড়ে যায় শক্তির কথা, যেখানে শক্তি শহরে বৃক্ষরোপণ করতে চান, উদাত্ত কণ্ঠে তিনি হাঁক পাড়েন যে শহরে গাছ লাগানোর সময় এসেছে। বিনয় মজুমদারের কথা মনে পড়ে যায়, যার কবিতায় এবং যার শরীরী ভঙ্গিতে প্রকৃতি অদ্ভুতভাবে মুদ্রা হয়ে ওঠে।
0: আমারই এক বন্ধু সুপ্রভাত রায়, সুপ্রভাত একটা লাইন লিখেছিল যে হয়তো আমি কখনো ভুলতে পারবো না, তা হলো, গাছেদের কাছে একটু আধটু দাঁড়িয়ে থাকা শিখে নি।
1: এটাই তো রবীন্দ্রনাথ শেখাতে চেয়েছিলেন। সুপ্রভাত সেই অর্থে শান্তিনিকেতনে রাবীন্দ্রিক শিক্ষার উত্তরাধিকার বহন করছে। এখনো শান্তিনিকেতনে পাঠভবনের ভেতরে যে সমস্ত গাছেরা আছে, তার কাছে দাঁড়ালে রবীন্দ্রনাথের ভাবনার স্পর্শ পাওয়া যায়, যা শুধু তার সাহিত্যে বিকীর্ণ হয়েছিল তাই নয়, যা তার বিকল্প অর্থনৈতিক ভাবনা এবং বিকল্প শিক্ষা ভাবনার মধ্যে নিহিত ছিল। আমার তাই মনে হয়, এই সময় দাঁড়িয়ে সত্যি সত্যিই যদি আমরা সাহিত্যে প্রকৃতির তাৎপর্য এবং প্রকৃতিকে সাহিত্যে নতুন করে ভাবতে চাই, তাহলে তার বর্ণনা মাত্র নয়, তার যাপনের ইঙ্গিত আমরা পড়ব এবং নিজেরা খানিকটা হলেও সেই যাপনের চেষ্টা করব। নমস্কার।
0: নমস্কার।
2: শুনলেন আলোচনা পরিবেশের মানুষ, মানুষের পরিবেশ, বাংলা সাহিত্যে প্রকৃতি, পরিবেশ ও মানুষের সহাবস্থান নিয়ে এই আলোচনায় অংশ নিলেন বিশ্বজিৎ রায় ও সম্বিত বসু। শ্রবণী আজ এই পর্যন্তই। সম্পাদনা সঞ্জয় চট্টোপাধ্যায়, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা কথিকা বিভাগ।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
4: রামধনু কলম, তোমার মনের কথা তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ জুন মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইটন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com। মেল আইডি আবার বলছি, edu.catiom.akashvanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুন 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15ই জুন 2026। আরও একবার মনে করিয়ে দিই, জুন মাসের রামধনু কলমের বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি।
3: এখন শুনবেন বাংলা ছায়াছবির গান। প্রথমে বিদ্যাসাগর ছায়াছবি থেকে আলপনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গান শুনবেন।

শিল্পী তরুণ বন্দ্যোপাধ্যায়, ছায়াছবি খাঁচা।

গরিব দুঃখীর সদা নিয়ে ঘুরি সারা বেলা। ও ভাই আমি ফেরিওয়ালা, আমি নতুন যুগের নতুন ফেরিওয়ালা।

শুনছেন বাংলা ছায়াছবির গান। এবারে দেয়ানিয়া ছায়াছবি থেকে দ্বৈত কণ্ঠে গান শুনবেন শিল্পী শ্যামল মিত্র এবং শিল্পী

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী পল্লব ঘোষ।

এখন শুনবেন আধুনিক গান, শিল্পী পিয়ালী ঘোষ চক্রবর্তী, প্রথম গানের গীতিকার মিল্টু ঘোষ।

এতক্ষণ আধুনিক গান শুনলেন পিয়ালি ঘোষ চক্রবর্তীর কণ্ঠে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা এবং বালুরঘাট রিলে কেন্দ্রের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। এইসব রিলে কেন্দ্রের অনুষ্ঠান আবার শোনা যাবে আগামীকাল সকাল 6টায়। এখন শুনবেন দোতারা, শিল্পী নবনীল সরকার।

দোতলায় লোকগীতির সুর বাজিয়ে শোনালেন শিল্পী নবনীল সরকার। আকাশবাণী কলকাতা। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বাগেশ্রী রাগে খেয়াল পরিবেশন করবেন শিল্পী শুভঙ্কর মৃধা। শিল্পীকে তবলায় সহযোগিতা করছেন নবারুণ দত্ত, হারমোনিয়ামে হিরণময় মিত্র। বাগেশ্রী রাগে খেয়াল, শিল্পী শুভঙ্কর মৃধা।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ বাঘের স্ত্রী রাগে খেয়াল পরিবেশন করলেন শিল্পী শুভঙ্কর মৃধা। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন নবারুণ দত্ত, হারমোনিয়ামে হিরণময় মিত্র। এরপর শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা, তাল, তিন তাল, শিল্পী সত্যব্রত চট্টোপাধ্যায়। শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করছেন হিরণময় মিত্র।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ তিন তালে তবলা শুনলেন শিল্পী সত্যব্রত চট্টোপাধ্যায়। শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করলেন হিরণময় মিত্র। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

এখন জানিয়ে দিই, 3রা জুন বুধবারে গীতাঞ্জলি এবং সঞ্জয়িতা প্রচার তরঙ্গের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন সকাল 6টায় সুভাষিত অবনীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ শুনবেন। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস শুনবেন কথিকা ব্রয়লার মুরগির রোগ ও তার প্রতিকার, এ বিষয়ে বলবেন অধ্যাপক মৃত্যুঞ্জয় মণ্ডল। 6:40 আপনার স্বাস্থ্য, এই অনুষ্ঠানে শুনবেন কথিকা হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া, এ বিষয়ে বলবেন ডাক্তার বিশ্বজিৎ মজুমদার। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় শৈলেন চক্রবর্তী এবং নীলিমা সাঁতরা। 7:45 রবীন্দ্রসঙ্গীত শুনবেন সুমন্ত বসুর কণ্ঠে। 8টায় জানা অজানা শুনবেন কথিকা পরিবেশের 5 কথা, বলবেন মোহিত রায়, শুনবেন দ্বিতীয় পর্ব। 8:05 নজরুল গীতি পরিবেশন করবেন সুচিত্রা ঘোষ। 8:20 কথিকা দু চাকার দুনিয়া, বলবেন জিয়া হক। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সন্তুর বাজিয়ে শোনাবেন সুদীপ কুমার ঘোষ। 9টায় গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। 9:25 জেলার চিঠি, কোচবিহার থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য। 9:30 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানের পরবর্তী অংশ। 10টায় গানের ভেলা লাইভ ফোন ইন অনুষ্ঠান, উপস্থাপনায় মৌলি দাশগুপ্ত। 11টায় যুববাণীর অনুষ্ঠান সৃষ্টি, উপস্থাপনায় সৌরভ দেবনাথ এবং আঁখি মুখোপাধ্যায়। 12টায় আধুনিক গান, শিল্পী বনশ্রী সেনগুপ্ত। 12:15 লোকগীতি, শিল্পী অরুণ দাস বাউল। 12:33 গ্রামীণ মহিলাদের জন্য অনুষ্ঠান শ্রীভবন, এই অনুষ্ঠানে শুনবেন ঘুরে দাঁড়ানোর কাহিনী, দৃষ্টিহীন মহিলার সাফল্যের কাহিনী, এ বিষয়ে সুলেখা দাস মুর্মুর সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 1টায় বাংলা ছায়াছবির গান। 1:45 মহিলা মহলের লাইভ অনুষ্ঠান অদ্বিতীয়া, উপস্থাপনায় সঞ্চিতা বটব্যাল। 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা। 2:30 বাংলা আধুনিক গান।

বুধাদিত্য মুখোপাধ্যায়। বিকেল 5:30 বিদ্যার্থীদের জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2026 দ্বিতীয় স্থানাধিকারী ঐতিহ্য পাঞ্চালের সাক্ষাৎকার নিয়েছেন হৈমন্তী দে। সন্ধ্যে 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি পরিবেশন করবেন শিল্পী পুলিন চন্দ্র মান্ডি ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠান গোমস্তা প্রসাদ সরেন, তাকে আমি যেভাবে দেখেছি এ বিষয়ে সাঁওতালি বিষয়ে একটি আলোচনায় অংশগ্রহণ করেছেন কালেন্দ্রনাথ মান্ডি, অনল হেমব্রম এবং সুতালাল সরেন। শুনবেন দ্বিতীয় পর্ব। 6:38 কৃষি কথার আসর, বিজ্ঞান ভিত্তিক বোরো ধানের চাষ আলোচনায় মাধবচন্দ্র ধারা, সুব্রত চক্রবর্তী। এরপর আমাদের রাজ্যে নারকেল চাষ ও বাণিজ্যিক সম্ভাবনা এ বিষয়ে আলোচনায় অমিয় দেবনাথ সঙ্গে সুব্রত চক্রবর্তী। 7:30 সমীক্ষা, রাত 8 নানা রঙের গান, 8:30 আইনি কথা, ভারতীয় উত্তরাধিকার সংক্রান্ত মামলা সমূহ এ বিষয়ে আইনজীবী নন্দিতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন শর্মিষ্ঠা সরকার, প্রযোজনা রৌলিনা সেনগুপ্ত। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সন্তুর পরিবেশন করবেন সুদীপ কুমার ঘোষ। 9:30 অনুরোধের আসর, 10:00 বাংলা ছায়াছবির গান, 10:30 গিটার শিল্পী দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায়, 10:45 আধুনিক গান শিল্পী সুচিত্রা ঘোষ, 11:00 লোকগীতি পরিবেশন করবেন অরুণ দাস বাউল, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন শুভজিৎ পাত্র। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন সকাল 6:15 সুবোধ্য সঙ্গীত অনুষ্ঠানে সেতার পরিবেশন করবেন শিল্পী পণ্ডিত সুরজিৎ সেন। 6:25 রবীন্দ্রসঙ্গীত শুনবেন সুমন্ত বসুর কণ্ঠে। 6:35 রামচরিত মানস শুনবেন 130তম পর্ব। 6:45 নজরুল গীতি শুনবেন বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় বিতোষক চক্রবর্তী। 8:30 গিটার শিল্পী দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায়। 8:45 লোকগীতি শুনবেন অপর্ণা সেনের কণ্ঠে। 9:10 রাজধারা, উপস্থাপনায় সুচিস্মিতা ঝা। 10:15 আঞ্জুমান, উপস্থাপনায় সাদিয়া সাদাব। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান মুভি মেলোডিজ, উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়। 12:00 সুরভি, উপস্থাপনায় সুচিস্মিতা ঝা। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনা তাপ্তি চট্টোপাধ্যায়। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন শিল্পী শুভজিৎ পাত্র। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী সুমন্ত বসু। 5:20 উর্বশী, উপস্থাপনায় ভারতী দত্ত। 6:10 কথিকা, বলবেন ভারতী দত্ত। 6:30 গুলগুলসান। 7:10 আধুনিক গান শিল্পী বনশ্রী সেনগুপ্ত। 7:30 দারপান, উপস্থাপনায় ভারতী দত্ত। 8:00 ছায়াছবির গান। 8:15 ইংরেজি সাপ্তাহিক পত্রিকা অনুষ্ঠান হারাইজন। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় শ্রীরূপা সেন। 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন 3 জুন বুধবারের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, অংশত মেঘলা আকাশ, কিছু জায়গায় বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 36°C এবং 28°C-এর আশেপাশে। গত 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.1°C, স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি বেশি। সর্বনিম্ন 28.8°C, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 91%, সর্বনিম্ন 57%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা সমুদ্রে অথবা নদীতে মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজ।

প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় 12:57 হয়ে 53 সেকেন্ড। জয় হিন্দ।